0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ সিফাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা ইব্রাহিমের ১২ থেকে ১৪ আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ তাআলার উপর কোন কারণে আমরা ভরসা করব না, অথচ তিনিই আমাদেরকে আমাদের পথ প্রদর্শন করেছেন। তোমরা আমাদেরকে যে কষ্ট দিতেছ, আমরা তা ধৈর্যের সাথে অবশ্যই সহ্য করব। যারা ভরসা করতে চায় তারা যেন আল্লাহ তাআলার উপরই ভরসা করে। কাফেররা তাদের রাসূলদেরকে বলেছিল, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেবই, অথবা তোমাদেরকে আমাদের দলে ফিরে আসতেই হবে। তখন রাসূলদেরকে তাদের রব ওহির মাধ্যমে জানালেন, আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করে দেব এবং তাদের পর আমি তোমাদেরকে দেশে আবাদ করবই। এটা তার জন্য যে ভয় রাখে আমার সামনে দণ্ডায়মান হওয়ার এবং যে ভয় রাখে আমার শাস্তির। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় জামাত চলাকালীন নামাজে অংশগ্রহণের নিয়ম, এ সম্পর্কে বলছেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান সালিহি।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামে জামাতের সাথে নামাজ আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কোনো মুসল্লি জামাত চলাকালীন মসজিদে পৌঁছালে তাহলে কিভাবে তিনি জামাতে শরিক হবেন, এ বিষয়ে কোরআন সুন্নাহ এবং ফিকাহের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, আরকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই আয়াত থেকে জামাতের সঙ্গে নামাজ আদায়ের গুরুত্ব প্রমাণিত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন, ওয়াইদা কুম তাফিহিম ফা আকামতা লাহুমুসসালাহ, আপনি যখন তাদের মধ্যে থাকবেন তাদের জন্য সালাত প্রতিষ্ঠা করবেন। মসজিদে প্রবেশ করে যদি জামাত চলমান থাকে তবে নতুন করে সুন্নাত বা নফল নামাজে ব্যস্ত না হয়ে দ্রুত জামাতে শরিক হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াইদা উকিমাতি সলাতু ফালা সলাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ নামাজের একামত হয়ে যায় তখন ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ নেই। সহিহ মুসলিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে নামাজে যোগদানের জন্য ইরশাদ করেছেন, ইজা সামিআতুমুল ইকামা ফামশু ইলা সলাহ ওয়া আলাইকুমুস সাকিনা ওয়াল আকর, তোমরা যখন একামত শুনবে তখন প্রশান্তি ও মর্যাদার সঙ্গে নামাজে আসবে। সহিহ বুখারী। ইমাম যে অবস্থায় থাকবেন সে অবস্থায় শরীক হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইযা আতাইতুমুস সালাত ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, তোমরা যা পাবে তা আদায় করো আর যা ছুটে যাবে তা পরে পূর্ণ করে নাও। সহিহ বুখারী। অর্থাৎ ইমাম রুকুতে থাকলে রুকুতে, সাজদায় থাকলে সাজদায়, তাশাহুদে থাকলে তাশাহুদেই শরীক হতে হবে, তবে রুকুতে পেলে রাকাত পাওয়া যায় বলে সাব্যস্ত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আদরাকার রুকউ ফাকাদ আদরাকার রাকাতা, যে ব্যক্তি রুকু পেয়েছে সে সালাত পেয়েছে। সুনানে আবু দাউদ। অর্থাৎ ইমামের সঙ্গে রুকুতে শরীক হতে পারলে সেই রাকাত গণ্য হবে, যা ছুটে যাবে তা পরে পূর্ণ করা। ইমাম সালাম ফিরানোর পর মুক্তাদি দাঁড়িয়ে যত রাকাত ছুটেছে তা পূর্ণ করবে। হাদিস শরীফের সাদ হয়েছে, ওয়ামা ফাতাকুম ফাতিম্মু, যা ছুটে গেছে তা পূর্ণ করো। সহিহ বুখারী। জামাত শেষ হওয়ার ঠিক আগে পৌঁছালে যদি শেষ বৈঠক তাশাহুদেও ইমামকে পাওয়া যায় তবুও জামাতে শরিক হওয়া উত্তম। ইমাম সালাম ফিরানোর পর নিজের সম্পূর্ণ নামাজ আদায় করতে হবে। কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আমাদের জানা উচিত। তাকবীরে তাহরিমা অবশ্যই দাঁড়িয়ে বলতে হবে যদি দাঁড়ানোর সামর্থ্য থাকে। ইমাম রুকুতে থাকলে তাকবীরে তাহরিমা বলে রুকুতে যেতে হবে। রুকু পাওয়া গেলে সেই রাকাত পাওয়া গেছে বলে গণ্য হবে। ইমামের সালামের পর ছুটে যাওয়া রাকাতগুলো পূর্ণ করতে হবে। জামাত দরার জন্য দৌড়ানো উচিত নয়। জামাতে নামাজ আদায় ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। কোনো মুসল্লি জামাত চলাকালীন মসজিদে পৌঁছালে তাকে শান্তভাবে জামাতে শরিক হতে হবে। ইমাম যে অবস্থায় থাকবেন সে অবস্থায় যোগ দিতে হবে এবং পরে ছুটে যাওয়া রাকাতগুলো পূর্ণ করতে হবে। এটাই কোরআন সুন্নাহ এবং ফকিহগণের সর্বসম্মত নির্দেশনা। সুতরাং নামাজ চলাকালীন সময়ে আদব এবং ইখলাসের সাথে আমাদের নামাজ শরীক হতে হবে। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন সুন্নাহ এবং ফিকহি নির্দেশন অনুযায়ী নামাজে শরীক হয়ে আল্লাহ তাবারক তাআলার হুকুম নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল জামাত চলাকালীন নামাজে অংশগ্রহণের নিয়ম। এই সম্পর্কে বললেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান সালিহী। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন কমল বড়ুয়া।
2: নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি। বৌদ্ধ ধর্মগ্রন্থ ধম্মপদের ২৬তম অধ্যায়টির নাম ব্রাহ্মণবজ্ঞ। ধম্মপদের ৩৯৩ নম্বর শ্লোকে তথাগত বুদ্ধ স্পষ্ট করে বলেছেন, ন জটানি ন গোত্তেন ন যচ্চা হতি ব্রাহ্মণ যমহি সচ্চং চ ধম্ম চ চ সুখী চ ব্রাহ্মণ। অর্থাৎ কেউ মাথায় জটা ধারণ করলেই বা কোনো নির্দিষ্ট গোত্রে বা পরিবারে জন্ম নিলেই তিনি ব্রাহ্মণ হন না। যার অন্তরে সত্য ন্যায়পরায়ণতা এবং ধর্ম বিরাজ করে, যিনি মন ও কর্মে পবিত্র, তিনি প্রকৃত ব্রাহ্মণ। তথাগত বুদ্ধের দৃষ্টিতে প্রকৃত ব্রাহ্মণের প্রধান কয়েকটি বৈশিষ্ট্য হল, যিনি শরীর মন ও বাক্যের দ্বারা কোনো পাপকর্ম করেন না এবং এই তিন স্তরে নিজেকে সম্পূর্ণরূপে সংযুক্ত রাখতে পারেন, তিনি ব্রাহ্মণ। যিনি সংসারের মোহ মায়া তৃষ্ণা এবং বন্ধন ছিন্ন করেছেন, যার কোনো বিষয়ে আর কোনো আকাঙ্ক্ষা তৃষ্ণা বা ভয় নেই, তিনি প্রকৃত ব্রাহ্মণ। যিনি কোনো কারণে অন্যের উপর রাগ করেন না এবং ক্ষমাকে নিজের প্রধান শক্তি মনে করেন, তিনি ব্রাহ্মণ। যার মন থেকে কাম ক্রোধ অহংকার এবং তৃষ্ণা চিরতরে দূরে চলে গেছে, বৌদ্ধমতে তিনি ব্রাহ্মণ। যিনি কোনো প্রাণী হত্যা করেন না বা আঘাত করেন না এবং জগতের সকল জীবের প্রতি মৈত্রীভাব পোষণ করেন, তিনি প্রকৃত ব্রাহ্মণ। যিনি অন্যের কোনো বস্তুই না বলে বা অন্যায়ভাবে গ্রহণ করেন না, অর্থাৎ যিনি সম্পূর্ণ নির্লোভী জীবনযাপন করেন, তিনি প্রকৃত ব্রাহ্মণ। বৌদ্ধ দর্শন বা তথাগত বুদ্ধের মতে ব্রাহ্মণ কোনো জন্মগত জাতি বা বংশমর্যাদা নয়, বরং এটি হল মানুষের নৈতিক পবিত্রতা, পরম জ্ঞান এবং আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বের একটি সর্বোচ্চ গুণবাচক অবস্থা। বুদ্ধ তৎকালীন জন্মভিত্তিক জাত প্রথাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ঘোষণা করেছিলেন, মানুষ তার কর্ম ও মনের পবিত্রতার মাধ্যমেই প্রকৃত ব্রাহ্মণ হয়ে ওঠেন। বৌদ্ধ দর্শনে যিনি চারি আর্য সত্যকে উপলব্ধি করে অবিদ্যা এবং তৃষ্ণা ধ্বংস করেছেন, তাকে অরহত বা মুক্ত মানুষ বলা হয়। বুদ্ধের পরিভাষায় এই অরহত বা নির্বাণপ্রাপ্ত ব্যক্তি হলেন আসল ব্রাহ্মণ। বাহ্যিক আচার অনুষ্ঠান যজ্ঞ বা বৈদিক মন্ত্রপাঠের চেয়ে অন্তরের লোভ দ্বেষ মোহমুক্তিকেই বুদ্ধ প্রকৃত ব্রাহ্মণত্বের লক্ষণ হিসাবে নির্ধারণ করেছেন। বস্তুত ব্রাহ্মণ কোনো সামাজিক শ্রেণী নয়, বরং এটি একটি উন্নত আধ্যাত্মিক নৈতিক চরিত্র। সব্বে সত্তা সুখী তাহন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন কমল বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে ৫টা বেজে ২০ মিনিটে, সূর্য অস্ত যাবে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। জানিয়ে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। গণতান্ত্রিক বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী শুনবেন সকাল 7:30। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শুনবেন বেলা 11:30। নাটক হৃদয়ে বেহাগ বেলা 3:05, রচনা মনোয়ারা বেগম, প্রযোজনা কাজী ইসাক। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05।
1: ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। রথযাত্রা উপলক্ষে বিশেষ কথিকা শুনবেন বিকেল 5:45। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00।
0: এবারে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্টজে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজে সকাল 6:00 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, নতুন একটি ভোর, নতুন একটি দিনের শুভ সূচনা। আপনার দিনটি হোক এমনই চমৎকার সুন্দর আজকের ভোরের মতো। শুনবেন এখন ভোরের গান। গানের শিল্পী শওকত হায়াত খান, গানের কথা লিখেছেন ইউসুফ পাশা, সুর করেছেন ধীর আলী।

ভোরের গান শুনলেন শওকত হায়াত খানের কণ্ঠে। গাছ মানুষের বন্ধু, গাছ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছকে রক্ষা করি। একটি গাছ একটি জীবন, একে বাঁচতে দিন সবাই বাঁচুন। গাছ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন লীনা তাপসী খানের কণ্ঠে। প্রথম গান আমি তব দ্বারে প্রেম ভিখারী।

আপনারা নজরুল সঙ্গীত শুনছেন লীনা তাপসী খানের কণ্ঠে। এবারে গান তব গানেরও ভাষায় সুরে বুঝেছি।

0: নজরুল সঙ্গীত শুনলেন লীনা তাপসী খানের কণ্ঠে।
1: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখে। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠানমালায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মহিউজ্জামান চৌধুরী, প্রথম গান প্রথম আলোর চরণধ্বনি।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে।
1: সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের করণীয়, যেসব এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে, বন্যার সময় ধীর স্থিরভাবে চিন্তাভাবনা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। বন্যায় যদি বাড়িঘর ডুবে যায়, তবে নিকটস্থ কোন উঁচু স্থানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। কোনো মতেই দালালের পরামর্শ শুনে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন সহ শহরে যাবেন না। বন্যার কারণে নিজ গ্রামে থাকা কোনো মতেই সম্ভব না হলে পার্শ্ববর্তী গ্রামসমূহে, যা বন্যা কবলিত নয়, সেখানে আশ্রয় নিন। কিংবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক স্থাপিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় শ্রোতা, একরাশ প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আশা করি ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদে আছেন সবাই। নিরাপদ জীবনের জন্য নিরাপদ পরিবেশ প্রয়োজন, ভালো ফল ফসল উৎপাদনের জন্যও পরিবেশ অনুকূলে থাকা চাই। কৃষি প্রধান আমাদের এই দেশ, এদেশের প্রায় সব মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। আমাদের জাতীয় অর্থনীতিতেও কৃষির রয়েছে ব্যাপক অবদান। আশার এবং আনন্দের বিষয় হল, কৃষির সব ক্ষেত্রে এরই মাঝে আমাদের ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। সাফল্যের এই ধারা বজায় রাখার পাশাপাশি কৃষিজ উৎপাদন আরও বাড়াতে হবে, তার জন্য প্রয়োজন দেশের সব জায়গা আবাদের আওতায় নিয়ে আসা আর কৃষির আধুনিকায়ন। আমাদের শস্য সংরক্ষণ ও সুষ্ঠু বাজারজাতকরণের দিকেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের কৃষি সমাচারের নিয়মিত পর্ব আমার বাংলা, এই পর্বে আজ আমরা শুনব বীজের দাগ রোগ ও পরিবেশ বান্ধব প্রতিকার সম্পর্কে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। ভালো বীজে ভালো ফসল, এ কথা আমরা সবাই জানি, আর সেজন্য বীজ নির্বাচনের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। আজ আমরা জানব বীজের দাদ রোগ ও পরিবেশ বান্ধব প্রতিকার বিষয়ে। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন রেশমা আফরোজ, উপজেলা কৃষি অফিসার, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব, বীজের দাদ রোগ কি এবং এটি কিভাবে ছড়ায়?
2: ধন্যবাদ আপনাকে। বীজের দাঁত রোগ হলো একটি ছত্রাকজনিত রোগ যা মূলত আলু, লেবু বা কুমড়া জাতীয় ফসলের বীজে দেখা যায়। এ রোগটি মাটি ও বীজ বাহিত। সংক্রমিত বীজের গায়ে ধূসর বা সাদা ছত্রাকের স্তর জমে থাকে এবং বীজ অনেক সময় গন্ধযুক্ত হয়। এতে বীজের অঙ্কুরোদ্গমন কমে যায়, চারা দুর্বল হয়, অনেক ক্ষেত্রে ফলনও কমে যায়। এই রোগ মূলত রোগাক্রান্ত বীজ, স্যাঁতসেঁতে পরিবেশ ও অপর্যাপ্ত শুকনো বীজ থেকে ছড়ায়। আবার অনেক সময় পুরনো বীজ কিংবা যেসব বীজ খোলা পরিবেশে রাখা হয় সেখান থেকেও এই রোগ ছড়াতে পারে। বিশেষ করে আলুর ক্ষেত্রে, গাছে আলু আসার সময় কমপক্ষে 30 দিন পর্যন্ত জমিতে পর্যাপ্ত রস না থাকলে এবং আলু গাছের বয়স 65-70 দিন পর জমিতে অতিরিক্ত রস থাকলেও এই রোগটি বেশি হতে দেখা যায়।
1: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আমাদের কৃষকগণ কি পরিবেশ বান্ধব উপায়ে দাদ রোগ প্রতিরোধ করতে পারবেন?
2: আমরা যদি সচেতন হই তাহলে কোনো রাসায়নিক ব্যবহার না করেও আমরা পরিবেশ বান্ধব উপায়ে দাঁত রোগ প্রতিরোধ করতে পারি। সেক্ষেত্রে আমরা কিছু পদ্ধতি অনুসরণ করতে পারি, যেমন বীজগুলোকে যদি আমরা সূর্যালো বা রোদে শুকাই তাহলে বীজ সংগ্রহের পর পরিষ্কার করে তা 2-3 দিন হালকা রোদে শুকালেই হবে, এতে ছত্রাক মারা যায় এবং বীজ সংরক্ষণ উপযোগী হয়। আবার গরম পানিতেও শোধন করা যেতে পারে। বীজ 50-52 ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে পরে ঠান্ডা পানিতে ধুয়ে শুকিয়ে নিতে পারি। ট্রাইকোডার্মা ব্যবহার করেও আমরা এর প্রতিরোধ করতে পারি। ট্রাইকোডার্মা ছত্রাক একটি উপকারী মাইক্রো অর্গানিজম যা রোগ জীবাণুকে দমন করে। 1 কেজি বীজে 5-10 গ্রাম ট্রাইকোডার্মা গুঁড়ো মিশিয়ে ছায়ায় শুকিয়ে বপন করলে ভালো ফল পাওয়া যাবে। আলুর কন্দের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যেতে পারে। নিম পাতা গুঁড়ো আমরা ব্যবহার করতে পারি। বীজ সংরক্ষণের সময় প্রতি কেজি বীজে 20-25 গ্রাম শুকনো নিম পাতা গুঁড়ো মিশিয়ে রাখলে ছত্রাক জন্মাতে পারে না। এছাড়া লবণ পানিতেও আমরা বীজটি ডুবিয়ে এর প্রতিরোধ করতে পারি। আলুর বীজ রোপণের আগে লবণ পানিতে ডুবিয়ে

0: পরিচ্ছন্ন সংরক্ষণ ও বায়ু চলাচল নিশ্চিত করেও আমরা রোগ প্রতিরোধ করতে পারি। বীজ ঠান্ডা, শুকনো ও বাতাস চলাচল উপযোগী স্থানে রাখতে হবে, কোনোভাবে আর্দ্রতা জমতে দেওয়া যাবে না। এছাড়াও শুকনো আদা গুঁড়ো বা ছাই ব্যবহার করে বীজের চারপাশে ছড়িয়ে রেখেও ছত্রাক দমন করা যেতে পারে।
1: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে পরিবেশ বান্ধব এই যে প্রতিকারগুলো, এর সুবিধা কি কি?
0: এই পদ্ধতিগুলোর অনেক সুবিধাই রয়েছে, তার মধ্যে কিছু কিছু রয়েছে। এটি পরিবেশ দূষণ হয় না এবং মাটি ও পানির গুণগত মানও ঠিক রাখে। রাসায়নিক সার ব্যবহার না করার কারণে খরচও কমে যায়, ফলে কৃষক অনেকাংশে লাভবান হয়। ফসলের অঙ্কুরোদ্গমন বৃদ্ধি পায়, গাছ সুস্থ থাকে এবং ফলন বৃদ্ধি পায়। দীর্ঘমেয়াদে মাটির জীব বৈচিত্র্য বজায় থাকে। সবচেয়ে বড় কথা, এটি যেমন স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব, তেমনি কৃষকের জন্য স্বাস্থ্য এবং নিরাপদ পদ্ধতি।
1: আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আপনার কাছ থেকে বীজের দাদ রোগ কি এবং এটি কিভাবে ছড়ায় বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজন মেলায় এখন রয়েছে একটি কৃষি বিষয়ক গান। শিল্পী শাহিদুল ইসলাম রাজু, গীতিকার মোজাম্মেল হক পুরু, সুর করেছেন এস এম আব্দুল আওয়াজ।

0: প্রিয় বন্ধুরা, গান শুনলেন, এরই সাথে শেষ হইল আমাদের আজকের অনুষ্ঠানের নির্ধারিত সময় ও আয়োজন। এবার বিদায়ের পালা। যেতে যেতে বলি, আমাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে, বিশেষ করে ডেঙ্গু জ্বরের বিষয়ে। এডিস মশার কামড়ে এই জ্বর হয়, তাই মশা জন্মানোর জায়গা পরিষ্কার রাখতে হবে। আমাদের পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় মীর মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, পয়লা শ্রাবণ, পয়লা সফর ১৬ জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর। শিশুদের মানবিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। আজ জুলাই শহীদ দিবস, ২০২৪ সালের আজকের এই দিনে তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদ হন রংপুরের আবু সাঈদ সহ কমপক্ষে ৬ জন, ঘুরে দাঁড়ায় পুরো জাতি। পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা দুর্গত মানুষ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। ইরানের উপর নতুন করে হামলা যুক্তরাষ্ট্রের, চুক্তিতে লাভবান না হলে তা মানার অবকাশ নেই, মন্তব্য ইরানের। এবং ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করার মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গতকাল চলতি অধিবেশনের সমাপ্তি ঘোষণা দেন। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী ভাষণে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক কৃষক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দেন। তিনি বলেন, বর্তমান সরকারের পর্যায়ক্রমিক সব কল্যাণমুখী নাগরিক সুবিধা একটি একক কার্ডের আওতায় নিয়ে আসার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল কার্ড। তারেক রহমান বলেন, রাষ্ট্র যদি তার নাগরিকদের দায় মেটাতে ব্যর্থ হয় তবে জনগণ এবং রাষ্ট্র উভয়ে দুর্বল হয়ে পড়ে। তাই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড কিংবা ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের জন্য দেওয়া বিশেষ কার্ডের মতো সুযোগ সুবিধাগুলো জনগণের প্রতি রাষ্ট্রের কোনো করুণা বা দয়া নয়, বরং এটি রাষ্ট্রের পরম দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, এই দায়িত্ব পালনের অংশ হিসেবে ভবিষ্যতে আলাদা আলাদা সব কার্ডের সমন্বয়ে এই সর্বজনীন বা ইউনিভার্সাল কার্ড চালু করা হবে, যার মাধ্যমে নাগরিকরা একক পরিচয় ও কার্ডে সমস্ত সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন। তিনি বলেন, এই দেশের অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। এই বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ছাড়া সামগ্রিক উন্নয়ন অসম্ভব। প্রধানমন্ত্রী বলেন, সে কারণেই জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের আপামর কৃষকদের কাছে একটি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি সংসদকে অবহিত করে বলেন, সরকার গঠন করার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়েই এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম ও প্রধান সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশে আর যাতে কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে মাতৃভূমির তাবেদারী রাষ্ট্রে পরিণত না হয়, সেজন্য প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানান। তারেক রহমান বলেন, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষা সরকারের অগ্রাধিকারে রয়েছে। যে কোনোভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এর অংশ হিসেবে সরকার ১০,০০০ নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ করা হয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে এক সংপূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিতে বিকেলে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের দায়িত্বে যারা ছিলেন তারা সেটিকে সঠিকভাবে না করে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছেন।
2: পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার, মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছেন এই সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকাটা তারা সেই সময় তৈরি করেনি, বরং তালিকা তৈরি করতে গিয়ে সেখানে তারা রাজনীতি টেনে নিয়ে এসেছিল। অথচ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে।
0: প্রধানমন্ত্রী আরেক প্রশ্নের জবাবে সংসদকে জানান, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের অন্যতম হাতিয়ার হিসেবে পর্যটন শিল্পকে বেছে নিয়েছে বর্তমান সরকার। তিনি বলেন, এই খাতকে টেকসই করার পাশাপাশি অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার একটি সমন্বিত সুদূরপ্রসারী পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিধি ৭১-এর আওতায় উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে সংসদে জানান, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন এবং নির্ধারিত কোর্স সম্পন্ন না করার কারণে দেশে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হচ্ছে। তিনি বলেন, এ কারণে বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং এ বিষয়ে অভিযান আরও জোরদার করা হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে বলেন, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে চলমান এইচএসসি সমমান পরীক্ষায় কোন বিষয়ে অংশগ্রহণ করতে না পারা পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন।
3: প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন।
0: দেশের একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল ২০২৬ গতকাল জাতীয় সংসদে পাশ হয়েছে। সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। নতুন আইনের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ পিপিপি কর্তৃক পক্ষ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বিলুপ্ত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ নামে একটি একক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গঠন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই ধরনের দায়িত্ব পালনকারী বিভিন্ন কর্তৃপক্ষের কাজের মধ্যে সমন্বয়হীনতা ও পুনরাবৃত্তি তৈরি হয়েছে, এজন্য এসব সংস্থাকে একীভূত করে একটি কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিম গাছে চারা রোপণ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে গতকাল দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হয়। তারেক রহমান শিশুদের স্কুল বা বাসার আশেপাশে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোরও আহ্বান জানান। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। পরে প্রধানমন্ত্রী একই স্থানে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকে শিশুরা আগামী বাংলাদেশ গড়ার কারিগর, তাই দেশ গড়ার এই কারিগরদের দক্ষ করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান এবং মেধা ও মননশীলতা বিকাশের স্বীকৃতি হিসেবে প্রাথমিক শিক্ষা পদক দিল সরকার। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, বিষয়ভিত্তিক কুইজ, বিতর্ক সহ বিভিন্ন ক্যাটাগরির এই প্রতিযোগিতায় সারা দেশের স্কুল পর্যায়ের ২ কোটিরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা থেকে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক ও প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য সংশ্লিষ্ট কয়েকজনকেও পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামীর দেশ গড়ার কারিগর, তাদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি লার্নিং হ্যাপিনেসে গুরুত্ব দিচ্ছে সরকার।
5: প্রাইমারি বিদ্যালয়, প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের
2: শিক্ষার্থী, এই তিনটা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে, আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা এই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন।
4: পড়াশোনার পাশাপাশি দেশ ও পরিবারের ব্যাপারে সচেতন হতে প্রাথমিকের খুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান।
2: সারা বাংলাদেশে প্রায় 2 লক্ষের মতন গাছের চারা রোপণ করেছি। এটি প্রকৃতি, আমরা প্রকৃতি যাতে সুন্দর থাকে, ভালো থাকে, তার জন্য আমরা এই কাজটি করেছি। আমাদের এমনি সরকারের পরিকল্পনা আছে যে আগামী 5 বছর ইনশাল্লাহ সারা দেশে আমরা 25 কোটি বৃক্ষ রোপণ করব। যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছে, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে, তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে।
4: অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশিত ছড়া, গান, নাচ, বিতর্ক সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মনোমুগ্ধকর নানা পরিবেশনা। শিশুদের এমন আয়োজনে উঠে আসে হিংসা বিদ্বেষ ভুলে সুন্দর বাংলাদেশের চিত্র। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ডক্টর রুমাইহ মোহাম্মদ আল রুমাইহের নেতৃত্বে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সিইও সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব শাহাদাত স্বাধীন জানান, সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা ভবিষ্যতে এ সম্পর্কে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ জুলাই শহীদ দিবস। বাংলাদেশের ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। 2024 সালের 16 জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, চট্টগ্রামের কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে জুলাই শহীদদের একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফ ভিত্তিক সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র গঠনে দলমত পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অমর চেতনা দেশবাসীর জন্য কেবল ইতিহাসের গৌরব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। তিনি বলেন, রাষ্ট্র এবং সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, সেই সব অকুতোভয় শহীদদের গৌরবময় আত্মত্যাগের পথ ধরে বর্তমানে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এবারে শুনুন জুলাই 24-এর গণঅভ্যুত্থানের উপর একটি বিশেষ পরিবেশনা।

0: আগের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগ সহ তাদের ভাড়াটে বাহিনী ও বহিরাগতদের হামলার ঘটনায় ফুঁসে ছিল সাধারণ মানুষ। 24-16 জুলাই মঙ্গলবার সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায় রাজপথে। এদিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। পাল্টা সমাবেশ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও। ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, রংপুর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় আন্দোলনকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ, যুবলীগ ও সরকার সমর্থকদের হামলা ও সংঘর্ষে ঢাকা, রংপুর ও চট্টগ্রামে অন্তত 6 জন নিহত হয়। শুরু হয় মৃত্যুর মিছিল। এর মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বুলেটে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। তার 2 হাত প্রসারিত সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। দলে দলে রাস্তা নেমে আসতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলন হয়ে ওঠে সর্বব্যাপী। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে, বুলেটের সামনে আবু সাঈদের 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকাই তৎকালীন শোষণ ও বঞ্চনার রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হয়ে ওঠে।
1: নাগরিক হিসাবে তো আমাদের অধিকার আছে রাষ্ট্রকে ক্রিটিসাইজ করা, সরকারকে বলা এটা তুমি ভুল করছো। সেই অধিকারটা যখন না থাকে তখন মানুষ মনে করে যে আমার মৃত্যু হচ্ছে না, আমি মরে গেলেও আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। একটা বিখ্যাত শব্দ আছে না, যে গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ, তাই আমি বাঁচবো অথবা আমার মৃত্যু। ওই মেসেজটাই আবু সাঈদ দিয়েছে।
0: আবু সাঈদ হত্যাকাণ্ড হয়ে ওঠে জুলাই আন্দোলনের অন্যতম রূপান্তরকারী ঘটনা। পরিস্থিতি সামলাতে প্রথমবারের মতো ঢাকা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়। এদিন ঢাকায় আন্দোলনে যোগ দিতে রাস্তায় নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা 16 জুলাই সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে। বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় ছাত্রলীগ। বিকেলে ঢাকার সায়েন্স ল্যাবের মোড়ে ছাত্রলীগের হামলায় 2 জন নিহত হয়। আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্রলীগের সম্ভাব্য হামলা মোকাবেলায় শিক্ষার্থীদের অনেকেই কর্মসূচিতে অংশ নেন লাঠি হাতে। রাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে। তিনি গতকাল রাজধানীতে মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন 2026 বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী শক্তিশালী আইন, কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগী কেন্দ্রিক ফৌজদারি বিচার ব্যবস্থার মাধ্যমে মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে সরকারের দৃঢ় ও অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আকস্মিক পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে দুর্গত এলাকার মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র গতকাল সন্ধ্যা থেকে ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ভালো আচরণ করার ব্যাপারে সতর্ক করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে যে ইরানের সেনাবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে হুমকি দিয়েছে। এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইরান আলোচনায় ফিরতে ব্যর্থ হলে দেশটির সেতু ও বিদ্যুৎ কেন্দ্রসমূহ লক্ষ্য করে হামলা করা হবে। এদিকে ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, চুক্তি থেকে লাভবান না হলে তা মানার কোনো অবকাশ নেই। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে স্পেন। আগামী রবিবার রাতে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। ক্রিকেট বুলাওয়েতে 3-ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে 32 রানে বাংলাদেশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:20 এবং সূর্য অস্ত যাবে 6:49। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন সমাপ্ত, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর। শিশুদের মানবিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। আজ জুলাই শহীদ দিবস। 2024 সালের আজকের এই দিনে তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদ হন রংপুরের আবু সাইদ সহ কমপক্ষে 6 জন, ঘুরে দাঁড়ায় পুরো জাতি। এবং ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: পরিকল্পিত ছোট পরিবার গঠন করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি। পৃথিবীর আদি অকৃত্রিম এবং একক সংগঠন হচ্ছে পরিবার। একটি ছেলে এবং একটি মেয়ে বিয়ে করার মাধ্যমে এই পরিবার গঠন করে থাকে। পরিবার পরিপূর্ণতা পায় যখন পরিবারে সন্তান আসে, এবং এই সন্তান যদি পরিকল্পিতভাবে আসে তাহলে পরিবার যেমন সুখের হয় তেমনি দেশও ভবিষ্যতের জন্য আদর্শ নাগরিক পায়। কিন্তু আমাদের বাংলাদেশ জনসংখ্যার ভারে ভারাক্রান্ত। আমাদের এই ছোট্ট দেশের তুলনায় জনসংখ্যার হার এত ঊর্ধ্বগতিতে রয়েছে যে আমাদেরকে এখন বলতেই হচ্ছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। প্রিয় শ্রোতাবন্ধু, আপনারা ঠিকই ধরেছেন, আমাদের আজকের বিষয় ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। সুখের ঠিকানায় আজ এ বিষয়ে কথা বলতে আমাদের আমন্ত্রণে অতিথি হিসেবে যিনি এসেছেন তিনি হচ্ছেন মাহবুব হাসান ভূঁইয়া। আপনার কাছে প্রথম জিজ্ঞাসা, বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি সম্পর্কে আপনার কি জানা আছে, যদি শ্রোতাদের একটু জানাতেন।
2: বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচির ইতিহাস অনেক পুরাতন। বিগত শতাব্দীর 60-এর দশকের শেষের দিকে ব্যক্তিগত উদ্যোগে এবং তার পরবর্তীতে বিভিন্ন এনজিও এবং প্রজেক্ট আকারে এবং সর্বশেষ সরকারি আওতাধীনে থেকে পরিবার পরিকল্পনা কার্যক্রম অদ্যাবধি চলে আসছে, এবং এই দীর্ঘ পথ পরিক্রমায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিভিন্ন ক্ষেত্রে বাধা আসলেও মোটা দাগে যদি আমি বলি তাহলে এই দেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি অত্যন্ত সফল এবং সাফল্যজনকভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে। দুটি উদাহরণ থেকে এটি ক্লিয়ার হওয়া যাবে। 1970 সালের দিকে, অর্থাৎ স্বাধীনতার ঠিক আগে আগে, যখন আমরা একটা পরিসংখ্যান যদি দেখি, সেই সময় TFR ছিল 7 এবং বর্তমানে 2.1 TFR চলতেছে। একই সাথে CPR এর যে পার্সেন্টেজ 1975 সালে ছিল 8% এবং সেটি এখন বেড়ে প্রায় 7 গুণ বেড়ে চলতেছে 62%। এবং এই সমস্ত কিছু সম্ভব হয়েছে এখানকার নিবিড় প্রাণ কর্মীদের কর্মপ্রচেষ্টা, জনগণের অংশগ্রহণ এবং সর্বোপরি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা এবং অংশগ্রহণ। এবং বর্তমানে এই কার্যক্রমগুলি আরেকটু যদি পরিসংখ্যান আমরা দেখি, যে বর্তমানে প্রতি 5 জন দম্পতির প্রায় 3 জন কোনো না কোনো পদ্ধতি ব্যবহার করছে, এবং সেই হিসাবে বললে পরিবার পরিকল্পনা কার্যক্রম খুব সঠিক পথে এগিয়ে চলছে।
1: সন্তান যদি সক্ষম হয়, মানে কর্মক্ষম হয়, আদর্শ নাগরিক হিসেবে যদি সন্তান বেড়ে উঠতে পারে, দেশের দশের উপকারে লাগে, মা বাবার ভবিষ্যতে সহায়ক হয়, তাহলেই সেই সন্তান নিজের জন্য যেমন দেশের জন্য দশের জন্য উপকার বয়ে আনবে ভবিষ্যৎ নাগরিক হিসেবে,
2: এবং সেটি ছেলে হোক বা মেয়ে হোক, এটা কোনো ফ্যাক্ট,
1: এটা কোনো কথা নয়। আমাদের পরিবার পরিকল্পনা কার্যক্রমে এখন মুখ্য ফোকাস আসলে কোন দিকে?
2: মুখ্য ফোকাস এখন বলতে, সবসময় ফোকাস একটাই ছিল, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, কাম্য জনসংখ্যায় রাখা, এবং একটা পরিবারের আর্থিক সামর্থ্য, সামাজিক অবস্থান সব কিছু বিবেচনা করে কাম্য জনসংখ্যার মধ্যে রাখা সব কিছু, এবং যে আগত শিশু বা সন্তান তাকে একটা ফ্রুটফুলভাবে গড়ে তোলা। তো সেই হিসাবে বিবেচনা করলে পরিবার পরিকল্পনার কার্যক্রম সবসময় একই রকমই ছিল, এখনো এবং ভবিষ্যতেও আমাদের কর্মীরা মাঠ পরিদর্শন করবেন, ডাটা এন্ট্রি করবেন, বিভিন্ন কন্ট্রাসেপটিভ বিতরণ করবেন। তবে হ্যাঁ, কয়েক বছরে যে নতুন জিনিসটি অ্যাড হয়েছে, যে মা ও শিশু স্বাস্থ্য ভিত্তিক পরিবার পরিকল্পনা কার্যক্রম, সেটা হলো একজন গর্ভবতী মা তার গর্ভকালীন সময়, প্রসবকালীন সময় সে সমস্ত সুবিধাটা পাবে, এবং এই যে প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময় তাকে বিভিন্ন রকম কন্ট্রাসেপটিভ তার উপযোগী এবং তার সম্মতিক্রমে বিতরণ করা হবে। এটি গত কয়েক বছর থেকে খুব দ্রুত গতিতে এই প্রক্রিয়াটি আমাদের চলতেছে। এটাই বলতে গেলে লং টার্ম বিবেচনা করলে এটি আসলে নতুন, এবং এটার সুদূর প্রসারী যে প্রভাবটা আসছে, যে আমরা গর্ভবতী মাকে যেমন মনিটরিং করতে পারতেছি এবং তাকে সেবাটা নিশ্চিত করতে পারতেছি, তদ্রূপভাবে তার আমরা মাতৃ মৃত্যু বা শিশু মৃত্যু এগুলো রোধ করতে পারতেছি, এবং তাকে পরিবার পরিকল্পনার সেবাগুলোও দিতে পারতেছি। আর সর্বশেষ যেটি আপনারা জানেন যে বাংলাদেশে বাল্য বিবাহের হার বেশি এবং দেখা যায় যে 65% ১৮ বছরের আগে বিয়ে হয় এবং প্রায় 43% ১৮ বছরের আগেই মা হয়। এবং এই জিনিসটা প্রতিরোধ করার দায়িত্ব বাল্য বিবাহ সকল ডিপার্টমেন্টের, আমরাও এখানে কাজ করতেছি। আমাদের মূল আসলে ফোকাস যেটাই সেটা হচ্ছে অ্যাডোলেসেন্টদেরকে স্বাস্থ্য সহায়তা এবং তাদেরকে স্বাস্থ্য শিক্ষা কর্মসূচির আওতায় আনা, এবং এই কাজগুলো আমাদের চলতেছে।
1: অনেক অনেক ধন্যবাদ মাহবুব হাসান ভূঁইয়া আপনাকে। সুধি শ্রোতা, কথায় আছে যে এক মুখ সোনা দিয়ে ভরা যায় কিন্তু দশ মুখ ছাই দিয়েও ভরা যায় না। তাই আসুন আমরা আমাদের যার যার শারীরিক মানসিক এবং আর্থিক সামর্থ্য অনুযায়ী ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট মনে করে সন্তুষ্ট থাকি এবং জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে সহায়তা করি।
3: এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: মাহমুদা আখতার বিদায় চাইছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে। আজকের অনুষ্ঠানের সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 ও 102 মেগাহার্স এবং FM 90 মেগাহার্সে।
1: শুরু হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী। সাক্ষাৎকার প্রদানে হাবিবুর রশিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।

0: বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত। কারণ দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা সংকট, আন্দোলন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের রাজনৈতিক অবস্থানে দৃঢ় ছিলেন। সংগ্রাম, সাহস ও নেতৃত্বের আরেক নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থান তিনি ধরে রেখেছিলেন। গণতন্ত্র, রাজনৈতিক অধিকারের প্রশ্নে তার ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয়। একজন নেত্রীর চেয়েও তিনি অনেকের কাছে একটি রাজনৈতিক অধ্যায়ের নাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার আপোষহীন নেত্রী আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব হাবিবুর রশিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আপনি কেমন আছেন?
0: জি, আমিও ভালো আছি, আপনাকে স্বাগত। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
1: ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বাংলাদেশের আপোষহীন নেত্রী, তিনবার সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক বিকাশ, ক্ষমতার পালা বদল এবং বিরোধী রাজনীতির ধারাবাহিকতা তার ভূমিকা বিশেষভাবে আলোচিত। 1981 সালে রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির কঠিন সাংগঠনিক ও রাজনৈতিক সংকটের মুখে পড়ে। সেই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া ধীরে ধীরে রাজনৈতিক সক্রিয় হন এবং 1984 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি সামরিক শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। একজন গৃহবধূ থেকে একজন রাজনৈতিক আপোষহীন নেত্রী হওয়ার পিছনে ওনার যে ভূমিকা এবং ওনার যে আপোষহীন ভূমিকা, সেটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে ব্যগমান করে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায়ের সূচনা করে। 1990 সালের গণ আন্দোলনের মাধ্যমেই স্বৈর শাসনের অবসানের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক শক্তি সম্মিলিত প্রচেষ্টায় অংশ হিসাবে তার নেতৃত্বেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বাংলাদেশের ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপোষহীন ভূমিকার কারণেই সেই স্বৈরাচার পতনের মাধ্যমেই তিনি বাংলাদেশের মানুষের কাছে আপোষহীন নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।
0: আপনি যথার্থই বলেছেন, একজন নারী নেত্রী হিসেবে তিনি কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন বলে আপনি মনে করেন, আর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রধান বৈশিষ্ট্যগুলো কি ছিল?
1: ধন্যবাদ। যেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে একজন গৃহবধূ তার নেতৃত্বের গুণে কিভাবে জনগণের নেত্রী হতে পারেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ, যিনি প্রমাণ করেছেন দেশের মানুষ এবং জনগণের প্রশ্নে আপোষহীন থাকলে এবং জনগণের স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারলে একটি দেশকে স্বৈরাচারকে হটিয়ে কিভাবে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা যায়। এবং তার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন 1991 সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনগণের ভোটে, এবং সেই নির্বাচনটি জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন ছিল। পরবর্তীতে 2001 সালেও তিনি পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা উভয় ভূমিকাতে তিনি দীর্ঘ সময় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার নেতৃত্বে বিএনপি একাধিকবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবং সরকার গঠন করে এবং বিরোধী দলের দায়িত্ব পালন করেছে। আমার দৃষ্টিতে মত পার্থক্য যাই থাকুক না কেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন, দলীয় রাজনীতি বিবর্তন নিয়ে আলোচনা করতে গেলে বেগম খালেদা জিয়ার ভূমিকা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ প্রভাবশালী, যার অবদান উত্তরাধিকার এবং ভবিষ্যতে গবেষণা ও আলোচনা অব্যাহত রাখবে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসলে ওরা জীবনটাই রাজনৈতিক একটা তাৎপর্যপূর্ণ জীবন, কারণ পৃথিবীর ইতিহাসে যারাই রাজনীতিতে এসেছে তারাই দেখা যায় যে তাদের ছাত্র জীবনে অথবা পারিবারিকভাবে অথবা বিভিন্ন প্রেক্ষাপটে তাদের রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিগত সম্পৃক্ত থাকে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো তার দৃঢ়তা, সাংগঠনিক নেতৃত্ব এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার সক্ষমতা। তিনি প্রায় চার দশক ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার নেতৃত্বে বিএনপি একাধিকবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে, দুইবার সরকার গঠন করেছে, দীর্ঘ সময় বিরোধী দলের দায়িত্ব পালন করেছে। রাজনৈতিক প্রতিকূলতা, দলীয় সংকট, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার মধ্যেও দলকে সংগঠিত রাখার চেষ্টা ছিল তার নেতৃত্বের একটি উল্লেখযোগ্য বিষয়।
0: বিরোধী দলে থাকাকালে তার ভূমিকা কতটা প্রভাবশালী ছিল এবং রাজনৈতিক সংকটের সময় বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তগুলোকে আপনি কিভাবে দেখেন?
1: বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা হিসাবে সরকারের নীতি, নির্বাচন, প্রশাসন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার দলের অবস্থান বারবার তুলে ধরেছেন। 1996 সালের পর আবার 2006 সালের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবর্তিত বিভিন্ন সময়ে বিরোধী রাজনীতিতে তার নেতৃত্ব জাতীয় আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল। বিভিন্ন আন্দোলন, সমাবেশ এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিএনপি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেছে বারবার। তার ভূমিকা নিয়ে রাজনৈতিক মূল্যায়নে ভিন্নতা থাকলেও এটুকু বলা যায়, বিরোধী রাজনীতির অন্যতম প্রধান মুখ হিসাবে তিনি দীর্ঘ সময় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তার করেছেন এবং তিনি বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি মৃত্যুর পরও তার কর্মকাণ্ডের মাধ্যমে আজীবন বাংলাদেশের মানুষের মনে তিনি বেঁচে থাকবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার, স্বৈরাচার পতন এবং আধুনিক একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নকে কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে আপোষহীন থেকে নিজের দেশকে, দেশের মানুষকে, দেশের রক্ষা করা যায়, গণতন্ত্রকে বারবার পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উৎকৃষ্ট উদাহরণ।
0: আজকের তরুণ প্রজন্ম যারা রয়েছে তারা ওনার এই রাজনৈতিক জীবন, তার কর্মদক্ষতা, তার যে নেতৃত্ব, সেখান থেকে কিভাবে অনুপ্রেরণা পেতে পারে আপনি মনে করেন?
1: আমার মনে হয় যে তিনি দলীয় নেতা কর্মীদের কাছে এক সর্বোচ্চ শ্রদ্ধার জায়গায় রয়েছেন এবং দলীয় নেতা কর্মী সমর্থকরা মনে করেন যে তিনি এমন এক নেত্রী যার নেতৃত্বে বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। তিনি এমন একটা নেত্রী যিনি জানেন সংকটের সময় কি ভূমিকা পালন করলে দেশকে রক্ষা করা যায় এবং তার সমর্থকদের মধ্যে তিনি গণতন্ত্র, নির্বাচন, জনগণের রাজনৈতিক অধিকারের প্রশ্নে আপোষহীন অবস্থান সবসময় ছিলেন। অন্যদিকে সমালোচকরা কিছু কৌশলগত সিদ্ধান্ত নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন বিভিন্ন সময়, কিন্তু একটি গণতান্ত্রিক সমাজে এই মতপার্থক্য থাকা স্বাভাবিক। ইতিহাসের দৃষ্টিতে তার সিদ্ধান্তগুলো বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের অংশ এবং ভবিষ্যৎ গবেষণা ও বিশ্লেষণের বিষয় হয়ে থাকবে সারা জীবন। আর নেতাকর্মীরা তাকে ধারণ করেন, তার আদর্শকে ধারণ করেন, তার ভূমিকাকে ধারণ করেন এবং তিনি বাংলাদেশের একজন রাজনৈতিক নেতৃবৃন্দের যে মানে ভূমিকা থাকা উচিত দেশের প্রশ্নে, দেশের জনগণের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে। আমার মনে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনকে অনুসরণ করলে বাংলাদেশে আমরা গণতন্ত্রকে দীর্ঘমেয়াদী করতে পারব এবং বাংলাদেশে কোনো স্বৈরাচার আর নতুনভাবে তার ফিরে আসার সুযোগ থাকবে না।
0: আপনি আজকের তরুণ প্রজন্মের প্রতি কি আহ্বান রাখবেন? আপনাকে যারা শুনছেন আমাদের বাংলাদেশ বেতার ঢাকার মাধ্যমে, সেই তরুণদের প্রতি, শ্রোতা বন্ধুদের প্রতি আপনার কি আহ্বান থাকবে?
1: আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনীতি জাতীয়তাবাদের আদর্শকে বিশ্বাস করি, আমাদের দলীয় যারা নেতা কর্মীরা রয়েছে এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে যারা ভাবছেন, তাদের উদ্দেশ্যে আমার কথা একটাই। আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বিশ্বাস করেন যে একটি নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেন, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ। তার মানে কি, আমার মধ্যে যদি আমি মনে করি আমার আগে আমার চোখের সামনে আমার মনের ভিতরে আমার দেশকে আমি যখন ঠাই দিতে পারবো, দেশের মানুষকে যখন আমি ভালোবাসতে পারবো, দেশের উন্নয়নকে নিজের যে কোনো ভূমিকায় যে কোনো অবস্থান থেকে দেশের পাশে দেশের মানুষের পাশে থাকার মানসিকতা পোষণ করতে পারবো, তখনই মনে করব যে এই দেশকে আমরা সবাই এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আমি মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান মাননীয় তারেক রহমান যে আদর্শকে সামনে রেখে, যে মানসিকতাকে সামনে রেখে এই দেশ এবং দেশের মানুষের জন্য যেভাবে কাজ করতে চাচ্ছেন, তরুণ প্রজন্ম সেই আদর্শকে যদি লালন করেন, সবার আগে দেশ, সবার আগে দেশের মানুষ এবং সবার আগে বাংলাদেশ, এই মানসিকতা নিয়ে যদি আমরা এগিয়ে যাই, ইনশাল্লাহ আমরা মনে করি যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাঙ্ক্ষিত বাংলাদেশ, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি 18 কোটি মানুষের বাংলাদেশ এবং ভোটাধিকারের বাংলাদেশ, এবং যেখানে সবাই মনে করবে এ দেশ তার, এ দেশটা তাকে সবাই মিলে গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধভাবে, সেই মানসিকতাকে নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমি তরুণ প্রজন্মকে আহ্বান জানাবো যে করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
0: মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
1: ধন্যবাদ আপনাকেও এবং বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তা কর্মচারী সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

0: গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তাঁর প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠান সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।
1: বন্যার ফলে খাবার পানি দূষিত হয়। জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের পানি ব্যবহার করুন অথবা খাবার পানি ফুটিয়ে পান করুন। এছাড়া পানি শোধক ট্যাবলেট দিয়েও পানি বিশুদ্ধ করে নেওয়া যায়। ঘরের ভেতর ও বাইরে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করুন, বিশেষ করে মলত্যাগের স্থান ও নর্দমা যাতে পচনশীল হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন। খাদ্য দ্রব্য ঠেকে রাখুন, বাজারে খোলা ও মাছি বসা খাবার খাবেন না। এছাড়াও বাসি ও পচা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। খাবার দ্রব্য গরম করে খাওয়া উত্তম।
0: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে নজরুলের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির।

0: সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশিরে শুনছেন নজরুল ইসলামের গান। আজকের অনুষ্ঠান গ্রন্থনায় রয়েছেন এবিএম মাহবুবুর রহমান এবং উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান
1: এবং আমি ঈশা জাহান নীলা।
0: প্রিয় শ্রোতা, আপনারা জেনে আনন্দিত হবেন যে সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে 25 মে 2026 থেকে 25 মে 2027 পর্যন্ত এক বছরব্যাপী নজরুল বর্ষ পালন করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের বিশেষ আয়োজন চির উন্নত মমশির। বাংলা সাহিত্যের মহান পুরুষ নজরুল, যিনি আমাদের শিখিয়েছেন অন্যের কাছে মাথা নত না করতে, যিনি আমাদের হৃদয়ে বুনে দিয়েছেন প্রেম ও দ্রোহের অবিনাশী বীজ। নজরুলের সৃষ্টি মানেই জীবনের জয়গান।

তার হৃদয়কে এক গভীর আবেগে ভাসিয়ে নিয়ে গেল গানটি। খুরশিদ হাসান খানের দরদি কণ্ঠে নজরুলের বিরহী সুর সত্যি অতুলনীয়। শ্রোতা বন্ধুরা, নজরুলের গানে প্রেম, বিরহ আর প্রকৃতির পাশাপাশি পল্লীর সহজ সরল জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা বাংলা গানকে সমৃদ্ধ করেছে। গ্রামীণ জনপদের নদী, প্রকৃতি আর মানুষের নামকে জড়িয়ে কবি কত যে অসাধারণ গান বেঁধেছেন তার কোনো ইয়ত্তা নেই। তেমনই এক চেনা নদীর গল্প, চেনা সুরের মায়ায় আজ আমাদের অনুষ্ঠানের গানটি সাজানো হয়েছে। শিল্পী রাহাত দ্বারা গীতির কণ্ঠে এখন আমরা শুনব সেই মিষ্টি মধুর গান, নদীর নাম সই অঞ্জনা।

0: রাহাত আরাগিদির চমৎকার পরিবেশনা শুনছিলেন নদীর নাম সুই অঞ্জনা। নদীর কলতান আর সুরের এই মায়াজালের মধ্য দিয়েই শেষ হতে চলেছে আমাদের আজকের বিশেষ আয়োজন চির উন্নতম মশির। কাজী নজরুল ইসলাম তার সৃষ্টির মাধ্যমে আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন, তার অবিনাশী সুর আমাদের প্রেরণা যোগাবে প্রতিক্ষণ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতেই থাকুন বাংলাদেশ বেতার।
1: প্রিয় শ্রোতা, আজকের চির উন্নত মমশির অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন শবনম মুস্তারি, খুরশিদ হাসান খান, রাহাত আরাগিদি। এই আহ্বানেই শেষ করবো আজকের চির উন্নত মমশির অনুষ্ঠানটি। তবে বন্ধুরা, তার আগে জানিয়ে দেব শেষের কথাগুলো। অনুষ্ঠানটির গবেষণা গ্রন্থনায় ছিলেন এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মুনিরুজ্জামান। এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে নজরুলের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: শুনলেন দেশের গান, শিল্পী ছিলেন সানিয়া সুলতান আলিজা।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লী গীতি শুনবেন। প্রথমে কণ্ঠ দিয়েছেন শফি মণ্ডল, গীতিকার সৈয়দ শফিউল ইসলাম, সুর করেছেন বাবু সরকার।

0: এতক্ষণ পল্লী গীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: আজ 16 জুলাই, জুলাই শহীদ দিবস। 2 বছর আগে এই দিনে রংপুরের রাজপথে বুক পেতে দাঁড়িয়েছিলেন আবু সাইদ। পুলিশের গুলির সামনে নিরস্ত্র হাত দুটো প্রসারিত করে তিনি হয়ে উঠেছিলেন প্রতিরোধের প্রতীক।
1: সেই একই দিনে কক্সবাজারে পেকুয়ার প্রাণ দিয়েছিলেন ওয়াসিং আকরাম। ছাত্র জনতার কাতারে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে লড়তে গিয়ে তিনিও হারিয়ে যান আমাদের মাঝ থেকে। দুই ভিন্ন প্রান্তের দুই তরুণ, এক অভিন্ন স্বপ্ন, এক অভিন্ন আত্মত্যাগ।
0: তাদের রক্তেই সেদিন লেখা হয়েছিল প্রতিরোধের নতুন ভাষা, যে আন্দোলন রংপুর আর পেকুয়া থেকে ছড়িয়ে পড়েছিল সারা দেশে, রূপ নিয়েছিল ঐতিহাসিক গণ অভ্যুত্থানের।
1: আজ আমরা মাথা নত করি আবু সাইদ আর ওয়াসিম আকরামের স্মৃতির সামনে, আর তাদের সঙ্গে সকল শহীদের সামনে যাদের আত্মত্যাগে বদলে গেছে বাংলাদেশের ইতিহাসের গতিপথ। শ্রদ্ধা জুলাই শহীদদের প্রতি।
0: শ্রোতা বন্ধুরা, চলুন শুনে আসি প্রত্যক্ষদর্শী সিয়াম আহসান আয়ানের হৃদয়স্পর্শী স্মৃতিচারণ।
2: এমন সময় নিউজটা আসে যে আসলে বিশ্ববিদ্যালয়ের সামনে ছিলাম। ১৬ জুলাই আমাদের রংপুরে একটা জিলা স্কুলের সামনে থেকে একটা আন্দোলন ডাক দেওয়া হয়েছিল। সর্বস্তরের মানুষ আন্দোলনে জয়েন দিয়েছে ওই দিন, স্পেশালি ছাত্ররা। প্ল্যান ছিল যে বেগম রোকেয়া যে কর্মসূচিটা ডাক দিছে, আমরা তাদের সাথে যেয়ে জয়েন দিবে। জিলা স্কুল থেকে বেগম রোকেয়া যাওয়ার পথে রংপুর পুলিশ রেঞ্জের সামনে আগে আমাদের উপর পুলিশ একটা অ্যাটাক করে, লাঠিচার্জ করে। আমরা অনেকে স্বর্ণসারা হই। তারপর রংপুরে যেটাকে লাল ব্যাগ বলে, লাল ব্যাগ আসার পর আমরা আসলে খবর পাই যে ছাত্রলীগ যেটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করতেছে, তারা অস্ত্র নিয়ে আমাদের উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে। সেই খবর নিয়ে আমরা আসলে বিভিন্ন জায়গায় নিজের আত্মরক্ষার জন্য লাঠি বা স্ট্যাম্প যেগুলো নেওয়া সেগুলো নিছি, তারপর বিশ্ববিদ্যালয়ের দিকে অবস্থান করছি। এইসব করতে একটু সময় লাগার কারণে আমি যে মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয়ের সামনে গেছি, সবাই স্বর্ণসারা হয়েছে, কারণ পুলিশ অলরেডি লাঠিচার্জ শুরু করছে, টিয়ার শেল মারতেছিল। এমন সময় আমি দেখলাম একটা ছেলে, আমি ওই সময় জানতাম না ওটা আবু সাইদ, পুলিশের সামনে দাঁড়ায় গেল দুইটা হাত এরকম ফাঁকা করে, আর পুলিশ তাকে শুট করছে। তাকে যখন প্রথমে শুট করা হচ্ছিল, প্রথম দুইটা শট যখন শুট করা হয়েছে, আমি ভাবছি যে হয়তো এটা রাবার বুলেট, তার গায়ে লাগবে, এটা আসলে ফেটে যাবে এইটুকি। বাট একজন অফিসার যখন চিল্লাচ্ছিলেন যে আসলে এত ক্লোজ রেঞ্জে মাইলেন না, আমার ওই মুহূর্তে মনে হয়েছে যে এটা আসলে কোনো প্রকার ভাইটাল কিছু, যেই কারণে আবার তিনি একসময় পড়ে গেলেন, আবার একটা শুট করা হইলো। ওই সময় আমি আসলে আশপাশে কিছুক্ষণ অপেক্ষা করে যখন কেউ আগায়নি, আমি দৌড়ে গেছি তাকে নেওয়ার জন্য। আর তাকে যখন আমি তুলি, আমি দেখলাম যে আরেকজন অফিসার আবারও তার বন্দুকটা তাক করতেছিলেন আমাদের দিকে। আমি তাকে আমার হ্যান্ড সিগন্যাল দিয়ে তারে আসলে একবার মানে বোঝানোর চেষ্টা করতেছিলাম, তিনি মারা যাচ্ছেন, উনি স্টিল তাক করছেন, ওই জন্য আমি তাকে আমার হাতে ডান পাশে ঘুরে নিছি। কিন্তু স্টিল যখন তাকে আবার গুলি করা হলো আমাদেরকে, তখন উনার যে শটটা সেটা সাইড হয়ে গায়ে না লাগে, আমার এই বাম পাশে লাগছে, আর বাম পাশে ইন্টার বডিতে, অ্যান্ড ওই প্রেশারে আসলে সাইড হয়ে আমার হাত থেকে পড়ে গেছিল। আর পড়ে যাওয়ার মুহূর্তে মানে ঠিক মতো উনি পড়েও যাননি, উনি আমার অ্যাকচুয়ালি আমাকে জড়ায় ধরে বলার চেষ্টা করতেছিলেন যে ভাই আমাকে বাঁচা, উনার কোনো একটা স্প্রাইটের বোতল বা যে কোনো ছাকাইলে যেরকম আসলে ওটা বের হয়, এরকম রক্ত বেরোচ্ছিল মুখ থেকে, উনি নিঃশ্বাস নিতে পারতেছিলেন না, কথা বলতে পারতেছিলেন না। তারপর আরো কয়েকজন আসলেন, আসার পর তো সাইদ ভাইকে মেডিকেল নিয়ে যাওয়া হলো। আবু সাইদ ভাইয়ের পরিস্থিতি ওই দিন যখন আমার হাত থেকে উনি পড়ে গেলেন, তারপর যখন তাকে তুলে নিয়ে যায় রিকশায় না হচ্ছে, ওই মুহূর্তের মধ্যে আমি আসলে এইটুকু মানে বুঝতেছিলাম যে হয়তো আর তাকে বেশিক্ষণ বাসায় রাখা সম্ভব হবে না। তাকে মেডিকেল নিয়ে যাওয়ার ঠিক পর মুহূর্তে পুলিশ কিছুক্ষণ পর আসলে গোলাগুলি থামায় দেয়। তারপর একটা সময় পুলিশ তাদের অ্যামুনেশন শেষ হওয়ার জন্য ওই জায়গার অবস্থান ত্যাগ করে। আমরা বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান করছিলাম, স্লোগান দিচ্ছিলাম কিংবা অনেক কিছুই করতেছিলাম। এমন সময় নিউজটা আসে যে আসলে বিশ্ববিদ্যালয়ের সামনে ছিল।
3: কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কত দূর হলে জাতি

0: শ্রোতা বন্ধুরা, আবার শ্রদ্ধা জানাই জুলাই শহীদদের প্রতি।
1: মহানগরের প্রিয় শ্রোতা, সবকিছু যেন অবিশ্বাস্য এক গল্প। এই বিশ্বকাপে দলের পথ চলার দিকে ফিরে তাকিয়ে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কাছে মনে হয়েছে সবকিছু যেন অবিশ্বাস্য এক গল্প। শেষ 7 মিনিটে এনসো ফার্নান্দেস ও লাউতারো মার্টিনেসের 2 গোলে 2-1 ব্যবধানে জিতে নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। 85 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ইংল্যান্ডকে হারিয়ে আরেকটি বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করল লিওনেল মেসি।
0: হ্যাঁ বন্ধুরা, আগামী 19 জুলাই নিউ জার্সিতে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল খেলা, শিরোপা জেতার শেষ লড়াই। 39 বছর বয়সী আর্জেন্টিনা মেসির সঙ্গে সেখানে দেখা হবে 19 বছর বয়সী স্পেনীয় তরুণ ফুটবলার ইয়ামালের। আমরা যেমন উপভোগ করছি, বন্ধুরা আপনারাও এই মুহূর্তটা উপভোগ করুন।

মহানগরের প্রিয় শ্রোতা, আজ শ্রাবণ মাসের প্রথম দিন। বর্ষা ঋতুর দুই মাস, একটি আষাঢ়, অন্যটি তারই সহোদর শ্রাবণ। আষাঢ়ে বর্ষা শুরু হলেও শ্রাবণে এসে প্রকৃতিতে বর্ষা তার পূর্ণ যৌবন লাভ করে। নদী নালা থই থই করে এবং একটানা মুষলধারে কিংবা ইলছেগুড়ি বৃষ্টি গ্রামীণ ও শহরের জীবনে এক অনন্য রোমান্টিক আবহ তৈরি করে, তাই না বন্ধুরা? জলবায়ু পরিবর্তনের প্রকৃতিতে নানা প্রভাব সত্ত্বেও অনেকটা স্বাভাবিক আবহেই আজ শ্রাবণের সেই ঝুম বৃষ্টি কোথাও না কোথাও ঝরছে। আর আবহমান বাংলার কৃষি ব্যবস্থার সঙ্গে এই মাসটি ওতপ্রোতভাবে জড়িত। বর্ষার অংশীদার হিসেবে এ মাসেও ভেজা বাতাস বয়ে যাক, শ্রাবণ বৃষ্টির ছোঁয়া পেয়ে আর মোড়া ভেঙে আপন মহিমা জেগে উঠুক কৃষকের উপর উষর জমিন, আর ফুলের মঞ্জুরিতে ভরে উঠুক হিজলের ডাল আর কেয়া যুথিকার।

0: হ্যাঁ বন্ধুরা, গানের সুরের ধারায় রৌদ্রের প্রখরতা ম্লান করে মেঘে মেঘে ছুঁয়ে যাক শ্রাবণ। টুপটাপ শব্দে ঝরে পড়ুক বৃষ্টি, কৃষক বান্ধব হয়ে উঠুক এই শ্রাবণ মাসটা। আজ প্রকৃতির কাছে এই আবেদন রেখেই আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরীর সবুজ প্রাঙ্গণে।
1: আর আজ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মোহসিন মিয়া
0: এবং আমি রফিকা বিনতে জাহেদ। শুভেচ্ছা সকলকে।
1: শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, পহেলা শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 16 জুলাই 2026 খ্রিস্টাব্দ, পহেলা সফর 1448 হিজরি, বর্ষাকাল।
0: আজ যাদের জন্মদিন মহানগরীর পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন।
1: সাপ, দুই অক্ষরের এই শব্দটি শোনা মাত্রই আমরা ভয়ে ভীত হয়ে পড়ি। সাপের নাম শুনলেই আমাদের অনেকের শরীর শিউরে ওঠে। অথচ প্রকৃতির বিচিত্র সৃষ্টির ভাণ্ডারে সাপ এক অনন্য সৌন্দর্যের নাম। তবে তার শারীরিক গঠন, রঙের বৈচিত্র্য, চলাছন্দ এবং নিখুঁত নকশা সৌন্দর্য অস্বীকার করার উপায় নেই। যেন সে ভয় ও বিস্ময়ের মিশেলে গড়ে ওঠা এক অনন্য শিল্পকর্ম। তবে হ্যাঁ, তাকে ভয় করাই স্বাভাবিক, কারণ কিছু প্রজাতি বিষধর ও প্রাণঘাতী।
0: বাংলাদেশে প্রায় 100 প্রজাতির সাপ পাওয়া যায়, যার মধ্যে অধিকাংশই নির্বিষ। মাত্র অল্প কয়েকটি প্রজাতি মানুষের জন্য মারাত্মক বিষধর সাপ রয়েছে, কিন্তু বাস্তবতা হল অনেক মানুষ নির্বিষ ও বিষধর সাপের পার্থক্য না জেনে সব সাপকেই মেরে ফেলেন। আমাদের মনে রাখতে হবে, সাপ কেবল আত্মরক্ষার জন্য আক্রমণ করে। মানুষ যদি তাদের বিরক্ত না করে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজে থেকে সরে যেতে চায়। এই অজ্ঞতাই প্রকৃতির জন্য এক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
1: তাই এই কৃষক বান্ধব, পরিবেশ বান্ধব সাপকে রক্ষার জন্য প্রতি বছর 16 জুলাই বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব সর্প দিবস বা ওয়ার্ল্ড স্নেক ডে। এই দিবসের মূল উদ্দেশ্য হল মানুষের মনে সাপ সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা, সাপের পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এই গুরুত্বপূর্ণ প্রাণী সংরক্ষণে সবাইকে উদ্বুদ্ধ করা।
0: হ্যাঁ বন্ধুরা, পৃথিবী শুধু মানুষের জন্য নয়, গাছ, পাখি, পশু, কীটপতঙ্গ এবং সাপ সহ সব প্রাণীর সম্মিলিত আবাস এই পৃথিবী। জীববৈচিত্র্যের প্রতিটি সদস্যই একে অপরের সঙ্গে অদৃশ্য বন্ধনে যুক্ত। একটি প্রাণী হারিয়ে গেলে সেই বান্ধবীর কোথাও না কোথাও ফাটল ধরে। এছাড়াও সাপ আমাদের অনেক জটিল রোগের ওষুধ উৎস। তাই সাপ এবং তাদের পরিবেশগত গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সাপ সম্পর্কে প্রচলিত কুসংস্কার দূর করা এবং প্রকৃতিতে এদের সংরক্ষণের গুরুত্ব বহনকারী দিবসটির সফলতা কামনা করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরে নিয়মিত আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
1: বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা। আছে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয়মুখ, রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা।
0: এর সাথে আরও থাকছে ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য নিয়ে শুভযাত্রা, এবং এসবের মধ্যেই আমরা ঘুরে আসব গানের ভবন থেকে, শুনব গান। চলুন শোনা যাক এক এক করে।
1: মহানগরের প্রিয় শ্রোতা, চলুন শ্রুতি শুনি আজকের ঢাকা। আজকের দিনে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান ও তার সময়সূচি সম্পর্কে খোঁজ নিয়ে আসি। আর এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন ইসমুতারা পলি, আর তা পড়ে শোনাচ্ছেন ইশরাত জাহান নীলা।
2: শ্রোতাবন্ধুরা, আপনাদের সুবিধার্থে আজ ঢাকা শহরে শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর সময়সূচির তথ্য। জাতীয় নাট্যশালা মূল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমির আয়োজনে আজ বাংলা সঙ্গীত উৎসব 2026-এর আয়োজন করা হয়েছে সন্ধে 7টায়। জাতীয় নাট্যশালা স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুন বাগিচায় আজ এবং আগামীকাল শূন্য থিয়েটার স্পেসের প্রযোজনায় নাটক মঞ্চস্থ হবে সন্ধে 7টায়। জাতীয় নাট্যশালা এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ আরণ্যক নাট্যদলের প্রযোজনায় কোম্পানি। নাটকটি মঞ্চস্থ হবে। দেখতে হলে পৌঁছে যেতে হবে ঠিক সন্ধ্যে ৭টায়। লালমাটিয়ার ৯/৩ ব্লক ডি এর কলাকেন্দ্রে শুরু হয়েছে শিল্পী বুবলি বর্ণার একক শিল্প প্রদর্শনী বিচ্ছিন্ন অস্তিত্বে অবিচ্ছিন্ন সত্তা। ৪ জুলাই শুরু হয় এই প্রদর্শনী, চলবে ২৫ জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে। এদিকে ধানমন্ডির ২১-এর এ সড়ক ৪-এর গ্যালারি চিত্রকে শুরু হয়েছে শিল্পী শামসুল আলম আজাদের একক চিত্র প্রদর্শনী দৃশ্যমান কাঠামো। ৪ জুলাই শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ১৮ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। লালমাটিয়ার বাড়ি ৬/৪ ব্লক ডিতে অবস্থিত ভূমি গ্যালারিতে চলছে বৃষ্টির গান ও গল্পের শিল্পকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনী রেন্সক্যাপ। প্রদর্শনীটি চলবে ২২ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। বৃষ্টি আর শিল্পের অনন্য মেলবন্ধন উপভোগ করতে সবাইকে সাদর আমন্ত্রণ। এদিকে উত্তরের ভূমি গ্যালারিতে সেন্টার পয়েন্টে ১০ জন বিশিষ্ট শিল্পীর শিল্পকর্ম নিয়ে আয়োজিত দলীয় শিল্প প্রদর্শনী অধ্যবসায় চলছে। প্রদর্শনীটি আগামী ২৫ জুলাই পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সোমবার ব্যতীত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পপ্রেমীরা প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন। ওদিকে বেঙ্গল শিল্পালয় লেভেল ৪ বাড়ি নম্বর ৪২ সড়ক ২৭ বেঙ্গল ফাউন্ডেশন ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে স্থপতি সাইকা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরীর আন্তঃশাস্ত্রীয় শিল্প স্থাপত্য প্রদর্শনী ডায়ালগস ইন কো এক্সিস্টেন্স শেপিং ইনক্লুসিভ পাবলিক স্পেসেস ইন দ্য বেঙ্গল ডেল্টা আয়োজন করা হয়েছে। ২৭ জুন শুরু হয় এই প্রদর্শনী, চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আর বই পড়তে বা কিনতে অথবা সবুজে ঘেরা বইয়ের রাজ্যে সারাদিন কাটাতে চলে যেতে পারেন বেঙ্গল বইঘরে বাড়ি নম্বর ৪২ রোড নম্বর ১৬ ধানমন্ডিতে। প্রতিদিন সকল আয়োজন নিয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত সবাইকে আমন্ত্রণ। আজকে ঢাকা এ পর্যন্তই।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: বাংলাদেশের গানের ভুবনে নন্দিত শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী তানজিনা রুমা ২০০১ সালে প্রকাশিত প্রথম মৌলিক গানের অ্যালবাম বন্ধু তুমি কোথায় দিয়ে প্রথম অ্যালবাম দিয়েই শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হন তিনি। ইতোমধ্যে সঙ্গীত জীবনের চলার পথে রজত জয়ন্তী সময়কাল পার করছেন। দেশে এবং দেশের বাইরে তিনি স্টেজ শোতে গান গেয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন। বাংলাদেশের সিনেমাতেও প্লেব্যাক করেছেন রুমা। তার কণ্ঠে সিনেমার জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেখো না ওই রশিয়া, তুমি বলো আমি বল, চলো তুমি, সেলফি সহ এমন অনেক শ্রোতাপ্রিয় গানের শিল্পী তিনি।
0: বন্ধুরা, এবারের পর্ব প্রিয়মুখ। আজকের প্রিয়মুখের প্রিয়জন সঙ্গীত শিল্পী তানজিনা রুমা, আর আজ তার সাথে আলাপচারিতার সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ জসিমউদ্দিন।

0: শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমাদের আজকের প্রিয় মুখের প্রিয় মানুষটিকে। হ্যাঁ, ঠিক তাই, আমাদের আজকের প্রিয় মুখে উপস্থিত আছেন বাংলাদেশের নন্দিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিনা রুমা। তানজিনা রুমা, আপনাকে স্বাগতম, আপনি কেমন আছেন?
1: আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: আপনার বর্তমান ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে?
1: আমি তো গানের মানুষ, যতটুকু ব্যস্ততা ওই গান নিয়েই।
0: আপনার জন্ম বেড়ে ওঠা কোথায় ছিল?
1: আমার জন্ম ঢাকায়, আমার একেবারে সবকিছু ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া।
0: স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়?
1: আমার স্কুল ছিল খিলগাঁও গভর্নমেন্ট, তারপর কলেজ হচ্ছে সিদ্ধেশ্বর গার্লস কলেজ, এন্ড আফটার দ্যাট আমি অনার্স মাস্টার্স করেছি ফুড এন্ড নিউট্রিশনে, হোম ইকোনমিক্স, যেটা এখন হিউম্যান অ্যাপ্লাইড গভর্নমেন্ট, একমাত্র গভর্নমেন্টের আন্ডারে তখন ওটাই ছিল, এখন তো আর মনে হয় আরো আছে, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে এই একটাই।
0: সঙ্গীতের দিকে কিভাবে আকর্ষণ তৈরি হলো?
1: সঙ্গীতের দিকে না, আসলে আমার ফ্যামিলিতে আমার নানা দাদা বোধ সাইডে সবাই গান গায়, বুঝে না বুঝে আর কি, মানে আমার দেখা গেল কোথাও বসছি আমার বাবা গাইছে, আম্মু ছোটবেলায় বিভিন্ন স্কুল প্রোগ্রামে আম্মু ও তখন অ্যাটেন্ড করতো, তখন নাকি নাচ গান একসাথেই করতো ওনারা, তো জেনেটিক্যালি এই বিষয়টা আমার ফ্যামিলিতে আছে, কেউ হয়তো ওভাবে শিখেনি। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি নাকি ছোটবেলায় তখন টিভিতে রুমঝুম নামে একটা অনুষ্ঠান হতো, তো ওগুলো আমি দেখে দেখে নাকি গাইতাম, ওটা তো আমার মনে পড়ে না ওভাবে, আমার থেকেই শোনা, ওটা দেখে নাচতাম। তো যেমন স্কুলে আমি, আমার মনে আছে যে একেবারে ছোটবেলায় আমি নাচের অনুষ্ঠানে প্রথমে অ্যাটেন্ড করি এবং পুরস্কারও নিয়ে আসি। তারপরে যেটা হয় যে এরকম মানে অ্যাক্টিভিটিস দেখার পর আমাকে গানে ভর্তি করানো হয়, আমি নাচ করতে চেয়েছিলাম,
0: বাট কত সালে ভর্তি করানো হয়, কোন সময়টিতে আপনার, কোন বয়সে?
1: এটা আমার, এটা আমার সম্ভবত আমি তখন 4-5 এ পড়ি।
0: আচ্ছা,
1: তখন আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যা নিকেতন যেটা ছিল খিলগায়ে, ওখানেই আমার ওস্তাদ ছিলেন সুধীন দাস, সাধন চন্দ্র বর্মন, ফুল মোহাম্মদ ওস্তাদ জি, ওনারা সবাই ছিলেন, আলহামদুলিল্লাহ আমি তখন অনেক বড় বড় ওস্তাদের সান্নিধ্যে, ওখানে 7 বছরের কোর্স ছিল, বাট ওখানে আমি 7 বছরের কোর্স শেষ করার পরও আরো মনে হয় 5 বছর ছিলাম, মানে ইনভলভ ছিলাম ওই একাডেমির সাথে।
0: আচ্ছা, এখন নেই?
1: এখন তো না, এরপরে তো আমি আসলে, এরপরে আমি একাডেমি থেকে নজরুল একাডেমিতে নজরুলের উপর কোর্স করলাম, বাংলাদেশ লোকসঙ্গীত কেন্দ্র যেটা আমাদের শ্রদ্ধেয় ইন্দ্রমোহন রাজবংশীর ছিল, ওখানেও আমি ছিলাম, লোকসঙ্গীত করলাম। তারপরে টিভিতে মনে হয় প্রথম কিশোরলয় নামে একটা বাচ্চাদের অনুষ্ঠান হতো, ওই প্রোগ্রাম দিয়ে শুরু হলো, এরপর নতুন করে, এরপরে কিভাবে কিভাবে কিভাবে যেন একেবারে আমি আসলে কিভাবে যেন হয়ে গেল আর কি।
0: দুজন মানুষের নাম আসছে, নজরুলের গানের সাথে আপনি ইনভলভ ছিলেন নজরুল একাডেমিতে, একটু শুনি, নজরুলকে একটু শুনে আসি আমরা।
1: নজরুলের ঘরানাটা নেয়ার কারণই ছিল, নজরুলের গান গাইলে সব ধরনের গান গাওয়া যায়, নজরুলের গান গাইলে আপনি মানে নট ক্লাসিক্যাল তো থাকতেই হবে আপনার, কিন্তু সব ধরনের বিষয়গুলো মানে ভার্সেটাইল একটা জিনিস থাকে, যার জন্য আমার নজরুল চুজ করা।

0: খুব চমৎকার, খুব চমৎকার। এবার হচ্ছে একটু লোকগানের প্রসঙ্গ আসছে, লোকগানেও যাই।
1: সেথা পরে শিবসত করে এক ঘর।

0: বাহ, খুবই চমৎকার। আপনার মনে পড়ে আপনি মঞ্চে কোন গান গিয়েছিলেন?
1: একদম মঞ্চে প্রথম যে গানটা আমার সেটা ছিল, যে জনে প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা, খাটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না, খাটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না।
0: এই গানটি গেছিলেন তখন আপনার বয়স কত ছিল?
1: 12-13।
0: বাংলাদেশ বেতারের সাথে আপনার সম্পৃক্ততা কিভাবে?
1: ওটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমি অ্যানলিস্টেড কিন্তু বিটিভিতে, আগে বিটিভিতে সরাসরি অডিশন হতো, একেবারে লাইভ টেলিকাস্ট যেটাকে বলে। বাংলাদেশে ওটা প্রথমই দুবারই করা হয়, এরপরে ওটা অফ করে দেওয়া হয়, বিকজ ওখানে অনেক প্রথিত যশা শিল্পীরাও সামহাও মানে অকৃতকার্য হতো আর কি। তো ওখানে আমার প্রথম হয়, এরপরে আমার মনে হয় অনেক বছর পর, দ্যাট মিন্স 2013 বা 2014 দিকে রেডিওতে বিশ্বকাপের কোন একটা খেলার স্পেশাল একটা গানের জন্য আর্টিস্ট ডাকা হচ্ছিল। অলরেডি রেকর্ডিং চলছিল, তো ওখানে আমাকে আমাদেরই একজন পরিচিত ভাই আমাকে ফোন দিল যে রুমা তুমি ফ্রি আছো, এখন একটু রেডিওতে আসো, একটা গান এরকম এরকম একটা থিম সং অলরেডি 8-9 জন গেয়ে ফেলেছে কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে না। আমি আসলাম, আমি গাইলাম, হয়ে গেল 5 মিনিটে কাজ শেষ। আমি আসলে তখনও কিছু জানি না। পরে তখন আমাদের শ্রদ্ধেয় যিনি ডিজি ছিলেন উনি খুবই অবাক হলেন যে এই আর্টিস্ট, আমাকে জিজ্ঞেস করলো যে আর ইউ অ্যানলিস্টেড, আমি বলছি না, তখনই আমাকে ইনস্ট্যান্ট অ্যানলিস্টেড করে নেওয়া হয়।
0: সিনেমার গানের সাথে আপনি জড়িত আছেন অনেক দিন ধরে এবং প্রচুর প্লেব্যাক করেছেন এবং আপনাকে প্লেব্যাক হিসেবেই, প্লেব্যাক আর্টিস্ট হিসেবে অনেকে চিনতে চায় যে এত প্লেব্যাক করছেন।
1: হ্যাঁ, আমার আসলে কমার্শিয়ালি যদি বলি যে আজকে যে তানজিনা রুমাটা মানে এই নামটা, এটা আসলে প্রথম যেটা অডিও অ্যালবাম সেটা আমার রিলিজ হয় 2001-এ। হ্যাঁ, বন্ধু তুমি কোথায় একদম নতুন একটা ব্যানার, নতুন আর্টিস্ট সবই আমরা নতুন, ওটা দিয়ে শুরু হয়। আর প্লেব্যাকটা শুরু হয় আমার 2003 থেকে।
0: আচ্ছা, 2000 বন্ধু তুমি কোথায় সেই গানটি কি আপনার মনে আছে এই মুহূর্তে?
1: কেন থাকবে না, কারণ আমি বলি কেন এটা বলি, কারণ আনন্দ সিনেমা হল যে ওখানে প্রথম এলইডি তে আমার এই গানের মানে বন্ধু তুমি কোথায় এই অ্যালবামের অ্যাড দেয়া হতো।
0: আচ্ছা,
1: এবং তখন তো কোনো ভাবে বিটিভি ছাড়া কোনো চ্যানেল ছিল না, তো নিউজের আগে মানে খবরের আগে একটা 5 মিনিটের স্লট থাকে, অ্যাড যায়, তখন আমার এই গানের অ্যাড যেত, যার জন্য তানজিনা রুমা নামটা, আমি আমি শিল্পী তো হতেই পারি নাই বাট আমার নামটা সামহাও প্রতিষ্ঠিত হয়ে গেল। ওই তখন তো পোস্টার টোস্টার ছিল, অ্যাড যেত, তখনই প্রথম অ্যালবামেই আর কি ক্লিক করা। ওই বন্ধু তুমি কোথায় টাইটেলটাই ছিল এমন, তোমায় আমি একটি দিন ভুলতে পারি না, বন্ধু তুমি কোথায় আছো

0: সবশেষে আমরা একটি গান শুনতে শুনতে বিদায় নেব। সেই গানটি হচ্ছে ওই গান যেই গানটি তানজিনা রুমার সব সম্পর্ক সব কিছু নিভে গেলে, যখন একা হয়ে যায় তানজিনা রুমা, যখন নিজের সাথে নিজে থাকে, যে গানটি গেয়ে ওঠে। বিদায় নিব, তার আগে আপনার থেকে বিদায় নিচ্ছি, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা?
1: যারা আজকে এই প্রোগ্রামটা শুনছেন সবাইকে আমার অনেক শুভেচ্ছা, আমাকে আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, অনেক কিছু দিতে চাই, অনেক ভালো কাজ করতে চাই, আল্লাহ যাতে সেই তৌফিকটা আমাকে দেয়, দোয়া করবেন।
0: শ্রোতা বন্ধুরা, আমিও আপনাদের থেকে বিদায় নিচ্ছি। প্রিয় মুখের আজকের আয়োজনে ছিলেন আমাদের সাথে জনপ্রিয় এবং নন্দিত সঙ্গীত শিল্পী তানজিনা রুমা। ওনার থেকে ওনার একান্ত সময়ের একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। সবাই ভালো থাকবেন। প্রিয় মুখের আগামী আয়োজনে অন্য কোন প্রিয় মুখের সাথে নিয়ে যথারীতি হাজির হব।
1: আমার তো নিজের গানগুলো সবসময় নিজেই গুনগুন করতে থাকি, তো যে গানটা গেয়ে আসলে আমার পরিচিতিটা পেয়েছিল ওইটা অবশ্য একটা ফোক গান, বাট গানের কথাগুলো খুবই সত্যি কথা, তো ওইটা একটু গুনগুন করি।

0: শ্রোতা বন্ধুরা, শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো।
1: বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। চলুন আজকের পর্বে গুরুদুয়ারা নানকশা নিয়ে শুনে কিছু কথা। পর্বটি লিখেছেন মারুফ রাইহান আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ।
2: ঢাকা শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সম্প্রীতির বিভিন্ন নিদর্শন। এই দেশে যেমন হিন্দুদের বিখ্যাত সব মন্দির রয়েছে, তেমনি রয়েছে 10টি গুরুদুয়ারা। তার মধ্যে অন্যতম গুরুদুয়ারা নানকশাহী। শোনা যায়, এই গুরুদুয়ারে এসেছিলেন স্বয়ং নানক। মুক্তিযুদ্ধের সময়ও অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই ভবন। আজ এই ঢাকায় আমরা জানাব গুরুদুয়ারা নানকশাহীর সেই ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলাভবনের পাশে গুরুদুয়ারা নানকশাহী অবস্থিত। বাংলাদেশে বিদ্যমান গুরুদুয়ারাগুলির মধ্যে এটির গুরুত্ব সবচেয়ে বেশি। প্রতি সপ্তাহেই ঢাকা ও ঢাকার বাইরে থেকে শিখ ধর্মের অনুসারীরা এখানে জমায়েত হন এবং প্রার্থনা করেন। বাংলাদেশ শিখদের সবচেয়ে বড় জমায়েত হয় এখানেই। কথিত আছে যে ঢাকার এই গুরুদুয়ারাটি যেখানে অবস্থিত, সেই স্থানে ষোড়শ শতকে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক অল্প সময়ের জন্য অবস্থান করেছিলেন। এখানে থাকাকালীন তিনি শিখ ধর্মের একেশ্বরবাদ এবং ভ্রাতৃত্ববোধের কথা প্রচার করেন এবং ধর্মের আচার অনুষ্ঠান পালনের শিক্ষা প্রদান করেন। শিখ ধর্মের ষষ্ঠ গুরু হরগোবিন্দ সিং এর সময়কালে 1595 থেকে 1644 খ্রিস্টাব্দ ভাইনাথ নামের জনৈক শিখ ধর্ম প্রচারক গুরুদুয়ারাটি নির্মাণের কাজ শুরু করেন। কারো কারো মতে গুরুদুয়ারাটি নির্মাণের কাজ শুরু হয় নবম শিখ গুরু তেগ বাহাদুর সিং এর সময়কালে 1621 থেকে 1675 খ্রিস্টাব্দ। 1830 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়। পরবর্তীতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এটি ভগ্নদশা প্রাপ্ত হয়।
0: শ্রোতা বন্ধুরা, শোভাযাত্রা পর্বে বলতে চাই, বাস ট্রেন লঞ্চে যারাই যাতায়াত করুন, নিরাপদে যাতায়াত করুন, সাবধানে যাতায়াত করুন।
1: বন্ধুরা, শেষ হয়ে এলো আমাদের আজকের অনুষ্ঠানের সময়টুকু। যাবার আগে শেষ কথাগুলো বলি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ
0: এবং আমি মোহাম্মদ মোহসিন মিয়া, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ,
1: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
3: ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর আজকের মতো এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সংসদে সমাপনী ভাষণে বাংলাদেশে আর যাতে কখনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে মাতৃভূমি নাবেদারী রাষ্ট্রে পরিণত না হয়, সেজন্য জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে, যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট বজায় থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের পর্যায়ক্রমিক সব কল্যাণমুখী নাগরিক সুবিধা একটি একক কার্ডের আওতায় নিয়ে আসার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল কার্ড। উল্লেখ্য, গত 7ই জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশন শুরু হয়। আজ জুলাই শহীদ দিবস, বাংলাদেশের ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। 2024 সালের 16ই জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এবারে শুনুন জুলাই 24-এর গণ অভ্যুত্থানের উপর একটি বিশেষ পরিবেশনা।

0: আগের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগ সহ তাদের ভাড়াটে বাহিনী ও বহিরাগতদের হামলার ঘটনায় খুশে ছিল সাধারণ মানুষ। 24-16 জুলাই মঙ্গলবার সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায় রাজপথে। এদিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। পাল্টা সমাবেশ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও। ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, রংপুর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় আন্দোলনকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ, যুবলীগ ও সরকার সমর্থকদের হামলা ও সংঘর্ষে ঢাকা, রংপুর ও চট্টগ্রামে অন্তত 6 জন নিহত হয়। শুরু হয় মৃত্যুর মিছিল। এর মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বুলেটে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। তার 2 হাত প্রসারিত সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। দলে দলে রাস্তা নেমে আসতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলন হয়ে ওঠে সর্বব্যাপী। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে, বুলেটের সামনে আবু সাঈদের 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকাই তৎকালীন শোষণ ও বঞ্চনার রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হয়ে ওঠে।
1: নাগরিক হিসাবে তো আমাদের অধিকার আছে রাষ্ট্রকে ক্রিটিসাইজ করা, সরকারকে বলা এটা তুমি ভুল করছো। সেই অধিকারটা যখন না থাকে তখন মানুষ মনে করে যে আমার মৃত্যু হচ্ছে না, আমি মরে গেল আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। বিখ্যাত শব্দ আছে না যে গিবি বাজবো অথবা আমার মৃত্যু, ওই মেসেজটাই আবু সাঈদ দিয়েছে।
0: আবু সাঈদ হত্যাকাণ্ড হয়ে ওঠে জুলাই আন্দোলনের অন্যতম রূপান্তরকারী ঘটনা। পরিস্থিতি সামলাতে প্রথমবারের মতো ঢাকা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়। এদিন ঢাকায় আন্দোলনে যোগ দিতে রাস্তায় নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা 16 জুলাই সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভের মুখে পিছু হতে বাধ্য হয় ছাত্রলীগ। বিকেলে ঢাকার সায়েন্স ল্যাবের মোড়ে ছাত্রলীগের হামলায় 2 জন নিহত হয়। আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্রলীগের সম্ভাব্য হামলা মোকাবেলায় শিক্ষার্থীদের অনেকেই কর্মসূচিতে অংশ নেন লাঠি হাতে। রাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী রবিবার রাতে নিউ ইয়র্কে হবে এবারের বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। ঘোর ঘন ঘটা ছাইল গগন, নজরুল সঙ্গীত শুনবেন জান্নাত আরার কণ্ঠে।

গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। প্রিয় শ্রোতা, নজরুল সঙ্গীত শুনছেন, কণ্ঠ দিয়েছেন জান্নাত আরা।

0: সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান, প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান, প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
2: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান শিল্পী বশিরুজ্জামান সাব্বির। গানের কথা সাজিয়েছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন রফিকুল আজিজ।

শুনছেন আধুনিক গান শিল্পী বশরুজ্জামান জামান সাব্বির। এবারের গানের কথা সাজিয়েছেন ফজলুল হক সিদ্দিকী, সুর করেছেন আশরাফ বাবু।

0: দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন বশিরুজ্জামান সাব্বির।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন তানজিনা পারভিন তোমার কণ্ঠে। প্রথম গান ভালোবেসে যদি সুখ নাই।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত তানজিনা পারভিন তমার কণ্ঠে। শিল্পী কণ্ঠে এবারে শুনবেন অনেক কথা বলেছিলাম।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন তানজিনা পারভিন তমার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।

বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভাওয়াইয়া গান। শিল্পী ব্রজেন্দ্রনাথ বর্মন, অনন্তকুমার দেবের কথা ও সুরে এই গানটি। ও মাগো ফিরোজা।

0: দুখানি ভাওয়াইয়া গান শুনলেন, শিল্পী ছিলেন বজেন্দ্রনাথ বর্মন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন শিল্পী সামিনা চৌধুরী। প্রথম গানটি লিখেছেন এম এ লতিফ সিদ্দিকী, সুরকার সেলিম আশরাফ। শিল্পী কণ্ঠে শুনবেন এই জাদুটা যদি সত্যি হয়ে যেত।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান সামিনা চৌধুরীর কণ্ঠে। এবারের গানের কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন শওকত হোসেন।

0: দুখানি আধুনিক গান শুনলেন সামিনা চৌধুরীর কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষক কার্ডের গান, মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদারের কণ্ঠে। গানের কথা এবং সুর করেছেন শিল্পী নিজেই।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শারমিন মোস্তাফি কনি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সংসদে সমাপনী ভাষণে বাংলাদেশে আর যাতে কখনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে মাতৃভূমি তাবেদারী রাষ্ট্রে পরিণত না হয়, সেজন্য জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে, যে কোনো মূল্যে এই জাতীয়

0: আজ জুলাই শহীদ দিবস, বাংলাদেশের ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। ২০২৪ সালের ১৬ জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে ৬ জন শহীদ হন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এবারে শুনুন জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর একটি বিশেষ পরিবেশনা।
1: আগের দিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগ সহ তাদের ভাড়াটে বাহিনী ও বহিরাগতদের হামলার ঘটনায় ফুঁসে ছিল সাধারণ মানুষ। ২৪ ১৬ জুলাই মঙ্গলবার সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায় রাজপথে। এদিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। পাল্টা সমাবেশ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও। ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, রংপুর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় আন্দোলনকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ, যুবলীগ ও সরকার সমর্থকদের হামলা ও সংঘর্ষে ঢাকা, রংপুর ও চট্টগ্রামে অন্তত ৬ জন নিহত হয়। শুরু হয় মৃত্যুর মিছিল। এর মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বুলেটে নিহত হন শিক্ষার্থী আবু সাইদ। তার দুই হাত প্রসারিত সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। দলে দলে রাস্তায় নেমে আসতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলন হয়ে ওঠে সর্বব্যাপী। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে, বুলেটের সামনে আবু সাইদের দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকাই তৎকালীন শোষণ ও বঞ্চনার রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হয়ে ওঠে।
2: নাগরিক হিসাবে তো আমাদের অধিকার আছে রাষ্ট্রকে ক্রিটিসাইজ করার, সরকারকে বলা যে তুমি ভুল করছো। সেই অধিকারটা যখন না থাকে তখন মানুষ মনে করে যে আমার মৃত্যু হচ্ছে না, আমি মরে গেলেও আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। একটা বিখ্যাত শব্দ আছে না, যে গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ, তাই আমি বাঁচবো অথবা আমার মৃত্যু। এই মেসেজটাই তাই আবু সাইদ দিয়েছে।
1: আবু সাইদ হত্যাকাণ্ড হয়ে ওঠে জুলাই আন্দোলনের অন্যতম রূপান্তরকারী ঘটনা। পরিস্থিতি সামলাতে প্রথমবারের মতো ঢাকা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়। এদিন ঢাকায় আন্দোলনে যোগ দিতে রাস্তায় নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা ১৬ জুলাই সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় ছাত্রলীগ। বিকেলে ঢাকার সায়েন্স ল্যাবের মোড়ে ছাত্রলীগের হামলায় ২ জন নিহত হয়। আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্রলীগের সম্ভাব্য হামলা মোকাবেলায় শিক্ষার্থীদের অনেকেই কর্মসূচিতে অংশ নেন লাঠি হাতে। রাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: পাকিস্তান শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও একটি নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠীর সমর্থকদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে অন্তত ৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। কর্মকর্তারা বুধবার জানান, পুঞ্চ জেলায় বিক্ষোভ সৃষ্টি হয় এবং সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে ৭ জন বেসামরিক নাগরিক, ১ জন কর্মকর্তা, ১ জন আধাসামরিক বাহিনীর কর্মকর্তা ও ১ জন পুলিশ সদস্য। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। আগামী রবিবার রাতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে প্রথম সেমিফাইনালে স্পেন ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
3: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন লঘু সুরে গিটার শুনবেন, বাজিয়েছেন এ সামাদ খান।

এতক্ষণ লঘুসুরে গিটার শুনলেন, বাজিয়েছেন এ সামাদ খান, বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে। নজরুল সঙ্গীত করিম হাসান খান।

গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলাম। প্রিয় শ্রোতা, আপনারা নজরুল সঙ্গীত শুনছেন করিম হাসান খানের কণ্ঠে।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন করিম হাসান খান।
1: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানির ধারের কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি শেফালি সারগামের কণ্ঠে। প্রথম গানের কথা সাজিয়েছেন প্রজিৎ ঘোষ, সুর করেছেন আলী আফতাব লনি।

প্রিয় শ্রোতা, আপনারা পল্লীগীতি শুনছেন শেফালী সারগামির কণ্ঠে। এবারে গানের কথা সাজিয়েছেন জাহাঙ্গীর আলম তালুকদার, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: দুখানি পল্লীগীতি শুনলেন শেফালি সারগামের কণ্ঠে।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
0: পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে রোগীকে লবণ গুড় স্যালাইন দিন। আধসের পানিতে এক মুঠো গুড় ও এক চিমটি লবণ মিশিয়ে সেই স্যালাইন তৈরি করা যায়। এ বিষয়ে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। খাবার পানি এবং স্যালাইন তৈরির পানি অবশ্যই ফুটিয়ে কিংবা ফিটকিরি অথবা পানি শোধন বড়ি দিয়ে বিশুদ্ধ করে নিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে। প্রিয়শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের দ্বিতীয় পালার আয়োজন। এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি আমরা কজন, পল্লবী দে, উম্মে কুলসুম এবং আমি নাজমা বেগম লুসি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ রাসেল আহমেদ, মোহাম্মদ রবিউল ইসলাম এবং মোহাম্মদ আরিফ বিল্লা। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বপন দত্ত, বড় বেদনার মতো বেজেছ তুমি।

প্রিয় শ্রোতা, আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন, শিল্পী স্বপন দত্ত। পথের শেষ কোথায়, শেষ কোথায়।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন স্বপন দত্ত।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান শম্মুর মনির কোনালের কণ্ঠে। প্রথম গানের কথা সাজিয়েছেন পুলক রঞ্জন, সুর করেছেন ইবনে খালদুন রাজন।

প্রিয় শ্রোতা, আপনারা আধুনিক গান শুনছেন শমনুর মনির কোনালের কণ্ঠে। এবারের গানের কথা সাজিয়েছেন হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: দুখানি আধুনিক গান শুনলেন শমনুর মনির কোনালের কণ্ঠে।
1: যেসব এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে, বন্যার সময় ধীর স্থিরভাবে চিন্তাভাবনা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। বন্যায় যদি বাড়িঘর ডুবে যায়, তবে নিকটস্থ কোনো উঁচু স্থানে বাঁধে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। কোনো মতেই দালাল টাউটদের পরামর্শ শুনে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন সহ শহরে যাবেন না। বন্যার কারণে নিজ গ্রামে থাকা কোনো মতেই সম্ভব না হলে পার্শ্ববর্তী গ্রামসমূহে, যা বন্যা কবলিত নয়, সেখানে আশ্রয় নিন। কিংবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক স্থাপিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। বন্যার ফলে খাবার পানি দূষিত হবার আশঙ্কা থাকে, তাই জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের পানি পান করুন। না পাওয়া গেলে খাবার পানি ফুটিয়ে নিন অথবা পানিশোধক ট্যাবলেট, ফিটকিরি ইত্যাদি দিয়ে খাবার পানি বিশুদ্ধ করে নিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। কণ্ঠ দিয়েছেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। গানটি কথা লিখেছেন নাসরিন সুলতানা এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: এতক্ষণ শুনলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। শিল্পী ছিলেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিমি আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সংসদের সমাপনী ভাষণে দেশে আর যাতে কখনও ফ্যাসিবাদ ও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, যাতে মাতৃভূমি তাঁবেদার রাষ্ট্রে পরিণত না হয়, সেজন্য জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে, যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে। উল্লেখ্য, গত ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশন শুরু হয়।

0: মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে ছজন শহীদ হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফুসে ওঠে সারা দেশ, ফলে ত্বরান্বিত হয় ফ্যাসিস্ট সরকারের পতন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এবারে শুনুন জুলাই ২৪ গণ অভ্যুত্থানের ওপর একটি বিশেষ পরিবেশনা।
1: আগের দিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগ সহ তাদের ভাড়াটে বাহিনী ও বহিরাগতদের হামলার ঘটনায় ফুঁসে ছিল সাধারণ মানুষ। ২৪ ১৬ জুলাই মঙ্গলবার সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায় রাজপথে। এদিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। পাল্টা সমাবেশ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও। ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, রংপুর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ, যুবলীগ ও সরকার সমর্থকদের হামলা ও সংঘর্ষে ঢাকা, রংপুর ও চট্টগ্রামে অন্তত ৬ জন নিহত হয়। শুরু হয় মৃত্যুর মিছিল। এর মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বুলেটে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। তার দুই হাত প্রসারিত সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। দলে দলে রাস্তা নেমে আসতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলন হয়ে ওঠে সর্বব্যাপী। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে, বুলেটের সামনে আবু সাঈদের দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকাই তৎকালীন শোষণ ও বঞ্চনার রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হয়ে ওঠে।
2: নাগরিক হিসাবে তো আমাদের অধিকার আছে রাষ্ট্রকে ক্রিটিসাইজ করা, সরকারকে বলা এটা তুমি ভুল করছো। সেই অধিকারটা যখন না থাকে তখন মানুষ মনে করে যে আমার মৃত্যু হচ্ছে না, আমি মরে গেলেও আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। ওই যে একটা বিখ্যাত শব্দ আছে না, যে গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ, আমি বাঁচবো অথবা আমার মৃত্যু। এই মেসেজটাই তাই আবু সাঈদ দিয়েছে।
1: আবু সাঈদ হত্যাকাণ্ড হয়ে ওঠে জুলাই আন্দোলনের অন্যতম রূপান্তরকারী ঘটনা। পরিস্থিতি সামলাতে প্রথমবারের মতো ঢাকা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়। এদিন ঢাকায় আন্দোলনে যোগ দিতে রাস্তায় নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা ১৬ জুলাই সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় ছাত্রলীগ। বিকেলে ঢাকার সায়েন্স ল্যাবের মোড়ে ছাত্রলীগের হামলায় ২ জন নিহত হয়। আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্রলীগের সম্ভাব্য হামলা মোকাবেলায় শিক্ষার্থীদের অনেকেই কর্মসূচিতে অংশ নেন লাঠি হাতে। রাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ও একটি নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠীর সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। কর্মকর্তারা বুধবার জানান, পুঞ্চ জেলায় বিক্ষোভ শুরু হয় এবং সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে ৭ জন বেসামরিক নাগরিক, ১ জন কর্মকর্তা, ১ জন আধাসামরিক বাহিনীর কর্মকর্তা ও ১ জন পুলিশ সদস্য। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। আগামী রবিবার রাতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে প্রথম সেমিফাইনালে স্পেন ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিমবঙ্গ উপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
3: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী রাবেয়া খাতুন।

আজ জুলাই শহীদ দিবস। বাংলাদেশের ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। 2024 সালের 16 জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, চট্টগ্রামে কলেজ শিক্ষা

ভালোবাসাকে যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না। প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় শ্রোতা, আপনারা নজরুল সঙ্গীত শুনছেন রাবেয়া খাতুনের কণ্ঠে।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রাবেয়া খাতুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, গ্রন্থনা ও উপস্থাপনায় শামীম আহমেদ।
2: ২০২৪ জুলাই মাসটা যেন ইতিহাসের পৃষ্ঠায় উৎকীর্ণ এক দাবানল বিস্ফোরিত অগ্নিময় অধ্যায়। জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার ১৬ বছরের সংগ্রামের মাইলফলক। টানা ৩৬ দিনের দুর্বার আন্দোলনে নিকোশ ফ্যাসিবাদ পতনের গহীন থেকে উদিত হয় নতুন এক সূর্যের। এই গণ অভ্যুত্থান ছিল সময়ের দাবি ও অনিবার্য এক রাজনৈতিক বিস্ফোরণ। ২৪ পহেলা জুলাই থেকে ছাত্রদের কোটা বিরোধী শান্তিপূর্ণ আন্দোলন শুরু হলেও তৎকালীন ক্ষমতাশীল রাজনৈতিক গোষ্ঠী এবং ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ পুলিশ সদস্যদের আন্দোলনকারী ছাত্রদের উপর নির্মম অত্যাচার, গ্রেপ্তার। সর্বোপরি ১৬ জুলাই রংপুরে আন্দোলনকারী ছাত্র আবু সাইদ ও চট্টগ্রামে আন্দোলনকারী ছাত্রদল নেতা ওয়াসিম সহ সারা দেশে বেশ কয়েকজনকে নির্মমভাবে পুলিশ গুলি করে হত্যা করলে সারা দেশের মানুষ প্রতিবাদে গর্জে ওঠে, রাজপথে নেমে আসে সর্বস্তরের জনগণ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে তৎকালীন ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পতন হয় দীর্ঘ স্বৈর শাসনের। ৩৬ দিনের এই আন্দোলনে শিশু ও নারীসহ প্রায় ১৫০০ মানুষ শহীদ হয়। এই অকুতোভয় জুলাই শহীদদের স্মরণে ১৬ই জুলাই দিনটি প্রথমবারের মতো সরকারিভাবে জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রিয় শ্রোতা, জুলাই শহীদ দিবস, এই সম্পর্কে এখন বলছেন সিনিয়র সাংবাদিক মাসুদ করিম।
3: আজ ১৬ই জুলাই, জুলাই শহীদ দিবস। জুলাই শহীদ দিবস হলো ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বাংলাদেশ সরকার ঘোষিত একটি বিশেষ জাতীয় দিবস। প্রতি বছর ১৬ই জুলাই এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া গণ অভ্যুত্থানে ১৬ই জুলাই ছিল একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে বুক পেতে দিয়ে শাহাদাত বরণ করেন। একই দিনে চট্টগ্রাম ছাত্রদলের নেতা ও শিক্ষার্থী ওয়াসিম আকরাম সহ বেশ কয়েকজন শহীদ হন। আবু সাইদের অসীম সাহসিকতার সেই ভিডিওটি আন্দোলনকে স্পুলিংয়ের মতো দেশজুড়ে ছড়িয়ে দিয়েছিল। এই ঐতিহাসিক দিনটিকে ধরে রাখতে এবং আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর ১৬ই জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করে পরিপত্র জারি করা হয়। ২০২৫ সালের ৫ই আগস্ট অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র এর মাধ্যমে এই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল ছাত্র জনতাকে জাতীয় বীর হিসেবে ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। জুলাইয়ের মূল চেতনা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। ছাত্ররা সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। কোটার নামে চাকরি থেকে মেধাবীদের বঞ্চিত করা অন্যায়। সেই অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনকে দমন করার লক্ষ্যে তদানীন্তন শেখ হাসিনা সরকার বল প্রয়োগ তথা গুলি করে হত্যার মতো ঘটনা ঘটায়।
2: জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আবু সাইদ। স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে বড় একটি চাকরি করবেন, পরিবারের হাল ধরবেন। কিন্তু ১৬ই জুলাই রংপুরে কোটা বিরোধী শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে বিনা উস্কানিতে পুলিশের নৃশংস গুলিতে রাজপথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সামাজিক মাধ্যমে এই নিরীহ ছাত্রের এমন করুণ মৃত্যু দেশে বিদেশে প্রবলভাবে নাড়া দেয়। মূলত এদিন থেকে শুরু হয় ফ্যাসিস্ট পতনের একদফার আন্দোলন। দরিদ্র পরিবারের একমাত্র স্বপ্নের অবলম্বন শহীদ আবু সাইদের এমন মৃত্যুতে শোকের অথৈ সাগরে ডুবে যায় তার পুরো পরিবার। শহীদ আবু সাইদ সম্পর্কে বলতে গিয়ে তার বড় ভাই বলেন,
4: আবু সাইদের যে আত্মত্যাগ, যার বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতা ঘিরে এই বাংলাদেশে যেন আর কোনো বৈষম্য না আসে, আবু সাইদের মতো কোনো মায়ের সন্তানের বুক যেন আর খালি না হয় এবং এই বাংলাদেশে যেন কোনো বৈষম্য না থাকে। আমার সরকারের কাছে জোরালো আবেদন, আসামি যারা আছে বিচার কার্যক্রম করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো যেন হয়।
2: একই দিন অর্থাৎ চব্বিশের ষোলোই জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দেয়াকালীন চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান অনুষদের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম পুলিশ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী কর্মীদের গুলিতে প্রাণ হারান। মৃত্যুর মাত্র একদিন আগেই তিনি নিজ ফেসবুকে লিখেছিলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আমার প্রাণের সংগঠন, আমি এই পরিচয়ে শহীদ হব। এর ঠিক ষোলো ঘন্টা পরেই শহীদ হলেন ওয়াসিম আকরাম, তিনি চট্টগ্রামের প্রথম শহীদ। ওয়াসিমের এমন অসময়ে চলে যাওয়া তার পুরো পরিবারকে ঢেকে দিয়েছে শোকের চাদরে।
5: বিগত 18 বছর আন্দোলন সংগ্রামে উনি মাঠে ময়দানে সক্রিয়ভাবে ছিল, আজকে দলের সুসময়ে আমি আমার ভাইকে হারালাম।
6: রাজনীতির মাঠে ময়দানে হাঁটতে গিয়ে সে রাজনৈতিক কি জিনিস, কিভাবে মোকাবেলা করতে হবে, সমাজের সাথে কিভাবে ডিল করতে হবে, সেই সবগুলো শিখে গেছিল।
7: ওয়াসিম মানুষটা খুব এলাকার ছোটো হইতে বড় হইতে বেগুনের চলাফেরা, তার প্রত্যেকজন তার খুব ভালো একটা তার আকর্ষণ অনুযায়ী ভালোবাসত, তার প্রত্যেক জায়গায় ডাক দিলেতে বেগুন মানুষ চলা ফিরত, তার ইসলামিক এড়িয়া যেদিকে মাহফিলিত সহযোগিতা বেগুনের একত্র হয়েছে তাকে দিতে। তো আশা করি যে চিটা মতো আসলে বিভিন্ন ছোটো ভয়না ছুটে যাইতো তার, তো আশা করি আমরা বেগুন দোয়া করি পান, আসলে ওর জিনিসটা নারা বলিত নারের
5: নম্রভদ্র খুব জেন্টলাইজড ছাত্র, আর এই ছাত্র জীবনত হনিকার লই বিয়া দিবিন করে এবং হনিকার লই অন্যায় হনহতা না হয় তখন থেকেই অন্যায়ের প্রতিবাদী এই আর ছাত্র ওয়াসিম আকরাম নির্মমভাবে শহীদ হয়ে। এই ওয়াসিম আকরামর যারা শহীদ গুজ্জি হত্যা গুজ্জি তারে খুঁজি বাইর করি তাদের উপযুক্ত শাস্তি দাবি করি।
8: ওয়াসিম আকরাম ভাইয়ের হত্যাকারী আর ভাইয়ের হত্যা করি ইজারের দৃষ্টান্তমূলক শাস্তি চায়,
5: আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি তাকে যেন আল্লাহ তাআলা শহীদ মৃত্যু।
2: শহীদ ওয়াসিম আকরামের প্রতিবেশী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি তাঁর সঙ্গে শহীদ ওয়াসিমের স্মৃতিকথা তুলে ধরে বলেন,
9: শহীদ ওয়াসিম আকরাম যিনি বস্তুত পক্ষে চট্টগ্রামের প্রথম শহীদ বলা হলেও যদি সময়ের দিক বিবেচনা করা হয় আবু সাইদের একই সময়ে সমসাময়িক সময়ে এসে শাহাদত বরণ করেছে। শিলং এ আমাকে দেখতে গিয়েছিল ছেলেটা, বলেছিলাম বাবা এত অল্প বয়সে কেন পাসপোর্ট ভিসা করে মা বাবার টাকা খরচ করে আমাকে দেখতে এলে, বলেছিল ছেলেটা আপনাকে এক নজর সামনে থেকে দেখব। ছবি তুলল ফেসবুকের প্রোফাইলে সেই ছবিটা দিল, দুই তিন সপ্তাহ পরে এসে বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিল। বড় করুণ সেই ইতিহাস, তার বাবা তখন বিদেশে, তার মায়ের সাথে কথা বললাম চোখের পানি ধরে রাখতে পারেনি।
2: শুধুমাত্র একজন আবু সাইদ কিংবা একজন ওয়াসিম আকরামই নন, মাত্র 36 দিনের জুলাই গণ অভ্যুত্থানে 1400 বেশি মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে কয়েক হাজার মানুষকে, চোখ সহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন কয়েক শত মানুষ। এত সব ত্যাগের নামই তো আমাদের চির অহংকারের জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

এতক্ষণ শুনলেন জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন খাল খননের গান সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

0: প্রিয় শ্রোতা, আপনারা খাল খননের গানটি শুনলেন সমবেত কণ্ঠে।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়। তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।

0: স্বাস্থ্য ঠিক থাকলেই বুক ভরা সুখ, স্বাস্থ্য ঠিক থাকলেই মন ভালো কাজে উৎসুক। এই স্বাস্থ্য ঠিক রাখার সহজ উপায় হল সচেতন থাকা, সাবধান থাকা। আর এজন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলেন তা জানতে হবে এবং মানতে হবে। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠান কিছু শুনলেই আমরা পেয়ে যাব সঠিক দিক নির্দেশনা। স্বাস্থ্য সুখের মূল, এই অনুষ্ঠানের মাঝেও আমরা পেতে পারি সুখে থাকার কুল। তাই এই অনুষ্ঠান শোনার আহ্বানে সবাইকে জানাই ভালো লাগার আকুল শুভেচ্ছা। আমরা অনেকভাবেই সুখে থাকতে পারি। এই সুখে থাকার রয়েছে অনেক রকম কৌশল বা পদ্ধতি। আমরা যদি পারিবারিক জীবনে সুখে থাকতে চাই তবে পরিবারকে পরিকল্পনার ছকে বাঁধতে হবে। স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানের মূল আয়োজনের শুরুতেই আজ শুনব সাক্ষাৎকারমূলক আলোচনা। আলোচনার বিষয়, পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে পরিবার পরিকল্পনা পদ্ধতি সহজ করার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ। এ পর্বে সঞ্চালনে আছেন ফয়সাল আহমেদ অনন্ত।
1: প্রিয় শ্রোতা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর পুরো দেশব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এমনকি পার্বত্য এলাকার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু নানান রকম পদক্ষেপ রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের। আমাদের আজকের বিষয় হচ্ছে পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে পরিবার পরিকল্পনা পদ্ধতি সহজ করার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ। এ বিষয়ে বলবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি, প্রাক্তন উপপরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার CCSDP পরিবার পরিকল্পনা অধিদপ্তর। শুরুতে আপনার কাছে জানতে চাইব, ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা?
2: ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা পার্বত্য অঞ্চলে বসবাস করে, আপনারা জানেন যে বাংলাদেশের তিনটা পার্বত্য জেলা আছে, একটা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, এবং এখানেই এরা বসবাস করে এবং এদের বিভিন্ন উপজাতি হিসাবে বিভক্ত আছে। তো সেখানে আমাদের যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রথম থেকেই সেই 1977 থেকেই এদেরকে অ্যাড্রেস করার জন্য বিভিন্ন প্রোগ্রাম থ্রো করে আসছে। তার মধ্যে সবচেয়ে যেটা এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ 2011 থেকে 15 পর্যন্ত, এই সময় এদেরকে অ্যাড্রেস করা হয়েছে যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমাদের পরিবার পরিকল্পনার কার্যক্রম। তো পরবর্তীতে এটাকে আমরা আরও রিভাইটালাইজ করে এবং সেটাকে সঠিকভাবে আরও দোরগোড়ায়, জনগণের দোরগোড়ায় নেওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রাম থ্রো করছি, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় ডিসবার্সমেন্ট লিঙ্ক ইন্ডিকেটর নামে, যেটা হলো পোস্টপার্টাম, এটা হলো ইন্ডিকেটরটা হলো 9 নম্বর ইন্ডিকেটর, সেখানে হলো পোস্টপার্টাম ফ্যামিলি প্ল্যানিং আর সার্ভিসেস আর ইম্প্রুভ। এটা হলো যেসব এলাকা থেকে সরাসরি হসপিটাল অথবা যেখানে সেবা পাওয়া যাবে, মাতৃসেবা, শিশু সেবা এবং সাথে সাথে পরিবার পরিকল্পনা, সেই সব সেবার নেওয়ার জন্য আমাদের ইউনিয়ন পর্যায়ে এই ডিসবার্সমেন্ট লিঙ্ক ইন্ডিকেটর আওতায় পোস্টপার্টাম সার্ভিস ফ্যাসিলিটি রেডিনেস করা হয়েছে এবং সেখানে ডেলিভারি হবে, বাচ্চা এবং মার চিকিৎসা হবে। যদি ওখানে কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে যাতে রেফার করা যায় সেই ব্যবস্থাও অ্যাম্বুলেন্সের মাধ্যমে করা আছে। এটা পার্বত্য অঞ্চলের জন্য করা আছে এবং সারা দেশব্যাপী আমাদের এটা করা আছে। যে জিনিসটা হলো যে কমিউনিটি ক্লিনিক তৈরি করা হয়েছে প্রতি 6,000 মানুষের জন্য কমিউনিটি ক্লিনিক, সেখানে আমাদের পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের যে মাঠকর্মী আছে FWA, তারা বাড়িতে বসবাস করে এবং সেই ওয়ার্ডে, যে ওয়ার্ডের উনি স্থায়ী বাসিন্দা তাকে ওখানেই চাকরি দেওয়া হয় এবং সেখান থেকে তাদের বাসাটাও একটা পরিবার পরিকল্পনার যে কোনো সামগ্রী ওরা ওখান থেকে নিতে পারে এবং তারা প্রত্যেকটা বাড়িতে যায় ওই ওয়ার্ডের এবং বাড়িতে যে পরিবার পরিকল্পনার তথা মাতৃসেবা, শিশু সেবার সমস্ত কিছু এবং ইমার্জেন্সি যে কোনো সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকে।
1: অনেক অনেক ধন্যবাদ। একটু যদি নির্দিষ্ট করে বলতেন, পার্বত্য এলাকা বলছেন, বাংলাদেশের আসলে কোন কোন অঞ্চলে আসলে এই নৃগোষ্ঠীরা বসবাস করে?
2: নৃগোষ্ঠী কিন্তু যদি জেলা হিসাবে তো তিনটা জেলাই বললাম এবং তার সাথে সাথে যেমন জামালপুরের কিছু অংশ, মধুপুরের গড়ে, বরেন্দ্র অঞ্চলে আছে সাঁওতাল অধ্যুষিত এবং ইয়েতে জামালপুর অঞ্চলে গারো এবং পার্বত্য অঞ্চলে চাকমা এবং আরও বিভিন্ন নৃগোষ্ঠী, এরা কিন্তু এখন কিন্তু অনেক সচেতন এবং এরা যে পাহাড়ি অঞ্চলে, আমি অনেকবার এই পার্বত্য অঞ্চলগুলোতে, পার্বত্য জেলাগুলোতে ভিজিট করে দেখছি যে তারা যে কি মানবেতর জীবনযাপন করে আপনি চিন্তা করতে পারবেন না। এক পাহাড়ের পরবর্তীতে অন্য পাহাড়ের পাড়া বলা হয়, যেতে সকালে রওনা দিলে সন্ধ্যার দিকে যে ওই পাহাড় ডিঙ্গে ওই পাড়াতে যে পৌঁছাতে পারে, এত রিমোট এবং এত মানে কষ্ট সহিষ্ণু, সেখানেও কিন্তু আমাদের যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীরা আছে এবং তার সাথে সাথে ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর আছে, FPI বলে তারা আছে, এবং তাছাড়া ইউনিয়ন পর্যায়ে FWV আছে, এবং তারা এবং স্যাকমো যেটা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, তারা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে বসে, এবং কোনো অসুবিধা হলে তারা বাড়িতে যে আমাদের মাঠকর্মীরা যায় FWA, তারা যদি কোনো অসুবিধা থাকে সঙ্গে সঙ্গে তাদের কাছে আনে, তারা যদি সুচিকিৎসা না করতে পারে তাহলে তাদেরকে আবার রেফার করে দেওয়া হয় উপজেলা হেলথ কমপ্লেক্সে, সেখানে মেডিকেল অফিসার MCS FP আছে এবং FWV আছে, এবং ওখানে ম্যানেজার হিসাবে আছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এই সমন্বয় একটা ম্যানেজেরিয়াল টিম তৈরি করা আছে এবং তাদের মাধ্যমে সেবা প্রদান করে।
1: যে পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে পরিবার পরিকল্পনা পদ্ধতি সহজ করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ আসলে গৃহীত হয়েছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চাচ্ছি।
2: আপনাকে আগেই বলতেছিলাম যে এই পদক্ষেপগুলির মধ্যে প্রথমত হলো যে আমরা ওয়ার্ড ভিত্তিক সেবা দেওয়ার ব্যবস্থা করছি, সেটা হলো FWA এর মাধ্যমে। তারপর 6,000 জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ক্লিনিক, সেখানে সেবা দেওয়া হচ্ছে, এখানে দেওয়া হচ্ছে। তারপরে যেটা হলো যে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র তৈরি করা হয়েছে এবং সেখানে 24/7 ডেলিভারি থেকে আরম্ভ করে সমস্ত সেবাই পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হয়। বিশেষ করে পরিবার পরিকল্পনা সেবা দুই রকম, একটা তো নর্মাল সেবা আর একটা হলো বাচ্চা হওয়ার পর যাতে পরিবার পরিকল্পনা সেবা পায়, যেটা পোস্টমার্টাম ফ্যামিলি প্ল্যানিং, সেই সেবাটা যাতে তাদের নিশ্চিত হয়,
1: মানে বাচ্চা জন্মের
2: পরপর হওয়ার মানে সঙ্গে সঙ্গে থেকে আরম্ভ করে প্রথমে এক বছর যে সেবাটা নিবে মা, সেটাকে পোস্টমার্টাম ফ্যামিলি প্ল্যানিং বা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা বলে উল্লেখ করা হয় এবং সেখানে সেই সেবাগুলো দেওয়া হয়। এবং আমরা এখন টোটালি সরকার বলতেছে যে হোম ডেলিভারি আর করা উচিত না, যাতে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার আমাদের কমাতে হবে। তো আশা করতেছি যে আমাদের যে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু এইভাবে কমে আসবে, এবং বিশেষ করে এই নৃগোষ্ঠী যেটা উপজাতিদের যে হিসাব, তারা এখন অনেক সচেতন হচ্ছে এবং তারা জানে যে এখন খালি বাচ্চা জন্মদায়ী ব্যাপার না, মানুষের মতো বেঁচে থাকাও একটা বিরাট একটা অধিকার, সেটাও কিন্তু আমরা তাদেরকে যে জাগ্রত করা বা অ্যাওয়ারনেস তৈরি করা এটা কিন্তু করতে পারছি, এবং আমরা কিন্তু উঠান বৈঠকের মাধ্যমে।
1: তাহলে আপনারা তো বেশ সাড়া পাচ্ছেন এই পদক্ষেপগুলো নিয়ে।
2: অবশ্যই সাড়া পাচ্ছি দেখেই আপনি দেখেন যে এখনো কিন্তু পার্বত্য অঞ্চলগুলোতে জনসংখ্যা কিন্তু সেই হারে বাড়েনি, এবং তার এটাই একটা প্রতিফলন। কারণটা হলো যদি বাড়ত তাহলে কিন্তু অনেক আপনারা দেখতে পেতেন, এবং আমাদের যে এই যে সেন্সাস হয়ে গেল 2021, তো সেই সেন্সাসেও কিন্তু তারা কিন্তু স্ট্যাটিকের মতোই আছে, তাদের কিন্তু জনসংখ্যা বাড়েনি,
1: যার জন্য তাদের আসলে জীবন মান স্বাস্থ্যগত
2: মান এবং তাদেরকে স্ট্যাটাস তৈরি করা, যেটা পানির সবচেয়ে বড় প্রবলেম, সেই পানিটাকে কিন্তু এনশিওর করার জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন দাতা সংস্থা এবং NGO কিন্তু কাজ করতেছে, সাথে সরকারও করতেছে, এবং পাইপ দিয়ে তাদের পাহাড়ের উপর পানি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তারা কিন্তু তাদেরকে সমতল এলাকাতে নিয়ে এসে বসবাস করার জন্য যে ফ্ল্যাট বা বাড়ি করে দিবে সেটাও প্রপোজাল দেওয়া হয়েছে, কিন্তু তারপরে কিন্তু তারা রাজি না, তাদের বাপ দাদার সেই
1: দেওয়াটাকে
2: পছন্দ করে। তো সেই আলোকে আমরা ওখানেও কিন্তু পরিবার পরিকল্পনা সেবাকে সুন্দরভাবে প্রতিস্থাপিত করতে পারছি বলে মনে হয়, কারণ এখন পর্যন্ত কিন্তু তাদের যে জনসংখ্যার হার সেই হারে বাড়েনি।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে জানলাম যে পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে পরিবার পরিকল্পনা পদ্ধতি সহজ করার ক্ষেত্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে জানলাম, যে বিপুল সাড়া পাচ্ছেন সে বিষয়ে আমরা জানলাম। নিশ্চয়ই আমাদের যে শ্রোতারা আছেন তারা এ বিষয়ে জানবেন এবং উপকৃত হবেন, এটাই আমাদের প্রত্যাশা।
0: স্বাস্থ্যকে সুস্থ রাখতে স্বাস্থ্য বিষয়ক জ্ঞান যেমন রাখা দরকার, তেমনি আবার স্বাস্থ্য বিষয়ক গানও শোনা প্রয়োজন, কারণ দুয়ের মাঝেই থাকে জানাশোনার মতোই দরকারি উপকরণ। এমনই স্বাস্থ্য বিষয়ক এক গান শুনতে সবাইকে জানায় আন্তরিক আমন্ত্রণ। গানের কথা লিখেছেন আবু তাহের বেলাল, গানটিতে সুর দিয়েছেন মলাই কুমার গাঙ্গুলি, আর গানটি গেয়েছেন আজগর আলম।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, আর অনুষ্ঠানটি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। আমাদের কুশল বিনিময়ের সাধারণ একটা বাক্য হল, আপনি কেমন আছেন? আর এই প্রশ্নের তাৎক্ষণিক উত্তর হল, ভালো আছি। কিন্তু এরই আড়ালে কখনো কখনো শরীরে অসুস্থতাও যে বিরাজ করে না তা কিন্তু নয়। এমন সমস্যার সমাধান যাতে হয়, এ কারণেই এবার শোনাব প্রশ্নোত্তরমূলক একটি পর্ব, আপনি কেমন আছেন। আর লিখিত প্রশ্নকারী হলেন আমাদের শ্রোতা বন্ধুরা। এই আয়োজনের সঞ্চালনে আছেন নাসিমা রাজ্জাক জুথি।
1: প্রিয় শ্রোতা, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব, আপনি কেমন আছেন। আমাদের আজকের বিষয়, মুখের ঘায়ের কারণ, লক্ষণ ও প্রতিরোধে করণীয়। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার তৌফিক আহমেদ, এবং সাথে আছি আমি নাসিমা রাজ্জাক জুথি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: আপনাকে ধন্যবাদ, এর সাথে বাংলাদেশ বেতারে কেউ ধন্যবাদ, এটি সুন্দর এবং সময়োপযোগী বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
1: আপনার কাছে প্রথমেই জানতে চাই যে মুখের ঘা এটি আসলে কি, বা মুখের কোন অংশে ঘা হয়ে থাকে?
2: মুখের ঘা এটা সাধারণত মুখের ভিতরে হয়, জিহ্বায় হতে পারে, আমরা বলি বাক্কাল মিউকসা হতে পারে, মাড়িতে হতে পারে। তো এটার জন্য অনেকগুলো উপসর্গ নিয়ে এটা আমরা বুঝতে পারি। অনেক সময় মুখে ব্যথা হয়, খাবার খেলে মুখে জ্বলে, অনেক সময় অস্বস্তি বোধ করে, লাল হয়, সাদা হয়, এরকম অনেক কিছু হতে পারে। এগুলো নিয়েই আমরা মুখের ঘা, আমাদের কাছে সাধারণত ওই উপসর্গগুলো নিয়ে আসে রোগীরা।
1: মুখে ঘায়ের কারণ কি বা মুখে ঘা কেন হয়?
2: মুখে ঘায়ের অনেকগুলো রোগের জন্য এটা হতে পারে। স্বাভাবিকভাবে আমরা সাধারণত যে মুখের ঘাগুলো সবচেয়ে বেশি ভুগী সেটাকে বলে অ্যাপথাস আলসার। অ্যাপথাস আলসারগুলোর সাধারণত কারণ জানা নাই, এবং কিছু কিছু কারণ আছে, মহিলাদের মিনিস্ট্রেশনের আগে হতে পারে, এছাড়া অন্য অন্য অনেক রোগের জন্য হতে পারে, যেমন ইনফেকশনের জন্য ফাঙ্গাল ইনফেকশন ক্যান্ডিডিয়াসিসের জন্য হতে পারে, ভাইরাল ইনফেকশন হার্পিস সিমপ্লেক্স বা এইচআইভি রোগের জন্য হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন টিউবারক্লোসিস সিফিলিস নামক রোগের জন্য হতে পারে, এছাড়া কিছু স্কিন ডিজিজের জন্য হতে পারে, যেমন লাইকেন প্লানাস, ইমিউনোবোলাস ডিজিজ, হার্পেটোভার্মিস ডার্মাটাইটিস, এগুলোর জন্য হতে পারে। এছাড়া কিছু গ্যাস্ট্রোএন্টেরোলজির কিছু রোগের জন্য আমাদের হতে পারে, যেমন আমরা বলতে পারি সিলিয়াক ডিজিজ বা ক্রনস ডিজিজ, এগুলোর উপসর্গ নিয়ে আসতে পারে। আরো কিছু রোগ আছে, যেমন সিস্টেমিক ডিজিজ, আমরা বলি এটা সিস্টেমিক লুপাস এরাইথোমাটোসিস বা এসএলই বা ব্যাসেট ডিজিজের জন্য হতে পারে। আর কিছু সহজ কারণ আছে, আমরা প্রতিনিয়ত কিছু ওষুধ খেয়ে থাকি, সে ওষুধের জন্য আমাদেরকে এগুলো হতে পারে, যেমন ইনসাইট খাই, নিকোরান্ডিল খাই, এসি ইনহিবিটর, অন্য কোনো রোগী যারা সাইটোটক্সিক ড্রাগ খায়, ক্যান্সার আক্রান্ত রোগী খায়, মেথোট্রেক্সেট, এগুলোর জন্য হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর যে রোগগুলো, কিছু ক্যান্সারের জন্য কিন্তু মুখে ঘা হতে পারে, তার জন্য একটা স্কোমাস সেল কার্সিনোমা আছে, তারপর লিউকিমিয়ার জন্য হতে পারে, এমনকি ক্যাপোসিস সারকোমা নামক রোগের জন্য মুখে ঘা হতে পারে।
1: আপনার কাছে জানতে চাই যে লক্ষণগুলো কি কি?
2: আচ্ছা, মুখে ঘায়ের লক্ষণগুলো এটা প্রধানত নির্ভর করে কোন রোগের জন্য হচ্ছে, তার উপর গুলো সাধারণত মুখে ঘায়ের লক্ষণগুলো আমরা প্রকাশ পেয়ে থাকি রোগীদের কাছে। আমি প্রথমে আপনাকে বলেছি, যেমন অ্যাপথাস আলসার, অ্যাপথাস আলসার একটা এমন একটা রোগ যে রোগটা হচ্ছে তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে জানা যায় না, কিন্তু অনেক সময় কিছু কিছু অংশের কারণ জানা যায়, যেমন মহিলাদের মিনিস্ট্রেশনের আগে হয়, বা কিছু কিছু কারণের জন্য হতে পারে, যদি অনিদ্রা হয়, কনস্টিপেশন হয়, সেটার জন্য অ্যাপথাস আলসার হয়। এখন অ্যাপথাস আলসার আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার কিছু উপায় আছে। অ্যাপথাস আলসারগুলো সাধারণত মুখের বাক্কাল মিউকসাতে যে কোনো পাশে হতে পারে, এটা সুপারফিশিয়াল থাকে, লাল এবং মাঝখানে সাদা স্পট থাকে, এটা সাধারণত পেইনফুল হয়, ব্যথা করবে, প্রচন্ড ব্যথা করবে, এটা সাধারণত সেলফ লিমিটিং, অনেক সময় নিজে নিজেই ভালো হয়, নাহলে কিছু ওষুধের জন্য হয়। মুখে ঘায়ের সবচেয়ে যে খারাপ যে অংশগুলো সেটাকে আমরা বলি স্কোমাস সেল কার্সিনোমা, সেটার আবার লক্ষণ আলাদা। সেটা হতে পারে কি, সিঙ্গেল একটা আলসার হবে মুখের মধ্যে, যে আলসার কোনো ট্রমা মানে আঘাতের জন্য হবে না, সে আলসারের জন্য কোনো ব্যথা থাকবে না, সে আলসারে কোনো সাদা দাগ থাকতে পারে, কিন্তু দাগগুলো সহজে ঘষা দিলে উঠে যাবে না, লাল দাগ থাকতে পারে, এটা লাম্পের মতো হতে পারে, এটা চাকার মতো হবে, সেই চাকাগুলো এখন ফিক্সড হয়ে থাকবে। অনেক সময় এই আঘাতের জন্য কি হয়, জিহ্বায় বা ঠোঁটে অনুভূতিহীন হয়ে যায়, এগুলো হচ্ছে খারাপ যে আলসার, সেগুলো লক্ষণ।
1: মুখের ঘা অনেক সময় অনেকের হয়ে থাকে, কিন্তু বলছিলাম যে খুব বেশি একটা পাত্তা দেয় না, তো কি করে আমরা বুঝবো যে এটি আসলে কোন রোগের কারণেই হয়েছে, বা হঠাৎ করে মুখে ঘা হয়েছে, কিছুদিন পর ভালো হয়ে গেল, তো কোন সময়ে আমরা বুঝতে পারবো যে আমাদের এখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত?
2: যদি সিঙ্গেল আলসার হয়, সে আলসারগুলো মুখের ঘা কিন্তু কোনো ব্যথা নেই, শক্ত হয়ে আছে, বা এর সাথে যদি দেখি যে আমাদের ঠোঁটগুলো অবশ হয়ে গেছে, তাহলে এটাকে আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ এটাই আসলে মুখের ঘা সবচেয়ে যে জীবন সংশয়ী যে রূপ আছে সেটা ছিল স্কোমাস সেল কার্সিনোমা, সেটার জন্য। এর সাথে যদি আমরা মুখের ঘার সাথে অন্য অন্য যে রোগগুলো আমি আপনাকে অনেকগুলো রোগের সাথে বললাম, অন্য কোনো রোগের যদি কোনো প্রকাশগুলো থাকে, তাহলে আমাকে বুঝতে হবে সেটা একটু জটিল জিনিস, এটার জন্য দ্রুত আমাদের ডাক্তারের কাছে যেতে হবে।
1: স্কোমাস সেল কার্সিনোমা এটি আমরা বারবারই শুনছি, কি কেন হয় বা এটি কতটা মারাত্মক হতে পারে মানব জীবনের জন্য, একটু যদি আমাদেরকে বলতেন।
2: আচ্ছা, এটা হচ্ছিল মুখের এক ধরনের ক্যান্সার, এটা খুবই ভয়াবহ ক্যান্সার, কারণ দেখা গেছে যে এই ক্যান্সারের জন্য মৃত্যু হওয়ার প্রায় 50%, এবং রিসেন্ট ইয়ারগুলোতে প্রায় স্কোয়ামাসেল কার্সিনোমার ইনসিডেন্স রেট 25% মতো বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ, এটা যে হওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে আমরা যদি পোর ডায়েট খাই, কেউ যদি স্মোকিং করে মানে বিড়ি সিগারেট ধূমপান করেন, এক্সেসিভ অ্যালকোহল খান, আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি কমন সেটা হলো পান খাওয়া এবং গুল ব্যবহার করা, এগুলো হচ্ছে স্কোয়ামাসেল কার্সিনোমার জন্য অন্যতম প্রধান কারণ। এখন আমরা যদি একটা কাজ করতে পারি, শুধুমাত্র যদি আমরা এই যে কারণগুলো বললাম এগুলো যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে দেখবো যেটা আমাদের মুখের ঘায়ের জন্য যেগুলো আমাদের মৃত্যুর কারণ ঘটায় সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জন্য স্কোয়ামাসেল কার্সিনোমা নিয়ে আমি এত বেশি কথা বলছি, যেটা আমি প্রিভেন্ট করতে পারবো। আমরা যদি এই বদভ্যাসগুলা, গুল ব্যবহার করা, ধূমপান করা, তামাক ব্যবহার করা, মুখের হাইজিন যদি মেনটেন করতে পারি, তাহলে এই যে ভয়ঙ্কর জীবন সংগ্রাহী যে রোগ, সেখান থেকে আমরা কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারি। আর এই রোগের চিকিৎসা পদ্ধতি অনেক ব্যয়বহুল এবং অনেকটা বেশি, কারণ এটা চিকিৎসা পদ্ধতি দুটা, একটা হচ্ছে আমরা অপারেশন করতে পারবো, আর একটা হচ্ছে এর সাথে আমাদের রেডিওথেরাপি দিতে হবে। যে জন্য আমাদেরকে এটা নিয়ে আগে থেকে যদি আমরা সচেতনতা থাকি, তাহলে আমরা দেখবো যে অনেকগুলো মানুষের জীবন আমরা রক্ষা করতে পারি।
1: মুখে ঘা হলে প্রাথমিকভাবে কি ঔষধ আমরা খেতে পারি বা গ্রহণ করতে পারি?
2: মুখে ঘাড়ের জন্য আমি আপনাকে যেটা বললাম প্রথম দিকেই, যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মুখের ঘাড় অন্যতম কারণ থাকে অ্যাপটাস আলসার। আমরা যদি দেখি যে আমার মুখের ঘাটা হচ্ছে, ওরাল মিকোসাতে হচ্ছে, এটা পেইনফুল, ব্যথা পাচ্ছি, সাদা সাদা হচ্ছে, বারে বারে হচ্ছে চলে যাচ্ছে, বারে বারে হচ্ছে চলে যাচ্ছে, তাহলে এটা আমরা ধরে নিবো এটা অ্যাপটাস আলসার। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা মুখের হাইজিন গুলো মেনটেন করি, আমরা কিছু ট্রায়ামসিলোলন ওরাল পেস্ট এটা ব্যবহার করতে পারি, এছাড়া আমাদের আরো কিছু অ্যাপসল নামক কিছু ওষুধ আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। আর ওরাল হাইজিন যেমন রেগুলার সফট ব্রাশ ইউজ করতে পারি। আর আমরা যেটা করতে পারি, যাতে কনস্টিপেশন না থাকে, অনিদ্রা বা ঘুমের যদি এলোমেলো জিনিস থাকে, এগুলো থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি। এছাড়া কিছু কিছু মুখের ঘা হতে পারে আমাদের কোনো ভিটামিনের অভাবে, ম্যালঅ্যাবজর্পশন সিমটমের জন্য থাকতে পারে, সেক্ষেত্রে আমরা রিবোফ্লাভিন বা এই জাতীয় কিছু ভিটামিন খেয়েও দেখতে পারি যে কোনো কিছু হচ্ছে কিনা। ইনিশিয়াল ভাবে যদি হয় সেক্ষেত্রে আমরা তো ব্যবস্থা করতে পারি।
1: মুখের ঘা এর চিকিৎসা পদ্ধতিটা বা আপনারা কিভাবে রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকেন একটু যদি আমাদেরকে বলতেন।
2: আচ্ছা, মুখের ঘা চিকিৎসা পদ্ধতি যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের প্রথমে আসতে হবে যে এটা আসলে মুখের ঘা কারণটা কি। সে চিকিৎসা পদ্ধতি নির্ভর করেছিল কারণের উপর। আমি যদি বলি যে অ্যাপটাস আলসার, তার চিকিৎসা পদ্ধতি আমি আগেই বলেছি। এর সাথে যদি অন্য যে কারণগুলো আমি বলেছি, অনেকগুলো স্কিনের রোগ বলছি, গ্যাস্ট্রোএন্টেরাইটিস রোগ বলছি, এটা যদি যে তার প্রাথমিক যে রোগ, সেই রোগের যদি চিকিৎসা করে ফেলি, তাহলে মুখের ঘাগুলো এমনি চলে যাবে ইনশাল্লাহ। আর যদি আমরা স্কোয়ামাসেল কার্সিনোমা যেটা বললাম, মুখের যে ক্যান্সার, সেই ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি হচ্ছিল দুটা, একটা হচ্ছিল সার্জারি, সার্জারি করে ঘা এবং ওখানে যে যে অংশগুলো ইনভলভ থাকে সেটা ফেলে দেওয়ার পরে, তারপরে আমরা রেডিওথেরাপি দিই। সেটা লোকাল জায়গা দিতে পারি বা অনেক বড় একটা জায়গা জুড়ে দেওয়ার প্রয়োজন হতে পারে, সেটা নির্ভর করে তার কোন কোন অংশগুলো ইনভলভ হয়েছে। এছাড়া তার যে কারণের জন্য তার মুখের ঘা হয়েছে, সেই রোগের চিকিৎসা দিলে মুখের ঘাগুলো ভালো হয়।
1: মুখের ঘা প্রতিরোধে আপনার পরামর্শ?
2: মুখের ঘাড় প্রতিরোধে আমার পরামর্শ দুটা। সর্বপ্রথম আমাদেরকে যে বদভ্যাসগুলা, ধূমপান করা, পান খাওয়া, গুল ব্যবহার করা, এগুলো বন্ধ করতে হবে, রেগুলার ব্রাশ করতে হবে, এবং মুখের ঘাড় যে আমি যে রেড ফ্ল্যাগ সাইনগুলো বললাম, যদি ভয়াবহতা মনে করি যে কোনো যদি মুখে ঘা হচ্ছে, সেই ঘাসগুলো একটা ঘা, সে ঘাটাগুলো কোনো ব্যথা নেই, সে ঘাগুলো যাচ্ছে না, অনেকদিন ধরে আছে, সেটা শক্ত হয়ে আছে, আমি জিভ্যায় কোনো অনুভূতি পাচ্ছি না, এরকম যদি কোনো কিছু হয়, তাহলে আমাকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ রোগ নির্ণয় করে পরবর্তীতে আমাদের চিকিৎসা নিতে হবে, কারণ এই রোগগুলো দেরি হয়ে গেলে চিকিৎসায় এটা কোনো ফলাফল পাওয়া যায় না।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। মোহাম্মদ মেহেদি হাসান দিনাজপুর বোচাগঞ্জ গোপালপুর থেকে আমাদেরকে লিখেছেন, মুখে ঘা ও অ্যাপথাস আলসারের লক্ষণগুলো কি আর এর রোগ থেকে কিভাবে আমরা ভালো থাকতে পারবো?
2: অ্যাপথাস আলসারের যে লক্ষণগুলো থাকবে সেটা হচ্ছিল ওরাল মিকোসাতে আপনার ঘা হবে, ঘাগুলো লাল থাকবে, মাঝখানে সাদা থাকবে, এবং এটা প্রচন্ড পেইনফুল থাকবে, মানে ব্যথা থাকবে। এখান থেকে আমরা আসলে এই রোগটা আসলে একদম নির্মূলের কোনো উপায় নেই। এটা থেকে আমরা যে আমাদের যে কষ্টটা, কষ্ট ব্লাকআউট করার জন্য আমরা যেটা করতে পারি, ওরাল হাইজিন মেনটেন করতে পারি, আমরা নিয়মিত ঘুমের অভ্যাস করতে পারি, পায়খানা যেন কনস্টিপেশন না থাকে সেটা থেকে করতে পারি, এছাড়া আমরা ট্রায়ামসিলোলন ওরাল পেস্ট এর ব্যবহার করতে পারি, বা অ্যাপসল নামক ক্রিম আছে, এই জাতীয় ওষুধ আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে পার্মানেন্ট ভাবে প্রতিকারের কোনো আসলে ব্যবস্থা নেই।
1: ওমর ফারুক পুলক আমাদেরকে লিখেছেন মাদারগঞ্জ জামালপুর থেকে, বলেছেন কোন কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয়, প্রতিরোধ করার উপায় কি?
2: সাধারণত রিবোফ্লাভিন জাতীয় ভিটামিন, ভিটামিন বির একটা অংশ, সে থেকে আমার হতে পারে। সেক্ষেত্রে আমাদের রিবোফ্লাভিন কন্টেনিং যে খাবারগুলো আছে, ফলমূল, এগুলো আমাদেরকে একটু বেশি করে খেতে হবে। এবং এছাড়াও আর একটা বড় কারণ, ওরাল হাইজিন একটা বড় জিনিস। আমরা যদি ওরাল হাইজিন ঠিক মতো না মেনটেন করতে পারি, সেক্ষেত্রে মুখে ঘা হতে পারে। সুতরাং আমরা ওরাল হাইজিন যদি মেনটেন করতে পারি, তাহলে আমরা কিছু মুখের ঘা থেকে আমরা মুক্ত হতে পারবো।
1: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন অলোক কুমার দে শেরপুর থেকে। জিভে ঘা হলে কোনো কিছু খেতে গেলে ঝাল অনুভূত হয়, এটাও কি অ্যাপথাস আলসার অথবা মুখের ঘা?
2: এটাও এক ধরনের মুখের ঘা বলতে পারি আমরা একটা লক্ষণ। এটা ভিটামিনের কারণে হতে পারে বা আমি আগে অনেকগুলো কারণ বলেছি, এটা যে কোনো একটা কারণের জন্য এটা হতে পারে।
1: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন অনাথ বন্ধু দেবনাথ। তিনি বলেছেন দিনে তিনবার বা তার অধিক সময় খুব জোরে দাঁত ব্রাশ করার কারণে কি মুখে ঘা হতে পারে? গাছের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজা যাবে? কিংবা কেমন ব্রাশ ব্যবহার করা উচিত এবং কতদিন ব্যবহার করা যাবে? যশোরের বন্ধু উনি আমাদের প্রশ্ন লিখেছেন।
2: আচ্ছা, ব্রাশ ব্যবহার করার ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে দুইবার বা তিনবার ব্রাশ করাই ভালো, অতিরিক্ত চাপ দিয়ে ব্রাশ না করাই ভালো। আর সেক্ষেত্রে যদি আপনার যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি সফট ব্রাশ যেগুলো সেগুলো ব্যবহার করাই ভালো, আর 15 দিনের বেশি একটা ব্রাশ না ব্যবহার করাই ভালো। এক্ষেত্রে অথবা ডেন্টাল সার্জন ওনারা আরো বেশি ভালো পরামর্শ দিতে পারবেন এই বিষয়গুলো নিয়ে।
1: আর গাছের ডাল দিয়ে,
2: গাছের ডাল দিয়ে এটা আসলে এটা একটু সমস্যা হয়। আমরা ডালগুলো ব্যবহার করলে অনেক সময় বাইরে ফেলে রাখি বা সেখানে অনেকদিন ব্যবহার করলে সেখানে জীবাণু থাকতে পারে, সেটা অ্যাভয়েড করলেই ভালো। এখন যেহেতু আমাদের দেশে ব্রাশ সব জায়গায় অ্যাভেলেবল আছে, সেক্ষেত্রে আমরা ব্রাশ ব্যবহার করাটাই আমাদের মনে হয় উত্তম।
1: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন আতাউর রহমান রঞ্জু। তিনি বলেছেন মুখে ঘা বা জিওভায় ঘা বা পেটে ঘা কি আলসার রোগের কারণ?
2: না, মুখে ঘার সাথে আসলে আলসার রোগের কোনো কারণ নেই। আমাদের গ্যাস্ট্রোএন্টেরোলজির অন্য কিছু কারণ আছে, যে ক্রনস ডিজিজ বা সিলিয়াক ডিজিজ, সেটা আলাদা রোগ, এটা আলসার রোগের কোনো সম্পর্ক।
1: দীপক চক্রবর্তী দীপক আমাদেরকে লিখেছেন পঞ্চগড় থেকে। তিনি বলেছেন মুখের ঘা থেকে আরো কি কি ধরনের রোগ হতে পারে?
2: আসলে ওনার যে উনি যে কোশ্চেনটা করেছেন, মুখের ঘা থেকে আসলে রোগ হয় না, বরং অন্য রোগের প্রকাশ বহির্প্রকাশ হিসেবে মুখের ঘা আমাদের দেখায়। মানে মুখের ঘা হচ্ছে কোনো রোগ না, বেশিরভাগ ক্ষেত্রে এটা ছিল অন্য রোগের লক্ষণ।
1: হারুনুর রশিদ আমাদেরকে লিখেছেন মুখের ঘা প্রতিরোধের উপায় জানাবেন।
2: মুখের ঘা প্রতিরোধের উপায় আমরা স্বাভাবিকভাবে যদি বলি, প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের ওরাল হাইজিন মেনটেন করতে হবে। তার অর্থ হচ্ছে আমরা রেগুলার দাঁত ব্রাশ করব। অনেক সময় মুখে ঘাওয়ার জন্য আমরা যদি নাক কান গলা একসাথে থাকে, এখানে অন্য কোনো রোগের জন্য যদি হাইজিন না থাকে সেক্ষেত্রেও রোগ হতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস আছে, যদি আমরা যারা রেগুলার যদি কেউ ধূমপান করে, ধূমপান বন্ধ করতে হবে। যারা অ্যালকোহলিক আছে তার মানে অ্যালকোহল খাওয়া যাবে না। পান এবং জর্দা যদি খায় সেটা বন্ধ করতে হবে। অনেক সময় আমরা মুখে গুল লাগাই, এগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে বড় ধরনের মুখের ঘা যেগুলো আমাদের জন্য জীবন সংশয়ী হয় সেই থেকে আমরা মুক্ত পেতে পারি। সর্বোপরি হচ্ছে যে আমাদের সাবধানতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং স্বাস্থ্যকর খাদ্য থেকে আমরা অনেক সময় মুখের ঘাওয়ার থেকে মুক্ত হতে পারি।
1: জাকির হোসেন আমাদেরকে কুমিল্লা থেকে প্রশ্ন পাঠিয়েছেন ফাঙ্গাল ইনফেকশন কেন হয় এবং এর প্রতিরোধে করণীয়। শিশুদেরও তো অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়, কিভাবে এটিকে প্রতিরোধ করা যায়?
2: ফাঙ্গাল ইনফেকশন এটা হচ্ছে জিব্বায় আমরা অনেক সময় দেখি সাদা হয়ে থাকে, থ্রাশ বলি। এটা আমাদের নর্মালি জিব্বায় বা মুখে ক্যান্ডিডা অ্যালবিকান্স এটা নর্মালি থাকে কমেন্সাল হিসেবে। তো আমরা যদি অনেক সময় দেখা গেলো বাচ্চাদেরকে যদি আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ দিই বা বয়স্কদের ক্ষেত্রে যারা ডিভিয়েলিয়েটিং পেশেন্ট, যাদের ক্যান্সার আছে, যারা ডায়াবেটিস পেশেন্ট, সাইটোটক্সিক ড্রাগ খাচ্ছেন বা ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে তখন এটা নিজেই আমাদের মুখগহ্বরকে আক্রমণ করে ফেলে। সেক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হয়, মুখের জিব্বায় সাদা সাদা প্রলেপ পড়ে, অনেক সময় খাবার খেলে মুখের জলে, অনেক সময় ঢোক গিলতে সমস্যা হয়, খাবার খেতে সমস্যা, আমরা বলি ডিসপেজিয়া হয়, এই কারণগুলোর জন্য হয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সেটা আমাদেরকে বন্ধ করতে হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা আমরা খুব বেশি দেখি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: বর্তমান সময়ের একটা অসুখের নাম হতেই পারে ডেঙ্গু জ্বর। এডিস মশার কামড় এর মূল কারণ। সাধারণত পরিষ্কার এবং জমে থাকা পানির ভেতরে এডিস মশার জন্ম হয়ে থাকে।

0: এবার একেবারে শেষ কথায় বলে যাই, আজ এই অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি শফিকুল ইসলাম বাহার। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ নুরুল আমিন এবং স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায়

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাদিয়া ইসলাম। শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের খবর।

0: আজ 16 জুলাই জুলাই শহীদ দিবস বাংলাদেশের ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। 2024 সালের আজকের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফুঁসে ওঠে সারা দেশ, ফলে ত্বরান্বিত হয় ফ্যাসিস্ট সরকারের পতন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এবারে শুনুন জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানের ওপর একটি বিশেষ পরিবেশনা।
1: আগের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগ সহ তাদের ভাড়াটে বাহিনী ও বহিরাগতদের হামলার ঘটনায় ফুঁসে ছিল সাধারণ মানুষ। 24-এর 16 জুলাই মঙ্গলবার সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায় রাজপথে। এদিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। পাল্টা সমাবেশ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও। ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, রংপুর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে

0: সড়ক মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় আন্দোলনকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ, যুবলীগ ও সরকার সমর্থকদের হামলা ও সংঘর্ষে ঢাকা, রংপুর ও চট্টগ্রামে অন্তত ৬ জন নিহত হয়। শুরু হয় মৃত্যুর মিছিল। এর মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বুলেটে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। তার দুই হাত প্রসারিত সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। দলে দলে রাস্তায় নেমে আসতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলন হয়ে ওঠে সর্বব্যাপী। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে, বুলেটের সামনে আবু সাঈদের দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকাই তৎকালীন শোষণ ও বঞ্চনার রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হয়ে ওঠে।
1: নাগরিক হিসাবে তো আমাদের অধিকার আছে রাষ্ট্রকে ক্রিটিসাইজ করা, সরকারকে বলা যে তুমি ভুল করছো। সেই অধিকারটা যখন না থাকে তখন মানুষ মনে করে যে আমার মৃত্যু হচ্ছে না, আমি মরে গেলেও আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। ওই যে একটা বিখ্যাত শব্দ আছে না, যে গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ, তাই আমি বাঁচবো অথবা আমার মৃত্যু। এই মেসেজটাই তাই আবু সাঈদ দিয়েছে।
0: আবু সাঈদ হত্যাকাণ্ড হয়ে ওঠে জুলাই আন্দোলনের অন্যতম রূপান্তরকারী ঘটনা। পরিস্থিতি সামলাতে প্রথমবারের মতো ঢাকা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়। এদিন ঢাকায় আন্দোলনে যোগ দিতে রাস্তায় নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা ১৬ জুলাই সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় ছাত্রলীগ। বিকেলে ঢাকার সায়েন্স ল্যাবের মোড়ে ছাত্রলীগের হামলায় 2 জন নিহত হয়। আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্রলীগের সম্ভাব্য হামলা মোকাবেলায় শিক্ষার্থীদের অনেকেই কর্মসূচিতে অংশ নেন লাঠি হাতে। রাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই শহীদদের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। তিনি আজ রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ স্মরণ সভায় একথা বলেন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রংপুর জুলাই স্মৃতিস্তম্ভ এবং শহীদ আবু সাঈদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে নিউইয়র্কে আগামী রবিবার রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে প্রথম সেমিফাইনালে 2-0 গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় স্পেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
3: বাংলাদেশ বেতার। আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বন্যার পানি পরিবেশ দূষিত করে। এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালির কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারে কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকেরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, খুঁচলি, পাঁচরা, নানা ধরনের রোগ জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকেও বন্যার পানিতে নামতে দেবেন না।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন থেকে বেলা দুটা বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটা বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় আহমেদ বিন পারভেজ, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় এবং তত্ত্বাবধানে তাপস কান্তি তালুকদার, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, নির্দেশনা

0: দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, এবং কিয়ামতের দিনে আমাদেরকে।
1: মানুষের প্রতি যে দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না। আল হাদিস
2: বাণিজ্য কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: وابعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته يوم القيامة، انك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে

প্রিয় শ্রোতা, গীতালিতে এবারে শুনবেন আধুনিক গান। গীতালিতে এবারে শুনবেন অমর প্রেম ছবির গান, যেগুলো গেয়েছেন ফেরদৌসী রহমান ও খন্দকার ফারুক আহমেদ।

বন্ধুরা, চলছে বর্ষাকাল, গাছ লাগানোর উপযুক্ত সময়। আসুন আমরা কমপক্ষে তিনটি করে গাছ লাগাই, একটি ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগাই এবং গাছের পরিচর্যা করি। এমনি প্রত্যাশায় শোনাব এবারে নগর বাউলের পরিবেশনায় ব্যান্ড সঙ্গীত।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। নাটক হৃদয়ে বেহাক বেলা 3:05, রচনা মনোয়ারা বেগম, প্রযোজনা কাজী ইসহাক। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসুগড়ি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল দুহাক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। রথযাত্রা উপলক্ষে বিশেষ কথিকা শুনবেন বিকেল 5:45। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00।
0: সবশেষে FM এর অনুষ্ঠান সূচি। FM 92 মেগাহার্সে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্থদের পাশে দাঁড়ানো প্রতিটি সমর্থ ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এই দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্থদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন মেলায় এখন শুনবেন পাঁচ মিশালি গান। প্রথমে শোনাব দেশের গান, শিল্পী রুনা লায়লা। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম। আমাকে একটি দোয়েল বলেছে।

প্রিয় শ্রোতা, পাঁচ পেশালী গানের আয়োজনে এবারে শোনাব আধুনিক গান। শিল্পী মোহাম্মদ আতিকুর রহমান আতিক, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন অশোক কুমার সরকার।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। এবারে শোনাব এই মন তোমাকে দিলাম ছায়াছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও আগুন। ভালোবেসে অন্তরে

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। পাঁচমিশালি গানের আয়োজনে এবারই শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন ফাহিম হোসেন চৌধুরী।

প্রিন্স শ্রোতা আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। এবারে শোনাব পল্লীগীতি, শিল্পী নীনা হাবিব। গানের কথা লিখেছেন ও সুর করেছেন কানাই লাল শীল।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন পাঁচ মিশেলি গান।
1: পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে রোগীকে লবণ গুড় স্যালাইন দিন। আদশের পানিতে এক মুঠো গুড় ও এক চিমটি লবণ মিশিয়ে এই স্যালাইন তৈরি করা যায়। এ বিষয়ে আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। খাবার পানি এবং স্যালাইন তৈরির পানি অবশ্যই ফুটিয়ে কিংবা ফিটকিরি অথবা পানি শোধন বড়ি দিয়ে বিশুদ্ধ করে নিন। পানি 10 মিনিট ফুটিয়ে নিলে অথবা এক কলসি পানিতে এক চা চামচ ফিটকিরি আধ ঘন্টা রেখে দিলে পানি বিশুদ্ধ হয়। অজু গোসল ও কুলি করতে কোনো অবস্থাতেই বন্যার পানি ব্যবহার করবেন না। থালা বাসন ও কাপ পেয়ালা বন্যার পানিতে ধোবেন না। কষ্ট করে হলেও টিউব অয়েলের পানি ব্যবহার করুন। পাওয়া না গেলে পানি ফুটিয়ে ব্যবহার করুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের শিক্ষার মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কার্যক্রম সরকার মেনে নেবে না। তিনি আজ সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে মন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় পরীক্ষা স্থগিত করা, বিনা পরীক্ষায় পাশ করার মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছে। তিনি বলেন, এইসব অপসংস্কৃতি ধারাবাহিকতা থেকে বের হয়ে শিক্ষার মান উন্নয়নে বদ্ধপরিকর সরকার। জুলাই যোদ্ধা শহীদ হাদি হত্যা মামলার ভারতে আটক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উভয় দেশের মধ্যকার বন্দী বিনিময় চুক্তির আওতায় তাদেরকে দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। আজ ১৬ই জুলাই, জুলাই শহীদ দিবস। যথাযথ মর্যাদায় সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হচ্ছে। শিক্ষার্থীদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনে ২০২৪ সালের ১৬ই জুলাই পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ অন্যান্য শহীদদের স্মরণে দিবসটি পালিত হচ্ছে। এই আন্দোলনের মধ্যে দিয়ে জুলাই আন্দোলনে দেশের শাসন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসে। দিবসটি পালন উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং বিদেশি বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সারা দেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই শহীদদের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলা সরকার কাজ করছে। তিনি আজ রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ স্মরণসভায় একথা বলেন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রংপুর জুলাই স্মৃতিস্তম্ভ এবং শহীদ আবু সাইদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। বিকেলে শোভাযাত্রা সহকারে রাজধানীর স্বামীবাগ থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, শহীদ মিনার ও পলাশীর মোড় হয়ে সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছবে। সেখানে এক সপ্তাহ অবস্থান করার পর আগামী ২৪শে জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। এই সময় ঢাকেশ্বর মন্দির থেকে একই পথে স্বামীবাগ মন্দিরে ফিরে আসবে রথটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের রথযাত্রা সামাজিক মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি উৎসের বহুমুখীকরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ থেকে উৎপাদিত প্রায় ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিসির এক চেয়ারম্যান প্রকৌশলী রেজর করিমের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, সংস্থাটির নিজস্ব পাওয়ার সেক্টর ডেভেলপমেন্টের ফান্ডের অর্থায়নে দেশের ১৯টি স্থানে মোট ৫ মেগাওয়াট সক্ষমতার গ্রিড সংযুক্ত রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। রুফটপ প্রকল্পের পাশাপাশি বিপিডিপি মোট ৭৭.৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার ৩টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজও এগিয়ে নিচ্ছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে নিউ ইয়র্কে আগামী রবিবার রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে প্রথম সেমিফাইনালে ২-০ গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় স্পেন। ঢাকা আবহাওয়া জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নাট্যানুষ্ঠান। আজকের নাটক হৃদয়ে বেহাগ।
2: একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে রচিত নাটক হৃদয়ে বেহাগ, রচনা মনোয়ারা বেগম, প্রযোজনা কাজী ইসহাক, নাট্যানুষ্ঠান হৃদয়ে বেহাগ।
3: এক্সকিউজ মি, আপনি তো স্টেশন মাস্টার।
4: জি বলুন।
3: ঢাকা থেকে আজকের এক্সপ্রেস ট্রেনটা কি এসেছে?
4: জি না, এখনো এসে পৌঁছেনি।
3: ও আচ্ছা, থ্যাংক ইউ।
5: আচ্ছা ভাই, আজ ঢাকার ট্রেনটা কটায় আসবে?
4: এখনই এসে পৌঁছবে।
5: ও আচ্ছা আচ্ছা, ছাড়বে কয়টায়?
4: এই 12:20 ছাড়বে।
5: 12:20, এখনো 1 ঘন্টা অপেক্ষা করতে হবে।
3: মিতা না? হ্যাঁ, মিতাই তো।
5: আরে কবির এখানে, এই স্টেশনে?
3: ওকে একবার জিজ্ঞেস করে দেখবো নাকি কেমন আছে, কোথায় যাচ্ছে। না না, থাক, 22 বছরের স্মৃতি স্মৃতি হয়ে থাক।
5: কবির অমন করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কি ভাবছে? অনেক কিছু জানতে ইচ্ছে হচ্ছে, কিন্তু না থাক, ও যদি মুখ ফিরিয়ে নেয়।
3: ডাকবো নাকি, এতদিন পর ওর সঙ্গে দেখা। না না, ডেকে অন্তত জিজ্ঞেস করি কেমন আছে।
5: কবির সঙ্গে ভীষণ কথা বলতে ইচ্ছে করছে, একবার ডেকেই দেখি।
3: মিতা,
5: কবির
3: কেমন আছো?
5: ভালো।
3: এক কথা ছেড়ে দিলে,
5: 22 বছরের কথা কি এক মুহূর্তে বলা সম্ভব?
3: এতক্ষণ কথা বলছিলে না যে,
5: ভয়।
3: ভয় করবার কি আছে?
5: না তেমন কিছু না। কোথায় যাচ্ছ?
3: না কোথাও না, একজনকে নিতে এসেছি, এই ট্রেনেই তার আসবার কথা। তুমি নিশ্চয়ই ঢাকা যাবে?
5: হ্যাঁ।
3: তুমি যে ট্রেনে ঢাকা যাবে সেই ট্রেনেই আমার লোক আসবে, অপেক্ষা তো করতেই হবে। এদিকে আমারও একই অবস্থা, আপত্তি না থাকলে চলো গেস্ট রুমের ওই ফাঁকা জায়গাটায় বসি।
5: না আপত্তির কি আছে, অপেক্ষা যখন করতেই হবে। ঠিক আছে চলো।
3: হ্যাঁ চলো। তারপর বলো, তুমি ভালো আছো?
5: হ্যাঁ।
3: কি হলো মিতা, তোমার চোখে পানি?
5: কই, না তো।
3: মিতা, কতদিন পর দেখা, তাই না?
5: হ্যাঁ।
3: কিন্তু কিছুই কি বলার নেই তোমার?
5: বলতে পারছি না যে, ভেতরটা যদি একবার দেখাতে পারতাম তাহলে দেখাতাম।
3: এই মুহূর্তে কেমন লাগছে?
5: ভালো, খুব ভালো লাগছে।
3: কি ভাবছো এত তন্ময় হয়ে?
5: অনেক কিছু, এই ভাবনাটুকুকে অবলম্বন করেই তো বেঁচে থাকতে হবে বাকিটা জীবন, তাই না?
3: এতদিনে আমার কথা কি একটু মনে পড়ে নিমিতা?
5: প্রথম প্রথম খুব বড় বেশি মনে পড়ত, তারপর আস্তে আস্তে সব কেমন করে স্মৃতি হয়ে গেল।
3: মিতা, তুমি আমাকে ভুল বুঝোনি তো।
5: ভুল? সে কি তা তুমি বোঝো?
3: আমাদের জীবনের ঘটনাগুলো কেমন অপ্রত্যাশিতভাবে ঘটে গেল, তাই না?
5: প্রত্যাশিতভাবে তো কোনো ঘটনা ঘটে না, বাস্তবকে বাদ দিলে যদি জীবন চলতো।
3: বাস্তব বড় নির্মম, কঠিন।
5: জানি, কিন্তু আমি বলবো তোমার অহংকার তোমাকে আচ্ছন্ন করে রেখেছিল সেদিন।
3: না, মিথ্যে কথা, আমার কোনো অহংকার ছিল না, আজও নেই।
5: তাহলে কেন আমরা দুজন দুজনকে ছেড়ে চলে গেলাম?
3: একবার তোমার মনটাকে 22 বছর পিছিয়ে নিয়ে দেখো তো, তাহলেই সত্যি মিথ্যের যাচাইটা হয়ে যাবে।
5: 22 বছর! না, আজও মনে হয় ঠিক সময় ক্লাসে বসতে পারবো না, কি যে করি। আরে আপনি!
3: চিনতে পেরেছেন তাহলে?
5: কেন চিনবো না, পাপিয়ার জন্মদিনে আপনার সঙ্গে আমার।
3: যাক, মনে আছে তাহলে। তা এখানে দাঁড়িয়ে?
5: ভার্সিটির গাড়িটা মিস করেছি কি না, তাই রিক্সার অপেক্ষায় আছি।
3: আমি ওদিক দিয়ে যাচ্ছি, চলুন আপনাকে নামিয়ে দেব।
5: না না থাক, রিক্সা পেয়ে যাব।
3: আরে তা কেন, উঠুন তো।
5: ইয়ে মানে,
3: উঠে আসুন।
5: কি হলো, চুপচাপ?
3: না এমনি, আসলে ঢাকার রাস্তায় গাড়ি চালাতে গেলে একটু সাবধানে চালাতে হয়।
5: আমি তো ভাবলাম আপনি বুঝি নার্ভাস ফিল করছেন।
3: আরে না না। আচ্ছা আপনার কোন সাবজেক্ট?
5: বাংলা।
3: কোন ইয়ার?
5: মাস্টার্স ফাইনাল।
3: ও, তাহলে তো পড়াশোনা শেষ, এবার নিশ্চয়ই চাকরি করবেন।
5: না, তা হয়তো করা হবে না।
3: কেন?
5: কোথায় একটা চাকরি পাবো বলুন?
3: ভাগ্যে থাকলে অবশ্যই মিলতে পারে, এটা কোনো সমস্যা নয়। মনে কিছু না করেন তো।
5: বলেই ফেলুন না, মনে টনে কিছুই করব না।
3: আপনার সাথে কিছু কথা বলবো, অবশ্য এখন নয়, আপনার আমার টেলিফোনে সময় করে নিয়ে কথা বলবো। এই যে আপনার বিশ্ববিদ্যালয়।
5: আপনাকে অশেষ ধন্যবাদ, রিক্সার জন্য অপেক্ষা করলে নিশ্চয়ই প্রথম ক্লাসটা মিস হতো।
3: নিন কার্ডটা রাখুন, প্রয়োজনে যোগাযোগ করবেন।
5: ঠিক আছে, আমার টেলিফোন নাম্বারটাও আপনি রেখে দিন।
3: ধন্যবাদ।

0: হ্যালো,
1: হ্যাঁ আমি মিতা বলছি। ও কবির ভাই, আপনি কেমন আছেন?
0: ভালো, আপনি
1: আছি একরকম।
0: কি করছেন?
1: এই চিঠি লিখছি
0: কার কাছে?
1: বান্ধবীর কাছে।
0: ও হ্যাঁ মিতা, আপনি কিন্তু আমার অফিসে আপনার ডায়েরিটা ফেলে গেছেন।
1: তাই নাকি? এই জন্যই আমি ওটা খুঁজে পাচ্ছিলাম না, ভাবলাম ওটা বুঝি হারিয়েই গেল।
0: আরে না, ওটা আমার কাছে আছে। আচ্ছা মিতা, কাল একটু আসবেন
1: কোথায়?
0: আমার অফিসে, তারপর ওখান থেকে অন্য কোথাও। আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা ছিল।
1: জরুরি কথা যখন, তখন তো আসতেই হয়, অবশ্যই আসবো।
0: থ্যাংক ইউ, রাখি।
1: আচ্ছা। কদিন আগে আমরা একে অপরকে চিনতাম না, জানতাম না, অথচ এখন তোমাকে না দেখলে একটা দিনও কাটতে চায় না।
0: আচ্ছা মিতা, তোমার প্রিয় কি?
1: কখনো চাঁদ, কখনো সানাই, আবার কখনো তুমি।
0: তুমি আমাকে এত ভালোবেসেছো।
1: যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম, তখন আমার দৃষ্টিতে মনে কেমন জানি অনুভব সৃষ্টি হয়েছিল।
0: ঠিক তেমনি আমারও অনুভূতি ছিল ওই দিন।
1: মিথ্যে নয় কবি, এ যাবত ধীরে ধীরে আমি তোমাকে একেবারে নিজের করে ভেবেছি।
0: আমিও তোমাকে নিজের করে ভাবতে শুরু করেছি মিতা। দাঁড়া দাঁড়াও, তোমাকে একটু ভালো করে দেখে নিই।
1: আমাকে আমাকে আবার নতুন করে দেখার কি হলো? আচ্ছা দেখো, প্রাণ ভরে তৃষ্ণা মিটিয়ে দেখো।
0: মিতা, তোমাকে নিয়ে আমার ভয় হয়।
1: কেন?
0: যদি কখনো আমার কাছ থেকে হারিয়ে যাও।
1: হ্যাঁ আমারও একই কথা। আচ্ছা তুমি কখনো নদীর কান্না শুনেছো?
0: আরে এখানে আবার নদী কোথায় পেলে? তাছাড়া এ সময় আবার কান্নাই বা কেন?
1: আহা বলুই না।
0: হ্যাঁ শুনেছি।
1: কেমন করে কাঁদে?
0: গর্জন করে কাঁদে। তবে নদীর সে কান্নার ভিতর গভীর ভালোবাসার দীর্ঘ শ্বাস লুকিয়ে থাকে।
1: আমার যখন মৃত্যু হবে, তখন তুমি আমার শিয়রে দাঁড়িয়ে অমন করে কেঁদো কিন্তু। কি কাঁদবে তো?
0: কিন্তু তখন যদি কান্না না আসে, আমার দু চোখ যদি পাথর হয়ে যায়।
1: কবির
0: কি চুপ হয়ে গেলে যে?
1: হ্যাঁ ভাবতে হচ্ছে।
0: তোমার আবার কিসের ভাবনা? বাবা মায়ের একমাত্র আদরের কন্যা।
1: সেই জন্যই তো ভাবনা। কবির তুমি আমার জীবনে বসন্ত এনে দিয়েছ, প্রথম বসন্ত। চলো আমরা বিয়ে করে ফেলি।
0: কি বলছো তুমি, এই মুহূর্তে বিয়ে?
1: কি ভয় পেলে মনে হলো?
0: না মানে দুদিন বাদে তোমার পরীক্ষা, আগে পরীক্ষা শেষ করো তারপর না হয়।
1: চলোই যাক পরীক্ষা। সত্যি কবির আমি আর পারছি না।
0: তাহলে ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো।

0: বাবা, আপনার চা
1: দাও মা। তা তোমার মাকে তো দেখছি না, তোমার মাকে একটু পাঠিয়ে দাও।
0: ঠিক আছে বাবা, ডেকে দিচ্ছি। মা, বাবা বারান্দায় বসে আছেন, আপনাকে ডেকেছেন।
2: কই গো, চা হবে এক কাপ? অফিসে যাওয়ার সময় হলো।
0: আসছি, এই নাও চা।
2: দাও। বাহ, চাটা তো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, আমার লক্ষ্মী বউ।
0: থাক, গুনগান করতে হবে না, সন্ধ্যায় তাড়াতাড়ি ফিরছো তো?
2: কেন, আবার কি হলো?
0: তোমার সব কিছুতে ভুলো মন, মনে নেই বুঝি আজ না আমাদের পাপিয়ার ওখানে যাওয়ার কথা?
2: এই যা, একদম ভুলে গেছি। কিন্তু আজ যে আমার একটা জরুরি মিটিং আছে।
0: তোমার সব কাজ হচ্ছে আমার বেলা।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা রাগ করো না, কথা দিলাম সময় মতো অবশ্যই আসবো।
0: ঠিক তো?
2: ঠিক ঠিক ঠিক।

0: বৌমা,
1: জি বাবা, আসছি।
0: এই যে তোমার একটা চিঠি।
1: আমার চিঠি? কই দেখি।
0: কার চিঠি বৌমা?
1: অ্যাপয়েন্টমেন্ট লেটার বাবা, একটা কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে আমার চাকরি হয়েছে বাবা। এই দেখুন, ওরা নিয়োগপত্র পাঠিয়েছে। কি হলো বাবা, হঠাৎ চুপ করে গেলেন যে?
0: হ্যাঁ, তুমি চাকরি পেয়েছো, এতে আমি নিঃসন্দেহে খুশি হয়েছি। কিন্তু বলছিলাম কি, তোমার তো এখন চাকরি করা খুব একটা জরুরি নয়, বরং বউ হিসাবে সংসারের দায়িত্ব ঠিক মতো পালন করছো, এটাই এখন জরুরি। তাই
1: তাই বলে আমার নিজের কোনো ইচ্ছে স্বাধীনতা কি থাকবে না?
0: না না না, তা থাকবে না কেন? দেখো, চাকরি বাকরি মেয়েদের জীবনকে বেঁধে দেয়, মনের ভেতরের অন্ধকার সরাতে পারে না, মনেই থেকে যায়, তাই আর কি। এখন দেখো কবি কি বলে, তোমরা যেটা ভালো বোঝো করো।
1: আচ্ছা বাবা। এই, তোমাকে একটা কথা বলবো।
2: একটা কেন, হাজারটা বলো।
1: বলছিলাম কি, আমি যদি একটা চাকরি নেই তাহলে কি তুমি রাগ করবে?
2: রাগ করতাম, তবে এখন করব না। কারণ আমি বুঝতে পারছি, আমাকে বিয়ে করায় তোমার মা বাবাও তোমাকে সম্পূর্ণ ত্যাগ করেছে, আর আমার ইচ্ছা থাকা সত্ত্বেও তোমার কোনো দাবিও মেটাতে পারি না। তাই আমিও কদিন ধরে ভাবছিলাম তোমাকে একটা চাকরির কথা বলবো।
1: সত্যি?
2: হ্যাঁ সত্যি।
1: কবির, আমি তোমাকে না জানিয়ে কলেজে ইন্টারভিউ দিয়ে এসেছিলাম। কলেজের চাকরিটাও আমার হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছে। তুমি চাইলেই আমি কালই কলেজে জয়েন করতে পারি।
2: করো, তবে
1: তবে কি,
2: বাবার দিকটা কিন্তু তোমাকে ম্যানেজ করতে হবে।
1: ঠিক আছে, ও তুমি ভেবো না।
2: ভীষণ ঘুম পাচ্ছে।
1: হ্যাঁ, এখন ঘুমিয়ে পড়ো।

0: বৌমা,
1: জি বাবা,
0: কোথায় যাচ্ছ?
1: কলেজে বাবা।
0: আজও তোমার কলেজ আছে?
1: আচ্ছা বাবা, কলেজে পরীক্ষা চলছে, তাই আমার যাওয়াটা খুব জরুরি।
0: না, মানে বলছিলাম কি, আজ তোমার অসুস্থ মাকে একজন নাম করা ডাক্তার দেখতে আসবেন, কিন্তু তুমি যদি বাসায় না থাকো তাহলে তাহলে খুব অসুবিধে হবে।
1: কিন্তু বাবা,
0: এখন তুমি ভেবে দেখো কি করবে।
2: মিতা, এদিকে একটু আসবে?
1: হ্যাঁ আসছি।
0: যাও, কবির তোমাকে ডাকছে।
1: কি বলছো
2: মিতা? একটা সমস্যা হয়েছে।
1: সমস্যা তো লেগেই আছে, এমন কি হয়েছে?
2: তুমি তো শামীমকে চেনো।
1: হ্যাঁ চিনি, তোমার ঘনিষ্ঠ বন্ধু, তাতে কি হয়েছে?
2: না মানে, এইমাত্র টেলিফোন পেলাম, শামীম আজ আমাদের বাসায় লাঞ্চ করবে। লক্ষ্মীটি, আজ আর তোমার কলেজে যাওয়ার দরকার নেই।
1: কিন্তু আমার কলেজে পরীক্ষা চলছে, না গেলে ভীষণ ক্ষতি হবে।
2: হোক ক্ষতি, তবু তুমি আজ বাসায় থেকে নিজ হাতে শামীমের জন্য ভালো করে রান্না করবে। তাছাড়া আজ তো তোমার এমনিতেই বাসায় থাকতে হবে, বাবার বিশিষ্ট বন্ধু ডাক্তার শাহেদ মাকে দেখতে আসবেন। আমি যাই, অফিসে দেরি হয়ে গেল।
1: এখন যে আমি কি করি, কোনটা সামলাই, থাক, কিচ্ছু ভাল লাগছে না। স্যার আসবো, আমাকে ডেকেছেন।
3: হ্যাঁ মিস স্মিতা, আসুন বসুন। কাল আপনি আসেননি, কলেজে ভীষণ অসুবিধা হয়েছে আপনার সাবজেক্ট, অথচ আপনি আসেননি।
1: স্যার, সংসারের কাজে এমনভাবে আটকে পড়েছিলাম যে।
3: দেখুন, সংসারে দায়িত্ব পালন করতে গিয়ে আপনি আপনার কর্তব্য কর্মে অবহেলা করবেন, তা তো হতে পারে না।
1: অবহেলা নয় স্যার, একটা ভীষণ জরুরি সমস্যায় আটকে গেছিলাম স্যার।
3: আপনি যাই বলুন না কেন, আপনি কাল না এসে খুব অন্যায় করেছেন, এ কথা আপনাকে স্বীকার করতেই হবে।
1: জি স্যার।
3: আর যদি মনে করেন এরকম সমস্যা আপনার প্রতিনিয়ত থাকবেই, তাহলে আপনি চাকরি ছেড়েই দিন।
1: সরি স্যার, আর এমনটি হবে না।
3: হ্যাঁ ঠিক আছে, আপনি আসুন।

0: বাবা।
1: হুম,
0: আপনি আমাকে ডেকেছেন?
1: হ্যাঁ বৌমা, তোমাকে একটা কথা বলবো, খুব জরুরি। তুমি আমাকে ভুল বোঝো না বৌমা।
0: না না, কি কথা বাবা?
1: তোমার শাশুড়ির বয়স হয়েছে, ডাক্তার বলেছেন এখন শুধু বিশ্রামের প্রয়োজন। তাছাড়া বউ হিসাবে স্বামী সংসার এইসব দেখাশোনা করা তো তোমার নৈতিক দায়িত্ব। তাই বলছিলাম কি, তুমি চাকরিটা ছেড়ে দাও।
0: বাবা
1: দেখো বৌমা, কথাটা শুনে হয়তো তুমি রাগ করেছো কিংবা মনে দুঃখও পেয়েছ, কিন্তু এই মুহূর্তে এছাড়া আর কোনো পথ আমি দেখছি না।
0: তাই বলে বাবা?
1: না হলে ঠিকমতো সংসার বা তোমার মাকে দেখাশোনা করবে কে? তাছাড়া এই বয়সে শ্বশুর শাশুড়িরা বউয়ের কাছে সেবা যত্ন চায়।
0: ঠিক আছে বাবা, আমি ভেবে দেখব।
1: হ্যাঁ মা, ভালো করে ভেবে দেখো।
0: স্যার আসি।
2: ও মিসেস মিতা, জানেন নিশ্চয়ই আজ আমাদের কলেজে ম্যানেজিং কমিটির চেয়ারম্যান আসবে, ওনার সঙ্গে আমাদের একটা জরুরি মিটিং আছে।
0: জি স্যার জানি, কিন্তু আমি বলছিলাম কি, আমি না থাকলে কোনো অসুবিধা যদি না হয়?
2: না না না, আপনাকে অবশ্য থাকতে হবে, অনেক দিনের চেষ্টার পর এই মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই মিটিংয়ে কাউকে অনুপস্থিত থাকা চলবে না। বরং আপনি একটা কাজ করুন, আপনার বাসায় টেলিফোন করে জানিয়ে দিন, ফিরতে রাত হতে পারে।
0: জি স্যার আমি দেখছি।
2: হ্যাঁ আসুন।
0: উফ, কি যে করি।

0: তো চেষ্টা করেও বাসায় টেলিফোন করতে পারলাম না।
1: আপা, প্রিন্সিপাল স্যার সবাইকে ডেকেছেন, মিটিং শুরু হয়েছে।
0: ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, তুমি যাও। কি যে হবে আজকে কে জানে।

0: এত রাত হলো, এখনো ছেলে বউ কেউ বাড়িতে ফিরল না, ব্যাপার কি
1: বাবা?
0: এই যে কবির, ফিরেছিস?
1: হ্যাঁ বাবা।
0: তা এত রাত করে ফিরলি যে?
1: বাবা বাইরে বিশেষ কাজ ছিল বলে।
0: ও, তা এত রাত হলো, বৌমা এখনো বাড়িতে ফেরেনি।
1: তাতে কি হয়েছে? হয়তো কোনো কাজে আটকে গেছে।
0: তাই বলে এত রাত পর্যন্ত ঘরের বউ বাইরে কাজ করবে?
1: বেশি চিন্তা করো না বাবা, যাও শুয়ে পড়ো গিয়ে।
0: হ্যাঁ, শুয়ে পড়ব, বিয়ে করে ছেলেটা আমার পর হয়ে গেল। এই যে বৌমা, কটা বাজে?
2: রাত 10টা বাজে বাবা।
0: ভদ্রঘরের বউরা রাত 10টা পর্যন্ত বাইরে থাকতে পারে না।
2: পারে বাবা, যদি সে চাকরিজীবী হয়।
0: বৌমা, স্বামী সংসার ঘরে অসুস্থ শাশুড়ি রেখে এভাবে ঘরের বউ চাকরি করতে পারে না। আচ্ছা, তোমার চাকরিটাই বড় হলো?
2: না বাবা, তা নয়, কিন্তু সব দিকটাই তো আমাকেই সামলাতে হচ্ছে।
0: না, তুমি সংসারের কোনো দায়িত্ব ঠিকমতো পালন করছো না।
2: করছি বাবা, একটু চোখ খুলে দেখেন, ঠিকই সব দেখতে পাবো।
0: বৌমা,
2: রাগ করবেন না বাবা।
0: একজন শিক্ষিতা মেয়ে হয়ে তুমি আমার মুখের সামনে, তোমার শ্বশুরের মুখের সামনে তর্ক করছো?
2: তর্ক করলাম কোথায়? আমি তো আপনার কথার জবাব দিচ্ছি।
0: তুমি যাও, তুমি যাও, আমি তোমার সঙ্গে আর একটি কথাও বাড়াতে চাই না।
2: আমিও না বাবা।

0: কি ব্যাপার, গায়ে চাদর দিয়ে শুয়ে আছো যে? এই কি হয়েছে, জ্বর এসেছে নাকি?
1: গায়ে হাত দিও না, রাত 12টায় বাড়ি ফিরে আদিক খেতা।
0: আমার কথাটা একটু শোনো না।
1: এরপরও তোমার কিছু বলার আছে? কি বলতে চাও বলো।
0: কলেজে না জরুরি কাজ ছিল বলে আমি।
1: সে তো বুঝলাম, তা কি এমন জরুরি কাজ ছিল যে টেলিফোন করেও বাসায় জানাতে পারোনি?
0: আরে বেশ কয়েকবার টেলিফোন করতে চেষ্টা করেছি, কিন্তু লাইনটা বোধহয় বিজি ছিল, কিছুতেই পেলাম না।
1: লাইন বিজি ছিল? ও, তাহলে বাধ্য হয়ে আর সবার মতো আমাকেও সন্দেহ করতে হয়।
0: ছি ছি ছি ছি কবির, তুমি? হ্যাঁ তাই করো, আর কাল কলেজে গিয়ে খবর নিয়ে জেনো আসলে আমি কোথায় ছিলাম। থাক, কথা না বাড়িয়ে শুয়ে পড়ো।
1: বিছানা বালিশ নিয়ে কোথায় চললে?
0: আমি মাটিতে শুবো।
1: কেন?
0: আমার ইচ্ছা।
1: না, এভাবে আর থাকা যায় না, আমি মুক্তি চাই।
0: হ্যাঁ, অবিশ্বাস আর ঘেন্নার চোখ থেকে আমিও মুক্তি চাই।
1: কি বলতে চাও তুমি?
0: তোমার বাবার কথা আর তোমার ব্যবহারে আমি তোমার সঙ্গে অ্যাডজাস্ট করতে পাচ্ছি না। আমি আমার স্বাধীনতা নিয়েই আমার অহংকারকে বাঁচিয়ে রাখতে চাই। আমি তোমাদের থেকে মুক্তি চাই, এই সংসার থেকে মুক্তি চাই।

0: কি ব্যাপার, এই সাত সকালে কাপড় চোপড় গুছিয়ে তৈরি হয়েছো, কোথাও বেরোচ্ছ নাকি?
1: হ্যাঁ, চলে যাচ্ছি।
0: কোথায়
1: জানি না, তবে যাচ্ছি।
0: মিতা, পাগলামি করো না।
1: হাত ছাড়ো। তুমি না মুক্তি চেয়েছ? আজ থেকে আমি তোমাকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে গেলাম কবির।
0: আমাকে মুক্তি দিতে চাও নাকি নিজেই মুক্ত হতে চাও?
1: যেটাই তুমি মনে করো না কেন, তবে জেনো কাঁচ একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগানো যায় না, কাঁচটাই শুধু বদলে ফেলতে হয়।
0: ও, বাবার সঙ্গেও?
1: না, দেখা করতে চাই না।
0: তাহলে কি ধরে নেব তোমার সঙ্গে আমার আর দেখা হবে না?
1: হবে, তবে সংসারে নয়, কোর্টে।
0: অনেকটা সময় কেটে গেল, অথচ কোনো কথাই হলো না।
1: কি জানি, হয়তো কথা বলার নেই। কবির, কেন এমন হলো? কেন সব হারিয়ে আজও তোমাকে ভুলতে পারিনি, কেন বলতে পারো?
0: আসলে আমাদের চাওয়া পাওয়াটা বোধ হয় ভাগ্যে বেশি হয়ে গিয়েছিল।
1: হয়তোবা তুমি কিন্তু বড্ড রোগা হয়ে গেছো।
0: বার্ধক্যের অনির্বার্য যন্ত্রণা কেউ ঠেকাতে পারে না।
1: তোমার চশমার পাওয়ারটা কি বেড়েছে?
0: সব কিছুরই পরিবর্তন হয়েছে। আচ্ছা, এবার তোমার কথা বলো, রাত জেগে উপন্যাস পড়ো?
1: হ্যাঁ, এখনো অনেক রাত পর্যন্ত পড়ি।
0: আচ্ছা, তোমার পিঠের পুরো দাগটা কি আজও আছে?
1: হ্যাঁ,
0: কই দেখি। সরি, অধিকারের সীমা ছাড়িয়ে গেছি। তুমি বিশ্বাস করো মিতা, আমার মনের গভীরে সত্য ছিল উজ্জ্বল।
1: বিশ্বাস করানোটা সহজ, কিন্তু বিশ্বাস করাটা খুব কঠিন কবির।
0: আমার জন্য কি তোমার এক বিন্দু মমতা নেই? এত নিষ্ঠুর তুমি।
1: যা বলছি সেটাই বাস্তব। জীবনটা তো সহজ নয়, জীবন নিয়ে স্বপ্ন দেখার সব জানলা আমার বন্ধ হয়ে গেছে।
0: তুমি কি অন্যায় করেছো যে জন্য তোমার এই অনুতাপ?
1: অনুতাপ নয়, ভালো তাপ, শুধুই তাপ। আমি চলে চলে নিজেকে আর সহ্যের কুণ্ডিতে রাখতে পারছি না। একা থাকা কি যে যন্ত্রণা তুমি হয়তো জানো না কবি। আমি তোমাকে আজও ভুলতে পারিনি, আজও ভুলতে পারিনি।
0: কেন না মিতা, সবই বুঝি, নিজের চোখেই তো দেখতে পাচ্ছি।
1: কিন্তু তুমি, তুমি কি ভুলতে পেরেছো আমাকে? তুমি কি আজও আমার মতো একাই আছো? তুমি কি আমার মতোই নিঃসঙ্গ জীবন কাটাচ্ছো?

0: সরি, অনেকক্ষণ তোমাকে একা একা বসে থাকতে হয়েছে, তাই না?
1: হ্যাঁ।
0: তোমার কষ্ট হয়নি তো? কি করব বলো, ট্রেনগুলো যেরকম ভাবে চলছে, না হলে ঠিক সময় মতো এসে পৌঁছাতাম। কি হলো, অমন করে তৃষ্ণার্তের মতো তাকিয়ে আছো যে?
1: মিতা, তোমাকে পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী রিপা, আর উনি
2: কবির। তাহলে আমি যাই।
1: চলে যাচ্ছ?
2: হ্যাঁ, আমার ট্রেনটা এখনই ছেড়ে যাবে।
1: মিতা।

প্রথম আমার বেদনা যা তোমার কাছে বলতে পারলাম না কবির, আমার নিজের কথা আমার নিজের কাছেই রয়ে গেল। তুমি ভালো থেকো কবি, তুমি ভালো থেকো। আমি আমার নিঃসঙ্গতাকে নিয়ে চিরকাল কাটিয়ে দেব, চিরকাল কাটিয়ে দেব।

0: এতক্ষণ একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে রচিত হৃদয়ে বেহাগ নাটকের অভিনয় শুনলেন। রচনা মনোয়ারা বেগম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবা আমিনুল হক, অধ্যক্ষ কাজী আলমগীর, স্টেশন মাস্টার সৈয়দ ওবায়দুল হক, পিয়ন রাশিদুর রহমান প্রধান, রিপা লাভলি আজিম। কবির ও নিপার চরিত্রে অভিনয় করেছেন কবির আহমেদ ও নাজমা রশিদ নিপা। নাটকটি প্রযোজনা করেছেন কাজী ইসহাক।
1: নাটকটি পুনঃপ্রচারিত হল। শুরু হচ্ছে তারুণ্য শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। অনুষ্ঠান গ্রন্থনায় জসিন্তা জিনিয়া, উপস্থাপনায় মোহাম্মদ আবদুল্লাহ আল মনসুর ও জসিন্তা জিনিয়া।
2: তারুণ্য বয়সের ফ্রেমে বাধা কোনো দেয়াল নয়। তারুণ্য হল শিকল ভাঙার গান, পুরনোকে পেছনে ফেলে নতুনের আহ্বান। 52'র ভাষা আন্দোলন থেকে শুরু করে 71'এর মহান মুক্তিযুদ্ধ, এই জনপদের যা কিছু মহৎ অর্জন তার সবটুকুই এসেছে তারুণ্যের রক্তিম অক্ষরে।
3: ইতিহাস কখনো থমকে দাঁড়ায় না। 24'এর ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে কিভাবে দেয়ালে দেয়ালে রক্তের তুলিতে নতুন রাষ্ট্রের স্বপ্ন আঁকতে হয়। আজ তরুণরা স্বপ্ন দেখে না, তারা রাষ্ট্র সংস্কারের কারিগর। তারা ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ফেরায়, বন্যার্ত মানুষের পাশে বুক চিতিয়ে দাঁড়ায়, আবার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে স্লোগান তোলে।
2: বন্ধুরা, বাংলাদেশ বেতারে তরঙ্গমালা ছুঁয়ে আকাশ ও মাটির মেলবন্ধনে বর্ষার এই স্নিগ্ধ বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাপ্তাহিক আয়োজন তারুণ্যদীপ্ত বাংলাদেশ। সাথে আছি আমরা দুজন,
3: আমি আব্দুল্লাহ মনসুর,
2: আমি জসিন্তা জিনিয়া।
3: যে তারুণ্য জ্ঞানকে শক্তি, মানবিকতাকে মূল্যবোধ এবং কর্মকে সফলতার চাবিকাঠি হিসেবে গ্রহণ করে, সেই তারুণ্যই ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলে। প্রতিটি তরুণের উচিত নিজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখা।
2: মনে রাখতে হবে, সাফল্য একদিনে আসে না, আসে ধৈর্য, অধ্যবসায় এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে। তাই উদ্যমে উজ্জ্বল তারুণ্যই হোক স্বপ্ন বাস্তবায়নের প্রেরণা, মানবতা সেবার অঙ্গীকার এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়।
3: উদ্যমে উজ্জ্বল তারুণ্য পর্বে তরুণ উদ্যোক্তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন কাকলি সরকার। চলুন তরুণ উদ্যোক্তার কণ্ঠেই শুনি তার সাফল্য গাথা।
4: বন্ধুরা, আজ আমাদের সাথে আছেন এমনই একজন স্বপ্নবাজ ও সফল তরুণ উদ্যোক্তা, টিএস ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী টিপু সুলতান ভাই। ভাই, কেমন আছেন আপনি?
5: জি ধন্যবাদ, ভালো আছি।
4: আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, পড়াশোনা শেষ করে চাইলে তো আর 10টা মানুষের মতো ধরাবাঁধা কোনো চাকরি করতে পারতেন, একদম টেনশন ছাড়া মাস শেষে এক নির্দিষ্ট বেতন পেতেন, অথচ আমরা সবাই জানি উদ্যোক্তা হওয়ার পথটা কতটা ঝুঁকিপূর্ণ। সব জেনেও আপনি কেন চাকরি না করে এই উদ্যোক্তা হওয়ার কঠিন পথটা কেন বেছে নিলেন?
5: দেখুন, চাকরি করা আর বিজনেস করা বা উদ্যোক্তা হওয়া যেটাই বলুন না কেন, একটা দুইটা কিন্তু ব্যাখ্যাপট ভিন্ন। চাকরি করার মধ্যে 9টা 5টা অফিস করলাম, কাজ শেষ বাসায় এসে ঘুমায় থাকলাম, আর উদ্যোক্তা সেটার মধ্যে বিশাল কর্মযজ্ঞ। সেই এখান থেকে উদ্যোগ নিলেন, আপনার উপরে দায়বদ্ধতা থাকবে ওই কর্মচারী বৃন্দকে তাদের কাছ থেকে পারচেস করা, তাদেরকে পরিচালনা করা এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজের কাজ করা, দুটাই ভিন্ন জিনিস।
4: আচ্ছা ভাই, একটু বলেন আপনার বর্তমানের ব্যবসার সেল বা বিক্রি কেমন হচ্ছে? ব্যবসা উত্থান পতন তো থাকবেই, তারপরে বলেন এখন কেমন চলছে আপনার?
5: মাশাআল্লাহ, আমি বর্তমান বিক্রয়ে সন্তুষ্ট, তবে এটা সিক্রেসি আছে তো কিছুটা গোপনই থাক। তবে যেহেতু কিছুদিন আগে ঈদের মার্কেট গিয়েছে, ঈদ গিয়েছে, এখন একটু ডাল সিজন থাকে, তারপরও আমি বলবো যে আমি সন্তুষ্ট বর্তমান মার্কেট ব্যবস্থাতে।
4: আচ্ছা আচ্ছা, আমাদের তরুণ শ্রোতাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন উদ্যোক্তা হতে চান বা ব্যবসা শুরু করার কথা ভাবছেন, অভিজ্ঞতার আলো থেকে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ বা গাইডলাইন কি?
5: গাইডলাইন তো যদি আপনি শুনতে চান তাহলে আমার জীবনের উত্থান এবং পতন সমস্ত কিছুই জানতে হবে, গাইডলাইন থেকে আপনার জানতে হবে আপনি যে পণ্যটা নিয়ে বাণিজ্য করার চিন্তা ভাবনা করতেছেন বা উদ্যোগ নিতে চাচ্ছেন সেইখান থেকে আপনার শুরু করতে হবে। প্রথমে পণ্য যাচাই বাছাই এবং সেটার মার্কেট কোথায় ভোক্তা কারা সেই সমস্ত প্রতিটা ধাপ আপনাকে ভালো মতো জানতে হবে এবং প্রথমেই বিভ্রান্ত হয়ে গেলে চলবে না, ধৈর্য ধৈর্য এবং ধৈর্য থাকতে হবে। তাহলে আপনি যদি ঠিক মতো যাচাই বাছাই করতে পারেন এবং কারা প্রকৃত ভোক্তা এই পণ্যের সেটার দিকে নজর রাখতে হবে এবং শুধুমাত্র আপনি যদি প্রতারিত হন তাহলে আপনি প্রতারিত হয়েছেন বিধায় যে এই প্রতারণার মাধ্যমে মিথ্যা কথা বলে ভোক্তাদেরকে প্রতারিত করে আপনার মুনাফা অর্জন করবেন সেটা ঠিক না। কাজেই সঠিক পণ্য সঠিক সময় সেটা যাচাই বাছাই করে মানুষের কাছে সুস্থ এবং সুন্দর মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই আপনাদের উদ্যোগ হওয়া উচিত।
4: বাহ, খুব সুন্দর একটা গাইডলাইন পেলো শ্রোতা বন্ধুরা। আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি জানি যে আপনার অনলাইনেও সেল হয়, তাহলে বলেন তো বর্তমান যুগে প্রযুক্তির যুগ, এই ব্যবসার প্রসারে বা কাস্টমারের কাছে পৌঁছাতে ডিজিটাল মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, একজন আধুনিক উদ্যোক্তা হিসেবে ডিজিটাল মার্কেটিং এর কার্যকারিতা সম্পর্কে আপনার মতামত কি?
5: ডিজিটাল মার্কেটিং এর ব্যাপকতা আছে। বর্তমান যুগে মনে করেন যে অফলাইন যেটা ঘরে বসে বিক্রি করা বা দোকানে বসে বিক্রি করা সেটা আছে, কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক ভোক্তার কাছে আপনার মেসেজ পৌঁছানোর জন্য যে প্রযুক্তি বলে সেটা এলো ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং এর জন্য আমি কাজ করছি, যেহেতু আমার অনলাইন বিজনেসও আছে সেক্ষেত্রে আমার ডিজিটাল মার্কেটিংও আছে।
4: একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আপনি শুধু নিজের ভাগ্য বদল করেননি, বরং আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে আরো বেশ কয়েকটি পরিবারের দায়িত্ব নিয়েছেন, কর্মসংস্থান তৈরি করেছেন। এই সাহসিকতার অবদানের জন্য এবং বাংলাদেশ বেতারকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলাম তরুণ উদ্যোক্তা টিপু সুলতান ভাইয়ের সঙ্গে, শুনলাম তার প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প। আসলে এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আমরা যে কাজটাই করতে চাই না কেন, সে সম্পর্কে আগে পুরোপুরি জেনে বুঝে জ্ঞান অর্জন করে তবেই মাঠে নামতে হবে। আমরাও যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সততা ও পরিশ্রমের সাথে চেষ্টা করি, তবেই আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, কারণ আমরা তরুণরাই পারি আমাদের এই দেশটাকে বদলে দিতে। বিদায় নিচ্ছি উদ্যমে উজ্জ্বল তারুণ্য থেকে, শুভকামনা রইল সবার জন্য।
2: আজ আমরা স্বপ্নের সুতো বুনব, তারুণীর কথা বলব, একসাথে গেয়ে উঠব ভালো থাকার গান, হৃদয়ে সে গভীর আকুতি আর তারুণ্যের অপরাজিত শক্তির জয়গান গাইতে আমরা সবাই মিলে ডুবে যাই সুরের এক অনন্য মোহনায়।
3: আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাপ্তাহিক আয়োজন তারুণ্যদীপ্ত বাংলাদেশ। অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন শুনে আসি তারুণ্যের গান।

0: বর্তমান বিশ্বে ইন্টারনেট শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি শিক্ষা, ব্যবসা, উদ্ভাবন এবং উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সেবা কেন্দ্র এবং জনসমাগম স্থলে ফ্রি ওয়াইফাই চালু করা সময়োপযোগী একটি উদ্যোগ। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের জন্য ফ্রি ওয়াইফাই নতুন সুযোগের দ্বার খুলে দেয়।
1: অনলাইন ব্যবসা পরিচালনা, পণ্যের প্রচার, গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, ডিজিটাল লেনদেন এবং বাজার বিশ্লেষণ সবকিছু নির্ভর করে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের উপর। তাই ফ্রি ওয়াইফাই চালুর উদ্যোগ নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়ক। এ বিষয়ে তরুণদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন উর্মি আক্তার।
2: প্রযুক্তি নির্ভর এই সময়ে ইন্টারনেট শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি শিক্ষা, কর্মসংস্থান, উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরিরও গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই বিনামূল্যে ওয়াইফাই সুবিধা নিয়ে সরকারের উদ্যোগ কতটা কার্যকর, এর সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং তরুণদের প্রত্যাশা, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তরুণদের সাথে। আশা করি আজকের এই আয়োজনে আমরা বিভিন্ন মতামত শুনব, নতুন কিছু ভাবনার সঙ্গে পরিচিত হব এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে পারব। চলুন কথা বলি তরুণদের সাথে। প্রথমেই পেয়ে গেছি একজন তরুণ বন্ধুকে, জানব তার নাম পরিচয় এবং শুনব তার কথা।
3: আমি আরিয়ান বলছি। একজন সচেতন নাগরিক হিসেবে বলতে চাই, বর্তমান সরকার ফ্রি ওয়াইফাই যে পরিকল্পনা করেছে এটি অবশ্যই সাধুবাদ জানানোর মতো, তবে এর যথার্থ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশেষ করে হাসপাতাল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাবলিক প্লেস, রেল স্টেশন, বাস স্টেশন, তারপরে নৌবন্দর, এগুলোতে যদি এর যথার্থ ব্যবহার করা যায় তবে অবশ্যই এটা খুবই ভালো হবে। বর্তমান সরকারের এই পরিকল্পনাকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো।
2: ধন্যবাদ আপনাকে। এবারে কথা বলবো আমাদের পরবর্তী তরুণ বন্ধুর সাথে। জানব, একজন শিক্ষার্থী হিসেবে এই যে ফ্রি ওয়াইফাই চালু প্রকল্পটি সরকার বাস্তবায়ন করলে তাদের জন্য কতটুকু সুবিধা হবে বলে তিনি মনে করছেন?
4: আমি সামিউল, পড়াশোনা করছি ঢাকা কলেজে ইকোনমিক্সে তৃতীয় বর্ষে। সরকার যে প্রকল্পটা হাতে নিয়েছে ফ্রি ওয়াইফাই স্থাপনের, এটা আসলে অনেক বেশি উপকার হবে আমাদের জন্য। আমাদের জন্য বলতে সর্বোপরি সবাই উপকৃত হবে, কিন্তু বিশেষ করে আমরা যারা শিক্ষার্থী আছি তাদের জন্য এটা খুব বেশি উপকারে আসবে বলে আমি মনে করি। এখন বর্তমানে বাংলাদেশে যতগুলো সিম কোম্পানি আছে তাদের যে ডাটা প্যাক, এই ডাটা প্যাকের মানে 100 টাকার নিচে কোনো ডাটা প্যাক পাওয়া যায় না, যেটা আমাদের মতো স্টুডেন্টদের জন্য এফোর্ড করা খুব বেশি কঠিন হয়ে দাঁড়ায়। তো এর বিপরীতে যদি ফ্রি ওয়াইফাই ব্যবস্থা থাকে, যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফ্রি ওয়াইফাই ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবো, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক বা জরুরি যে কোনো প্রয়োজন হোক, বার্তা আদান প্রদান করা হোক, সেটা অনেক বেশি উপকারে আসবে। আমাদের পাশাপাশি যারা চাকরিজীবী, কর্মজীবী বা সাধারণ মানুষ আছে প্রত্যেকের জন্য এটা খুবই উপকারে আসবে, কারণ এখন ইন্টারনেট ছাড়া চলা খুবই মুশকিল, ইন্টারনেটের বিকল্প মানুষ কিছুই বুঝে না। আমি আশা করছি খুব দ্রুত সরকার এটা বাস্তবায়ন করবে।
2: অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে শুনবো আমাদের আরও একজন তরুণ বন্ধুর কথা। জানবো, আমাদের ফ্রি ওয়াইফাই চালু হলে কি ধরনের চ্যালেঞ্জ সমূহের আমরা সম্মুখীন হতে পারি বলে উনি মনে করছেন?
5: আমি ইসরাদিতি, বাংলাদেশ সরকারের ফ্রি ওয়াইফাই উদ্যোগ। বাংলাদেশ সরকার বিভিন্ন বিমানবন্দর, রেল স্টেশন, বাস টার্মিনাল এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ধাপে ধাপে ফ্রি ওয়াইফাই চালুর উদ্যোগ নিয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারে। এর সুবিধা হলো শিক্ষার্থী, চাকরি প্রার্থী ও সাধারণ মানুষ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা, অনলাইন আবেদন, সরকারি সেবা এবং জরুরি যোগাযোগ করতে পারবেন। আমি মনে করি ফ্রি ওয়াইফাই একটি ইতিবাচক উদ্যোগ, তবে এর পূর্ণ সুবিধা পেতে হলে শক্তিশালী সাইবার নিরাপত্তা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি। ধন্যবাদ।
2: ধন্যবাদ আপনাকে।
6: আমি সজীব আহমেদ। ফ্রি ওয়াইফাই সুবিধার জন্য আমাদের শিক্ষার্থীদের অনলাইনে পড়াশোনার সুযোগ বৃদ্ধি পাবে, মানুষের জন্য সহজে ইন্টারনেট সুবিধা নিশ্চিত হবে, ডিজিটাল সেবা ব্যবহারে উৎসাহিত করা হবে এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে মানুষের দক্ষতা বৃদ্ধি পাবে। তো বর্তমান সরকার ফ্রি ওয়াইফাই প্রকল্পে যেটি হাতে নিয়েছে আমি চাই এটি অবশ্যই বাস্তবায়ন হোক।
2: কথা বলবো আমাদের পরবর্তী তরুণ বন্ধুর সাথে।
7: আমি আদনান হোসেন। বিশ্বায়নের এই যুগে সবার হাতে হাতেই মোবাইল ফোন। মোবাইল ফোন পুরো পৃথিবীকে আমাদের হাতের কাছে এনে দিয়েছে। মুহূর্তেই আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারি এই মোবাইল ফোনের মাধ্যমে, তবে তার জন্য প্রয়োজন ইন্টারনেট। এক্ষেত্রে সরকারের উদ্যোগে ফ্রি ওয়াইফাই জোন তৈরি, এটি অবশ্যই একটি আনন্দের এবং অত্যন্ত খুশির সংবাদ। বিশেষ করে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অফিস আদালতে দেখা যায় যে ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকে না, এর জন্য ডাটা কিনে ইউজ করতে হয়, এতে সবার উপরই একটা চাপ পড়ে। ফ্রি ওয়াইফাই চালু হলে এই চাপটা অনেকটাই কমে যাবে। এছাড়াও যারা আউটসোর্সিং এ কাজ করে তাদের জন্য ফ্রি ওয়াইফাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কথা বললাম তরুণদের সাথে, আশা করি আজকের আলোচনা ভবিষ্যতে আরো কার্যকর পরিকল্পনা ও ইতিবাচক উদ্যোগে অনুপ্রেরণা যোগাবে এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি উর্মি আক্তার টুম্পা, বাংলাদেশ বেতার, ঢাকা।
0: সময় চাকা পেরিয়ে আজ আমরা বিদায়ের মোহনায়, তবে তারুণ্যে যে মশাল আজ জ্বলে উঠেছে তা কখনোই নিভে যাবার নয়।
1: আসুন শপথ করি, আমরা শুধু প্রযুক্তির যন্ত্র হব না, আমরা মানুষ হব। মাদকমুক্ত, অহিংস আর ভালোবাসাময় এক নতুন বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের দীপ্ত অঙ্গীকার।
0: এতক্ষণ শুনলেন তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় ছিলেন জসিন্তা জিনিয়া, উপস্থাপনায় মোহাম্মদ আবদুল্লাহ আল মনসুর ও জসিন্তা জিনিয়া, সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ আজকের তৃতীয় পালায়। জানিয়ে দিচ্ছি যারা রয়েছে আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে। অনুষ্ঠান উপস্থাপনায় এস এম আসাদুজ্জামান, তাহমিনা খানম, সুরভি ইয়াসমিন ও তনিমা করিম। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, ইফতেহাজ আহমেদ, আফরোজা আক্তার, নাসরিন আক্তার, মোসাম্মাত নুরজাহান এবং হাফিজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে রৌনক জাহান।
8: পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাহাড়ের নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয় প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি কিংবা নদীর ক্ষয় এবং মানব সৃষ্টির কারণে। পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে।
0: তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললেও মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবেশনায় এখন রয়েছে দেশের একটি গান। শিল্পী মনির খান গানটি লিখেছেন অরণি ইয়াসমিন এবং সুর করেছেন শেখ সাদী খান।

0: এতক্ষণ শুনলেন দেশের গান, শিল্পী মনির খান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন বৃক্ষরোপণের গান। গানটির কথা, সুর ও শিল্পী মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার।

0: বৃক্ষরোপণের গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে শিক্ষার মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কার্যক্রম সরকার মেনে নেবে না। তিনি আজ সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে মন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় পরীক্ষা স্থগিত করা, বিনা পরীক্ষায় পাশ করার মতো একটি অপসংস্কৃত

0: তৈরি হয়েছে। তিনি বলেন, এসব অপসংস্কৃতি ধারাবাহিকতা থেকে বের হয়ে শিক্ষার মান উন্নয়নে বদ্ধপরিকর সরকার। জুলাই যোদ্ধা শহীদ হাদি হত্যা মামলায় ভারতে আটক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উভয় দেশের মধ্যকার বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদেরকে দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। আজ ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস। যথাযথ মর্যাদায় সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। শিক্ষার্থীদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনে ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ অন্যান্য শহীদদের স্মরণে দিবসটি পালিত হচ্ছে। এই আন্দোলনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে দেশের শাসন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসে। দিবসটি পালন উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সারা দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই শহীদদের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। তিনি আজ রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ স্মরণ সভায় একথা বলেন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রংপুর জুলাই স্মৃতিস্তম্ভ এবং শহীদ আবু সাইদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। বিকেলে শোভাযাত্রা সহকারে রাজধানী স্বামীবাগ থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, শহীদ মিনার ও পলাশির মোড় হয়ে সন্ধ্যায় ঢাকেশ্বরীয় জাতীয় মন্দিরে পৌঁছাবে। সেখানে এক সপ্তাহ অবস্থান করার পর আগামী ২৪ জুলাই জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি উৎসের বহুমুখীকরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ থেকে উৎপাদিত প্রায় ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিমের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, সংস্থাটি নিজস্ব পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে দেশের ১৯টি স্থানে মোট ৫ মেগাওয়াট সক্ষমতার গ্রিড সংযুক্ত রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে। রুফটপ প্রকল্পের পাশাপাশি বিপিডিবি মোট ৭৭.৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার ৩টি বৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজও এগিয়ে নিচ্ছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে নিউইয়র্কে আগামী রবিবার রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এদিকে গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে প্রথম সেমিফাইনালে ২-০ গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় স্পেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবারের আজকের আয়োজন। কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে সাদর আমন্ত্রণ আপনার ঘর আপনার সংসার অনুষ্ঠানে। জনসংখ্যা যখন অতিরিক্ত হয়ে যায় তা কমিয়ে ফেলাই কিন্তু মূল সমস্যার সমাধান নয়। আজ জনসংখ্যা কমিয়ে ফেললে একসময় তা আবারও বেড়ে উঠবে, তাই জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখতে হবে।
3: এবারে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শুনব। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ডাক্তার ডোরিন আঞ্জুম। চলুন শ্রোতা বন্ধুরা সাক্ষাৎকারমূলক আলোচনাটি শুনে।
4: সুপ্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব যে বিপদচিহ্ন দেখা দিলে নবজাতককে সাথে সাথে হাসপাতালে নিতে হবে সেই বিষয়টি নিয়ে। বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন। আরও রয়েছেন মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস এবং ট্রেনিং সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার হেলেনা জেবিন। শুরুতেই আপনার কাছে জানতে চাইব ডাক্তার আব্দুল মতিন, নবজাতক বলতে আমরা আসলে কাদের বুঝি?
5: আমরা নবজাতক বলতে বুঝি যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 28 দিন পর্যন্ত যে বাচ্চাগুলো থাকে সেগুলো নবজাতক বলি। এবং এই সময় আমরা কিছু সময় বাচ্চা থাকে যাদের ওজন কম থাকতে পারে, কারো ওজন ঠিক থাকতে পারে, কারো ওজন বেশি থাকতে পারে। সেই জন্য নবজাতক মানে হচ্ছে বলি 0 থেকে 28 দিনের মধ্যে।
4: ডাক্তার হেলেনা জেবিন, আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের নবজাতকের জন্মের পরপরই কি ধরনের যত্নের প্রয়োজন?
6: এটা খুবই জরুরি, মানে আসলে যারা ডেলিভারি করান তাদেরও এটা জানা খুবই জরুরি এবং মাদেরও খুব জানা জরুরি। কারণ হচ্ছে প্রথমে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরপরই মুছে ভেজা কাপড়টা সরিয়ে একটা শুকনা কাপড়ে রাখবে এবং মায়ের ত্বকের সাথে ত্বক লাগিয়ে মিনিমাম অন্তত 2 ঘন্টা রাখতে হয়, সেটাই কিন্তু অনেক জরুরি। তারপরে নাভি কাটাটা হচ্ছে যেন সংক্রমিত না হয় সেরকম সংক্রমণ মুক্ত কাঁচি দিয়ে অথবা ব্লেড দিয়ে তাকে কাটতে হবে এবং তাকে সুতাটা যে বাঁধতে হবে সেটাও কিন্তু সংক্রমণ মুক্ত সুতা দিয়ে অথবা নাভি ক্ল্যাম্প পাওয়া যায় সেটা দিয়ে করতে পারে। এবং 7.5% ক্লোরহেক্সিডিন এখানে নাভিতে লাগাতে হবে এবং সঙ্গে সঙ্গে মাকে বুকের দুধ বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে ওই পেটের মধ্যেই, তখনই কিন্তু বুকের দুধটা খাওয়ানো শুরু করতে হবে 1 ঘন্টার মধ্যেই যেন শুরু করা যায়। আমরা
4: শাল দুধ বলছি,
6: যেটাকে শাল দুধ বলছি সেটা অবশ্যই করতে হবে।
4: ডাক্তার আব্দুল মতিন, আপনার কাছে জানতে চাইবো, আমরা জানলাম যে নবজাতকের জন্মের পরপরই কি ধরনের সেবা আমরা তাদেরকে দিব, এবারে জানতে চাই যে নবজাতকের বিপদ চিহ্নগুলো কি কি রয়েছে?
5: বিপদ চিহ্ন কিন্তু আসার মানে কথা না, একটা বাচ্চা যদি যিনি আপনি ম্যাডাম যেভাবে বললেন যদি কোনোভাবে যত্ন নেওয়া যায় তাহলে ইনফেকশন হওয়ার কিংবা অন্যরকম সমস্যা হওয়ার কিন্তু সুযোগ কম থাকে। অর্থাৎ যদি আমরা শাল দুধ দিয়ে শুরু করতে পারি তার মানে একটা প্রোটেকশন দিচ্ছি, কিন্তু আমরা ওকে অ্যান্টিবডি দিচ্ছি, অ্যান্টিবডি দিয়ে যে কোনো রোগগুলো প্রতিরোধ করতে পারবে। কিন্তু যদি আমরা এখানে এলোমেলো কাজ করে ফেলি তাহলে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। তো আমরা কিভাবে বলবো নবজাতক খারাপ হচ্ছে? একটা নবজাতক হয়তো খাওয়া কমিয়ে দিচ্ছে, মানে মা যেভাবে বুঝতে
4: পারছে
5: এটা কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেকে দেখো যে সাকিং যেটা বলি আমরা সাকিং রিফ্লেক্স বলি, এটা যদি খুব ভালো থাকে বুঝতে পারছে কত খারাপ না, কিন্তু এটা যদি কমে যেতে থাকে বুঝতে পারি বাচ্চা খারাপ হচ্ছে। অনেক সময় দেখা যায় বাচ্চা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, সাধারণত বাচ্চাদের তাপমাত্রা বেশি কমে, ওটাকে আমরা হাইপোথার্মিয়া বলি অথবা তাপমাত্রা বাড়তে পারে। সাধারণত বাচ্চাদের হাইপোথার্মিয়া বেশি হয়, অনেক সময় দেখা বাচ্চা খুব দ্রুত শ্বাস নিচ্ছে, অনেক বাচ্চা দেখা যায় অনেক বেশি জন্ডিস হচ্ছে প্রথম দিনে। এসব হচ্ছে বিপদ চিহ্ন, দেখলে আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব।
4: ডাক্তার হেলেনা জেবিন, আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা জানলাম যে নবজাতকে জন্মের পরপরই নাভিটা সুন্দর করে কাটতে হবে, কেটে বেঁধে দিতে হবে, তার যদি দ্রুত শ্বাস থাকে তাহলে তাকে বিপদচিহ্নের মধ্যে আমরা ধরে নিব, তো এই ক্ষেত্রে বাবা মারা কিভাবে সচেতন হবেন?
6: এটাও খুব জরুরি, মায়ের কাছেই তো বাবুটা থাকেন, তো
4: পরিচর্যা
6: যারা করবেন তার কাছে থাকেন। তো প্রথমেই আসলে দেখতে হয় যে আমরা যে বাচ্চার কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হবে, যে বাচ্চার গায়ের রং কেমন, মানে রংটা লাল নাকি একদম নীল হয়ে যাচ্ছে সেটা খেয়াল করবে, বুঝতে হবে। এবং শ্বাসটা গুনবে, এই মা দেখে যখন বাচ্চা ডেলিভারি হবে তখনই শিখিয়ে দেওয়া হয় যে তার শ্বাসটা হচ্ছে আমাকে কতটুকু হচ্ছে, 60-এর উপরে না 60-এর নিচে। হ্যাঁ, 60-এর উপরে যদি হয় তাহলে বলবো যে আমরা দ্রুত শ্বাস,
4: তার মানে
6: যেটা হচ্ছে সেটা। তারপরে তাপমাত্রা, অত কষ্ট করে থার্মোমিটার দিয়ে তাকে দেখতে হবে না, তার নিজের শরীরের সাথে যদি মিলিয়ে দেখে যে তার তাপমাত্রা বেশি লাগছে অথবা কম লাগছে সেটা সেটাও কিন্তু একটা জরুরি অবস্থান। হ্যাঁ, তাহলে এই কয়েকটা জিনিস তো দেখবেই তারা, এবং বাচ্চা বুকে দুধ টেনে খেতে পারছে কিনা সেই জায়গায় দেখতে হবে, বাচ্চা স্তনের সাথে মুখের যে অ্যাটাচমেন্ট এবং পজিশন এই বুকে দুধ খাওয়ানোর সময় সেইটা কিন্তু খুব জরুরি দরকার, যে
7: মা সঠিকভাবে দুধ খাওয়াতে পারছে কিনা।
6: এবং অনেক সময় মায়ের কমপ্লেন করে যে বাচ্চা ঠিক মতো বুকে দুধ পাচ্ছে কিনা, তখন সেটা আমরা বুঝতে পারি যে বাচ্চা যদি 24 ঘন্টায় 6 বার পেশাব করে তাহলে আমরা বুঝতে পারবো যে বাচ্চা সঠিকভাবে বুকে দুধ পাচ্ছে। তাছাড়া নাভিটাও খেয়াল করবে যে নাভির চারপাশে লাল হচ্ছে কিনা, এবং নাভিতে অন্য কিছু দিবে না, শেক দিবে না, সেই জিনিসগুলো করবে না।
7: প্রচলিত নিয়ম ছিল, দেখা যেত যে নাভি কাটার পর নাভিতে শেক দেওয়া হতো, হ্যাঁ
6: সেই জিনিসগুলো করবে না। তারপরে বুকে দুধ ছাড়া অন্য কোনো কিছু খাওয়াবে না যেটা কিনা বাচ্চা সংক্রমিত হয়, এবং তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবে, যেটা আমরা বলছি যে কিছুক্ষণ ত্বকের সাথে ত্বক লাগিয়ে রাখবে, বিশেষ করে শীতের সময় এটা খুব ভালো। আর গরমের সময় আবার অনেক সময় দেখা যায় যে ঘেমে যায়, তাও ওরকম করে রাখছে, সেই দিকেও খেয়াল রাখতে হবে।
7: মানে এই গরমের সময় দেখা যায় যে অনেক কাপড় চোপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে, সেটাও আসলে স্বাস্থ্যসম্মত নয়,
6: সেটাও স্বাস্থ্যসম্মত না। এবং শরীরের মধ্যে অনেক সময় এই যে নতুন বাচ্চা দেখতে আসে অনেকে, তারপরে নতুন কাপড় পরায়, তাতে দেখা যায় যে শরীরে লাল হয়ে যায়, র্যাশ হয়ে যায়, সেটা আবার পুষবুটির মতো হচ্ছে কিনা, ছোট ছোট পাকা পাকা দানা হচ্ছে কিনা, সেটা যদি এরকম 10টার বেশি হয় তাহলে কিন্তু সেটা সংক্রমিতর দিকে চলে যাচ্ছে। সেই জিনিসগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে যে মা অবশ্যই যেন হাত ধুয়ে তারপরে বাচ্চাকে নেয়, যে কেউ নেয় সেও যেন পরিষ্কারভাবে নেয়, এবং খাওয়ানোর আগের জন্য ভালো করে মা হাত ধুয়ে নেয় এবং ব্রেস্টটাকে ভালো করে মুছে নেয়।
7: ডাক্তার আব্দুল মতিন, আপনার কাছে জানতে চাইবো যে এই যে দ্রুত শ্বাসের কথা শুনলাম, নবজাতকের শ্বাস কেমন হলে আমরা তাকে বিপদচিহ্ন হিসাবে ধরে নিব?
5: ম্যাডাম একটু আগে যেটা বললেন, আমরা প্রথম দুমাস বলি, দুমাস পর্যন্ত যদি শ্বাসের গতি 60টার বেশি থাকে তাহলে বুঝতে পারছে খারাপ হচ্ছে, নিউমোনিয়া কিংবা অন্য সমস্যা হচ্ছে। আর যদি দুমাস থেকে 1 বছর আমরা বলি, সেটা হচ্ছে 50-এর উপরে বা 50 উপরে থাকতে পারে, 1 বছর উপরে গেলে 60-এর কথা বলি। তো বাচ্চা যদি কথা বলতে পারে না, এই জিনিসটা গুরুত্ব দিতেই হবে, শ্বাস যদি দ্রুত চলে, পেট যদি ফুলে যেতে থাকে, বাচ্চার দুধ খাওয়া যদি কমিয়ে ফেলে, এইসব চিকিৎসাগুলো আসলে বাসায় করা একদমই সম্ভব না। এই মুহূর্তে বাচ্চাকে অবশ্যই মানে কোনো চিকিৎসকের দেখে চিকিৎসা শুরু করা ভালো।
7: ডাক্তার হেলিনা জেবিন, আপনার কাছে জানতে চাই যে নবজাতকের বিপদচিহ্নগুলো যেন সাথে সাথে জন্মের পরে না দেখা যায়, তার জন্য আসলে কি করণীয় রয়েছে?
6: আমরা প্রথমেই বলবো যে বাচ্চা যেন প্রাতিষ্ঠানিক ডেলিভারি হয়, মানে হসপিটালে ডেলিভারি হয়। যে বাচ্চা হসপিটালে ডেলিভারি হয় তাকে কিন্তু ডিসচার্জের সময় বলে দেওয়া হয় যে এই বাচ্চার কি কি বিপদচিহ্ন হতে পারে, যদি হয় তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে নিয়ে আসবে। যার মধ্যে আমরা বলি যে দ্রুত শ্বাসের সাথে বুকের খাঁচা যদি দেবে যায়, সেরকম তাপমাত্রা কমে যাওয়া অথবা বেড়ে যাওয়া সেরকম যদি হয়, বাচ্চা যদি বুকের দুধ না চুষে কিংবা না খায় তাহলেও, আরেকটা হচ্ছে বাচ্চা যদি হলুদ হয়ে যাচ্ছে সেখানেও খেয়াল রাখতে হবে, তারপরে হচ্ছে বাচ্চা ঠিকমতো পেশাব পায়খানা করছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে, আর হচ্ছে তাপমাত্রার কথা তো বললাম যে তাপমাত্রা যদি বেড়ে যায় অথবা কমে যায় সেটা হলেও কিন্তু দেখাতে হবে, এবং নাভির চারপাশে যদি লাল হয় সেজন্য হলে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন। বাচ্চা খিচুনি যে এটা কিন্তু অনেক সময় মারা বুঝতে পারে না যে খিচুনি হচ্ছে, দেখা যায় যে একদিকেই তাকিয়ে আছে বাচ্চাটা, সেরকম যদি হয় কিংবা হাতটার উপরে নাড়াচ্ছে একদিকে, নাড়াচ্ছে এই সড়কান্তরে, এমনিতেই নড়ছে, সেরকম যদি মনে হয় সেটাও কিন্তু আসলে বিপদচিহ্ন।
7: ডাক্তার আব্দুল মতিন, আপনার কাছে জানতে চাই যে নবজাতকের বিপদচিহ্ন দেখা দিলে তাৎক্ষণিকভাবে যে বিপদচিহ্নগুলোর কথা আমরা শুনলাম, কি কি চিকিৎসা ব্যবস্থাপনা রয়েছে?
5: যদি আপনি মনে করেন যে বিপদচিহ্নগুলো নিয়ে আমরা বেশি আশঙ্কিত হই, ওরকম বিপদচিহ্ন দেখলে বাচ্চাদের হাসপাতালে আসবে, ডাক্তার দেখে ডাক্তার অবশ্যই বাচ্চাকে ভর্তি করতে হয়, ভর্তি করে চিকিৎসা শুরু করতে হয়। চিকিৎসা শুরু করার আগে আমরা যেমন কিছু ব্লাডের টেস্ট করি, ব্লাড কালচার করি, সিবিসি করি, এগুলো সিআরপি করি, এগুলো করে দেখে যে বাচ্চা ইনফেকশন মানে কেমন অবস্থা, এটার উপর নির্ভর করে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করি। আর যেহেতু এই বাচ্চাগুলো সাধারণ মুখে ওষুধ দিয়ে আমরা কভার করতে পারি না, আমরা সাধারণত দেখা যায় এই বাচ্চাগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক করে ইঞ্জেকশন ফর্মে দিয়ে থাকি, আর যদি খেতে না পারে সেক্ষেত্রে স্যালাইন দেওয়া হয়। আর আমরা মাকে এনকারেজ করি যেন বুকে দুধ অবশ্যই দেয়, কারণ বুকে দুধ তো আসলে বিকল্প কিছু নেই, বাচ্চা সাময়িক সময়ের জন্য হয়তো টানতে পারছে না, কিন্তু যখন বাচ্চা একটু ভালো হতে শুরু করবে সে কিন্তু আবার দুধ টানবে, তখন ওই মুহূর্তে কিন্তু আমরা অন্যভাবে কোনো অন্য দুধ দেওয়ার জন্য চেষ্টাই না করি। এবং অ্যান্টিবায়োটিকটা নির্ভর করে যে কি ধরনের অসুবিধা সেটার উপর নির্ভর করে অ্যান্টিবায়োটিক ডোজটা কতদিন লাগবে সেটা নির্ধারণ করে দেয়, আর এই জন্য ভয়ের কিছুই নাই, চিকিৎসা শুরু করলে বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়।
7: ডাক্তার হেলিনা জেবিন, আপনার কাছে জানতে চাই যে কম ওজনের যে সমস্ত নবজাতক বিপদচিহ্ন নিয়ে আসে তাদের জন্য কি ব্যবস্থাপনা রয়েছে?
6: অনেক ধন্যবাদ। আসলে কম ওজনের যেগুলো শিশু এখন কিন্তু মানে কেএমসি বলছে ক্যাঙ্গারু মাদার কেয়ার যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রত্যন্ত এলাকা জুড়েও কিন্তু এগুলো ট্রেনিং দেওয়া হয়। তো কম ওজনে যেগুলো বাচ্চা হয়, কম ওজন আসলে কখন আমরা বলবো যে 2500 গ্রামের নিচে যদি হয়, 2500 গ্রামের নিচের থেকে যদি 1800 গ্রামের নিচে হয় সেগুলো নিয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়, হয়তো স্যার ভালো ভালো করে বলতে পারবেন, কিন্তু সেগুলোকে আমরা যেটা ত্বকের সাথে ত্বক লাগিয়ে রাখতে হয় এইটা এই বাচ্চাগুলোর প্রত্যন্ত এলাকায় বলা আছে যে যদি কম ওজনের শিশু হয় অবশ্যই হসপিটালে যোগাযোগ করবেন এবং ডাক্তার বলে দিবেন যে তাকে হসপিটালে থাকতে হবে কিনা। এবং এই ত্বকের সাথে ত্বক লাগিয়ে শিশুটার ওজন যতক্ষণ না পর্যন্ত 2.5 কেজি হয় অথবা 40 সপ্তাহ কমপ্লিটেড না হয় ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই ক্যাঙ্গারু মাদার কেয়ার সেবাটা চালিয়ে যেতে পারি। এবং এই অবস্থায় যদি হসপিটালে থাকে তাহলে তো ডাক্তারই দেখতে পাচ্ছেন যে তাদের যে একটা সুন্দর ফলো আপ দেওয়া হয় কখন তারা সমস্যায় পড়েন। এই বাচ্চাগুলো সাধারণত দেখা যায় যে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে অথবা যেটা যেগুলো আমরা সবসময় বলি যে দ্রুত শ্বাস হয় অথবা জন্ডিস দেখা যেতে পারে, খেতে পারে না, তারপরে আপনার তাপমাত্রা কমে যায়, তাপমাত্রা বেড়ে যায়, এই সমস্যাগুলি সাধারণত হয় তাদের। হসপিটালে থাকলে তো তাৎক্ষণিক ব্যবস্থা নেয়, যদি বাসায় থাকে তাহলে উপজেলা হেলথ কমপ্লেক্সেই কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে যদি ডাক্তারও না থাকে যাতে আমাদের স্যাকমো কিংবা আদার্স যারা থাকে তারাও কিন্তু নির্ণয় করতে অন্তত জানে যে এই বাচ্চাগুলোর কি সমস্যা আছে, তাৎক্ষণিকভাবে যদি রেফার করতে পারে তাহলে কিন্তু সেই বাচ্চাগুলো অবশ্যই ভালো চিকিৎসা পাবে।
7: ডাক্তার আব্দুল মতিন, সবশেষে আপনার কাছে জানতে চাইব যে নবজাতকের বিপদচিহ্ন দেখা গেলে কোন হাসপাতালগুলোতে সে সার্বিকভাবে সমস্ত সেবা পেতে পারে, সেই ব্যবস্থাপনা আমাদের দেশে কেমন রয়েছে?
5: ধন্যবাদ। আমাদের দেশে আসলে চিকিৎসা, বিশেষ করে নবজাতকের চিকিৎসা কিন্তু এখন ব্যাপক হয়েছে। যেমন ম্যানেজারটা বললেন যে আসলে একদম প্রান্তিক পর্যায়ে কিন্তু একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সে বুঝতে পারবে যে বাচ্চারা আসলে ডেঞ্জার সাইন আছে কিনা, সে কিন্তু সেখানে একটা অ্যান্টিবায়োটিক একটা ডোজ দিয়ে মুখে অথবা একটা ইঞ্জেকশন দিয়ে সে কিন্তু ওই বাচ্চাকে দেখবে না, সে রেফার করবে উপজেলা হেলথ কমপ্লেক্সে। উপজেলা হেলথ কমপ্লেক্সে যখন মেডিকেল আমাদের পেডিয়াট্রিক কনসালটেন্ট সবাই আছে, যার ফলে ওরা কিন্তু ওখানে চিকিৎসা করতে পারবে। অনেক বেশি খারাপ হলে তো আপনি টার্সিয়ারি হসপিটালে পাঠালেন, কিন্তু ওটা উপজেলা হেলথ কমপ্লেক্সে কিন্তু এইগুলো চিকিৎসা করা যায়, যেমন সেপ্টিসিমিয়া কিংবা নিউমোনিয়া যেটাই হোক সেটা অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করে ফেলা যায়।
7: ধন্যবাদ আপনাদেরকে প্রিয় শ্রোতা, কথা বললাম অত্যন্ত একটি চমৎকার বিষয় নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।
3: অনেকেই বলে থাকেন পারমাণবিক অস্ত্র অপেক্ষা জনসংখ্যা বর্তমান বিশ্বের প্রধান সমস্যা। তাদের অভিমত, ক্রমবর্ধমান জনসংখ্যা শুধু বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর জন্যই হুমকি স্বরূপ। এবারে জনসংখ্যা বিষয়ক একটি গান শুনবেন। গানটির শিল্পী নির্ঝর চৌধুরী ও খন্দকার মশরিন নাহার। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: কবি সুকান্ত ভট্টাচার্যের হে মহাজীবন কবিতার পঙ্ক্তি বিশ্লেষণে ক্ষুধা যন্ত্রণার তীব্রতা কতটা ভয়াবহ সহজেই অনুমেয়। হে মহাজীবন আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো, পদলালিত্য ঝঙ্কার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।
1: বিশেষ করে প্রয়োজনের তুলনায় অধিক জনসংখ্যা বিশেষভাবে প্রভাবক, এটা দারিদ্র বৃদ্ধি করে, সামাজিক অস্থিরতা বাড়ায়। প্রয়োজনের তুলনায় অধিক জনসংখ্যা সামাজিক অস্থিরতা ও দারিদ্র বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব ফেলছে, এ বিষয়ে শুনব মোকামেল হোসেনের কাছ থেকে।
2: দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা অধিক হওয়ায় অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে, উপরন্তু খাদ্য, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ, বেকারত্ব এবং পরিবেশগত সমস্যার পাশাপাশি দারিদ্র ও সামাজিক অস্থিরতা বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব ফেলছে যা মোটেই কাম্য নয়। বস্তুত জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে খাদ্য বস্ত্রের যোগান না বাড়লে, উপযুক্ত শিক্ষার ব্যবস্থা না করতে পারলে, কর্মের নতুন নতুন খাত সৃষ্টি করতে না পারলে সমাজে নানা রকম সমস্যা সৃষ্টি হতে বাধ্য। এর ফলে বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, দেখা দিতে পারে অস্থিতিশীলতা। জনসংখ্যাধিক্য এমন একটি সমস্যা যাকে শুধু প্রতিরোধ করা যায়, কিন্তু একবার প্রকট আকার ধারণ করলে তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বলার অপেক্ষা রাখে না, পৃথিবীর জনবহুল দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষ্য অনুযায়ী প্রতি মিনিটে সারা পৃথিবীতে জন্ম নিচ্ছে যে 250টি শিশু, তার 9টিরই জন্ম হচ্ছে বাংলাদেশে। এ অবস্থায় অনাগত প্রজন্মের জন্য বসবাস উপযোগী, দারিদ্র ও সামাজিক অস্থিরতা মুক্ত, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে এখন থেকেই জনসংখ্যা সমস্যার সার্থক ও সফল সমাধানের পথে অগ্রসর হতে হবে আমাদের। জনসংখ্যা সমস্যা রোধ করতে পারলে বাংলাদেশ খুব শীঘ্রই একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নেই। দেশের জনসংখ্যা সীমিত রাখতে সরকারি অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তবে সরকারের একার পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব নয় তা বলাই বাহুল্য। এজন্য সরকারের পাশাপাশি প্রত্যেকের ব্যক্তিগত সচেতনতা ও সময়োপযোগী সিদ্ধান্ত প্রয়োজন। আমরা সবাই স্বপ্ন দেখি একটি সুখী পরিবার, সমাজ ও রাষ্ট্রের, যেখানে থাকবে না কোনো অভাব অভিযোগ, হতাশা, না পাওয়ার বেদনা, থাকবে না দারিদ্র, অস্থিরতা ও অস্থিতিশীলতা। এ স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই জনসংখ্যা বৃদ্ধির হার রোধে সঠিক পরিকল্পনা দরকার। যে কোনো সুন্দর ও সার্থক ঘটনা বা ফলাফলের পেছনে থাকে একটি পরিকল্পনা। পরিকল্পনার বিষয়টি আমাদের জীবনের সর্বক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক সচ্ছলতা এবং সুখী ও অস্থিরতামুক্ত পরিবার সমাজ গঠনে গুরুত্বপূর্ণ। সুস্থ, বুদ্ধিদীপ্ত ও অর্থনৈতিক উৎপাদনক্ষম প্রগতিশীল জাতি গড়ে তুলতে হলে জনসংখ্যা বৃদ্ধির হার রোধ করতে হবে তা বলার অপেক্ষা রাখে না। আমরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিত্তি শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে জনসংখ্যা বৃদ্ধির হার রোধে সংকল্পবদ্ধ হই।
3: শ্রোতা বন্ধুরা, এবারে জনসংখ্যা বিষয়ক একটি গান শুনবেন। গানটির শিল্পী আবু বকর সিদ্দিক, কথা সাজিয়েছেন ডক্টর পিয়ার মোহাম্মদ, সুর করেছেন লোকমান হাকিম।

0: জনসংখ্যা বিষয়ক দ্বিতীয় গানটি শুনলেন প্রিয় শ্রোতা। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের অভিমত হচ্ছে, পৃথিবীর অর্ধেক জনগণ বাস করে গ্রামীণ অঞ্চলে এবং বেশিরভাগই দারিদ্র পীড়িত। মানব সম্পদ উন্নয়নে এমন বৈষম্য হচ্ছে অস্থিরতার অন্যতম কারণ এবং যা বিশ্বের যে কোনো অংশে সহিংস উগ্রবাদ হিসেবে আবির্ভূত হয়ে থাকে। উগ্রবাদ, সহিংসতা এবং অসহিষ্ণুতা নিবারণের লক্ষ্যকে সামনে রেখে দেশের জনগণের কর্মক্ষমতা বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনে জনগণকে পরিকল্পিত পরিবার গঠনে প্রস্তুত করতে হবে এবং দেশকে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সক্ষম করার লক্ষ্যে সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। পরিবার পরিকল্পনা হবে সহায়ক শক্তি। কেন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করবেন, এই নিয়ে একটি কথিকা শুনবেন এবারে। এবিএম শাহিনুজ্জামান শিশিরের কাছ থেকে কথিকাটি শুনি।
1: পরিকল্পিত ও স্বাচ্ছন্দ্যময় পরিবার গঠন এবং দাম্পত্য জীবন উপভোগের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ। বাংলাদেশে বর্তমানে 7 ধরনের আধুনিক পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণ সেবা প্রচলিত আছে। কাঙ্ক্ষিত সংখ্যায় সন্তান গ্রহণের মাধ্যমে পরিবারের সার্বিক মঙ্গল ও উন্নতি সাধনের লক্ষ্যে স্বামী স্ত্রী একত্রে আলোচনা করে তাঁদের পছন্দসই যে কোনো একটি পদ্ধতি নিশ্চিন্তে বেছে নিতে পারেন। জেনে নেওয়া যাক একজন দম্পতি কেন পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করবেন। একটি প্রত্যাশিত সুস্থ, সবল ও সুখী পরিবার গঠনের জন্য বিয়ের পরে কখন প্রথম সন্তান নেবেন, কতদিন বিরতিতে পুনরায় সন্তান নেবেন, এ সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়। পরিবার পরিকল্পনা সেবা গ্রহণের মাধ্যমে স্বামী স্ত্রী পছন্দ মতো সময়ে কাঙ্ক্ষিত সংখ্যায় সন্তান নিতে পারেন। পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ ঘন ঘন গর্ভধারণের ঝুঁকি কমিয়ে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন সাধন করে এবং মাতৃ ও শিশু মৃত্যুর হার কমায়। স্বামী ও স্ত্রীর শারীরিক, মানসিক এবং আর্থিক চাপ কমাতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবার পরিকল্পনা সেবা পরিবারের সন্তান সংখ্যা সীমিত রাখে, ফলে সকল সন্তানদের যথাযথ যত্ন নেওয়া যায় এবং তাদের চাহিদা পূরণ সহজতর হয়। পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ জনসংখ্যা বৃদ্ধির গতিকে কমিয়ে দেয়। পরিবার পরিকল্পনা পদ্ধতি যেমন খাবার বড়ি, মহিলাদের হরমোনজনিত সমস্যার প্রতিকার এবং অনিয়মিত মাসিকের ব্যবস্থাপত্র হিসেবে কাজ করে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ যেমন কন্ডম যৌন সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি নিরাপদ ও আনন্দময় যৌন জীবন যাপনে অনবদ্য ভূমিকা পালন করে। সর্বোপরি পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ সংসারে সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য বাড়ায়। পরিশেষে বলা যায়, পরিকল্পিত ও আনন্দঘন পরিবার গঠনের জন্য পরিবার পরিকল্পনা সেবা গ্রহণের কোনো বিকল্প নেই। তাই পরিবার পরিকল্পনা সেবা নিন, গড়ুন জীবন ভাবনাহীন।
2: কেন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করবেন, এই নিয়ে কথিকাটি শুনলেন। এবারে জনসংখ্যা বিষয়ক আরও একটি গান শুনবেন। গানটির শিল্পী বশিরুজ্জামান সাব্বির ও নিশিতা বটুয়া। কথা সাজিয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম।

0: জনসংখ্যা বিষয়ক তৃতীয় গানটিও শুনলেন শ্রোতা বন্ধুরা। শুনছেন এসগরি ছোট পরিবার, প্রচার করা হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: কি অবস্থা রে তুফানি?
2: আর কি অবস্থা, দুডায় মারামারি কামড়া কামড়ি কইরা কাহিল, একটা কপাল ফুল্লা শিং উঠছে আর একটা ঠোঁট ফুল্লা জুল্লা পড়ছে।
1: অহন কি করে,
2: অনেক কষ্টে ঘুম পাড়ে আইছি, কেমনে যে সামলাও বুঝি না।
1: বুঝবি বুঝবি, তোর নিজের যখন হইব তখন বুঝবি।
2: আমার এতটি হইব না,
1: দেখা যাইব নে।
2: কি দেখা যাইব, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এই স্লোগান কেডায় না জানে। আমি বুঝি না বুবু, তোমরা কোন জমানার মানুষ? কত
1: কোন জমানার মানুষ মানে?
2: জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি লও না কেন?
1: ট্যাবলেট আমার সয়না রে, মাথা ঘুরায়, বমি বমি লাগে সারাক্ষণ।
2: তাইলে দুলা ভাইরে কি ব্যবস্থা নিতে?
1: মাথা খারাপ, সে তো কোনোভাবেই কন্ডম ব্যবহার করতে রাজি না, সব দায় যেন আমার একার আর কি। আবারও মনে মনে ডর লাগতেছে জানিস।
2: কি আবার?
1: জানি না, তারিখ পার হইছে আজ 5 দিন হয়, শরীরটা আমার ভালো না রে তুফানি, ভালো না। অনেক কষ্টে রাজি করাইছি পরিবার কল্যাণ কেন্দ্রে জাউনের লাইগা।
3: ও, এর মধ্যে এমআরও করায় ফেলাইছেন দুইবার।
1: না মানে অন্য জটিলতা আছিল ডাক্তার
3: সাহেব। জটিলতার কারণ তো বুঝা ফেলাইছি, লগে কি আপনার স্বামী? এই যে বইয়া রয়েছে।
1: জি ডাক্তার সাহেব।
3: এই যে মিয়া সাহেব, সিধা হয়ে বসেন। নাম কি?
4: কদম।
3: জিমান কেন, নাইট গার্ডের চাকরি করেন নাকি?
4: না, দোয়ানদারি করি।
3: মেলা রাত পর্যন্ত?
4: যে না, সন্ধ্যা বাতির আগে বাড়ির জায়গা।
3: বউটা নে।
1: জি না জি না, রাইতে সোহে দেয় না, রাইত কানা।
3: ও রাইত কানা, তারপরেও খেমা নাই। কয় বাচ্চা?
4: দুই।
3: কতবার উচ্চারণ করেন দুই?
4: না, মোট দুইজন।
3: বয়স?
4: 32 বছর।
3: ভাই মিয়া, বাচ্চার বয়স 32 হয় কেমনে?
4: যে ডাক্তার সাহেব, আমি তো আমার বয়সের কথা কইছি।
3: আর এ বাচ্চার বয়স?
4: বড়টা সাইয়া ছোটটা 1 বছর 3 মাসের ছোট।
3: আরে বয়স জানতে চাইছি।
4: বয়স ওই তো, ওই তো ছোটটা সাইয়া বড়টা 1 বছর 3 মাসের বড়।
3: থর বড়া থর বড়ি খাড়া, খাড়া বড়ি থর। আরে এটা কি পাগল?
1: আস্তাগফিরুল্লাহ, পাগল না পাগল না ডাক্তার সাহেব,
3: পাগল না হইলে ভালো। কিন্তু পরিবার পরিকল্পনা না নিলে তো আপনার শরীর আরো খারাপ হইব, টাকা পয়সার টানাটানি শুরু হইলে বাচ্চা পালতে কষ্টও হইব।
1: সেই কষ্ট থেকে বাঁচানোর লাগাই তো ওরে লগে লইয়া আপনার কাছে আইলাম পরামর্শের লাগা।
3: স্থায়ী ব্যবস্থা লন, আর যেন বাচ্চা না হয়।
4: অসম্ভব।
3: আরে বাপরে, ফাল দিয়ে উঠছে।
4: এই বউ চলো চলো, কোনো পরামর্শের কাম নাই, আমি রাজি না হলে স্থায়ী ব্যবস্থা করেন কেমনে আপনি?
3: না না না না, আপনাদের মতামত ছাড়া কিছু হবে না, আপনি রাজি হইবেন একদিন, ভালো কইরা ভাবনের সময় দেওয়া গেল।
1: ওরে সময় দিলে তো আমার বিপদ।
3: আপনার কোনো বিপদ হবে না। শুনেন, আপনি 3 মাস মেয়াদি অস্থায়ী ব্যবস্থা লইয়া আপাতত চলেন, উনি রাজি হইলে যে কোনো সময় স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়েন।
1: আচ্ছা,
3: ইঞ্জেকশন খুবই কার্যকর নিরাপদ একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, 3 মাসের মধ্যে গর্ভসঞ্চারের কোনো ভয় থাকে না, জরায়ুর ভিতরের দেওয়ালে টিউমার হয় না, ক্যান্সার প্রতিরোধ করে, ইঞ্জেকশনের ফলে রক্ত জমাট বাঁধতে পারে না, তাই হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে, আর সমস্যা হইলে পদ্ধতি বদলান যাইব, কোনো সমস্যা নাই। কি কন?
1: জি ডাক্তার সাহেব, জি।

জনসংখ্যা একটি দেশের অমূল্য সম্পদ হতে পারে যদি তা পরিকল্পিত ও শিক্ষিত জনগোষ্ঠী হয়। জনসংখ্যা সম্পর্কিত গান শুনবেন এবারে। শিল্পী কাজী শুভ ও চম্পা বণিক, গানের কথা সাজিয়েছেন সৈয়দ জামান, সুর করেছেন দেলোয়ার হোসেন।

0: জনসংখ্যা সম্পর্কিত গানটি শুনলেন প্রিয় শ্রোতা বন্ধু।
1: আপনাদের যে কোনো পরামর্শ, মতামত, ভালো লাগা, মন্দ লাগা, গঠনমূলক সমালোচনা লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। ডাকবাক্স এসগড়ি ছোট পরিবার, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, জাতীয় বেতার ভবন, শের-ই বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
2: আমাদের ইমেল আইডি হল betarphnc1207@gmail.com। পরবর্তী অনুষ্ঠান সুখী সংসার প্রচারিত হবে রাত 8:10 আমাদের জাতীয় অনুষ্ঠানে। শোনার আমন্ত্রণ রইল।
1: আমাদের পরিবেশকে সুন্দর এবং নির্মল রাখার দায়িত্ব কিন্তু আমাদের। গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হয়তো গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, আর এখন কিন্তু গাছ লাগানোর উপযুক্ত সময়।
2: পরিবেশকে সবুজ করে তুলি, সবুজে বাঁচি অনাবিল। বাংলাদেশে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়, তাই এই সময়টাতে একটু বেশি মাত্রায় সতর্ক এবং সচেতন থাকতে হবে। ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে আপনার চারপাশে কোথাও পরিষ্কার পানি 3 দিনের বেশি জমতে দিবেন না। বাড়িঘরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দিনের বেলা ইডিস মশা কামড়ায়, তাই দিনে ঘুমালে অবশ্যই মশারি ব্যবহার করুন। এবারে জানিয়ে দেব একেবারে শেষের কথাগুলো। এসগড়ি ছোট পরিবার গ্রন্থনায় ছিলেন ইমতিয়াজ মাশরাফি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি নাসিমা রাজ্জাক জ্যোতি
1: এবং আমি ইমতিয়াজ মাশরাফি।
2: অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং এসগড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
3: শাহিদা মঞ্জু।
4: এসগড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কুরআন। এখন শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত, শিল্পী ফেরদৌসী রহমান।

0: ভক্তিমূলক নজরুল সঙ্গীতটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: তাইলে
2: একটা জরুরি কথা বলি।
4: বলেন।
2: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের

0: সবাইকে খেয়াল রাখতে হইব।
1: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
0: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
0: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
0: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
2: জি অবশ্যই।
1: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, পাঁচ দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
0: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
1: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
1: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
1: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
0: তারপর কি হইল?
1: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
0: কিন্তু আবার কি,
1: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
0: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
3: আমিন।
0: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা ছয় মাস থেকে দশ বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
4: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই সংবাদ শুনতে পাবেন, প্রথমে ইংরেজিতে পরে বাণিজ্যিক।

আসসালামু আলাইকুম। 5 PM, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই ফারহানা ত্রিনা। হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ হ্যাজ সেড আওয়ামী লীগ টু বি ব্যান্ড অ্যাজ আ পলিটিক্যাল পার্টি থ্রু জুডিশিয়াল প্রসিডিউর ইনস্টিড অফ এক্সিকিউটিভ অর্ডার ফর দেয়ার ইনভলভমেন্ট ইন ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি অ্যান্ড জেনোসাইড ডিউরিং দ্য জুলাই মাস আপ্রাইজিং। হি সেড দিস ওয়াইল স্পিকিং টু জার্নালিস্ট অন কারেন্ট ইস্যুস অ্যাট হিস মিনিস্ট্রি অ্যাট সেক্রেটারিয়েট ইন দ্য ক্যাপিটাল টুডে। হোম মিনিস্টার অ্যাডেড দ্যাট ওয়ান্স দ্য চার্জ শিট ইজ সাবমিটেড অ্যাট দ্য ট্রাইব্যুনাল আফটার দ্য ইনভেস্টিগেশন, দ্য ট্রায়াল এগেনস্ট আওয়ামী লীগ উইল স্টার্ট and that will decide the fate of the party. Regarding students' movement, he said the government is working to reform Bangladesh education system and bring it in line with global standards, aiming to equip students with quality education and the skills needed to compete internationally. Home Minister said misinformation had been circulated through social media, contributing to confusion over the events. Nation is observing July Shohid Divas.

0: or July Martyrs Day in befitting manner through various programs today. The day commemorates Abu Sa'id, the first martyrs of the 2024 students-led quota reform movement, and all others who lost their lives during the July uprising to bring a revolutionary change in the country's system of governance. Marking the day, the national flag remains at half-mast on all government, semi-government and autonomous buildings as well as educational institutions and Bangladesh missions abroad. Special prayers were held at all religious institutions including the Baitul Mukarram National Mosque in the capital today after seeking forgiveness for the departed souls of the martyrs and peace and prosperity. Development and progress of the nation. On this day in 2024, Abu Sa'id, a 23-year-old student at Begum Rokeya University in Rongpur, was shot by police. Alongside Abu Sa'id, at least five other demonstrators were killed across Dhaka, Chattogram and Rongpur on 16 July on 2024. President Mohammad Shahabuddin and Prime Minister Tariq Rahman gave separate messages on the occasion of the July Martyrs' Day. Meanwhile, Liberation War Minister Ahmed Azom Khan has said the government wants to move forward on the path of prosperity, imbued with the spirit of the July martyrs. He said this after placing wreath at the temporary altar built commemorating the July martyrs on marking July Martyrs' Day at the Rai Bazar Bodhubhumi Cemetery in the capital today. Later, Fatiha was recited and prayers were offered for the peace of the souls of all the martyrs of the July uprising. Liberation War Minister also visited Rongpur today. He paid tribute to the July martyrs by placing wreaths at the Rongpur July Memorial and Shohid Abu Sa'id Square there. Later, the minister attended a special commemoration program organized by Rongpur District Administration and Begum Rokeya University in to mark the July Martyrs' Day. The Directive Branch of Dhaka Metropolitan Police arrested Major Retired Muhammad Muzaffar Hussain, the convicted in the assassination of the martyrs President Zia Rahman today. After completing the legal procedure, DB Police handed him over to the Bangladesh Army. Muhammad Muzaffar Hussain was fugitive for 45 years. Eight more children have died of measles like symptoms in the last 24 hours till 8 a.m. today. The updated report on measles by the Director General of Health Services said 1,171 children more have been infected with measles and measles symptoms in the same period. The report added that with this, a total of 779 children have died of measles and measles-like symptoms across the country since 15th March. More than 500 people are feared dead after two boats disappeared in rough seas off the coast of Myanmar. The passengers were fleeing violence in the country. UN Migration Agency said the vessels reportedly departed from the Myanmar's western Rakhine state in the late June and were carrying mostly Rohingya passengers. FIFA World Cup Football. The highly anticipated FIFA World Cup final will be held on Sunday night. Argentina and Spain will face off in the FIFA World Cup final in New York. Defending champions Argentina reached the final after defeating England 2-1 in the second semi-final last night. Earlier, Spain secured their place in the final with 2-0 victory over France in the first semi-final. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over Northwest Bay and adjoining North Odisha, West Bengal coast. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining areas of the country. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to hoist local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার, বাণিজ্যিক সংবাদ পড়ছি হাসিনা মুস্তাফিজ। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি উৎসের বহুমুখীকরণের সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত প্রায় 5 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিমের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, সংস্থাটির নিজস্ব পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে দেশের 19টি স্থানে মোট 5 মেগাওয়াট সক্ষমতার গ্রিড সংযুক্ত রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। রুফটপ প্রকল্পের পাশাপাশি বিপিডিবি মোট 77.5 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার 3টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজও এগিয়ে নিচ্ছে। দেশের জাতীয় জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী ও টেকসই করতে জ্বালানি তেলের কৌশলগত মজুদ সক্ষমতা 90 দিনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, পরিকল্পনা অনুযায়ী এবছরের ডিসেম্বরের মধ্যে তেলের মজুদ সক্ষমতা 60 দিন থেকে বাড়িয়ে 71 দিন এবং 2027 সালের মধ্যে তা 90 দিনে উন্নীত করা হবে। সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ভিত্তিক বাজার বিশ্লেষণ এবং সরকারি ক্রয় বিক্রয় প্রক্রিয়ায় প্রযুক্তি ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম মূল্যায়ন শীর্ষক অনুষ্ঠানে এসব বিষয়ে দিক নির্দেশনা দেন বাণিজ্য সচিব আতাউর রহমান খান। তিনি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী টিসিবির ক্রয় ব্যবস্থা আরও আধুনিক ও তথ্য নির্ভর হওয়া প্রয়োজন বিধায় এআই এর ব্যবহার জরুরি। বাংলাদেশের তৈরি পোশাক আরএমজি খাতে আরও 4টি কারখানা পরিবেশ বান্ধব ভবনের আন্তর্জাতিক স্বীকৃতি লিড সনদ অর্জন করেছে। এর মধ্যে 2টি কারখানা প্লাটিনাম, 1টি গোল্ড এবং 1টি সিলভার মানের সনদ পেয়েছে। নতুন 4টি কারখানা যুক্ত হওয়ায় দেশের লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290টিতে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল পরিবেশ বান্ধব ও টেকসই ভবনের মানদণ্ড পূরণের ভিত্তিতে এই সনদ দেয়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কিছুটা কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 395টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 103টির, কমেছে 240টির এবং অপরিবর্তিত ছিল 52টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 25 পয়েন্ট কমে অবস্থান করছে 5,900 পয়েন্টে। আজ ডিএসইতে 1,118.24 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,515.91 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.75 টাকা, ক্রয় 122.75 টাকা, ইউরো বিক্রয় 143.32 টাকা, ক্রয় 140.73 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.17 টাকা, ক্রয় 166.09 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.18 টাকা, ক্রয় 32.52 টাকা এবং থাই বাত বিক্রয় 3.70 টাকা, ক্রয় 3.63 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। গবেষণা, গ্রন্থন উপস্থাপনায় আহমেদ বিন পারভেজ।

0: একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আর্জেন্টিনার পুরো ফুটবলের ইতিহাসকে বদলে দিয়েছে। 2016-17 জানুয়ারি জুনের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে, কোপা আমেরিকার সেই ব্যর্থ ফাইনালের পর লিওনেল মেসি সিদ্ধান্ত নিলেন তিনি আর আর্জেন্টিনার হয়ে খেলবেন না, আর্জেন্টিনা দলটাকে তার আর কিছু দেয়ার নেই, পুরোপুরি ভেঙে পড়েছিলেন তিনি। ফাস্ট ফরওয়ার্ড করে আমরা 10 বছর পর চলে আসলাম এবং এই পথ পরিক্রমায় আর্জেন্টিনাকে লিওনেল মেসি আরও একটা ফাইনালে নিয়ে গেছেন, 2022-এর চ্যাম্পিয়ন বানিয়েছেন, টানা দুটো কোপা আমেরিকা জিতিয়েছেন। এই ইতিহাস কিভাবে মুছা যাবে? আর্জেন্টিনার ফ্যানরা বেজায় খুশি, গত রাতটাও ছিল মেসিময়, গত রাতটাও ছিল আর্জেন্টিনাময়। শক্তিশালী ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পদার্পণ করেছে। এবং আজকে বাংলাদেশ বেতারের দৈনিক নিয়মিত আয়োজন বিশ্বকাপ নিয়ে বিশ্বকাপ দামামাতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদিন পারভেজ, আমার সঙ্গে রয়েছেন দুজন বিশেষ অতিথি, যাদের নিয়ে এই সেমিফাইনালটার একটা চুলচেরা বিশ্লেষণ আমরা করতে চাই। প্রথম ইন্ট্রোডিউস করতে চাই, আমার ডানে রয়েছেন জাহিদ হাসান এমিলি, ফর্মার ক্যাপ্টেন বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম এবং প্রলিফিক স্ট্রাইকার, ওয়েলকাম আপনাকে।
1: থ্যাংক ইউ।
0: এবং সেই সাথে রয়েছেন আনোয়ারুল আলম, নিউজ প্রেজেন্টার দীপ্ত টেলিভিশন এবং ক্রীড়া বিশ্লেষক বাংলাদেশ বেতারে ধারাভাষ্যেও তিনি থাকেন। অনেক ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য।
2: জি, আপনাকে ধন্যবাদ।
0: আজকে আমরা আসলে সেই হ্যাংওভারটা কাটিয়ে উঠতে পারছি কিনা গতকালের ম্যাচের পর, কি দুর্দান্ত একটা সেমিফাইনাল গেল। আমার এমিলি ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন, আপনি যেহেতু স্ট্রাইকার ছিলেন, বাংলাদেশের হয়ে গোল দিয়েছেন, লিগে গোল দিয়েছেন, গোল দিয়ে আপনার কাজ, লাউতারো মার্টিনেজকেও তার কাজটা করতে হতো। আমরা একেবারে শেষ উইনিং গোলটার মুহূর্তটাতে যাই, যে এরকম একটা ডেলিভারি যখন আসে একজন স্ট্রাইকারের কাছে, এটা কি তার জন্য একটা স্বপ্ন নাকি?
1: হ্যাঁ, অফকোর্স, মেইন ফ্যাক্ট হলো যে আপনি যখন ক্রস করবেন চ্যানেল থেকে, তখন দেখবেন যে সেই ক্রসে আসলে আপনার ইন্টেন্স কিরকম আছে, একুরেসিটা কিরকম ছিল, পারফেকশন কতটা ছিল, সেই জায়গাতে যদি দেখেন আমি বুঝবেন ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ডেলিভারি, হ্যাঁ, ফ্রম লিওনেল মেসি ফ্রম রাইট ফুট, হ্যাঁ, ইজ নট হিজ মানে স্ট্রং ফুট, লেফট ফুট না, রাইট ফুট থেকে। সো আমি বলবো যে এটার জন্যই কিন্তু আসলে লাউতারোকে নামানো হয়েছে, বিকজ ওই সময় কিন্তু দেখবেন যে প্রচুর ফ্ল্যাং থেকে ক্রস হচ্ছিল। ইভেনচুয়ালি যদি দেখেন পিকফোর্ড কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা কিন্তু হেডের বলই সেভ করেছে, হ্যাঁ, এবং ও দুইটা তো আমার কাছে মনে হয় আনবিলিভেবল সেভ, হ্যাঁ, ম্যাচে মোমেন্টস দিয়েছে কিন্তু আপনার ইংল্যান্ডকে। তো সেইখান থেকে যখন দিচ্ছিল যে ফ্ল্যাং থেকে ক্রসগুলি খুব ডেঞ্জারাস ছিল, লিওনেল মেসি আমরা জানি যে সে ওই মিড জায়গা ছেড়ে সে কিন্তু ফ্ল্যাঙ্ক এরিয়াতে কিন্তু সে জয়েন করেছে এবং একের পর এক ক্রস দিচ্ছিল, এবং রাইট ফুট থেকে সে এইরকম ক্রস দিবে, এটা আপনি যেটা বলছেন যে ইটস অফকোর্স ড্রিম ফর এ স্ট্রাইকার, এই ধরনের ক্রস আসলে কোনো কনসিডার করবেন। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন যেটা হয় লাউত, এখানে লাউতারোকে কিছুটা ক্রেডিট দিব, ক্রেডিট দেবো এই কারণে, ইন এ সেন্স আপনি দেখেন তার সামনে স্টোন ছিল, হ্যাঁ, স্টোন আমরা জানি 6 ফিট প্লাস তার হাইট, তো সে যখন আসলে জাম্প করছিল তখন আসলে টেস্ট স্ট্রাইকারদের জন্য কিছুটা ডিফ্লেক্ট হয়, অবস্ট্রাকল হয়, সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে লাউতারো তার জাম্প দিয়ে সেটা রিকভার করেছে। আপনি যদি দেখেন তার স্পট জাম্প, সে কিন্তু স্টোনস এর মাথার উপরে উঠে কিন্তু সে হেড করেছে। সো টাইমিং অফ জাম্প, টাইমিং অফ হেডিং এর কন্ট্রোল, আমি বলছি এভরিথিং ইজ পারফেক্ট। ওই জায়গা থেকে বলবো যে এই ধরনের গোল তো আসলে এই স্টেজে সেমিফাইনালের মতো এত হাই ইন্টেন্স ম্যাচে যখন আপনি পিছিয়ে থাকবেন বা ম্যাচ ড্র হবে, এটা তো আমি বলবো যে অবিশ্বাস্য একটা গোল, এবং পুরো ক্রেডিট আসলে আমি লিওনেল মেসিকে দিতে চাই, বিকজ এই লোকের কথা আসলে আমি বিশ্লেষণ এখন আর বেশি করি না, কারণ কম হয়ে যাবে আর কি। আর আপনি যেটা শুরুটা করেছেন যে লিওনেল মেসির ওই 2014 ওয়ার্ল্ড কাপ, তারপর 2016 কোপা আমেরিকার পরে সে রিটায়ারমেন্টে চলে গেছে, এরপর তো আমরা অনেক হিস্ট্রি জানি, স্কুলিনি তাকে ম্যানেজ করে আবার জাতীয় দলে ব্যাক করেছে। আমি যদি ভুল না করি 3টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল সে খেলতে যাচ্ছে, একটাতে চ্যাম্পিয়ন হয়েছে, একটা তো অলরেডি রানার আপ, আর ফাইনাল নেক্সট ফাইনালে কি হবে আই ডোন্ট নো, বাট 3টা ফাইনালের আগে যদি একটা কথা বলি, এই তিনটা ওয়ার্ল্ড কাপেই কিন্তু সে বেস্ট প্লেয়ার মানে টুর্নামেন্টের। ইভেনচুয়ালি এই এটা তো আমার মনে হয় যে এখন শুধু লোডিং, মানে দেয়াটা বাকি
0: আছে।
1: 2014 সে বেস্ট প্লেয়ার, 2018 সে বেস্ট প্লেয়ার পেয়েছে, ইভেনচুয়ালি এটা তো আমার কাছে মনে হয় যে লিওনেল মেসির বাইরে অন্য কাউকে দেয়ার, আমি আমি আমি অন্য কাউকে মনে করছি না, আপনারা কেউ মনে করবেন কিনা যাই না। সো এটা তো আসলে অন্যান্য রেকর্ড, আপনি ভাবাই যায় না, হ্যাঁ, তিনটা ওয়ার্ল্ড কাপের ফাইনালে সে মানে ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে সে তিনবারই বেস্ট প্লেয়ার হচ্ছে। সো মানে এটার আমি বলবো যে এটা নিয়ে হয়তো পরে আমরা অনেক আলোচনা করবো, বাট আমি বলবো যে এই আর্জেন্টিনা ইজ ডিফারেন্ট আর্জেন্টিনা, এই আর্জেন্টিনার ভিতরে অনেক ইমোশন আছে, আমরা হয়তো টেকনিক্যাল অনেক আলোচনা করি, বাট যখন ন্যাশন যখন খেলবে একটা স্টেজে, এই ওয়ার্ল্ড কাপ স্টেজে, তখন ইমোশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যার কারণে আমি দেখছি অনেক ভালো ভালো দল কিন্তু স্ট্রাগল করছে, জিততে পারেনি, চলে গেছে। পর্তুগালের কথা বলি, দলটা ভিতরে কোনো ইমোশন ছিল না, আমরা কিন্তু অনেক আলোচনা করেছি পর্তুগাল দলটাকে নিয়ে ওয়ার্ল্ড কাপের আগে, যে পারভেজ ভাই আপনি যদি মনে থাকে যে পর্তুগাল দলটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে আসছিল, বাট ওই ইমোশনটা কিন্তু তারা অন দ্য ফিল্ড কোনো কিছুই করতে পারেনি, যার কারণে কিন্তু তারা ম্যাচে কিছুই করতে পারেনি। তো সেই জায়গা থেকে বলবো এই আর্জেন্টিনার দলটার ভিতরে অনেক কিছু আছে, যেটা নিয়ে হয়তো আমরা পরে যেহেতু সময় আছে আমরা আলোচনা করবো, বাট আমি বলবো যে লিওনেল মেসি যেটা করে দেখিয়েছে, আর্জেন্টিনা যা করে দেখিয়েছে, এটা আমি বলবো যে মানে অবিশ্বাস্য, আনবিলিভেবল।
0: দারুণ। আমরা একটা পরিসংখ্যান দেখছিলাম, আর্জেন্টিনার 19টা গোলের মধ্যে 12টা গোলই এসেছে 75 মিনিট কিংবা তার পরের সময়টায়, এবং তার সিংহভাগ গোল এসেছে নক আউট ফেজে, যখন আইদার ম্যাচ টাইড না হলে তারা পিছিয়ে আছে। তো এই মানসিক শক্তির জায়গা থেকে যে টাইমিং অফ স্কোরিং দিস গোলস একদম লেটে এসে, এটা আসলে এই আর্জেন্টিনা দলটার ব্যাপারে কি দেখায় বা কি প্রমাণ দেয়?
2: ধন্যবাদ। আমি 1990 থেকে ফুটবল ফলো করি, আসলে ম্যারাডোনার ভক্ত ছিলাম। আর্জেন্টিন খেলা আমরা দেখেছি, 1986 ম্যারাডোনা কাপ জিতিয়েছে আর্জেন্টিনাকে, 90 তারা ফাইনাল খেলেছে জার্মানির কাছে হেরেছে। তো ওই আর্জেন্টিনা টিম যদি আমি দেখি আর এখন যদি তুলনা করি, একেবারে ডিফারেন্ট। বিশেষ করে এই বিশ্বকাপে, আপনি যে গত বিশ্বকাপেও দেখেন, এরকম আর্জেন্টিনা আমরা দেখিনি, যে প্রত্যেকটা নক আউট পর্বে আমরা দেখেছি যে একটা চাপ থেকে তারা, মানে তীব্র চাপ থেকে বের হয়ে এসে এইভাবে ম্যাচ জয় করা। এটা একটা ম্যাচে হতে পারে, দুটা ম্যাচে হতে পারে, এটা কিভাবে আপনার একের পর এক ম্যাচে এটা হতে পারে। এবং এই এই জায়গায় আমি বলবো যে লিওনেল মেসি ডেফিনেটলি তার ক্রেডিট আছে, এবং আর্জেন্টিনা দল একটা দল হিসেবে, এবং তারা তাদের কনফিডেন্ট আমার মনে হয়েছে যে তারা তারা জানে যে আমরা অনেক কিছু করতে পারি। মিশরের এগেনস্টে তারা 13 মিনিটে 3টা গোল দিয়েছে, আপনি চিন্তা করে দেখেন, সহজ কথা না। এবং কালকের ম্যাচটা যেটা আমার মনে হচ্ছিল, যখন 85 মিনিটে একটা গোল হলো, আমরা কি ভেবেছি যে এক্সট্রা টাইমে যাচ্ছে ম্যাচটা, কিন্তু আমরা ভাবি নাই যে ম্যাচ কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছে, আসলে 90 মিনিটে ম্যাচ শেষ করে দিয়েছে আর্জেন্টিনা। তো এই ক্রেডিট কিন্তু আর্জেন্টিনাকে দিতে হবে, এবং কোচ, কোচ একটা ফ্যাক্টর। স্কালোনি যেভাবে দলটাকে পরিচালনা করছেন, কালকে 5টা পরিবর্তন, আপনি জানেন যে শুরুটা যেরকম করেছিল, 5টা পরিবর্তন আনার পরে কিন্তু ম্যাচের গতি প্রকৃতিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সেই জায়গায় এই যে ট্যাকটিক্সটা, আসলে এইটা এটা দরকার, এবং খেলোয়াড়রা তার সাথে যেতে পেরেছেন, এবং দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখলাম, এবং আরো দুর্দান্ত একটা ম্যাচ বোধহয় আমরা দেখবো
0: সামনের ফাইনালটা, আসলে মাউথ ওয়াটারিং, স্পেন ভার্সেস আর্জেন্টিনা। এবং বাংলাদেশ বেতারে যারা যারা যুক্ত আছেন, আমি জানি অনেক আর্জেন্টাইন সমর্থকরা আছেন, তারা নিশ্চয়ই আজকে অনেক খুশি এবং আজকে ফোন কল দিচ্ছেন, আমরা ফোন নিব দর্শকদের। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে, এবং সেই সাথে আমাদেরকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, সেই সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের ফেসবুক পেজেও আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। আর ফোন কল আপনারা দেবেন, আমরা জানি নাম্বারটাও আপনাদের জানা রয়েছে। আমরা পরবর্তী একটা প্রশ্নে চলে যাই, আমার মনে হয় ইংল্যান্ডকে নিয়ে একটু কথা বলা দরকার। তারাও ফাইনালে আসার চেষ্টা করেছিল, সেমিফাইনালে গিয়েছে, তাদের ট্যাকটিক্স নিয়ে অনেকেই বলেছেন যে সোফার তারা সলিড ট্যাকটিক্স ব্যবহার করে চলে এসেছিল। তবে শুরু থেকে আমরা দেখছিলাম যে দুই দলের মধ্যে খুব ফিজিক্যাল খেলা হচ্ছে, খুব ফিজিক্যাল অ্যাজিটেশন, একজন আরেকজনকে একটু ইরিটেট করার চেষ্টা করছেন, তো সেটাও বোধ হয় প্ল্যানিং এরই একটা অংশ ছিল। ইংল্যান্ড প্রথম গোলটা পেয়েও যায় 60 মিনিটের মাথায়, একটা হাইড্রেশন ব্রেক হয় দুইটা হাফের মধ্যেই। এইটা আসলে মানে কোন একটা টিমের সিদ্ধান্ত বদলেও কিন্তু একটা ইম্প্যাক্ট রাখে, যেমন মনে হলো যে হাইড্রেশন ব্রেকের সময় চিন্তা ভাবনা করে টুখেল ভাবলেন যে না, এই লিডটাকে আমরা ডিফেন্ড করি, তারপর থেকেই তিনি কিন্তু একের পর এক ডিফেন্সিভ রিইনফোর্সমেন্ট নামানো শুরু করলেন, এবং তারপর যখন আর্জেন্টিনা কামব্যাক করলো, সেখান থেকে আসলে ইংল্যান্ডের ফিরে আসার কোনো সুযোগ ছিল না। সো একটা ব্রেক পেয়েছেন বলে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারছেন।
1: পারস ভাই, দিস ভেরি ইম্পর্টেন্ট, আমি যদি আপনার সাথে একটু অ্যাড করি, এটাকে আমি হাইড্রেশন ব্রেক বলি না, আমি বলি টেকটিক্যাল ব্রেক। হ্যাঁ, কারণ আপনি যদি ইন দ্য সেন্স এই ওয়ার্ল্ড কাপে দেখেন, অনেকগুলি ম্যাচ যারা লিডে ছিল হাইড্রেশন ব্রেকের পরে তার ম্যাচ হেরেছে। হ্যাঁ, আপনি আপনি নিশ্চয়ই জানেন, হ্যাঁ, যে কোন কোন ম্যাচগুলি, বেশ কয়েকটা ম্যাচ, কঙ্গোর সাথে যদি ইংল্যান্ডের ম্যাচ দেখেন, হাইড্রেশন ব্রেকের পরে তারা লিডে গিয়েছে। সেনেগাল বেলজিয়ামের ম্যাচটা যদি দেখেন, হাইড্রেশন ব্রেকের পরে তারা 3 গোল খেয়েছে, এরকম কিন্তু অনেকগুলি ম্যাচ হয়েছে। সো এটাকে আমি টেকটিক্যাল ব্রেক বলি, বিকজ ওই সময়টা তারা পানি খাওয়ার থেকে বেশি টেকটিক্যাল আলোচনা বেশি করে। এবং আপনি যেটা বলছেন, আপনার সাথে শুরু মিলেই বলি, যেটা হলো যদি এই দুইটা দলের টেকটিক্যাল যদি কিছু বিশ্লেষণ করি, তারা যখন স্টার্টিং ইলেভেনটা দেখলো, সেখানে কিন্তু কিছু পরিবর্তন ছিল। আপনি যদি ইংল্যান্ড দেখেন, ইংল্যান্ড 4-2-3-1 ফরমেশন, তারা যেটা করেছে, ওই লিগে তারা এই মাসে স্টার্ট করেনি,
0: তারা
1: স্পেন্সকে স্টার্ট করেছে। এখানে ডেফিনেটলি একটা অন্যতম কারণ ছিল লিওনেল মেসি,
0: লিওনেল মেসিটা দিয়ে তাকে যেন
1: আটকে রাখতে পারে। এট দ্য সেম টাইম তারা কনজাকে স্টার্ট করেনি, জোন স্টোনস স্টার্ট করেছে, বিকজ জোন স্টোনস লাস্ট ম্যাচে আপনার এগেনস্ট নরওয়ে যেটা স্ট্রাগল করছিল আর্লিং হ্যালান্ড। সো ইভেনচুয়ালি যদি দেখেন, তারা রজার্স কে স্টার্ট করেছে এবং সাকা কে স্টার্ট করেনি। রজার্স জানে যে ইজ ভেরি ইয়ং, আপস অ্যান্ড ডাউন করবে, গোলটা এসেছে এবং কাউন্টার অ্যাটাকে সে ভালো একটা ইম্প্যাক্ট রাখবে। ইভেনচুয়ালি যদি আর্জেন্টিনা দেখেন, আমরা যদি ডিপলকে তারা স্টার্ট করেনি, সিমিওনিকে দিয়েছে, সিমিওনিকে দেওয়ার অন্যতম কারণ হলো তারা মলিনাকে একটা বড় সাপোর্ট দেওয়ার জন্য, ইভেনচুয়ালি মিডফিল্ডে তার একটা কানেকশন থাকার জন্য। সো এই টেকটিক্যাল চেঞ্জগুলি কিন্তু দুজন করেছে, তারা একটু সাবধানতার আমার মনে হয় অবলম্বন করেছে। তারা হয়তো দেখবে যে দুই দল আসলে কিভাবে খেলছে, তারপর আস্তে আস্তে তারা ইম্প্যাক্ট রাখবে টেকটিক্যাল জায়গাগুলি, এবং সেটা কিন্তু রেখেছে। হ্যাঁ, তো এখানে বড় ভুলটা করেছে থমাস টুখেল, এখানে সে যে ভুলটা করেছে, যে যখন লিডে চলে গিয়েছে এই ওয়ার্ল্ড কাপে, লিডে যাওয়ার পর যারা লো ডিফেন্ডিং, একদম ডিপ ডিফেন্ডিং হয়ে গেছে, তারা ম্যাচগুলি হেরেছে।
0: আর্জেন্টিনার
1: সাথে এটা করলো, আই ডোন্ট নো, এবং সেটা আমার মনে হয় সারা জীবন এই কোচিং ক্যারিয়ারে সে এই জিনিসটা তার মেমোরিজে থাকবেই, বিকজ এই ধরনের ম্যাচ যেটা হতো সে ম্যাচটাকে জিতাতে পারতো ইন দ্য সেন্স। এই কারণে বললাম কারণ সে যখন 1-0 তে লিডে গিয়েছে তখন যদি একটু মোর অ্যাটাকিং করে সে যদি আর একটা গোলের জন্য যদি একটু চেষ্টা করতো আমার মনে হয়ে যেত, বিকজ আর্জেন্টিনা তখন পুরোটা কিন্তু আপনার অ্যাটাকিং ফেস,
0: হ্যাঁ তারা ডিফেন্ডার
1: উঠে চলে আসছে, সো ইন দ্য সেন্স পিছনে কিন্তু অনেক জায়গা ছিল, যেটা আর্জেন্টিনা এখান থেকে প্রচুর গোল খেয়েছে ওয়ার্ল্ড কাপে, আপনি যদি দেখেন ইজিপ্টের সাথেই দেখেন কেপবারদের সাথেই দেখেন, সো ওইটা সে না করে সে লো ডিফেন্ডিং, সো আপনি যখন লো ডিফেন্ডিং এ চলে যাবেন তখন টিম এগেনস্ট আর্জেন্টিনা আপনাকে কোনোভাবেই কনসিডার করবে না, এবং তারা থ্রু অফ দ্য ম্যাচটা করেনি, এবং সেটা যদি 10-15 মিনিটস হতো বা 10 মিনিটস হতো বা 7-8 মিনিট হতো, লো ডিফেন্ডিং তো আর্জেন্টিনাও করেছে 2-1 লিডে যাওয়ার পর, বাট টাইম ডিউরেশন কতটুকু
0: 5-6 মিনিট,
1: সো সেটা তারা কভার করে ফেলছে, সো 30 মিনিট আপনি কিভাবে কভার করবেন, সো সেটা তো করতেই দেন, এবং সে আপনাকে দেখতে হবে অপোনেন্ট আপনার লিওনেল মেসি আছে, ইভেন আপনি লিওনেল মেসিকে অফ দ্য ইয়াতেই বলি মানে টেকটিক্যাল বাইরে গিয়ে লিওনেল মেসিকে কিন্তু এক প্রকার রাগান্বিত করে ফেলছে আপনার জুড বেলিংহাম বাকি প্লেয়াররা, সো লিওনেল মেসি এটা কোনো দিন কনসিডার করেনি, ইটস নট অনলি ন্যাশনাল টিম অলসো ক্লাব টিম, হ্যাঁ আমরা যখন এল ক্লাসিকো দেখতাম রিয়াল মাদ্রিদের প্লেয়ার যখনই মেসিকে কোনোভাবে একটু ব্রেক করার ডাউন করার চেষ্টা করেছে তখনই কিন্তু মেসি সেটা রিপিট দিয়েছে, সো সেই জায়গা থেকে স্কুলিনের যেটা টেকটিক্যাল চেঞ্জগুলো আমার কাছে মনে হয় যে খুব ইম্প্যাক্ট রেখেছে প্লেয়াররা, লাউতারো মার্টিনেস, ডিপল, মন্টিয়েল, ইভেনচুয়ালি নিকো গঞ্জালেস দুর্দান্ত ইম্প্যাক্ট রেখেছে, আপনি দেখেন লেফট ফ্ল্যাঙ্ক থেকে সে যেভাবে অপারেট করছিল ডিফেন্সরা খুব ডিসঅর্গানাইজ হয়ে গিয়েছিল, সো থমাস টুখেল আসলে আমার কাছে মানে নিজে হাতে ধরে ম্যাচটাকে হারিয়েছে, ইভেনচুয়ালি আপনি অফ দ্য রেকর্ড বলছিলেন যে একটা সময় 7টা ডিফেন্ডার দেখেছি, সো এগেনস্ট আর্জেন্টিনার সাথে তো আপনার 7 জন ডিফেন্ডার রাখলে আপনি ম্যাচ জিততে পারবেন না, সেটা তো তারা লাস্ট 3টা ম্যাচে করে দেখিয়েছে, সো এইটাতে যেটা তার করা উচিত ছিল এক গোলে লিডে যাওয়ার পর তার আর একটু মোর অ্যাটাকিং খেলা উচিত ছিল, ইভেনচুয়ালি তখন আমি প্রেফার করছিলাম ওই যে অ্যারন সাকা বা রাশফোর্ড তাদেরকে যদি আপনি এক গোলের পর নামিয়ে যদি আর একটু অ্যাটাকের ধারটা বাড়াতেন আমার মনে হয় যে ইংল্যান্ডের জন্য ম্যাচটা সহজ হতে পারত, হ্যাঁ এত ডিফিকাল্ট ম্যাচটা হারতে হতো না, সো আর্জেন্টিনা এখানে তাদের যে স্ট্রেংথের জায়গা তারা সেটা কিন্তু পুরোটাই অ্যাভেল করেছে। আর্জেন্টিনা আর একটা স্ট্রং পয়েন্ট হলো লিওনেল মেসি, মানে আপনি দেখবেন যে মানে অপোনেন্ট হ্যাপের প্রত্যেকটা স্পেস সে কভার করেছে প্রত্যেকটা জায়গা, মানে সে যখন চ্যানেলগুলি ব্রেক করতে পারছিল না সে দেখছিল যে ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে আমরা যখন ক্রসে যখন ডিফিকাল্ট হচ্ছিল যখন ইংল্যান্ড খুব তারা স্ট্রাগল করছিল সে কিন্তু যেটা করছে দুই ফ্ল্যাঙ্ক থেকে প্রচুর ক্রস আসছিল, ইভেনচুয়ালি পিকফোর্ড দুইটা ব্যাক টু ব্যাক ভালো সেভ করে লাভ হয়নি, হ্যাঁ সো আমি বলবো যে স্কোলোনি এই ধরনের ম্যাচ অনেক ফেস করে আসছে, তার ওয়ার্ল্ড কাপ উইনিং এর উইনারের এক্সপিরিয়েন্স রয়েছে, ব্যাক টু ব্যাক দুইটা কোপা আমেরিকা জিতেছে, ফাইনালিজিমা জিতেছে, সো আমি বলবো যে স্কোলোনি আসলে এই এই ধরনের ম্যাচ সে কিভাবে বের করতে হয় তার থেকে ভালো কেউ জানে না,
0: এবং সেটা তো হ্যাঁ টুখেলও আসলে জানেন না কিভাবে ফাইনালে উঠতে হয় এবং সেখানে তিনি ডিফেন্সিভ একটা সেটআপে ছিলেন। অন দ্যাট নোট একটা ছোট বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরছি কিছুক্ষণের মধ্যে।
3: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না একটা উৎসব।
4: দোস্ত এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয় একটা স্বপ্ন।
3: তাই নাকি?
4: হ্যাঁ বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে, আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
3: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
4: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
3: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
4: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
3: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক
4: বসুন্ধরা কিংস। বর্ন টু বি।
0: আবারও ফিরে এলাম বাংলাদেশ বেতারের বিশ্বকাপ 2026-এর নিয়মিত আয়োজন বিশ্বকাপ দামামাতে। আমরা কথা বলছিলাম আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের সেমিফাইনাল নিয়ে, এবং অনেকেই ফোন দিচ্ছেন, আমরা শুরুতেই দর্শকের ফোনটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম, আমি আবুল কাসেম বলছি, বাংলাদেশ বেতারের নিয়মিত শ্রোতা। আমার প্রশ্ন হচ্ছে, এবার যদি আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয় তাহলে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হবে, বিশ্বকাপের 22টা আসরের ইতিহাস আছে,
0: খুব ভালো প্রশ্ন, কারণ এভাবে করেই তো রেকর্ড বুকে নাম লেখায় আর্জেন্টিনা। আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন?
0: জি ভালো আছি, আপনি কেমন আছেন?
6: আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রশ্ন, যে আর্জেন্টিনা এবং স্পেন এর ভিতরে এগিয়ে রাখা হচ্ছে তাকে যদি কম্পেয়ার করা যায় তাহলে কোন দলকে এগিয়ে রাখছেন আপনারা একটু আলোচনা করবেন।
0: অনেক অনেক ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো, সর্ষের হওয়ার আগে একটা অ্যানালাইসিস আমাদের কাছ থেকে থাকবে। দারুণ কিছু প্রশ্ন এসেছে আনোয়ারুল ভাই, আপনার কাছে যেতে চাই সেই বিষয়টা নিয়ে যে আর্জেন্টিনা তো ফাইনালে উঠে গেল, এই ম্যাচটা নিয়ে অনেক কথা হলো, মেসি কি করছেন কি না করছেন সবকিছু নিয়ে কথা হলো, 21টা গোল দিয়ে ফেলেছেন তিনি ওয়ার্ল্ড কাপে, 12টা অ্যাসিস্ট, দুই দিক থেকে তিনি ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট, মোস্ট গোলস মোস্ট অ্যাসিস্ট, মানে আর কোনো কিছু পরিসংখ্যান দিয়ে তাকে আসলে আটকানোর কোনো উপায় নেই বা বলার উপায় নেই যে তার থেকে বেটার কেউ আছেন। স্পেনের সঙ্গে নাকি আর্জেন্টিনার ভ্রাতৃত্বের একটা বন্ধন, তো এই ম্যাচটাকে কি লড়াই বলা যায় মানে কোনোভাবে?
2: না, সেটা আমরা বলছিলাম, কিন্তু যে আমি একটা প্রবন্ধ পড়ছিলাম যেখানে আপনি স্পেনের স্প্যানিশ যে ভাষা, আর্জেন্টাইন আমি দেখছিলাম প্রায় 90% উপরে আর্জেন্টাইন তারা স্প্যানিশ ভাষায় কথা বলে, আসলে তো ভাষার একটা তাদের তো চমৎকার একটা বন্ধন আছে, এবং তারা যে ফুটবলটা খেলে আমরা জানি যে স্প্যানিশ ফুটবলটা একেবারে ডিফারেন্ট আসলে, তবে সাম্প্রতিক কালে তাদের ফুটবল আরো ডিফারেন্ট করে নিয়েছেন, তাদের ফুয়েন্তে কিন্তু ডিফারেন্ট একটা ফুটবল খেলাচ্ছেন তাদেরকে, এবং সেই জায়গাতে আমার মনে হয় আর্জেন্টাইন ফুটবলের একটা সৌন্দর্য আছে, ল্যাটিন ফুটবলের সৌন্দর্য তাদের মধ্যে আছে, স্প্যানিশ ফুটবলেরও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, মানে ইউরোপের অন্য দলগুলো যেভাবে খেলে আসলে
0: তারা আসলেই ব্যতিক্রম।
2: হ্যাঁ, স্পেন কি চায়, স্পেন চায় একবার গোল লাইনে যেয়ে গোল দিতে, তারা কিন্তু ডিবক্সের বাইরে থেকে আপনার কিক করে গোল দিতে চায়,
0: একটা পারফেক্ট গোলের খোঁজ করতে থাকে
2: তারা করতে চায়, এবং এই জন্য বেশি গোলে তারা জেতে না, তো সেই জায়গায় আমার মনে হয় যে সুন্দর লড়াই, এবং ইউরোপ চ্যাম্পিয়ন এবারে কিন্তু একটা ডিফারেন্ট লড়াই হচ্ছে, ইউরোপ চ্যাম্পিয়ন এখন আপনি জানেন যে স্পেন, এবং ওইদিকে কোপা চ্যাম্পিয়ন কিন্তু মানে আর্জেন্টিনা, তাদের মধ্যে এই লড়াইটা হবে, আমার মনে হয় একটা দারুণ লড়াই হতে যাচ্ছে দুটো দলের মধ্যে, এবং ভালো ফুটবল আমরা দেখবো। গতকাল আপনি জানেন যে প্রথম হাফে আপনি বলছিলেন যে আমরা দেখেছি যে শক্তিমত্তার প্রয়োগ, আপনার হলুদ কার্ডও কিন্তু খেয়েছে অনেকগুলো খেলা, অনেকগুলো ফাউল হয়েছে, তো তারপরে দ্বিতীয় হাফে খেলাটা অনেকটা ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় স্প্যানিশ মানে স্পেনের সাথে আর্জেন্টিনার যে লড়াইটা হবে সেটা একটা দেখার মতো লড়াই হবে, এবং দারুণ একটা ফুটবল আমরা দেখবো। আসলে এই দুই দল বিশ্বকাপে মাত্র একবার লড়েছে এর আগে, সেটা তো অবশ্য আর্জেন্টিনা জিতেছিল, তো 1966 সালে তারা জিতেছিল, তো যাই হোক এবার কি হয় সেটি দেখবার প্রত্যাশা, এবং আমরা একটা ভালো ফুটবল ম্যাচ কিন্তু দেখতে চাই আসলে।
0: ওয়েল, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে লামিন ইয়ামালকে মেসি গোসল করিয়ে দিচ্ছেন, এই এই ছবিটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবখানেই আছে, আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই, কোন একটা কম্পিটিশন জিতেছিলেন লামিন ইয়ামালের প্যারেন্টসরা, যেটার কারণে মেসির সঙ্গে তাদের দেখা করার সুযোগ হয়েছিল, এবং সেভাবে করেই কাকতালীয় ভাবে লামিন ইয়ামালকে তিনি গোসল করাচ্ছেন বা তার সঙ্গে সময় কাটিয়েছেন, ব্যাপারটা এরকম হলো, একদম ছোট লামিন ইয়ামাল, এখন তার বয়স 20 হয়নি, এবং তিনি তার স্বপ্নের আইডল তার সামনে পড়ছেন, এবং অনেকে বলছেন যে লামিন ইয়ামাল মেসির উত্তরসূরি হবেন, এই যে লড়াইটা এটা আপনি কিভাবে দেখছেন? আসলে
1: লড়াইটা তো অবশ্যই, যেটা বলছেন যেটা ওই যে ভ্রাতৃত্বের লড়াই বা রিলেশন লড়াই, এটা আসলে মাঠের ফুটবলে তেমন কোনো ইম্প্যাক্ট ফেলে না, এটা ডিফারেন্ট, একটা ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো ম্যাচে আসলে এইগুলি এই রিলেশনটা তেমন একটা ভেরি করবে না, আমি যতটুকু আমার কাছে যেটা মনে হয়, এটা অফ দ্য ফিল্ড অনেক রকম রিলেশন আছে, ইভেনচুয়ালি আপনি যদি দেখেন আর্জেন্টিনা স্কোয়াডের অনেক প্লেয়ার স্প্যানিশ লিগে খেলে, রাইট, ইভেনচুয়ালি তারা টিমমেটস, অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার বোথ টিমই রয়েছে, হ্যাঁ, দে হ্যাভ ভেরি গুড বন্ডিং ইন ইচ আদার, সো সেই জায়গা থেকে এটা তো আর মাঠের ফুটবলে কোন রকম কেউ
2: কাউকে। একটা জিনিস একটু বলতে চাই, আপনাকে একটু প্রশ্ন করি, যে বার্সেলোনায় দীর্ঘদিন খেলেছেন, স্প্যানিশ ফুটবলটাকে আমার মনে হয় তার চেয়ে ভালো কেউ জানে না, এইটা ফাইনালে একটা মানে কতটা প্রভাব ফেলতে পারে?
1: ডেফিনেটলি স্প্যানিশ ফুটবল সম্পর্কে কিন্তু আর্জেন্টিনার থেকে ভালো কেউ জানে না, তারা যে প্লেইং স্টাইলটা খেলছে, তারা কিছু প্লেইং স্টাইল এবার চেঞ্জ করছে স্পেন, যদি ইন এ সেন্স আমি বলি লাস্ট ইউরো থেকেও তারা আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপে তাদের প্লেইং স্টাইলে পরিবর্তন আনছে, সেটা নিয়ে হয়তো আমরা পরে আলোচনা করব। পারুল যেটা বলছে যে লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসির আসলে কম্পিটিশন কি হবে, আমি আসলে এই কম্পিটিশনটা কখনো করি না লিওনেল মেসির সাথে, আমি কাউকে কোনোভাবে নিতে, আপনিও কখনো নেবেন না, বাট যেটা হয় যে আপনি যেটা বলছেন এটা একটা ইমোশন যে গোসল করিয়ে দিচ্ছে লামিন ইয়ামাল, লামিন ইয়ামালের ড্রিম টাইমটা হয়তো সে পেতে যাচ্ছে এই ম্যাচে লিওনেল মেসির এগেনস্টে খেলবে, বিকজ লিওনেল মেসির এগেনস্টে সে এর আগে কখনো কিন্তু খেলে,
0: ইনফ্যাক্ট বার্সেলোনাতে এই মুহূর্তে তিনি লিওনেল মেসির জায়গাটাতেই খেলছেন, রাইট উইং পজিশন,
1: এক্স্যাক্টলি, ইভেনচুয়ালি আপনি যদি দেখেন যেটা হয় যে লিওনেল মেসি যখন বার্সেলোনা ছাড়ে তারপরে আমরা ধরে নিয়েছিলাম লামিন ইয়ামাল ওই জায়গাটা, এবং সে ওইভাবেই করছে, বার্সেলোনাকে কিন্তু সেভাবে টেনে নিয়ে যাচ্ছে, বাট নট লাইক লিওনেল মেসি, লিওনেল মেসি যেটা করে দেখিয়েছে সেটা হিস্ট্রিটা অন্য কার করে দেখাতে পারবে না ফর বার্সেলোনা অর এভরিওয়ার ফর নেশন, তো সেই জায়গা থেকে বলবো লিওনেল মেসি লামিন ইয়ামাল বা স্পেন এটার সাথে ডেফিনেটলি একটা ইমোশন আছে, বাট লিওনেল মেসি এগুলি কখনো কনসিডার করে না। হ্যাঁ, সে জাস্ট তার ম্যাচের ফোকাসটাই দিবে, ইভেনচুয়ালি স্পেনিশরাও তাই করবে। লিওনেল মেসিকে কিভাবে আটকানো যায়, লিওনেল মেসিকে নিয়ে তাদের আলাদা ডেফিনেটলি একটা প্ল্যান থাকবে। ইভেনচুয়ালি ফ্রান্স ম্যাচকে নিয়ে কিন্তু তাদের আলাদা কোনো প্ল্যান ছিল না, লাইক কিলিয়ান এমবাপ্পে ওসমান ডেম্বেলে কোন, তারা তাদের নর্মালি ম্যাচটা খেলছে। ডেফিনেটলি দি ফোয়েন্ট তার এখানে অবশ্যই লিওনেল মেসিকে নিয়ে আলাদা একটা প্ল্যান থাকবে, যেটা ইংল্যান্ড করেছে, করে সাকসেস হতে পারে। এবং লিওনেল মেসিকে নিয়ে আপনি কোন রকম প্ল্যান করে এক্সিকিউশন করাটা কিন্তু কখনই কোনো কোচ পারেনি। এই মরিনহো থেকে শুরু করে অনেকেই কিন্তু বহু চেষ্টা করেছেন, মরিনহো স্বীকারই করেছেন যে আমি পৃথিবীতে একজন প্লেয়ারকে নিয়ে এখন আর কোনো এক্সপেরিমেন্ট করি না, বা তাকে কোনো ম্যান টু ম্যান মার্কিং বা তাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা করি না, কারণ সব পরিকল্পনা আমি ফেল করেছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে লিওনেল মেসি এখনো যেভাবে আসলে পারফর্ম করছে, এটা কিন্তু আর্জেন্টিনা দলের সব থেকে বড় শক্তি। ইভেনচুয়ালি লিওনেল স্কোলিনিরও কিন্তু আপনার জন্য গেম প্ল্যানে বড় অংশ কিন্তু লিওনেল মেসি, তো সেটা তো সে ম্যাচ বাই ম্যাচ করে দেখিয়েছে। এবং আপনি যে রেকর্ডের কথা বললেন, তো পৃথিবীর যত রেকর্ড আছে সবগুলির সাথে কিন্তু মেসির নামটা আছে। হ্যাঁ, সো আমি বলবো যে
0: ইনক্লুডিং পেনাল্টি মিস, সেই রেকর্ড করে রেখেছে, মানে পেনাল্টি স্কোর পেনাল্টি মিস সবই আছে,
1: আপনি দেখেন 10টা গোল হয়ে যায়। হ্যাঁ, সো সেই রেকর্ডটা করবে দেখি কিন্তু দুইটা পেনাল্টি সে মিস করেছে। তো সেই জায়গা থেকে বলবো স্পেন তো ডেফিনেটলি এই ওয়ার্ল্ড কাপের মানে যেভাবে তারা খেলছে, ইভেন চল আপনার সাথে আমার ওই প্রি ম্যাচ কনফারেন্সে কথা হয়েছিল, মানে আমরা ডিসকাশন করেছিলাম যে স্পেন এবং ফ্রান্সের ম্যাচটা কেমন হবে। হ্যাঁ, অনেকেই অনেক 70-80% মানুষ ফ্রান্সকে এগিয়ে রেখেছে, বাট আমি কখনোই এই স্পেনকে সবসময় এগিয়ে রেখেছি। এবং স্পেনের আমি আপনাকে প্রেডিক্টও করেছিলাম যে 2-1 জিতবে, এবং সেটাই হয়েছে। এই থ্রু অফ দ্য ওয়ার্ল্ড কাপ যতগুলো প্রেডিকশন করেছি সব ফেল করেছি, শুধু এইটাই হয়েছে বিকজ, হ্যাঁ, বিকজ স্পেন আসলে সেটা করে দেখিয়েছে। স্পেন একটু ডিফারেন্ট ফুটবল খেলছে ওয়ার্ল্ড কাপে। আমরা জানি যে থ্রু অফ দ্য ওয়ার্ল্ড কাপ স্পেন সব থেকে বেশি বল পজিশন রেখে কিন্তু তারা প্রত্যেকটা ম্যাচ উইন করছে, যদিও ফ্রান্সের সাথে তারা বল পজিশন বেশি রাখতে পারেনি, 51-49 এরকম একটা পজিশন ছিল। সো স্পেন যেটা করে আর কি, যে অপোনেন্টকে আসলে খেলতে দিবে না, কখনই খেলতে দেয় না, তারা যখন বল লস করে সাথে সাথে তারা কাউন্টার প্রেস করে বল রিগেইন করে আবার তারা
7: বলটা তাদের কাছে,
1: তাদের কাছে
7: মানে দিব না বলটা। এটা তো তারা কিকো করে না, আমি শুনেছি যে তারা একদম বলটা রাখতে চায়, যত বেশি সময় বল রাখবো
1: এক্স্যাক্টলি, এটা তো আপনার জন্য সেফ, মানে ফুটবল একটা কথা আছে, বল আপনার কাছে যতক্ষণ থাকবে আপনি সেফ, তাদের স্ট্রং এর অনেক জায়গা আছে। বাট আমার সাথে হয়তো অনেকে ডিফেন্ড করবে, বাট এই আর্জেন্টিনা ইজ ডিফারেন্ট আর্জেন্টিনা। এই আর্জেন্টিনার মাঠের পারফরমেন্স এর বাইরে বাইরে তাদের অনেক ইমোশন আছে, যেটা তারা মাঠে ডেলিভার করে একসাথে। হ্যাঁ, সো একটা দল যখন আসলে ন্যাশনাল হয়ে ইমোশনালি কাজ করবে, তখন ওই দলটাকে আটকানো খুব মুশকিল। হ্যাঁ, এটা এই কারণে বললাম, কখন দেশ টু দেশ যখন যুদ্ধ হয়, হ্যাঁ, তখন সবাই ঝাঁপিয়ে পড়ে। আমাদের 71 কথা, 71 কথাই বলেন, আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে আসলে দেশ স্বাধীন করেছি, এটা কিন্তু এই ইমোশনগুলি কিন্তু এই ন্যাশনের ক্ষেত্রে কাজ করে, বিকজ আপনি যখন ন্যাশনাল অ্যান্থেম গাবেন, ওকে শিওর,
0: এই ইমোশনটা নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো। তবে এই মুহূর্তে আমাদের অডিও ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। গবেষণা গ্রন্থন উপস্থাপনায় ছিলেন আহমেদ বিন পারভেজ, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ফোয়াদ হোসেন সরকার।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে, এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে,
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। সমবেত কণ্ঠে গীতিকার ও সুরকার আবু বক্কর সিদ্দিক।

0: ফ্যামিলি কার্ডের গান শুনলেন সমবেত কণ্ঠে।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রথযাত্রা উপলক্ষে বিশেষ কথিকা, বলছেন মণীন্দ্রচন্দ্র সূত্রধর।
1: কৃপা পারাবার সজল জলদ শ্রেণী রুচির জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। রথযাত্রা ঈশ্বর ও ভক্তের মিলনের প্রতীক। রথযাত্রা ভগবান জগন্নাথ দেবের প্রতি সকল ভক্তদের পূজার একটি অংশ। এদিন ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে আসেন ভক্তদের কৃপা করার জন্য। জগন্নাথ দেব হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই বিশেষ একটি রূপ। তিনি তার ভাই বলরাম ও বোন সুভদ্রা সহ পূজিত হন এই দিনে। শ্রী জগন্নাথ দেবের প্রাকট্য সম্বন্ধে কিংবদন্তি ও শাস্ত্রীয় উক্তি উভয়বিধ বিবরণ পাওয়া যায়। শ্রী ব্রহ্মার প্রথম পরার্ধে চতুর্ভুজ ভগবান নীলমাধব মূর্তিরূপে শঙ্খক্ষেত্রে নীলাচলে পতিত নীচকে কৃপা বিতরণার্থে অবতীর্ণ হন। দ্বিতীয় পরার্ধে মনুসন্ধি এক যুগ গত হইলে সত্যযুগে শ্রী ইন্দ্রদুম্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা মালবদেশের অবন্তীনগরে রাজত্ব করতেন। ভগবৎপ্রীত কোনো এক বৈষ্ণব তখন ইন্দ্রদুম্নের রাজসভায় উপস্থিত হইয়া শ্রী নীলমাধবের কথা জ্ঞাপন করলেন। একমাত্র রাজপুরোহিত শ্রী বিদ্যাপতি এক শবরের মাধ্যমে শ্রী নীলমাধবের সন্ধান পাইয়া রাজা ইন্দ্রদুম্নকে অবহিত করলেন। ইন্দ্রদুম্ন তথায় শ্রী নীলমাধবকে দেখতে পেলেন না। তখন রাজার প্রতি আকাশবাণী হইল, নীলাদ্রির উপর একটি মন্দির নির্মাণ করো, তথায় দারুব্রহ্মরূপে আমার দর্শন পাইবে। শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব সম্বন্ধে যত প্রকার বিবরণ দৃষ্ট হয় কিন্তু মূল বিষয়বস্তুর মধ্যে কোনো পার্থক্য নাই। জগন্নাথ দেবের বড় বড় চোখ, চতুষ্কোণ মুখাবয়ব ও অস্পষ্ট অঙ্গবিন্যাস ঈশ্বরেরই সর্বব্যাপী দৃষ্টি। অতীন্দ্রিয়তা ও ভক্ত সান্নিধ্যের মাধ্যমে ভক্তের দুর্দশা অবলোকনের প্রতীক। রথযাত্রার অন্য নাম হল গুণ্ডিচা যাত্রা। গুণ্ডিচা তার মাতুলালয়। একদিন যাত্রা, সাত দিন সেখানে অবস্থান, নবম দিনে প্রত্যাবর্তনের নিরিখে পুনর্যাত্রা বা উল্টুরথ। উল্টু রথযাত্রাও সনাতন ধর্মের এক গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের অংশ, যা রথযাত্রারই অন্তর্গত একটি বিশেষ পর্ব। এই যাত্রায় মূলত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নিজ মন্দির শ্রীমন্দিরে প্রত্যাবর্তনের আচার। দর্শনের দৃষ্টিকোণ থেকে উল্টুরথ শুধু শারীরিক প্রত্যাবর্তন নয়, বরং আত্মিক পুনরাগমন। এটি মানুষের আত্মা ঈশ্বরের দিকে পুনর্মুখী হওয়ার প্রতীক। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা যায় সব গৃহত্যাগই এক ধরনের শিক্ষামূলক বিচরণ, আর প্রত্যাবর্তন মানেই আত্মস্থ হওয়া, সংযত হওয়া, চেতনার উত্থান। জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া একরকম লীলা চর্চা, আর তার প্রত্যাবর্তন আদি পরমার্থে ফিরে আসা। এই দর্শন অনেক সময় আত্মশুদ্ধি, সংসার ত্যাগ ও সাধনার প্রতীক হিসেবে বিবেচিত হয়। রথযাত্রা আমাদের শেখায় জীবনে যত দূরেই যাই না কেন, শেষ পর্যন্ত আমাদের ফিরতেই হয় নিজের মূলের কাছে, হৃদয়ের কেন্দ্রে, ঈশ্বরের কাছে। এই প্রত্যাবর্তনের মধ্যেই নিহিত রয়েছে চূড়ান্ত সত্য এবং মুক্তির পথ। রথযাত্রা বিশ্ব সংসারের কল্যাণ বয়ে আনুক, আনন্দ লহরী উঠুক সবার জীবনে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মহারানী।
0: এতক্ষণ শুনলেন রথযাত্রা উপলক্ষে বিশেষ কথিকা, বললেন মণীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী লায়কা বশির।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন লাইকা বশির।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠকে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে তিনি বলেন, তাঁর সরকার এমন একটা দেশ গড়ে তুলতে কাজ করছেন যেখানে কোনো জাতিগোষ্ঠীর বৈষম্য থাকবে না। আজ ১৬ জুলাই শহীদ দিবস। যথাযথ মর্যাদায় সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। শিক্ষার্থীদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনে ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাহিদ সহ অন্যান্য শহীদদের স্মরণে দিবসটি পালিত হচ্ছে। এই আন্দোলনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে দেশের শাসন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসে। দিবসটি উপলক্ষে দেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সারাদেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই শহীদদের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। তিনি আজ রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ স্মরণ সভায় একথা বলেন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

0: রংপুর জুলাই স্মৃতিস্তম্ভ এবং শহীদ আবু সাইদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে শিক্ষার মান ক্ষুণ্ণ হয় এমন কোন কার্যক্রম সরকার মেনে নেবে না। তিনি আজ সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে মন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় পরীক্ষা স্থগিত করা, বিনা পরীক্ষায় পাশ করার মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছে। তিনি বলেন, এসব অপসংস্কৃতির ধারাবাহিকতা থেকে বের হয়ে শিক্ষার মান উন্নয়নে বদ্ধপরিকর সরকার। জুলাই যোদ্ধা শহীদ হাদি হত্যা মামলায় ভারতে আটক আসামিদের দেশে ফিরে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উভয় দেশের মধ্যকার বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদেরকে দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দীর্ঘ 45 বছর ধরে পলাতক ব্যক্তিকে আজ গ্রেফতার করে। পরে আইনানুক প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শোভাযাত্রা সহকারে রাজধানীর স্বামীবাগ থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, শহীদ মিনার ও পলাশির মোড় হয়ে সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে। সেখানে এক সপ্তাহ অবস্থান করার পর আগামী 24 জুলাই জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে নিউইয়র্কে আগামী রবিবার রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এদিকে গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে প্রথম সেমিফাইনালে 2-0 গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় স্পেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: তারপরে কেমন আছো তোমরা?
2: আলহামদুলিল্লাহ
1: আলহামদুলিল্লাহ আছি ভালো।
0: আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে, কিন্তু মনটা খারাপ এই বৃষ্টির কারণে। অতি বৃষ্টি হয় তো কিছু সমস্যা আমাগো খেতে খামারে হয়েছে না?
1: হ্যাঁ,
0: এইটা নিয়ে
2: বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে, অনেক জায়গায় বন্যার পানি নামতেছে, নানান সমস্যা।
0: আবার অনেক জায়গায় বন্যার পানি নামার কোন জায়গা নাই, মনটা আসলে বেশি ভালো নাই, বুঝছো? এই ধরো অনেকে যে মাছের চাষ করছে, এই যে লোন নিছে ব্যাংক থেকে বা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে যে মাছের চাষ করছে, অনেক মাছ তো বাইরে
2: গেছে।
0: এখন এই যে আকস্মিক বৃষ্টিতে, এই সময় তো বৃষ্টি হইব, ঝড় বন্যা হয়, এই জন্য আগে থেকে আমাদের
2: সতর্কতা
0: উচিত। আমরা যদি সতর্ক থাকি তাইলে কম ক্ষতি হইব, তাই না? আমরা সবাই চেষ্টা করি যে এইসব অতি বৃষ্টির আগে আগে আমরা পুকুর বা জলাশয়ের চারিদিকে বাঁশের বানা বা ঘন জাল দিয়া মানে ঘেরা রাখতে হইব, বুঝছো? তারপরে আবহাওয়া বার্তা শুই না যাই না, তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হইব। জলাশয়ে অপেক্ষাকৃত বড় মাছগুলা বিক্রি করে দিতে হইব, বুঝা শুই না যে বিক্রি করতে। এই জন্য কিন্তু আবহাওয়া রেডিওতে কিন্তু আবহাওয়া সংবাদটা শোনাটা খুবই জরুরি। আমাদের জন্য সুবিধা হইব। তাহলে কি অবস্থা কো লিলিবু, তোমার শাকসবজি পুকুরের খবর?
2: শাকসবজি তো বৃষ্টি বাদলে
0: পুকুর আছে,
2: এই হয়েছে, নালা কেটে দিয়েছিলাম দেখে রক্ষা, এখন সব তুলে তুলে বাজারে পাঠাই। কিছু কিছু কিছু তো একটু অন্যরকম হয়েছেই, অতিবৃষ্টিতে তো আর শাকসবজি অত বেশি ভালো থাকে না,
0: তারপরে পানি বাড়তেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের বেশি মানে কষ্ট দেয়। সারা জীবন চাষাবাদ কইরা তারপরে যখন এই অতি বেশি বৃষ্টি ঝড় এগুলো হইলে তো আসলে আমরা একটা বিপদে পড়ে যাই।
2: শুনো, ফসল তো আছে, তারপরে ঘরে কত জিনিস, কত ল্যাপটসক, কত কিছু আমাদের চলাচলের জন্য জিনিসপত্র সবই তো নষ্ট হয়। কেন যে বন্যার্তদের জন্য আমরা যে যা পারি সাহায্য সহযোগিতা করব,
0: সেটা তো করতেই হইব, বুঝছো?
2: খালি খাওন বলো, ঘরের জিনিসপত্র তো লাগে।
0: ওই না, দশে মিলে যদি আমরা সাহায্য করি, দশে মিলে করি কাজ, হারি দিতে নাই
2: ইলাজ।
0: আমরা যদি দশ জনে মিলে যদি সাহায্য করার চেষ্টা করি, আমাদের দেখে আরো অনেকে করবে, তারপর আরো অনেকে করবে, এইভাবে করতে করতে দেখবা তাদেরও কিন্তু একটা কত কষ্ট। অনেক জায়গায় তোমার ঠিক মতো সাহায্য যাইতেও পারে না, যোগাযোগ ব্যবস্থা একটু সমস্যা হয়ে যায় এই বন্যার
2: কারণে, যানবাহনের অসুবিধা হয়।
0: সেই জন্য আমরা সবাই চেষ্টা করি, সবাই সবার জন্য আর কি চেষ্টা করব, যাতে মানুষের উপকারে আমরা যেন আসতে পারি।
2: এজন্য যারা বাড়ি ঘরে পানি উঠছে, তারা যে যেখানে পানি নাই, যে গ্রামে পানি নাই, সেখানে এসে পড়বো বাঁধের উপরে আশ্রয় নিব, তাহলে একটু ত্রাণ দিতে সুবিধা হইব।
0: তারপরে ধরো সরকারও অনেক চেষ্টা করছে,
2: সরকারি আশ্রয় কেন্দ্র আছে, স্কুল কলেজ আছে,
0: তাৎক্ষণিক ভাবে সরকার যথেষ্ট ব্যবস্থা নিছে, চাল ডাল তরি তরকারি টাকা পয়সা দিয়া, শুকনা খাবার দিয়া, তো সরকার তো যথেষ্ট চেষ্টা করছে, তাই না? চেষ্টা করছে এবং ভবিষ্যতে কইরা যাইতেছে। এইটা আসলে এখন সরকারের পাশাপাশি আমরাও সবাই কম বেশি চেষ্টা করবো ইনশাল্লাহ।
2: সেটাই তো, সরকার একার পক্ষে কি এত বড় দুর্যোগ মোকাবেলা করা সম্ভব? জনগণ আমরা যারা আছি সবাই আগে,
0: আমরাও তো সরকারের একটা অংশ,
2: জনগণই তো সরকার।
0: সেটাই তো, সেটাই আমরা সেই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করব। আর একটা জিনিস কি, এই যে সাপ কিন্তু অতি মূল্যবান প্রাণী, নাকি বলো?
2: সাপের বিষ দিয়ে শুনছি ওষুধ বানায়, মূল্যবান মানুষের যে কামড়ায়,
3: আবার ওই যে চামড়া দিয়ে দেখো না, কত কিছু বানায়, ব্যাগ বানায় বলে, জুতা বলে
0: বানায়। এইটা আমরা কিন্তু পরিকল্পিত ভাবে সবাই মিলে রক্ষা করতে হইব। কিভাবে রক্ষা করতে হইব এইটা নিয়ে একটা আলোচনা শুনলে কেমন?
2: একটু জানানোর ব্যবস্থা করো, তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়।
0: তাহলে আমরা জনাব সৈয়দ মাহমুদুর রহমান, স্তন্যপায়ী প্রাণীবিদ, উন্নয়ন পরিকল্পনা ইউনিট, বন ভবন, ঢাকা, আমরা ওনার কাছ থেকে শুনি, সাপ অতি মূল্যবান প্রাণী, আসুন পরিকল্পিতভাবে আমরা রক্ষা করি।
4: সম্মানিত শ্রোতা মণ্ডলী, সাপ রক্ষায় আমাদের করণীয় সম্পর্কে আমার আজকের এই আলোচনা। বাংলাদেশে জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় রাখতে সাপের ভূমিকা অপরিসীম। রাসেলস ভাইপার সহ বিভিন্ন বিষধর সাপের উপদ্রব এবং গণপিটুনিতে সাপ নিধনের ভিড়ে সাপ রক্ষা করা এখন একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে বাংলাদেশে সাপের সুনির্দিষ্ট মোট সংখ্যা বিষয়ক কোনো সরকারি পরিসংখ্যান না থাকলেও গবেষণা মতে বর্তমানে 89 থেকে 94 বিভিন্ন প্রজাতির সাপের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে 30% প্রজাতি বিষধর এবং বাকি 70% সম্পূর্ণ বিষহীন। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়নের ফলে দেশের সাপের সার্বিক অবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। সাপ রক্ষায় আমাদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় পর্যায়ে করণীয় বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। প্রথমে সচেতনতা বৃদ্ধি এবং কুসংস্কার দূরীকরণ। অধিকাংশ সাপই বিষহীন এবং তারা মানুষকে এড়িয়ে চলে, এই সত্যটি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2026 অনুযায়ী সাপ মারা বা ধরা দণ্ডনীয় অপরাধ। সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে। সাপের প্রাকৃতিক বাসস্থান রক্ষা। সাপের প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হলে তারা লোকালয়ে চলে আসে। ব্যাং, মাছ ও ছোট জলজ প্রাণী সাপের প্রধান খাদ্য। জলাভূমি ভরাট বন্ধ করে সাপের খাদ্যের উৎস ধরে রাখতে হবে, তাহলে সাপ লোকালয়ে আসবে। বসতবাড়ির আশেপাশে ইঁদুর থাকলে সাপ আকৃষ্ট। ঘরবাড়ি পরিষ্কার রেখে ইঁদুর মুক্ত রাখতে হবে, যাতে সাপ খাবারের খোঁজে ঘরে না ঢোকে। লোকালয়ে সাপ পাওয়া গেলে আমাদের আসলে করণীয়, ঘরের ভেতরে বা আশেপাশে সাপ দেখলে আতঙ্কিত হয়ে সেটিকে মেরে ফেলা যাবে না। সাপটিকে কোনো পাত্র দিয়ে আটকে রেখে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, যেটি বাংলাদেশ বন অধিদপ্তরের একটি বিশেষায়িত ইউনিট যেখানে দক্ষ জনবল রয়েছে, তাদেরকে বা স্থানীয় কোনো সাপ উদ্ধারকারী স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দিতে হবে। সাপ নিজে থেকে সাধারণত আক্রমণ করে না, আত্মরক্ষার জন্য বা গায়ে পা পড়লে তারা দংশন করে, তাই সাপ দেখলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন সাধন। সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রাখতে হবে। মানুষ চিকিৎসা নিয়ে আশ্বস্ত থাকলে সাপের প্রতি তাদের ক্ষোভ ও ভয় অনেকাংশে কমে আসবে। সাপে কাটা রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসার জন্য গ্রামীণ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া জরুরি, প্রাতিষ্ঠানিক এবং সরকারি পদক্ষেপ। প্রতিটি জেলায় দক্ষ স্নেক রেস্কিউ টিম বা সাপ উদ্ধারকারী দল তৈরি করা প্রয়োজন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরে সাপের গুরুত্ব এবং সাপে কাটলে করণীয় সম্পর্কে অধ্যায় যুক্ত করা উচিত, এবং সাপ যে আসলে ক্ষতিকারী কোনো প্রাণী নয়, এটি মানুষের উপকারী একটি প্রাণী, এই বিষয়টি সকল শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বর্তমানে দেশে মোট প্রজাতির মধ্যে মাত্র 26 থেকে 30 প্রজাতি সাপ বিষধর এবং বাকি সিংহভাগ সাপই মানুষের কোনো ক্ষতি করে না। তবে বাংলাদেশের সমুদ্র উপকূলে ও বঙ্গোপসাগরে প্রায় 16 প্রজাতির অত্যন্ত বিষধর সামুদ্রিক সাপ বাস করে, যার মধ্যে হুকনোজ বা বর্ষিনাক ও ইয়েলো বেলিড অন্যতম। সাধারণত সমুদ্রে যেই সামুদ্রিক সাপগুলো রয়েছে তার সংস্পর্শে মানুষ খুব একটা আসে না, ফলে এই সাপগুলো থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম। সাম্প্রতিক সময়ে ঢাকার মতো ঘন বসতিপূর্ণ শহরে বহুতল ভবন, গ্যারেজ ও বাসাবাড়ি থেকে শত শত বিষধর সাপ উদ্ধারের ঘটনা ঘটছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে উদ্ধার করছে, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বছরে প্রায় 350 বেশি সাপ উদ্ধার করা হয়েছে, যার সিংহভাগই ছিল বিষধর, পদ্ম গোখরা এবং খোয়া গোখরা। আমাদের ভেতরে বিশেষ করে বর্ষা মৌসুমে সাপের প্রবণতাটা বা সাপ বাইরে বা বেরিয়ে আসার বা লোকালয়ে চলে আসার প্রবণতাটা বেশি দেখা যায়। তো বিষধর সাপগুলোর মধ্যে রাসেলস ভাইপার অন্যতম। গত কয়েক বছরে দেশে প্রায় 26 থেকে 27 বেশি জেলায় বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের বিস্তার ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে পদ্মা অববাহিকার চরাঞ্চল ও কৃষি জমিতে এদের বংশবৃদ্ধি আশঙ্কাজনক রূপ নিয়েছে। অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট এবং ঝোপঝাড় কেটে ফেলার কারণে সাপ তাদের স্বাভাবিক বাসস্থান হারাচ্ছে, ফলে তারা বাধ্য হয়ে মানুষের ঘরে বা শুকনো স্থানে আশ্রয় নিচ্ছে। শখের বশে বিদেশি সাপ পোষার প্রবণতা বাড়ায়। সম্প্রতি দেশে পন্ড স্নেক, বল পাইথন সহ বিভিন্ন বিদেশি বিষাক্ত ও বিরল প্রজাতির সাপের চোরাচালান ও অবৈধ বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, যা দেশের পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিশেষে সকলকে বলতে চাই, সাপ আসলে প্রকৃতির বন্ধু। সাপ যদি না থাকে তাহলে প্রকৃতিতে বাস্তু সংস্থানে একটি বড় ধরনের ব্যত্যয় দেখা দেবে, যার ফলে আমাদের পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে, আমাদের খাদ্য শৃঙ্খলে নানান ধরনের জটিলতা তৈরি হবে। ফলে সকলকেই আমি আহ্বান জানাবো, আমরা সাপ দেখলেই সাপ মারব না, কারণ অধিকাংশ সাপই নির্বিষাপ। যদি সাপ আমাদের কাছাকাছি চলে আসে বা লোকালয়ে আসে, তাহলে সাহায্যকারী বা উদ্ধারকারী দলের সহায়তা নেব এবং সাপ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখব। সবাইকে ধন্যবাদ।
0: দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু ওই যে মাহমুদুর রহমান সাহেব আলাপ করছে, বুঝছো, এই যে ভীতি দূর করা, অধিকাংশ সাপই বিষহীন এবং তারা মানুষকে এড়িয়ে চলে, বুঝছো? এই সত্যটি সবার মাঝে ছড়াই দিতে হইব, এটা কিন্তু একটা ভালো দিক।
2: সব সাপে বিষ নাই,
0: আর একটা জিনিস হইতেছে তোমার, সাপে কাটলে ওজার কাছে না গিয়া সরাসরি হাসপাতালে যাওয়ার মানসিকতা তৈরি করতে হইব, এটা খুবই জরুরি।
2: সময় নষ্ট করা যাবে না,
0: কারণ ওই ওজা আইবু আইবু তারে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে
2: ডাক্তারের
0: একটা ব্যবস্থা
2: দিবে, একটা ইনজেকশন দেয়, সাপের বিষটা
0: নষ্ট হয়ে যায়। এইটা কিন্তু আমাদের মানুষের ভিতরে ছড়াই
2: দিতে
0: হবে। তোমার তো আজকে উঠান বইটাকে আছে না, আজকে উঠান বইটাকে এই ব্যাপারটা নিয়ে তুমি একটু আলোচনা করো, বুঝছো? আমরা আসলে সবাই তো এই বৃষ্টির মধ্যে একটু সমস্যার মধ্যে আছি, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে। এখন আমরা একটা গান শুনলে কেমন হয়? এই যে তোমার এই যে কৃষি বিষয়ক গানই শুনি, যে এই যে দুইবার থাকা জমিতে আমরা কিভাবে কি করব না করব, এটা গানের মধ্যে দিয়ে যদি আমরা শুনতে পারি তাহলে কেমন হয়?
2: মনে থাকবো খুব।
0: তাইলে আমরা এই যে সালমা জাহানের কণ্ঠে একটা কৃষি বিষয়ক গান শুনি, ডুবে থাকা জমিতেও, তাহলে শুনি।

0: শুনলা তো?
1: হ্যাঁ শুনলাম,
0: রুইবা থাকা জমিতেও কিন্তু
1: শাকসবজি
0: শাকসবজি কৃষি ফলন হয়, যদি তুমি সেটা যাই না শুই না চাষ করতে পারো। ভালো তথ্য কিন্তু গানের মধ্যে আমরা পাইয়া গেছি, বুঝছো? আর আর একটা ব্যাপার হইতাছে, এই যে গবাদি পশু এবং হাঁস মুরগির যথাসময়ে এই যে বন্যার কারণে উঁচু স্থানে ও শুকনো জায়গায় সম্ভব হইলে মাছা বা বেড়া দিয়ে নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করতে হইব। তারপরে গবাদি পশু ও হাঁস মুরগির জন্য স্বাস্থ্য সুরক্ষা জরুরি, পশু খাদ্য যেমন ধরো শুকনা খড়, বাঁশের পাতা, কলার পাতা, শেওড়া পাতা, গমের ভুসি, ডালের ভুসি ইত্যাদি, এইসব বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হইব, বুঝছো? তাইলে কিন্তু এই যে হাঁস মুরগির ব্যাপারে আমাদের কিন্তু সচেতন হইতে হইব, বুঝছো? আর যে কোনো জিনিসে সচেতন যদি আমরা না হই তাহলে কিন্তু আমাদেরই
1: ক্ষতি
0: হইব।
1: সবচেয়ে
0: সুবিধা হইতেছে যে ধরো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলো, তারপরে ধরো বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু ভালো পরামর্শ নিতে পারি মোবাইলের মাধ্যমে, যেহেতু ধরো তারা তাদের ডাকলে তারা সঙ্গে সঙ্গে চলে আসবো, আইসা সরজমিনে বুঝাই দেবে,
1: তারপরে পরামর্শ দেয়।
0: তারপরে তোমার যদি খুব জরুরি ভিত্তিতে কিছু দরকার হয় সেইটাও তুমি টেলিফোনের মাধ্যমে জানতে পারবে।
1: সাবধানের মাইন্ড নাই,
0: আর
1: ইচ্ছা থাকলেই উপায় হয়,
0: উপায় হয়,
1: জানি বুঝা কাজ করতে হইব। এখন তুমি কি ব্যবস্থা করতে?
0: আমরা এখন একটা ওই যে ক্যাপসিকাম, এইটার নাম তো শুনছো নাকি?
1: প্রথম আমরা কইতাম মিষ্টি মরিচ, এখন দিয়ে এটার নাকি সবজি।
0: চাষাবাদের কৌশল কি এইটা নিয়ে আমরা আলোচনা করি,
1: খুব ভালো।
0: যেহেতু তোমরাও কম বেশি চাষাবাদ শুরু করে
1: তাহলে
0: আমরা ক্যাপসিকাম চাষাবাদ কৌশল নিয়ে আলোচনা করি। আলোচনা করতেছেন মেহেজাবিন খানম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তাহলে আমরা শুনি ক্যাপসিকাম চাষাবাদের কৌশল নিয়ে আলোচনা।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব ক্যাপসিকাম চাষাবাদ কৌশল সম্পর্কে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মেহজাবিন খানম, অতিরিক্ত কৃষি অফিসার, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব, বাংলাদেশে ক্যাপসিকাম চাষের সম্ভাবনা কেমন?
1: বাংলাদেশে ক্যাপসিকাম চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে, কারণ এর চাহিদা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে বেশি। ফলে অভিজাত হোটেল ও বড় বড় বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং বিদেশেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। ক্যাপসিকাম কিন্তু সব মৌসুমে চাষ করা যায়, এমনকি টবেও চাষ করা যায়। এটি পুষ্টিগুণে ভরপুর, এতে ভিটামিন সি, ফাইবার, আয়রন এবং অন্যান্য খনিজ উচ্চ পরিমাণে রয়েছে। তাই বাংলাদেশে ক্যাপসিকাম চাষের খুব ভালো সম্ভাবনা রয়েছে।
0: এবার আপনার কাছ থেকে জানতে চাইব, কৃষকদের ক্যাপসিকাম চাষাবাদে খরচ কেমন হতে পারে?
1: ক্যাপসিকাম চাষীদের প্রতি বিঘায় খরচ হয় প্রায় 55,000 টাকার মতো, আর প্রতি বিঘায় ক্যাপসিকামের ফলন প্রায় 3,500 কেজি পর্যন্ত হতে পারে। সবুজ ক্যাপসিকাম প্রতি কেজির বাজার মূল্য 150 টাকা, লাল ও হলুদ রঙের ক্যাপসিকামের মূল্য কেজি প্রতি 350 টাকা, আর প্রতি বিঘায় ফলন বিক্রি হয় প্রায় 1,50,000 টাকায়। ক্যাপসিকাম চাষে তাই আমরা দেখতে পাচ্ছি কৃষকের লাভ কিন্তু দ্বিগুণের চেয়েও বেশি।
0: এবার জানতে চাইবো আমাদের কৃষিজীবী ভাই ও বোনেরা ক্যাপসিকাম চাষে কেমন সাড়া দিচ্ছেন?
1: কৃষকরা ক্যাপসিকাম চাষে বেশ ভালো সাড়া দিচ্ছেন, কারণ এটি বাণিজ্যিকভাবে লাভজনক একটি ফসল এবং বাংলাদেশে এর চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। অনুকূল আবহাওয়া ও উপযুক্ত মাটি থাকায় কৃষকরা ব্যাপকভাবে এর চাষাবাদ করছেন। বিশেষ করে বড় বড় শহরগুলোতে, আশেপাশে হোটেল ও সুপার মার্কেটগুলোতে এর চাহিদা বেশি। বাজারে চাহিদার তুলনায় ক্যাপসিকামের যোগান কম থাকায় দামও কিন্তু বেশ ভালো থাকে। চাষাবাদের খরচও যেহেতু কম পড়ে, তাই কৃষকরা ক্যাপসিকাম চাষে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। এছাড়াও কিছু সফল কৃষক এই চাষ থেকে অধিক মুনাফা লাভ করছেন, যা দেখে অন্যান্য কৃষকরাও কিন্তু ক্যাপসিকাম চাষে উৎসাহিত হচ্ছেন। এছাড়াও ক্যাপসিকামের পুষ্টিগুণ আর স্বাদের জন্য জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।
0: সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইব ক্যাপসিকাম চাষাবাদের কৌশল সম্পর্কে।
1: ক্যাপসিকাম সারা বছরই চাষ করা যায়। ক্যাপসিকাম চাষের জন্য ভালো মাটি হচ্ছে দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি। সব মৌসুমে চাষ করা গেলেও ক্যাপসিকাম চাষের বীজ বোনার জন্য উপযুক্ত সময় হল অক্টোবর থেকে নভেম্বর মাস। প্রতি শতকের জন্য 1 গ্রাম বীজ দরকার হয় ক্যাপসিকাম চাষে। বীজ থেকে প্রথমে চারা তৈরি করে নিতে হবে। এজন্য বীজগুলোকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে আগে থেকে তৈরি করে রাখা বীজ তলায় 10 সেন্টিমিটার দূরে দূরে লাইন করে বীজ বুনতে হবে। বীজ বোনার 7 থেকে 10 দিন পর যখন আমরা দেখব 3 থেকে 4টি পাতা হয়েছে, তখন আমরা মাঝারি আকারের পলিথিন ব্যাগে চারা স্থানান্তর করে নিব। এরপর আমরা মূল জমি চাষ ও মই দিয়ে ভালোভাবে তৈরি করে নিব। এরপর 2.5 ফুটের মতো চওড়া এরকম বেড তৈরি করে নিব। প্রতিটি চওড়া বেডের, দুইটা চওড়া বেডের মাঝখানে একটি করে নালা রাখব। প্রতি শতক জমির জন্য সাধারণত 40 কেজি গোবর, 1 কেজি ইউরিয়া, 1.5 কেজি TSP, 1 কেজি MOP, 20 গ্রাম দস্তা প্রয়োগ করতে হয়। এর মধ্যে অর্ধেক গোবর সার আমরা জমি তৈরির সময় দিব, বাকি অর্ধেক গোবর সার, সম্পূর্ণ TSP, দস্তা, 1/3 MOP এবং 1/3 ইউরিয়া চারা রোপণের গর্তে প্রয়োগ করব। বাকি 2/3 ইউরিয়া এবং MOP পরবর্তীতে 2 ভাগ করে চারা রোপণের 25 এবং 50 দিন পর প্রয়োগ করব। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সাধারণত নভেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত রাতের তাপমাত্রা অনেক কমে যায়। ফলে সে সময় যদি আমরা পলিথিনের ছাউনি দিয়ে রাখতে পারি, তখন ভেতরের তাপমাত্রাটা বেশি হবে, যা ক্যাপসিকাম চাষে উৎপাদনটা আরো বাড়াবে। যেহেতু ক্যাপসিকাম খরা বা জলবদ্ধতা কোনোটিই সহ্য করতে পারে না, তাই প্রয়োজন অনুসারে জমিতে সেচ দিতে হবে। কোনো গাছে ফল ধরা শুরু হলে খুঁটি দিতে হবে, গাছ ফলের ভারে হেলে না পড়ে। জমি সব সময় আগাছা মুক্ত রাখতে হবে। এক্ষেত্রে ক্যাপসিকামে যদি আমরা দেখতে পাই কীট পতঙ্গ বা পোকামাকড়ের উপস্থিতি, সেক্ষেত্রে আমরা টক্সিন মুক্ত দ্রবণ ব্যবহার করব। এর জন্য 1 লিটার পানিতে 1 চামচ সাবান গুঁড়া এবং 1 চামচ নিম তেল ভালোভাবে মিশিয়ে আমরা একটি মিশ্রণ তৈরি করব, আর সেই মিশ্রণটা আমরা প্রতি সপ্তাহে 1 বার করে স্প্রে করব। ক্যাপসিকাম সাধারণত পরিপক্ক সবুজ অবস্থায় লালচে হওয়ার আগে মাঠ থেকে উঠানো যায়। সাধারণত সপ্তাহে 1 বার করে ফল তোলা ভালো। ফল সংগ্রহের পর ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে বাজারজাতকরণের পূর্ব পর্যন্ত সংরক্ষণ করতে হবে। এভাবে যদি আমরা ক্যাপসিকাম চাষ করি, সেক্ষেত্রে আমরা ভালো ফলন পাব।
0: আপনাকে অশেষ ধন্যবাদ ক্যাপসিকাম চাষাবাদ কৌশল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য।
1: ধন্যবাদ আপনাকেও।
2: আমরা ওই যে ক্যাপসিকাম চাষাবাদ সম্বন্ধে তো তোমরা শুনলাম,
3: শুনলাম
2: বুঝলা, এখন এটা কিন্তু সব সময় সব মৌসুমে চাষ করা যায়, কিন্তু আমরা যেহেতু এর কৌশলটা জানছি তাহলে ওইভাবে বুঝা শুনে কিন্তু আমাদের চাষ করতে
4: লাভজনক একটা শস্য কিন্তু নাসির ভাই,
2: সেটাই সেটাই, এটা একটা লাভজনক একটা শস্য আমরা, এবং অল্প জায়গায় কিন্তু এটা
4: চাষ করা যায়,
2: আনাতে কানাতে চাষ করে নিজেরাও খাওয়া যাবে,
3: তারপরে কেমন হয় এটা দেখে আমি তারপরে বেশি জমির মধ্যে লাগাম,
5: জানি না বুঝা করতে পারলে ফলন মেলা,
2: ফলন
5: একটা গাছে আটটা দশটা এরকম
2: এখন তোমার শোনো, আমরা ওই যে শাকসবজির চাষ নিয়ে তো আমরা শাকসবজি চাষ করতেই থাকি
4: সবসময়,
2: এই শাকসবজি চাষ নিয়ে একটা নাটিকা শুনি যদি নতুন
4: নতুন
2: ভালো হয় তাই না, আমরা এই শাকসবজির চাষ নিয়ে একটা নাটিকা শুনি,
3: আচ্ছা শুনি

0: নাও ধরো বউ, এই লাল শাকগুলাও ডালায় রাখো।
1: হ রাখতাছি। এই শুনছ, লাল শাক তো আর ডালায় ধরতেছে না, ডালা তো ভইরা গেছে। আইস কি আরো শাক তুলবা?
0: না, অহন কয়টা লাউ কাটলেই হইব।
1: এই আট দশটা লাউ আইস না কাটলেই না।
0: কাটুম, অসুবিধা কি? তয় একটা লাউ আজকে রান্না করবা ইসা মাছ দিয়া, ধন্যবাদ দিবা কিন্তু বেশি কইরা। আহা, সাত যেন মহিলাইগা থাকে।
1: শুনলে মনে কয় যে এহনই খাইতাছে।
0: তোমার হাতে রান্না তবু জবাব নাই।
1: তাও আর কম লাগবো না। অহন কও, বাজারে আমগো শাক সবজির চাহিদা কেমন?
0: আরে তার কইও না, দুই চার গ্রামের মাঝে এই শাক সবজির প্রথম বাজার তো আমি, মানে ওই আমরাই ধরছি। যা নিয়ে যাই বাজারে তার চাইতে চাহিদা অনেক বেশি।
1: কও কি?
0: হ, সবই তোমার জন্য সম্ভব হয়েছে বউ। তোমার বুদ্ধিতে এবার আগাম শাক সবজি চাষ করছি, যার ফলে শাক সবজিতে দাম পাইতেছি মেলা।
1: তাই খালি আমার বুদ্ধিতেই হইতো না, যদি তোমার পরিশ্রম না থাকতো।
0: তুমিও তো কম সাহায্য করো নাই বউ।
1: অহন সেই হিসাব নিকাশের সময় না, যাও গোসল কইরা সাইডটা খাইয়া হাটে রওনা দাও।
0: জমিরে ভ্যান নিয়ে আইতে গেছি, এত কিছু তো আর এমনিতে নেওয়া যাইব না।
1: হ, তা তো ঠিকই।
0: দাও দাও গামছা লুঙ্গি দাও।
1: হ দিতাছি।

0: সবুজ, ও সবুজ, বাড়িতে আসো নাকি সবুজ?
1: যে আসি তো, কেডা জিগায় একটু খারা রাইতাছি।
2: আসসালামু আলাইকুম মেম্বার চাচা।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপনি নিজে কষ্ট করে আইতে গেলেন কেন? মতিরে পাঠালেই তুই তো, যা লাগে দিয়ে দিতাম, তাছাড়া আমার মোবাইল করলেও তো হইতো।
0: সবুজ, আজ আমি শাকসবজি তো নেবই, এছাড়া তোমার বাড়ির আঙ্গিনায় কেমন শাকসবজির ক্ষেত করছো তা দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই আইলাম।
2: ঘুম কি চাচা?
0: হ সবুজ, তোমার সাফল্যের কথা গ্রামে সবার মুখে মুখে, আমার কানেও গেছে। তুমি নাকি এই বছর শাকসবজি বেচা আর্থিকভাবে খুবই লাভবান হচ্ছ।
2: জে চাচা, হ্যাঁ, আপনাকে দোহায়, এই বছর মেলা লাভের মুখ দেখছি। চলেন চাচা, আগে আপনারে আমার ওই সবজি ক্ষেত দেখাই, তারপর আমার বাড়িতে একটু চা নাস্তা করবেন।
0: সে করা যাবে, এখন চলো।
2: এই যে চাচা, এইখানটায় লাল শাক, পালং শাক আর ধনিয়া পাতা বুনছি, আর এইখানে সবজি দিছি, তার মধ্যে লাউ আছে, বেগুন আছে, শিম, করলা, আর যা আছে তা তো দেখতেই পারতেছেন।
0: তুমি তো রীতিমতন বিপ্লব ঘটায় ফেলছো, এত সবুজ আর তাজা শাক সবজির ফলন আমি খুব বেশি একটা দেখি নাই।
2: জে চাচা, এতে আমরা যেমন তাজা নিরাপদ শাক সবজি খাইতে পারতাছি, তেমনি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবানও হইতেছি।
0: হ, এতে অনেক লাভ। একদিকে যেমন ভেজাল মুক্ত শাক সবজি পাচ্ছ, অন্যদিকে চাকরি করার চেয়ে নিজ উদ্যোগে কিছু করে স্বাবলম্বী হইতেছ।
2: জে চাচা,
0: সবাই যেন বেকার বসে না থেকে স্বাবলম্বী হয়, সেই লক্ষ্যে সবাইরে কাজ করতে হবে।
2: হ চাচা, এইটাই হইতেছে ঠিক কথা।
0: তাই তোমার সবুজ নামটা সার্থক।
2: চাচা, সাথে আমার সাথীও আছে, এই যে সাথী, আমার বউ চাচা।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: চাচা, তার পরামর্শ আর সাহায্যেই আমরা।
0: বাহ বাবা, বেশ তো, সবুজ সাথী, সুন্দর সুন্দর।
3: চলেন চাচা, আমগো বাড়ি একটু চা নাস্তা খাইবেন।
0: চলো চলো চলো।
2: চলেন চাচা, চলেন।
4: ঠিক আছে, এখন তাহলে ওঠা যাক না, যাওয়ার আগে জানাই দিই, এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে চলো সবাই একসাথে।
5: চলো চলো যাই।

0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ বেতার বিবরণী। গ্রন্থনা ও ধারা বর্ণনায় শামীম আহমেদ।
1: আজ ১৬ জুলাই, দেশে প্রথমবারের মতো সরকারিভাবে পালিত হচ্ছে ২০২৪ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদের স্মরণে জুলাই শহীদ দিবস। ২৪ পহেলা জুলাই থেকে ছাত্ররা কোটা বিরোধী শান্তিপূর্ণ ন্যায্য আন্দোলন শুরু করলেও তৎকালীন ফ্যাসিস্ট সরকার ছাত্রদের এই শান্তিপূর্ণ আন্দোলন দমনে ভয় ভীতি প্রদর্শন, গ্রেফতার, পুলিশ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা শারীরিক নির্যাতনের মুখেও এদেশের ছাত্র সমাজ শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন অব্যাহত রাখে। তৎকালীন অবৈধ ক্ষমতালিপ্সু ফ্যাসিস্ট সরকার ছাত্রদের এই ন্যায্য দাবির প্রতি ন্যূনতম বিবেচনা বোধ না রেখে ২০২৪ আজকের দিনে অর্থাৎ ১৬ জুলাই রংপুরে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেয়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদকে বিনা উস্কানিতে পুলিশ গুলি করে হত্যা করে। একই দিন প্রায় একই সময়ে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন পুলিশ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের কর্মীরা নৃশংসভাবে গুলি করে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামকে হত্যা করে। এসব নিরীহ ছাত্রদের হত্যাকাণ্ড, বিশেষ করে রংপুরে আবু সাইদের হত্যার নির্মম দৃশ্য মুহূর্তেই সামাজিক ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষ ঘৃণা এবং প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং চলমান আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার দুর্বার গণ অভ্যুত্থানে, যার মধ্য দিয়ে ৫ আগস্ট পতন ঘটে ফ্যাসিস্ট সরকারের। জুলাই শহীদদের স্মরণে আজ দেশে নানা কর্মসূচিতে পালন করা হয় জুলাই শহীদ দিবস ২০২৬। সকালে রায়ের বাজারস্থ জুলাই শহীদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং এখানে ফাতেয়া পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও সারা দেশের সব জেলায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সকালে রংপুরে শহীদ আবু সাইদের কবর এবং কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবরে বিভিন্ন সংগঠন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে। সকালে আবু সাইদ স্মৃতিস্তম্ভে প্রথমে সরকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান এমপি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। পরে বিভিন্ন সংগঠন এখানে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাগগুজারা এলাকায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেয়া পাঠ এবং বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন উপস্থিত সবাই। জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৬ জুলাই এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। আমি ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী সব বীর শহীদদের অসামান্য অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আন্দোলনে আহত সাহসী তরুণ তরুণী ও যুব প্রজন্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁদের অনেকেই পঙ্গুত্ব বরণ করে আজও যন্ত্রণাময় জীবনযাপন করছেন। আমি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং জুলাই যোদ্ধা ও গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দেশপ্রেমিক নাগরিকের ত্যাগ ও অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ১৬ জুলাই ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশের সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সারাদেশে দিবসটি পালিত হচ্ছে। ২০২৪ সালের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে ৬ জন শহীদ হয়েছিলেন। রংপুরে দুহাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন শহীদ আবু সাইদ। আবু সাইদের বুকে পুলিশের গুলি করার দৃশ্য গণতন্ত্রকামী জনগণের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করে। গোটা সংস্কারের দাবি ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে মোড় নেয়। সে আন্দোলনের ধারাবাহিকতায় বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আমি মহান আল্লাহর দরবারে শহীদ আবু সাইদ, শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ ১৬ জুলাইয়ের সকল শহীদের মাগফিরাত কামনা করছি। ১৬ জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। এদিন রাষ্ট্রীয় নিপীড়ন, প্রাণঘাতী শক্তির নির্মম প্রয়োগ এবং ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে নিরস্ত্র অথচ অদম্য সাহসী বীর জনতা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা জাতির বিবেককে জাগ্রত করেছিল। বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দুহাত প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা শহীদ আবু সাইদের সে অমলিন দৃশ্য কেবল একটি মুহূর্ত ছিল না, সেটি ছিল গণতান্ত্রিক অধিকার বঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। জুলাই গণ অভ্যুত্থানের অমর চেতনা আমাদের জন্য কেবল ইতিহাসের গৌরব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। রাষ্ট্র এবং সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সেসব অকুতোভয় শহীদদের গৌরবময় আত্মত্যাগের পথ ধরে বর্তমানে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সকল নাগরিকের জন্য একটি নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের রক্তের ঋণ পরিশোধের চেষ্টা করতে পারি। আমি আবারও আল্লাহর দরবারে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করি এবং গণ অভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ সকালে রায়ের বাজারে জুলাই শহীদ গণকবরে সরকারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান এমপি বলেন,
2: আজ মহান ১৬ই জুলাই, জুলাই শহীদ দিবস। আজকের দিনেই ২০২৪ সালের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রথম শাহাদাত বরণ করেন আমাদের রংপুরের কৃতিসন্তান তথা বাংলাদেশের কৃতিসন্তান আবু সাইদ। আজকের দিনেই শাহাদাত বরণ করেন চিটগংয়ের কৃতিসন্তান তথা বাংলাদেশের কৃতিসন্তান ওয়াসিম আকরাম। এদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বুলেটে এদের বুক যখন ঝাঁঝরা হয় তারপর থেকেই আন্দোলন ব্যাপক রূপ লাভ করে, যা ৫ই অগাস্টে আমরা পুরো জাতির অংশগ্রহণে সফলতা পাই, বিদায় নেয় ফ্যাসিবাদ। তাই আজকের দিনকে আমরা স্মরণ করি, যুগ যুগ স্মরণ করব। এই আজকের দিন সহ এই জুলাই গণ অভ্যুত্থান আমাদের আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা, দেশকে সমৃদ্ধ করবার চেতনা, এই চেতনার উদ্বুদ্ধ হয়েই আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার, একটি নির্বাচিত সরকার হিসেবে, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হিসেবে যাত্রা শুরু করেছেন। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থানের চেতনায়, এই ১৬ই জুলাইয়ের চেতনায় আমরা এগিয়ে যাব। একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ।
1: পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে জুলাই আন্দোলনের উপর আয়োজিত চিত্র প্রদর্শনী পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
3: বড়ই বেদনা বিধুর, বড়ই হৃদয় বিদারক, বড়ই নৃশংস এই ফ্যাসিবাদী হামলা। এটাই দেখছি যে ফ্যাসিবাদী হামলায় কিভাবে নির্মমভাবে শাহাদাত বরণ করছে এই আবু সাইদ। শাহাদাত বরণের এই ছবিটাই প্রমাণ করছে যে সেদিনের নৃশংসতা, ফ্যাসিবাদী নৃশংসতা কতটুকু নির্মম ছিল।
1: এদিকে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি বলেন,
4: নিজে একজন জুলাইয়ের সপক্ষে একজন ব্যক্তি হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনের একজন রাজপথের কর্মী হিসেবে আমি চাই যে যারা জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, যারা সেই নির্দেশ পালন করেছে ফিল্ড পর্যায়ে এবং বিগত ১৭ বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের সময় বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। আপনারা যেটা বলেছেন এটা অনেকখানি সত্যি, অনেকাংশে সত্যি, তো এটা একটা বিচার বিভাগের আমাদের দুর্বলতা অথবা আমাদের পুরো বিচার ব্যবস্থার একটা দুর্বলতা হিসেবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি।
5: আমরা মনে করি আজকের এই দিনে মোট ৬ জন শহীদ হয়েছিলেন, এটি পুরো জুলাই গণঅভ্যুত্থানের একটি মাইল ফলক যে আমাদেরকে আবু সাইদ এবং ওয়াসিম রাই আমাদেরকে বোধহয় পথ দেখিয়ে দিয়ে গিয়েছিল জুলাই, যে জুলাই থেকে আর পিছনে ফেরার কোনো অবকাশ নাই। এবং আমি মনে করি জুলাইয়ের ১৬ তারিখ যে আবু শহীদ ওয়াসিম যে শহীদ হওয়ার পূর্বে তিনি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসটি দিয়েছিলেন যে চলে আসুন ১৬ শহরে, এটি বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী মানুষ এবং বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ সকল মানুষের জন্য একটা মেসেজ ছিল, যে মেসেজটি আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে দিয়েছিলেন, যে মেসেজ আমরা ওয়াসিমকে আমরা দিয়েছিলাম, যে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ যে আন্দোলন গত ১৭ বছর ধরে আমরা করেছিলাম তার সফল পরিসমাপ্তি আমরা জুলাই এবং আগস্টে করেছিলাম এবং শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মাধ্যমে এবং বিশেষ করে ২০০০েরও বেশি মানুষ যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মত্যাগের মাধ্যমে সেটির পরিসমাপ্তি ঘটেছে।
1: আমাদের সকলের মতোই শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন পুত্র হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের আকুতি জানিয়ে বলেন,
6: আমার ছেলে শহীদ হয়ে গেল ১৬ জুলাই, আমার ছেলের সাথে আরো যারা শহীদ হয়েছে তাছাড়া ওই রকমের সময় গেছে। আমি দাবি জানাই সরকারের কাছে এটা যেন আইনের আওতায় আনে, কঠিন ভাবে তাদের বিচার করা হয়। আমার ছেলেটা আমার সংসারের মধ্যে একটা প্রদীপ ছিল, এই লাইন থেকে মানুষের ছেলে কিশনি করায় এইরকম করতে করতে শহরে যা কিশনি করে ও খরচ কমিয়ে দিবে নাকছে, ওদের খরচ দিয়ে আমি পড়ছে। এমন ছেলেটার আমার আশা ছিল যে একটা চাকরি বাকরি করবি, হয়তো আমি দেখে হয়তো মরে যাব, সেই আশাটা আমার আর ফুটল না, ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সকলে দোয়া করবেন ছেলে যেন জান্নাতবাসী হয়, আমার ছেলের সাথে আরো যারা শহীদ হয়েছে তাদের জন্যও দোয়া করবেন সকলেই জান্নাতবাসী হয়।
1: শুধু একজন শহীদ আবু সাইদের বাবাই নন, এ আকুতি আমাদের সবার। জুলাই হত্যাকাণ্ডে শহীদ প্রায় ১৫০০ মানুষের এমন নির্মম জীবন অবসান আমরা কি কোনোদিন মেনে নিতে পারব? আমরা কি ভুলে যেতে পারব এই অকুতোভয় শহীদদের? না, আমরা কোনোদিনই ভুলব না। আমাদের প্রতিদিনের জীবনযাপনে, স্বপ্ন এবং সম্ভাবনায় জুলাই শহীদেরা বেঁচে থাকবেন চেতনার বাতি জ্বালিয়ে। জুলাই শহীদদের মৃত্যু নেই, আমাদের বোধে মৃত্যুহীন চিরঞ্জীব এক সত্তা জুলাই শহীদেরা। এই বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।
0: এতক্ষণ শুনলেন জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ বেতার বিবরণী। গ্রন্থনা ও ধারাবর্ণনে ছিলেন শামীম আহমেদ, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিনা আক্তার এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭১ শতাংশ, সন্ধ্যে ৬টায় ৭৫ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা২১ মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা৪৮ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 a.m. says that in association with temporary south or southeasterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour, along with rain or thunder shower is likely to occur over the regions of Rajshahi, Pabna, Dhaka, Faridpur, Kushtia, Joshur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Kaksbazar and Silet. River ports of these areas are advised cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of rain or thunder shower accompanied by temporary gusty wind at many places of Rongpur, Moymansingh, Borishal, Chattogram and Silet divisions and at few places of Rajshahi, Dhaka and Khulna divisions. Meanwhile, moderately heavy to heavy rainfall may expected at places of the country. Day and night temperature may slightly decrease all over the country. The highest temperature was recorded today at Ishurdi, 35 degrees Celsius, and the lowest was 23.3 degrees Celsius at Silet. The temperature as recorded in Dhaka today was maximum 33.5 degrees Celsius, minimum 26.8 degrees. Humidity at 9 a.m. was 71% and at 6 p.m. was 75%. The sun rises over Dhaka tomorrow at 5:21 a.m. and sets at 6:48 p.m. And that's all we have for weather forecast for this time.
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00 এবারে FM এর অনুষ্ঠান FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন

একটি গাছ একটি জীবন। গাছ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই।

0: পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাথরের নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়।
1: প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিতভাবে নির্মাণের ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে।
0: তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হন, সচেষ্ট হন, ভূমি ধস থেকে বাঁচুন।
1: বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায় এবং ফলে ভূমি ধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে তাকে বড় হবার সুযোগ দিন।
0: পাহাড়ের ঢালে অবৈধভাবে কিংবা অপরিকল্পিতভাবে ভারী স্থাপনা নির্মাণ, রাস্তা তৈরি বা ইটের ভাটা নির্মাণ থেকে বিরত থাকুন, পরিবেশের সৌন্দর্য রক্ষা করুন এবং ভূমিধস থেকে বাঁচুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম, সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি ইউসুফ ইকরাম। আজ ১৬ জুলাই, যথাযথ মর্যাদায় সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। শিক্ষার্থীদের নেতৃত্বে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ সহ অন্যান্য শহীদদের স্মরণে দিবসটি পালিত হচ্ছে। এই আন্দোলনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে দেশের শাসন ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন আসে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। দিবসটি পালন উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সারা দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক, আলোচনা সভা এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দোয়া ও মোনাজাত। আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শোভাযাত্রা সহকারে রাজধানীর স্বামীবাগ থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, শহীদ মিনার ও পলাশির মোড় হয়ে সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছায়। সেখানে এক সপ্তাহ অবস্থান করার পর আগামী ২৪ জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। এ সময় ঢাকেশ্বরী মন্দির থেকে একই পথে স্বামীবাগ মন্দিরে গিয়ে ফিরে রথটি শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের রথযাত্রা সামাজিক মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা

0: প্রশাসনের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা 31টি পরিবারের প্রত্যেককে 2 বান্ডিল করে ঢেউটিন এবং 3,000 টাকা নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারের পাশাপাশি বিত্তবান অসহায়দের পাশে থাকার আহ্বান জানান। কিশোরগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে 15-দিনব্যাপী মৌলিক দক্ষতা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত 25 জনের প্রত্যেককে 50,000 টাকার চেক ও সনদপত্র দেওয়া হয়। মানিকগঞ্জে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক বিশেষ সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে বক্তারা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় আধুনিক ও নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ ও উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 71% এবং সন্ধ্যে 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:21 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:48। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
4: এসো এসো, কেমন আছো তোমরা সবাই?
2: আলহামদুলিল্লাহ।
4: হারুন ভাই, বাবু, রাজা ভাই, বিবু, সবাই ঠিক টাইমলি চলে আইছো, তাই না? তো দেখো, ওই যে বর্ষা বাদলার মধ্যে আবার কেমন গরম, এই সবকিছু মিলে ঠিলে তো আছে নাকি? তো তোমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আচ্ছা, তো দেখো, আমরা কিন্তু দেখো এই অবস্থায় আমার কৃষক ভাইদের, মৎস্যজীবী ভাই বোনেরা, হাঁস মুরগি পালন যারা করতেছিল, এই কোনো কোনো জায়গায় হঠাৎ করেই পানি বেড়ে গেছে। তো এটা একটু খারাপই লাগে আমার এই কষ্টের মধ্যে। এমনিতেই আমাদের উৎপাদন যথেষ্ট আছে, তারপরেও যদি আরো বাড়ত এই হাঁস মুরগি কিছু কিছু জায়গায় একটু একটু একটু কষ্ট হয়েছে।
5: না হারুন ভাই শোনো, ও যে বকুলির বকুলির দেখলাম 2-3টা মুরগি পানিতে পড়ে গেছে।
4: খামারের মতন কাজ করি, মুরগি কিন্তু মরে গেলে পানিতে ফেলানো যাবে না, এটা মাটির তলে ভালো করে গর্ত করে পুঁতে রাখতে হবে, ছড়া যাবে। তো এই এই যে এই পশুপালনের ব্যাপারে আমাদের কিন্তু ভালোভাবে জেনে নিতে হবে।
2: হারুন ভাই, ওই যে আজকে না শ্রাবণ মাসের পয়লা, এখন তো বৃষ্টি তো হইবই,
4: বৃষ্টি হবি, এর সাথে আমাদের জীবন চলেছে, আমার বাপ দাদা চলেছে, আমরাও চলতেছি, আমরা বিয়ে শাদী করলে আমাদেরও সওয়াল পালার তাই হবে।
6: সাবধান থাকুন লাগবো, গোয়ালঘর ঠিক করুন লাগবো।
4: তবে একটা কথা মনে রাখো যে যে গাছগুলো লাগাইছি লাগাইছো, এই যে আমাদের বেতার যন্ত্রের সামনে যে সমস্ত ভাই বোনেরা আছেন, কৃষক ভাইরা, মৎস্যজীবী ভাইরা, বোনেরা, আর বোনেরা কথা বাদ দিলে আমার খারাপ শোনা, এই যে চাষাবাদ করে, এই আমার কিন্তু চাষি ভাবি অনেক বড় ভূমিকা। তো তারা সহযোগিতা না করলে এই বাড়ির কুকরোটা, মানে ওই যে মুরগিটা,
5: হ্যাঁ,
4: ওই মেহমান আসতে পারে, ওই ভালো ওই বড় মোরগটা কি
6: জবাই হইব না?
4: তো এই তারা কিন্তু অনেক কাজ করে। তো আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার
6: মাটি আমার।
4: আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আপনাদের জন্য প্রচার করে থাকি, আর এই সপ্তাহে আবহাওয়া কেমন থাকবে সে বিষয়েও কিন্তু আমরা আপনাদেরকে ওয়াকিবহাল করি, সে অনুযায়ী আমরা কিন্তু কাজ করব, জানব, শুনব, লাগাবো। তো গাছ যারা লাগাইছিলে তাকে যত্নআত্তি করতেছো
6: তোমরা?
4: খুব ভালো কথা, লাগালি হবি না যত্ন করতে হবে, এটা মূল কথা। তো চলো আমরা একটু মুরগির ব্যাপারে একটু শুনে আসি। তা হচ্ছে মাংস উৎপাদনে মুরগির জাত নির্বাচন, মানে কোন জাতের মুরগি নিলে পারে ভালো হয় সে ব্যাপারে বলতেছেন ডক্টর আম্বিয়া আক্তার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। তো চলো তার সাথে আমরা এই বিষয়টা তার মাধ্যমে শুনি।
7: ডিম উৎপাদন কিংবা মাংস উৎপাদন যে উদ্দেশ্যেই আপনারা মুরগি পালন করে থাকেন না কেন, প্রথমে জেনে নেওয়া ভালো মুরগির জাত সম্পর্কে। বিশ্বে মুরগির যেসব জাত রয়েছে তার কিছু কিছু জাত ডিম উৎপাদনের জন্য, কিছু কিছু জাত মাংস উৎপাদনের জন্য এবং কিছু কিছু জাত মাংস ও ডিম উভয় উদ্দেশ্যেই পালন করা হয়ে থাকে। ভৌগোলিক অবস্থানভেদে মুরগির জাতের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। এগুলো হল আমেরিকান শ্রেণীর জাত যেমন রোড আইল্যান্ড, ওয়াইনডোট, প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার, জার্সি, জিয়ান্ট, ডেলোয়ার এবং ডমিনিক। এশিয়াটিক শ্রেণীর জাত হল ব্রাহ্মা, ল্যাংশেন, কোচিন। ইংলিশ শ্রেণীর জাত যেমন অস্ট্রালোর, কর্নিশ, ডর্কিং, অরপিংটন, সাসেক্স, রেড ক্যাপ। ভূমধ্যসাগরীয় শ্রেণীর জাত যেমন লেগহর্ন, আন্দালুসিয়ান, মিনোরকা, বাটারকাপ, আনকোনা। হামবুর্গ শ্রেণীর জাত হল হামবুর্গ জাতের মুরগি। কন্টিনেন্টাল শ্রেণীর জাত হল কম্পাইন জাতের মুরগি। পোলিশ শ্রেণীর জাত হল পোলিশ জাতের মুরগি। ফ্রান্স শ্রেণীর জাত হল ক্রিভিয়ার, ফ্ল্যাভেরোলেস, হাউদার্ন, লা ফ্ল্যাচি জাতের মুরগি। গেম শ্রেণীর জাত হল মডার্ন, ওল্ড ইংলিশ। ওরিয়েন্টাল শ্রেণীর জাত হল কিউবালিয়া, মালয়, ফিনিক্স এবং সুমাত্রা। এসব শ্রেণীগুলো থেকে যেসব জাতগুলো মাংস উৎপাদনের জন্য বেশি উল্লেখযোগ্য, এবার আমি সেই জাতগুলোকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। প্রথমেই বলছি প্লাইমাউথ রক। 1800 সালের দিকে যুক্তরাষ্ট্রে এই জাতের উৎপত্তি হয়। অনেক ভ্যারাইটির প্লাইমাউথ রক দেখা যায়, তন্মধ্যে ব্যারেট, বাফ, ব্লু ও কলম্বিয়ান, প্যাট্রিস, সিলভার, পেন্সিল, সাদা উল্লেখযোগ্য। পুরুষের ওজন 4-3 কেজি, স্ত্রীর ওজন 3.4 কেজি পর্যন্ত হয়ে থাকে। আবদ্ধ অবস্থায় এরা পালন উপযোগী, মাংস উৎপাদনের জন্য এরা খুবই বিখ্যাত। এবার আসি কর্নিশ। কর্নিশ জাত 1893 সালের দিকে ইংল্যান্ডের শায়ার কান্ট্রিভুক্ত কর্নেলিয়াদের দেখা যায়। এরা বেশ চওড়া ও মাংসলযুক্ত, শরীর উজ্জ্বল, চোখ দেখতে খুবই সুন্দর, পালকগুলি ছোট এবং শরীরের সাথে সুন্দরভাবে আবৃত থাকে। এদের একটি বৈশিষ্ট্য হল ঠান্ডা সময়ে এদের বিশেষ যত্নের প্রয়োজন হয়। মোরগের ওজন হল 4.7 কেজি, মুরগি 3.6 কেজি, ককরেল হচ্ছে 3.8 কেজি এবং পুলেট হল 2.9 কেজি। এবার আসি ডেলোয়ার। ডেলোয়ার দেখতে অনন্য সুন্দর, সাদা পালকের, তবে গলা, লেজ ও পাখায় কালো স্টপেট পালক থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলোয়ার অঙ্গরাজ্যে প্লাইমাউথ রক এবং নিউ হ্যাম্পশায়ার জাতের সংকরায়নের ফলে এই জাতের উৎপত্তি হয়েছে এবং অঙ্গরাজ্যের নাম অনুসারে এদের ডেলোয়ার নামকরণ করা হয়েছে। এরা দেখতে মাঝারি আকৃতির। এদের মোরগের ওজন 3.9 কেজি, মুরগির ওজন গড়ে 3.3 কেজি হয়ে থাকে। মাংস উৎপাদনের জন্য এরা বেশ উপযোগী। এবার আসি নিউ হ্যাম্পশায়ার। আমেরিকার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে এই জাতের উৎপত্তি। এদের মোরগের ওজন 3.9 কেজি এবং মুরগির গড় ওজন 2.9 কেজি পর্যন্ত হয়ে থাকে, তবে এদের পালকের রং হালকা লাল। মাংস উৎপাদনকারী জাত হিসেবে বাংলাদেশে ব্রয়লার খুবই পরিচিত। ব্রয়লার উৎপাদনের জন্য আমেরিকান শ্রেণীর সাদা প্লাইমাউথ রোগ এবং ইংলিশ শ্রেণীর সাদা কর্নিশ জাতের মধ্যে সংকরণের মাধ্যমে তৈরি করা হয়েছে। ঠিক কত প্রজন্ম প্রজনন বা সংকরণ করা হয়েছে এবং এতে কোন জাতের রক্ত কত ভাগ রয়েছে তা বাণিজ্যিকভাবে গোপনীয়। বিশ্বের বিখ্যাত ব্রয়লার গ্র্যান্ড প্যারেন্ট বা দাদা প্রজন্ম এবং প্যারেন্ট স্টক বা বাবা প্রজন্মের ব্রয়লার লাইন থেকে বাণিজ্যিক ব্রয়লার ডিওসি অর্থাৎ একদিন বয়সী ব্রয়লার বাচ্চা উৎপাদন করা হয়ে থাকে। এরূপ ডিওসি স্ট্রেন উৎপাদনকারী সংস্থাগুলোর মাঝে এভিয়াজেন, করভ্যান্ট্রিক, হাভার্ড, শেভার এবং রস উল্লেখযোগ্য। তবে বাংলাদেশে যেসব স্ট্রেইনের ব্রয়লার ডিওসি পাওয়া যায় তা হল আরওয়ার একর, ইসা, কভ 500, রস 308, লোহম্যান মিট এবং হাভার্ড ক্লাসিক উল্লেখযোগ্য। ব্রয়লার হল পরিবেশ বান্ধব প্রাণী এবং প্রাণীজ আমিষের যোগানদাতা। ব্রয়লারের মাংস খুবই নরম, পুষ্টিকর, সহজে সিদ্ধ হয়, ছোট বড় সকলেই খেতে পারে, রান্না করা সহজ, অসুস্থ দুর্বল রোগীর জন্য পথ্য। গ্রামে যেখানে সার্বক্ষণিক মাছ মাংস কিনতে পাওয়া যায় না সেখানে মেহমান আপ্যায়নের জন্য ব্রয়লারের মাংস খুবই সহজে পাওয়া যায়। স্বল্প সংখ্যক ব্রয়লার পালনের জন্য সার্বক্ষণিক পৃথক কোনো জনবলের প্রয়োজন পড়ে না। সাংসারিক অন্যান্য কাজকর্মের পাশাপাশি গৃহকর্ত্রী এবং পড়ালেখার পাশাপাশি স্কুল পড়ুয়া ছেলেমেয়েরাও ব্রয়লারের যত্ন সহজেই নিতে পারে। ব্রয়লার পালনের জন্য খুব বেশি পুঁজির প্রয়োজন পড়ে না। তাছাড়া ব্রয়লার বিক্রি করে নগদ টাকাও সহজে উপার্জন করা সম্ভব। ব্রয়লার পালন করে অর্জিত টাকা সঞ্চয় করে বিপদে আপদে সে টাকা কাজে লাগানো যায় কিংবা অন্যান্য আয়বর্ধনমূলক কাজেও ব্যয় করা যায়। শ্রোতা বন্ধুরা, মাংস উৎপাদনকারী জাত সংরক্ষণে আপনাদেরকে যেসব বিষয়ে একটু বেশি খেয়াল রাখতে হবে তা হল সুষম খাদ্য, বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যবিধি মেনে চলা, শিডিউল অনুযায়ী ভ্যাকসিনেশন কর্মসূচি পালন করা, নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখা এবং জমাট বাঁধা লিটার ব্যবহার না করা। ব্রয়লার অর্থাৎ মাংস উৎপাদনকারী জাত খামারে প্রবেশ পথে জীবাণুনাশক পাত্র বা স্পেয়ার রাখতে হবে, আলাদা পোশাক ও জুতোর ব্যবস্থা রাখতে হবে, মৃত ব্রয়লার গর্ত কেটে পুড়ে ফেলতে হবে অথবা পুঁতে ফেলতে হবে, খামারে দর্শনার্থীদের খামার পরিদর্শনে নিরুৎসাহিত করতে হবে, সর্বোপরি ব্রয়লার খামারে রোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধী অর্থাৎ প্রতিকার করাই উত্তম সেদিকে নজর দিতে হবে।
4: আমরা শুনলাম মাংস উৎপাদনে মুরগির জাত নির্বাচন, তো আমরা এই বিষয়ে শুনলাম কার কাছ থেকে? ডক্টর আম্বি আক্তার, উনি প্রাণী সম্পদ কর্মকর্তা। তো আসসালামু আলাইকুম মেমন ভাই, কেমন আছেন আপনি? এই যে বেতার যন্ত্রের সামনে যারা আপনারা বসে আছেন, কিডা আইসে কন দেখিনি, আকাশে বাতাসে, এই যে বাতাসে যে গরম হচ্ছে, কখনো ঠান্ডা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাই না? এই বিষয়ে আপনাদের আমাদের সবার জানার জন্য উনি একটু পরামর্শ দিতে আইছেন। তো ভাই আপনি একটু আমরা গানটা মেহমান ভাইয়ের সাথে নিয়ে শুনি।

0: খালি টেকার কথা শুনলি কেমন,
1: আসলে তো টেকা হয়
0: কিন্তু মনে রাখতে হবে শুধু
1: টেকার কথা করলে হবে না, তো কষ্ট করতে হবে।
0: নিরাপদ ধান পাট আমাদের যে মাছ সবকিছু নিরাপদ উৎপাদন করতে
1: আবহাওয়া অনুযায়ী যত্ন নেওয়া লাগবে, শরীরের যেন ভালো ভালো হওয়ার জন্য তো আমরা খাই, আর যদি খারাপই হয় সেই খাওয়া খাওয়ার দরকার আছে।
0: তাহলে দেখো আমাদের উপরে নির্ভর করে সারা বাংলাদেশের মানুষ, কারণ হচ্ছে আমরা যা উৎপাদন করব তাই তো খাবি। তাহলে আমরা যদি সৎভাবে চাষাবাদ না করি তাহলে কি
2: মুরগির কথা কইলে না ডিম ডুম, ওই যে বকুলি তোমার জন্য কিন্তু ডিম দিয়ে পুডিং বানিয়ে আনছে,
1: তুমি খালি খোসা না দিয়ে পারো না,
0: কি মাছ বানাইছো তোমার তোমার বেশি চুল কাছে, তুমি ওই যে নখ আছে না তোমার হাতে, হাতের নখ একটু সমান করে আইনি বুঝলে, ওই এগুলা করি না বুঝলে ভালো না। তো চলো আমরা একটু এই সপ্তাহে কৃষি আবহাওয়া পরামর্শটা শুনে আনি নাকি, এই ব্যাপারে আমাকে আমাদের পরামর্শ দিতে আসছেন মোহাম্মদ শাহিনুল ইসলাম, আবহাওয়াবিদ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভাই আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আবারও দিলাম।
3: ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি।
0: হ্যাঁ, তাহলে আপনি আমাদেরকে একটু পরামর্শ দেন, সবাই অপেক্ষা করতেছে এই সপ্তাহে কৃষি আবহাওয়া কেমন কি হবি না হবি একটু জানান আমারে।
3: আমরা জানি যে এখন শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ আমাদের বাংলাদেশে বর্ষাকাল, আর বর্ষাকালে সাধারণত বৃষ্টিপাত একটু বেশি হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। তা এই আজকে থেকে যদি আমি আগামী এক সপ্তাহের পূর্বাভাসটা বলি, সেটা হলো আমাদের উত্তরাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে সেটা রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই তিনটা ডিভিশনে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি, পাশাপাশি বরিশাল এবং চট্টগ্রামে বৃষ্টিপাত হতে পারে। এটা আগামী তিন থেকে চার দিন মোটামুটি এরকম একটা আবহাওয়া থাকতে পারে। আর অন্য যে বিভাগগুলো বাকি রয়েছে যেমন খুলনা, ঢাকা এবং এই দুটা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকতে পারে। তবে দুঃসংবাদ হলো আগামী দুই তিন দিন পর, চার দিন পরে আমাদের চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল খুলনাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, পাশাপাশি অন্য দেশের অন্যত্র বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। সমস্যাটা হলো যেহেতু আমাদের দক্ষিণাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম বিভাগে একটা বন্যা হয়ে গেল এবং পাহাড়ি দশ যেটা আমরা বলি, পাহাড় গুলো একটু ভঙ্গুর, সুতরাং বৃষ্টিপাত বেশি হলে আবার ভূমিদশ হতে পারে, যেতে পারে, আবার বন্যায় অনেকটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে
0: ইনশাল্লাহ।
3: পাশাপাশি হলো জলাবদ্ধতার একটা ব্যাপার স্যাপার থাকে, সুতরাং আগামী তিন চার দিন পরে আমাদের জন্য একটু দুঃসংবাদ যে না দক্ষিণাঞ্চল সহ সমস্যাটা হলো বাতাসের প্রচুর পরিমাণ জলীয়বাষ্প, বর্ষাকালের কারণে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প থাকে যার কারণে শরীরের ঘাম শুকায় না এবং আমাদের একটা অনুভূত তাপমাত্রাটা বেশি মনে হয়, আমরা ডিসকমফোর্ট বা একটা আরামদায়ক অনুভব করি না। যেহেতু আকাশে প্রচুর পরিমাণে মেঘের ঘনঘটা থাকে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা খুব কম পেতে পারি। আর একটা হলো যেহেতু আকাশে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প থাকে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাবো না, সেই ক্ষেত্রে আমাদের যে বাষ্পীভবনের হার সেটা অনেকটা কম থাকতে পারে,
1: এই জন্য শেতা হয়ে থাকে সবকিছু।
3: হ্যাঁ, আর একটা হলো আমরা এখন আলাপ করব আসলে আমাদের কৃষি নিয়ে, যে আমাদের এই আবহাওয়ার কারণে কৃষির উপর কি কি প্রভাব পড়তে পারে বিশেষ করে সেটা নিয়ে আমরা আলাপ করব।
0: বলেন, জরুরিভাবে তাড়াতাড়ি বলেন, আমরা শুনি।
3: ঠিক আছে, আমরা যেহেতু দক্ষিণাঞ্চলে একটা বন্যা হয়ে গেল বিশেষ করে চট্টগ্রাম বিভাগে, সেই ক্ষেত্রে আমাদের একটু বিশেষ নীতিমালা এখানে রয়েছে, সেটা হচ্ছে আমরা এই সময় আমন ধানের বীজতলা আমরা অনেক সময় তৈরি করি এবং সেই বীজতলাটা অবশ্যই একটু উঁচু স্থানে তৈরি করতে হবে যাতে বন্যার পানি কিংবা আমাদের পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত না হয়। আর একটা হলো জলাবদ্ধতা যেহেতু আমাদের হয় সাধারণত চট্টগ্রাম বিভাগে এবং সেই এলাকার জন্য স্বল্প মেয়াদী বা স্থানীয় পরিবেশের উপযোগী এমন আমন ধানের জাত নির্বাচন করতে হবে আমাদের, যাহাতে আমাদের বন্যা বা জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত না হয় আর জমি দীর্ঘদিন পানিতে ডুবিয়ে রাখা যাবে না।
0: আচ্ছা,
3: সেই ক্ষেত্রে আমাদের যদি ডুবে থাকে সেই ক্ষেত্রে আমাদের বাসমান একটা বীজতলা ব্যবহার করা যেতে পারে, যেগুলো আমরা বরিশাল বিভাগে সাধারণত দেখি। আর একটা বাড়ি বর্ষণে যেহেতু আমাদের সম্ভাবনা খুব বেশি, সুতরাং বাড়ি বর্ষণের আগে বা বাড়ি বর্ষণের পরে বা বাড়ি বর্ষণের সময় আমাদের সেচ দেওয়া যাবে না, সার দেওয়া যাবে না বা বালাইনাশক প্রয়োগ করা যাবে না,
0: খুব ইম্পর্টেন্ট,
3: কারণ বৃষ্টির সময় সেটা দিলে কোনো কাজে
1: আসবে
3: চলে যাবে। তা আমাদের আর একটা জিনিস করতে হবে, যেহেতু বাড়ি বর্ষণের সম্ভাবনা আছে, বাড়ি বর্ষণ হওয়ার আগেই আমাদের দ্রুত পরিপক্ক সবজি সংগ্রহ করে ফেলতে হবে যাতে বৃষ্টিতে নষ্ট না হয়। আর একটা হলো আমাদের কলা বা অন্যান্য উদ্যান ভিত্তিক যে ফসলগুলো আমরা সাধারণত উৎপাদন করি সেগুলোতে অবশ্যই একটা কুটির ব্যবস্থা করতে হবে, যাতে প্রচুর পরিমাণে বর্ষণে বা প্রচুর বৃষ্টির কারণে সেগুলো হেলে না পড়ে বা নষ্ট যাতে না হয়ে যায়।
2: ছোট ছোট গাছগুলির খোঁটা দেওয়া দিয়ে দিতে
3: হবে। গবাদি পশু হাঁস মুরগি এখন যেহেতু বর্ষাকাল আমাদের শেষ, সেটা একটা বাবা আছে, সুতরাং সেই ক্ষেত্রে ওদেরকে আমাদের একটা উঁচু জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। এটা হলো আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের জন্য। আর যেহেতু আমাদের উত্তরাঞ্চলে তেমন একটা বৃষ্টি হয় নাই, সেই ক্ষেত্রে আমাদের উত্তরাঞ্চলে আমাদের অন্যরকম একটু পরামর্শ রয়েছে, বিশেষ করে যেহেতু বন্যার প্রভাবটা নাই। আমার সেই ক্ষেত্রে আমরা ধান আমনের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখন চারা রোপণ পর্যায়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে। আর একটা হলো বীজতলা থেকে আমাদের 25-30 দিনের চারা যেটা, সেটা তুলে নিয়ে আমাদের মূল জমিতে রোপণের প্রস্তুতি নিতে হবে। এবং আর একটা হলো বৃষ্টিপাতের পর বালানাশক প্রয়োগ করতে হবে। আমি আগেই বলছি বৃষ্টিপাতের আগে বালানাশক প্রয়োগ করা যাবে না।
0: জি,
3: আবার শেষ প্রয়োগ থেকে এখন বিরত থাকতে হবে, কারণ আমাদের আষাঢ় শ্রাবণ মাস প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, সুতরাং সেই ক্ষেত্রে আমাদের শেষ প্রয়োগ করার দরকার নেই।
2: আচ্ছা ভাইজান, এই সবজির বিষয়ে আমরা কি করব?
3: এখন যেহেতু দমকা হওয়া হতে পারে বৃষ্টির সাথে, সেই ক্ষেত্রে আমাদের সাধারণত উদ্যান ফসল যেগুলো কলা গাছ বা সেগুলো যেগুলো আছে সেগুলোতে আমাদের খুঁটি ব্যবহার করতে হবে। আর একটা জিনিস হলো আমাদের যেহেতু কুমড়া, ঝিঙ্গে, পটল এবং শশায় একটা বিটল নামে একটা পোকার আক্রমণ হতে পারে, সেটাকে নিয়ন্ত্রণ করতে অবশ্যই একটা ওষুধ ব্যবহার করতে হবে, সেটা হলো মেলাথিয়ন ওষুধ। তা আমার সবচেয়ে ভালো পরামর্শ হলো কৃষি অধিদপ্তর একজন কর্মকর্তার সাথে সেটা পরামর্শ করে ব্যবহার করা ভালো।
1: যেটাই করি না কেন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে করা লাগবে না ভাই? ওই গবাদি পশু সম্পর্কে একটু কন্ত।
3: আর গবাদি পশু একটা জিনিস কি, এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, শেষ সাথে বাপ কৃমিতে আক্রমণ হওয়ার খুব সুযোগ থাকে, সেক্ষেত্রে আমাদের গবাদি পশুকে ঠিক সময়ে কৃমিনাশক ওষুধ দিতে হবে, এবং হাঁস মুরগি যেগুলো রয়েছে আমাদের হাঁস মুরগিকেও কৃমিনাশক ওষুধ দিতে হবে। আর মৎস্যের ক্ষেত্রে যদি আমরা বলি, মৎস্যকে আমাদের যে পুকুরে চাষাবাদ করব সেই 15 দিন পরপর নমুনা পরীক্ষা করতে হবে, তাদের বৃদ্ধি কেমন হচ্ছে।
0: অনেক অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহিনুল ইসলাম আবহাওয়াবিদ, আপনার অনেক পরামর্শ পেলাম, আশা করব এটা মেনে চলবো আমরা।

0: ওই মানকা
1: যে
0: জালের ওই পাতলিয়া কিনারের মাথা উঁচা কইরা ধর, নইলে বড় কাতলাটা ফাল দা, জালের বাইরে পানিতে যাইব গা যত সব।
1: আপনি চিন্তা করেন না, ওই বাঁশের খোঁটাটা আমার হাতে একটু আগে দেন দেখি।
0: দিতাছি, একটু সবুর কর। এই ল
1: দেন দেন।
0: ওই খোঁটার চোখা মাথা মাটির কেদায় গাইরা দে, আর পানির উপরের মাথায় বাঁশের গিট্টু বরাবর জালটা আটকাইয়া দুই হাত দিয়া বাইন্ধা দে।
2: বাজান বাজান, ও বাজান, মা তোমার একটা কথা শুনাইতে কয়, তাড়াতাড়ি বাড়িতে চলো।
0: কিসের মধ্যে কি, এই কাজের সময় আবার কি কথা? তোরে কিছু কয় নাই মা টুকটুকি?
2: কইছে, তয় আমার নিষেধ করছে কইতে।
0: ঠিক আছে, তুই কইস না, তয় আমি বুঝছি।
2: কি বুঝছো বাজান?
0: তা তোর হই না কাম নাই, তুই খালি তোর মায়েরে ক গিয়া যে বাজান তোমারে বড় খাড়িটা দিতে কইছে, তুই এখন যা।
2: আইসা যাইতাছি।
0: ওই মাইনকা
1: যে
0: জালের তোর দিকের মাথাটা উঁচা করে ধরে রাখ। আর ওই আইনাল মিয়া
1: যে কোন,
0: তুমি তোমার দিকের মাথা নিচে রাখো, তাইলে সব মাছ তোমার দিকে যাইব।
1: আচ্ছা আইনাল ভাই, মাছের খাড়িটা তোমার কাছাকাছি আইনা পারে রাখো।
0: আর হ্যাঁ দেখো, মাছের দাবা দাবিতে খাড়ি যেন কাইতুয়া না পড়ে।
1: আচ্ছা
0: আর শোনো, সব চাইতে যে কাতলটা ধরা পড়বো, তুমি দুই হাত দিয়া শক্ত কইরা ধইরা সেটারে পারে নিয়ে আইসো। বুঝছো তো, বাড়িতে বড় মেয়ের জামাই আইছে।
1: ও তাইলে তো আইস বাড়িতে খাওয়া দাওয়া ভালোই হইব, কিন্তু আমরা কি?
0: তোরা ঠিক মতো মাছগুলো খাড়িতে বর, তোরাও বাদ যাবি না।
1: আলহামদুলিল্লাহ।
3: আইনাল ভাই,
1: মাতবরের কথার মর্ম কিছু বুঝছাও?
0: মাইনকা কথা কম নাকি
1: কাজ বেশি? আইনাল ভাই তুমি এখন মাছগুলা বাছাই করো, বড়গুলা বড় খাড়িতে আর ছোটগুলা অন্য খাড়িতে।
0: মাইনকা সবচেয়ে বড় কাতলাটা ওজন দে দেখি কয় কেজি হয়।
1: ওইটা মনে হয় আড়াই কেজি হইব।
0: আরে তুই দাড়ি পাল্লাই ওজন দেশ না কেন?
1: মাতবর সাহ দেহেন, দুই কেজি সাড়ে পাঁচশো গ্রাম, আমার আন্দাজটা ঠিক হইল না?
0: ঠিক আছে, তুই দৌড় দিয়া হন মাছটা বাড়িতে আমার গিন্নির কাছে দিয়ে দেহেস, মাছটা আবার লাভ দিয়া খারি ঠিক আছেন পইরা না যায়।
1: আচ্ছা আমি জামু আরামু।
4: যা যা।
0: আইডাল মিয়া
4: কোন,
0: তুমি পুকুর থেকে কিছু ছোট কচুরি বানা আনো দেহি।
4: আনতাছি।
1: মাতবর সাহ আমি এখন বড় পাল্লা দিয়া পাঁচটা খাড়ির সবগুলো মাছই ওজন দেই, দেহি মোট কত কেজি মাছ হইল।
0: আইনাল মিয়া
4: যে কম,
0: কচুরি গুলা অল্প অল্প করে সব খাড়ির মধ্যেই দাও।
4: আচ্ছা
0: পাইকার আসার সময় হয়ে উঠছে। কিরে মাইনকা কত কেজি হইল?
1: এই ছোট বড় মিলাইয়া মোট একশো পাঁচচল্লিশ কেজি হয়েছে।
0: তাহলে গড়ে একশো সত্তর টাকা হিসাবে একশো পাঁচচল্লিশ কেজির দাম মবলগে চব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হয়।
1: মাতবর সাহ আপনারা ডরেও কই না ভয়েও কই না, একটা কথা জিগাই, আচ্ছা এক পুকুরে এক খেপ দিয়াই চব্বিশ হাজার টাকার বেশি কামাইলেন?
5: খালি কামাই করলে তো হবে না, আমারে কিন্তু আগাতি হবে। আমাদের সব কিছুর মধ্যে ভালো জিনিস চিন্তা করতে হবে। এই যে দেখো আজকাল কত রকম আতঙ্ক ছড়ায়, কত রকম গুজব ছড়ায়, সব কিছুর থেকে কিন্তু হিসাব নিকাশ করতে হবে যে কোনটা গুজব আর কোনটা ভালো। তো আমরা আশা করব যে আমরা সবাই সৎ থাকবো, ভালো থাকবো, আমরা আমাদের নিজেদেরকে পাড়াপড়শিকে ভালোবাসবো, কারো সমস্যা হলে পারে দৌড়া যাবো নাকি?
6: তো যেটা আমরা সবার পাশে দাঁড়ালে
5: যেগুলো করে থাকে সাধারণত, দেখো গ্রামের যুবকরা যারা আছে, এই যে তারিকুল বলো, জুবায়ের বলো, মাশরাফি বলো, আরো যারা যারা আছে, এরা কিন্তু সবাই আগা আসে, ভালো জিনিস।
6: হ্যাঁ
5: মানবতা কিন্তু আবার বাড়েছে, এটা আলহামদুলিল্লাহ।
6: রাজাবের ক্ষেত্রে পানি হয়ে গেছিল না, সবাই মিলা কাইটে দিল।
5: হ্যাঁ খুব ভালো কাজ করেছে, তো এই ভালো কাজগুলোতে আমরা আগাবো, চলবো এবং দেশটিকে ভালো রাখবো। তো চলো, যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
7: চলো আমরা পুডিং একসঙ্গে খাবো।
6: হ্যাঁ হ্যাঁ পুডিং খাবো।

0: এখন সময় সন্ধে 7:30। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। প্রিয় শ্রোতা, শ্রাবণের এই প্রথম সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি আজকের চতুর্থ পালায়।
1: আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে শাহিন সুলতানা, আমিনুল ইসলাম মঞ্জু এবং আমি জান্নাতুল ফেরদৌসি লিসা।
0: আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন
1: উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ, এস এম আল জুবায়ের
0: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন
1: উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম সেনান ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি দরবারের আজকের আয়োজনে।
1: দরবারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠোসুর পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী আব্দুল আলীম, গীতিকার জালাল উদ্দিন খাঁ, সুর করেছেন ইউনুস আলী।

সৈনিক ভাই ও বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। এবারের গানটির রচয়িতা শহীদুল্লাহ ফরায়েজি, নিজে সুরে গিয়েছেন বারী সিদ্দিকী।

সৈনিক ভাই বোনেরা, আপনারা শুনছেন দুর্বার অনুষ্ঠানে পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। এবারে শুনবেন কানাইলাল শীলের কথায় ও সুরে আবু বকর সিদ্দিকের কণ্ঠে এই গানটি।

মেটো সুরে এবারে গানে কণ্ঠ দিয়েছেন মৌসুমী আক্তার শ্রাবণী। গানটি রচয়িতা মইনুল কারিগর, সুর দিয়েছেন মোহাম্মদ জুয়েল আল দিন।

0: এই গানটির সাথে শেষ হলো পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, অল্পক্ষণের মধ্যেই প্রচারিত হবে খেলাধুলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। আগামী রোববার বাংলাদেশ সময় রাত একটায় নিউ ইয়র্কে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মোকাবেলা করবে। এদিকে গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এর আগে প্রথম সেমিফাইনালে 2-0 গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় স্পেন।
1: আটলান্টার আকাশ কাল রাতে সাক্ষী হলো ফুটবল ইতিহাসের এক মহাকাব্যিক উপাখ্যানে, যেখানে 90 মিনিটের যুদ্ধ শেষে মাঠের সবুজ ক্যানভাসে রচিত হলো আলবিসেলেস্তের এক রূপকথা। 2026 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে 2-1 গোলে স্তব্ধ করে ফাইনালে পৌঁছে গেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ও তীব্র উত্তেজনায় ঠাসা। তবে 55 মিনিটে মর্গান রজার্সের নিখুঁত ক্রসে পা ছুঁয়ে অ্যান্থনি গর্ডন যখন ইংল্যান্ডকে এগিয়ে নিলেন, তখন মনে হচ্ছিল 60 বছরের ইংরেজ আক্ষেপ বুঝি এবার ঘুচবে। কিন্তু মহাকাব্যের শেষ দৃশ্য যে তখনও বাকি। 85 মিনিটে মেসির পাস থেকে অ্যান্ড্রু ফার্নান্দেজের দূরপাল্লার এক বুলেট গতির শট ভাঙল ইংলিশ দুর্গ। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগুচ্ছে ঠিক তখনই 92 মিনিটে মেসির বাঁকানো ক্রস থেকে শূন্যে ভেসে এক অসাধারণ হেডে থ্রি লায়ন্সের হৃদয় ভেঙে দেন বদলি নামা লাউতারো মার্টিনেজ। রূপকথার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা এখন আরও একটি সোনালী ট্রফি ছোঁয়ার অপেক্ষায়, যেখানে আগামী 19 জুলাই নিউ ইয়র্ক মেটল্যাফ স্টেডিয়ামে ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে ইউরোপ সেরা স্পেন। এর আগে আগামী 18 জুলাই বাংলাদেশ সময় শনিবার রাত 3টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম ফ্রান্স। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বিস্তারিত শুনছিলেন প্রতিবেদনে। এবারে হকির খবর। ওমানের রাজধানী মাস্কাটে জুনিয়র এইচ কাপ নারী হকিতে বাংলাদেশ দল তাদের তৃতীয় ম্যাচে এখন পাকিস্তানের মোকাবেলা করছে। আজ রাত 10টায় দিনের দ্বিতীয় ম্যাচে হংকং চায়না কাজাখস্তানের বিপক্ষে খেলতে নামবে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় পাকিস্তান উজবেকিস্তানের এবং রাত 10টায় বাংলাদেশ কাজাখস্তানের বিপক্ষে খেলতে নামবে। কার্ডিফে স্বাগতিক দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 26 ওভারে 3 উইকেটে 144 রান করেছে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে ইংল্যান্ডের জয় ছাড়া বিকল্প নেই। 3-ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। আগামীকাল বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। সিরিজের টিকে থাকতে হলে বাংলাদেশের এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। 3-ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। আগামী রোববার দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গাজীপুরে ফুটসল ফুটবল টুর্নামেন্টে বন্ধুমহল ফুটবল একাদশ ফাইনালে উঠেছে। আজ স্থানীয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে তারা 4-1 গোলে রবিদাসপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আগামী শনিবার থেকে ঢাকায় বয়সভিত্তিক 10ম সাউথ এশিয়া কারাতে প্রতিযোগিতা শুরু হচ্ছে। দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত 2-দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের 565 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন করে স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সংক্রান্ত উপকমিটির এক সভায় ইতোমধ্যে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে রাত 8:30।

0: দেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, যে যেখানে বসে শুনছেন আমাদেরকে, সকলে সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনায় আমন্ত্রণ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে। সুখী সংসার অনুষ্ঠানে আজ আপনাদের জন্য রয়েছে আন্তবেতার অনুষ্ঠান সংযোগ। সংযোগে আজ আপনারা শুনবেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের রেকর্ডকৃত অনুষ্ঠান।
2: প্রিয় শ্রোতা, আমি জানি আপনারা সবাই আজও সেটির সামনে বসে আছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের এই প্রিয় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান সোনালি জীবন শোনার জন্য। আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল অনুষ্ঠানে। বাংলাদেশ বিশ্বের সর্বাধিক জনবসতিপূর্ণ দেশ। আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের 3000 ভাগের এক ভাগ মাত্র, কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ। 1901 সালে মোট জনসংখ্যা ছিল 2.3 কোটি। আমরা যদি কর্মক্ষম লোকদের তুলনা করি তাহলে আমরা আরও কিছু জানতে পারব। আমরা সকলেই জানি 15 থেকে 60 বছর বয়সী লোকেরাই কর্মক্ষম জনশক্তি, কিন্তু বাংলাদেশে 15 বছরের কম এবং 60 বছরের বেশি বয়সী লোকেরা সংখ্যায় বেশি হওয়ার কারণে বৃহত্তর জনগোষ্ঠী অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে পারে না। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারী সমাজ তুলনামূলক অবদান রাখতে পারে না। এ থেকে প্রমাণ পাওয়া যায় জনসংখ্যার আধিক্য বা অধিক জন্মহারই উন্নয়নের পথে বড় বাধা। তাই জনসংখ্যা কখনো আশীর্বাদ আবার কখনো অভিশাপ হিসেবে দেশের উন্নয়নে বা অর্থনীতিতে প্রভাব বিস্তার করে। জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যাসমূহ বাংলাদেশের উন্নয়নকে যেভাবে ব্যাহত করছে তাতে জনসংখ্যা বৃদ্ধিকে জনসংখ্যা বিস্ফোরণ বলে অভিহিত করা হচ্ছে। দেশজুড়ে বাল্যবিবাহ, শিক্ষার অভাব, জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে অজ্ঞতা, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, মৃত্যুর হারের চেয়েও জন্মহারের আধিক্য ইত্যাদি কারণে জনসংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছে। জনসংখ্যার হার বৃদ্ধির নিয়ন্ত্রণে সহায়তার লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর

0: নিম্নমুখী জীবনযাত্রার মান, আবাদী জমির হ্রাস, সড়ক দুর্ঘটনা, যানজট, দুর্ভিক্ষ, মহামারী, রাজনৈতিক অস্থিতিশীলতা, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন প্রভৃতি সমস্যার কারণে দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। কোনো দেশের জনাধিক্য দেখা দিলে, সে দেশ যদি তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তবে দুর্ভিক্ষ, মহামারী, প্লাবন ইত্যাদির মাধ্যমে প্রকৃতি নিজেই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে। মেলথাসের জনসংখ্যা তথ্য বাংলাদেশে মাঝে মাঝে উকি দিয়ে তা প্রমাণ করে দেয়। জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে পারলে সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথ সুগম হবে। সুপ্রিয় শ্রোতা, আমাদের এবারের আয়োজনে রয়েছে পুষ্টি বিষয়ক স্পট।
1: বাবা,
2: কি রে মা,
1: এই মাত্র স্কুল থেকে আসলা, একটু বিশ্রাম করলা না, আবার কই যাও বাবা?
2: কাজের কি আর শেষ আছে রে মা?
1: বিশ্রামের তো দরকার আছে বাবা।
2: আছে তা আছে, তারপরও কর্তব্যের একটা অদৃশ্য ধাক্কা আছে বুঝলি। কর্তব্য কাজ শেষ না করা পর্যন্ত সুস্থির হওয়া যায় না।
1: গ্রামের মানুষ তোমারে কত ভালোবাসে, তার জন্য তোমার কর্তব্য বোধ কম না। কিন্তু আমি যে,
2: তুই তো আমার মা, আমার

0: কামাল ভাই বলছে চিকিৎসা নাকি সোজা
1: বুঝছে নাকি জন্ম থেকে তো তোর পা দুইটা বাঁকা শুনছি ছোটবেলায় অপারেশন করাইতে পারলে ঠিক হয়ে যাইতো কিন্তু আমরা তো আর এত সব জানতাম না
0: এখন খুব সোজা অপারেশনের পর আমার পা আর বাঁকা থাকবো না বাবা
1: বড় আশার কথা শুনলাম রে মা মুখ কামেল আসলে বসায় রাখিস আমি তাড়াতাড়ি ফিরে আসবো
0: এখন না গেলে হয় না
1: না রে মা প্রতিদিনের কাজ রুটিন করা একটা পিছে পড়লে সেইটা পিছে পড়েই থাকে আমার এক ছাত্র বড় ভালো ছাত্র স্কুলে আসে না কি কারণে আসে না জানি না জানা দরকার একটা ছাত্র ড্রপ আউট হওয়া ঠিক না বুঝছস না
0: তাইলে যাও বাবা আমার তো পা নষ্ট কিন্তু কত জনের যে কত রকমের কষ্ট সেটা আমি বুঝি বাবা কারো চোখে আলো নাই কারো কানে শব্দে সুর বাজে না আবার কেউ শব্দ দিয়ে নিজের সুখ দুঃখের কথা জানান দিতে পারে না সেই তুলনায় আমি তো অনেক ভালো
1: তুই বড় ভালো ময়না সত্যি তুই ভালো সমীরুদ্দিনের বাড়ি থেকে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো মা
0: এই যে বাবা তুমি হঠাৎ কেমন জানি সিরিয়াস হয়ে গেছো তোমার সব কাজ সাইরা তারপরে আসবা এত দুঃখ দুঃখ ভাব আমার ভালো লাগে না
1: না না কিসের দুঃখ মনে করলে এই দুঃখ তোর মতন একটা মেধাবী মাইয়া যারা আছে তার আবার দুঃখ কিসের হ্যাঁ
0: এই যে বাবা ধরো ছাতাটা নিয়ে যাও বাবা
1: হ্যাঁ আরে মা আমি গেলাম সমীরুদ্দিন
2: মা
1: সমীরুদ্দিন
2: বলেন স্যার হঠাৎ কি মনে কইরা
1: তোমার পোলা জসীমউদ্দিন স্কুলে যায় না কেন কি হইছে
2: শরীর ভালা না
1: শরীর ভালা না মানে প্রায় তো স্কুল কামাই দেয়
3: কামাই না দিয়া কি করব স্যার জানে বাসলে তো স্কুল
1: জানে বাসলে মানে
2: বেড়াইমা পোলা সারা বছরই একটা না একটা ব্যারাম লাগিয়েই থাকে জ্বর জারি জন্ডিস কুন্ডা বাদ গেছে পেট বেড়াইমা
3: বাপের মতন পেট বেড়াইমা পোলার আর দোষ কি
2: এই যে চুপ করো নিজের দা কোনা কেন
1: হাই হাই পুরা পরিবারের দেহি এক দশা
3: না মানে স্যার স্যার বসেন আপনার লাগা শরবত বানায় আনিগা
1: খারাও খারাও খারাও খারাও তোমাগো বাড়ির শরবত খাওয়াটাও তো নিরাপদ মনে হইতেছে নাই
3: কেন স্যার এমন কথা কইলেন কেন স্যার
1: কমুনা তোমাগো বাড়ির যে অবস্থা দেখতাছি
2: যে বাড়ির কি হলো আবার
1: বোঝো না
2: না
1: বাড়ির সকলে সারা বছর বেড়া ভয় কেন
3: স্যার
1: চারদিকে এত ময়লা গান্দা শরীর ঠিক থাকবো কেমনে
3: এইটা কি কইলেন স্যার
1: শোনো খালি পরিষ্কার কাপড় চোপড় পরলেই হয় না ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ওই যে তোমাকে স্যানিটারি পায়খানার পিছনে টিউবওয়েল বসাইছো চারদিকে আবর্জনা মাছি ভনভন করতেছে এইসব থেকে তো রোগের উৎপত্তি
2: হ স্যারের কথাটা তো ঠিকই
1: সবই আছে তোমাকে অথচ কিছুই ঠিক নাই বাড়ি ঘর পায়খানা নিয়মিত পরিষ্কার করতে হয় বুঝছো ভরাট হয়ে গেলে নিরাপদে মল নিষ্কাশনের ব্যবস্থা করতে হয় যাতে তা পানির উৎস আর পরিবেশ দূষিত করতে না পারে খাবার ঢাইকে রাখতে হয় ব্যক্তিগত পরিচ্ছন্নতার সাথে স্বাস্থ্যের নিবিড় সম্পর্ক আছে সেই অভ্যাস করতে হয়
3: স্যার বুঝছি স্যার ভবিষ্যতে আমার পোলা জসীমউদ্দিনের আর কোনো দিন স্কুল কামাই হইব না আমি আপনার সব কথা পালন করুম শত কামের মধ্যে পয় পরিষ্কারের কাম আগে আগে হইল স্বাস্থ্য আগে শান্তি
2: আর আর আমরা বেড়াইমা পরিবার হইয়া থাকতে চাই না স্যার স্বাস্থ্য খারাপ মানে বাঙ্গাসুরা জীবন এই রকম জীবনের দাম কি স্যার
1: হ্যাঁ কথাটা মনে রাখবো
4: এতক্ষণ শুনলেন পুষ্টি বিষয়ক স্পট প্রিয় শ্রোতা এবারে শুনবেন সুখী সমৃদ্ধ পরিবার গঠনে নবদম্পতির করণীয় শীর্ষক কথিকা বলছেন সিরাজুল হক সিরাজ জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জেলা সিভিল সার্জন কক্সবাজার
5: খাদ্য গ্রহণের মূল উদ্দেশ্য হল সুস্থ সবল ও কর্মক্ষম হয়ে বেঁচে থাকা যে কোনো খাবার খেয়ে পেট ভরানো যায় কিন্তু তাতে দেহের চাহিদা মিটিয়ে সুস্থ থাকা যায় না তাই পরিবারের সদস্যদের সমৃদ্ধ পুষ্টি চাহিদা পূরণ একটি আবশ্যক বিষয় ধরে নিতে হবে বাংলাদেশে খাদ্য উৎপাদন ঘাটতি পূরণ হলেও পুষ্টি সমস্যা অনেক বড় আকারে বিরাজিত রয়েছে ফলে এদেশের হাজার হাজার মানুষ পুষ্টিহীনতার কারণে নানা রোগের শিকার হয়ে অহরহ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে বিশেষ করে গ্রামাঞ্চলের মা ও শিশুরাই এর শিকার বেশি পরিবারের সদস্যদের পুষ্টিকর খাবার হিসেবে ফলের গুরুত্ব অপরিসীম অধিকাংশ ফলেই সুস্বাদু পুষ্টিকর মুখরোচক এবং তৃপ্তিদায়ক অতি জরুরি খাবারের অভাব কেবল দানাদার খাদ্যে পূরণ হয় না পুষ্টিকর খাবারের উপর নির্ভর করছে আমাদের জীবনের অস্তিত্ব কর্মক্ষমতা মেধাবৃত্তি উন্নতি ও সমৃদ্ধি ফল

0: দেশের একটি জনপ্রিয় ও উপকারী উদ্যানতাত্ত্বিক ফসল। রং, গন্ধ, স্বাদ ও পুষ্টির বিবেচনায় আমাদের দেশীয় ফল সমূহ পরিবারের পুষ্টি চাহিদা পূরণের জন্য খুবই অর্থবহ ও বৈচিত্র্যপূর্ণ এবং উপযোগী।
1: প্রিয় শ্রোতা, শুনছিলেন জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পরে।
2: যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: তাবশ্যকীয় বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজ পদার্থেরও অন্যতম প্রধান উৎস হচ্ছে দেশীয় ফল, যেমন আম, জাম, লিচু, পেয়ারা, আমলকি, কাঁঠাল, আনারস, কলা, কুল, পেঁপে ইত্যাদি। সুষম খাদ্য বিবেচনায় এনে আমরা মূলত 6 ধরনের খাবার প্রতিদিন আহার করে থাকি। এগুলো হল শর্করা বা কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন, স্নেহ বা তেল, ভিটামিনস, খনিজ লবণ এবং পানি। ফলে সব ধরনের খাদ্যে পাওয়া যায় এ ধরনের উপাদান। পরিবারের পুষ্টি চাহিদা পূরণে প্রচলিত আরও কিছু ফলমূল লক্ষ্য করা যায় যাহা দেশীয় ফল হিসাবে সমধিক পরিচিত। তা হচ্ছে লটকন, চালতা, করমচা, লুকলুকি, কলমা ও তেঁতুল। পুষ্টিবিজ্ঞানীদের মতে পরিবারের সদস্যদের পুষ্টি চাহিদা পূরণে এবং সুস্বাস্থ্যের জন্য জনপ্রতি প্রতিদিন গড়ে 115 গ্রাম ফল খাওয়া প্রয়োজন হলেও বর্তমানে এদেশের মানুষ দৈনিক মাত্র 76 গ্রাম ফল খাওয়ার সুযোগ পাচ্ছে। তাই পরিবারের সদস্যদের শরীরের বাড়ন্ত এবং সুস্থতা তেমন একটা পরিলক্ষিত হয় না। প্রয়োজন ও প্রাপ্তির এ ধরনের ব্যবধানের কারণ একদিকে যেমন সচেতনতার অভাব, অন্যদিকে রয়েছে উৎপাদনের সীমাবদ্ধতা। তাই খাদ্যপুষ্টি চাহিদা পূরণ সহ আর্থসামাজিক উন্নয়নে স্বাদে গন্ধে পুষ্টিতে শ্রেয়তর আমাদের অপ্রচলিত ফলগুলোর উৎপাদন দেশব্যাপী সারা বছর যৌক্তিকভাবে এবং পরিকল্পিত উপায়ে বাড়িয়ে তুলতে হবে।
4: প্রিয় শ্রোতা, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদেরই প্রিয় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান সোনালী জীবন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং ছোট পরিবার নিয়ে নিরাপদে থাকুন।
5: এতক্ষণ আন্তবেতার অনুষ্ঠান সংযোগে শুনলেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের রেকর্ডকৃত অনুষ্ঠান। সকলের সুস্থ সুখী জীবন কামনায় শেষের কথায় বলে যাই, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সৈয়দা শাহান আরা চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
6: শাহিদা মঞ্জুরি।
7: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। পূর্বের ন্যায় 1 নভেম্বর জাতীয় যুব দিবস পালনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক, সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। রাষ্ট্রীয় মর্যাদায় সারা দেশে পালিত হল ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। আবু সাঈদ, ওয়াসিম আকরাম সহ জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করল জাতি। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। হাদি হত্যা মামলা সন্দেহভাজনদের ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজিরকে প্রত্যর্পণে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের দ্রুত সারার অপেক্ষায় বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব শুরু। উৎসবের উদ্বোধন করে সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। 45 বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেফতার। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গত 2 দিনে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত অন্তত 12। এবং বুলাওয়েতে দ্বিতীয় টি-20 ক্রিকেটে আগামীকাল স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় যুব দিবস পূর্বের ন্যায় প্রতিবছর 1 নভেম্বর উদযাপনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রতিবছর 1 নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হতো। অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদ বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ 12 আগস্ট উদযাপন করার সিদ্ধান্ত প্রদান করা হয়। 2025 সালে উভয় দিবস 12 আগস্ট একত্রে উদযাপনকালে বর্ষাকালে হওয়ায় দিবসটি উপলক্ষে আয়োজিত যুব র্যালি, যুব সমাবেশ এবং যুব মেলা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন। জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময়ে যুব মেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে। এজন্য মন্ত্রিসভা কর্তৃক জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 12 আগস্ট তারিখে একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1 নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে একথা বলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটা দেশ গড়ে তুলতে কাজ করছে যেখানে কোনো জাতিগোষ্ঠীর বৈষম্য থাকবে না। বৈঠকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমির মালিকানা সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠন, কেন্দ্রীয় কালচারাল সেন্টার, বিভিন্ন প্রকল্পের নামে বা রিজার্ভ বনাঞ্চল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতি উচ্ছেদ বন্ধ করা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ঋণ সুবিধা প্রদানের দাবি উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে সমাধানযোগ্য সমস্যাগুলো আগে সমাধান করার চেষ্টা করছে। আজ 16 জুলাই ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। 2024 সালের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হন। এই আন্দোলনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দেশের শাসন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসে। এবারে শুনুন জুলাই শহীদ দিবসের উপর একটি বিশেষ প্রতিবেদন।
2: 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের দাবিতে উত্তাল ছিল দেশের রাজপথ। আন্দোলন দমনে সহিংসতার ঘটনায় রংপুরে
3: আগের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগ সহ তাদের ভাড়াটে বাহিনী ও বহিরাগতদের হামলার ঘটনায় ফুঁসে ছিল সাধারণ মানুষ। 24-16 জুলাই মঙ্গলবার সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায় রাজপথে। এদিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। পাল্টা সমাবেশ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও। ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, রংপুর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় আন্দোলনকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ, যুবলীগ ও সরকার সমর্থকদের হামলা ও সংঘর্ষে ঢাকা, রংপুর ও চট্টগ্রামে অন্তত 6 জন নিহত হয়। শুরু হয় মৃত্যুর মিছিল। এর মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বুলেটে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। তার দুই হাত প্রসারিত সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। দলে দলে রাস্তায় নেমে আসতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলন হয়ে ওঠে সর্বব্যাপী। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে, বুলেটের সামনে আবু সাঈদের দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকাই তৎকালীন শোষণ ও বঞ্চনার রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হয়ে ওঠে।
4: নাগরিক হিসাবে তো আমাদের অধিকার আছে রাষ্ট্রকে ক্রিটিসাইজ করা, সরকারকে বলা এটা তুমি ভুল করছো। সেই অধিকারটা যখন না থাকে তখন মানুষ মনে করে যে আমার মৃত্যু হচ্ছে না, আমি মরে গেলেও আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। ওই যে একটা বিখ্যাত শব্দ আছে না, যে গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ, আমি বাঁচবো অথবা আমার মৃত্যু। এই মেসেজটাই এটাই আবু সাঈদ দিয়েছে।
3: আবু সাঈদ হত্যাকাণ্ড হয়ে ওঠে জুলাই আন্দোলনের অন্যতম রূপান্তরকারী ঘটনা। পরিস্থিতি সামলাতে প্রথমবারের মতো ঢাকা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়। এদিন ঢাকায় আন্দোলনে যোগ দিতে রাস্তায় নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা 16 জুলাই সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় ছাত্রলীগ। বিকেলে ঢাকার সায়েন্স ল্যাবের মোড়ে ছাত্রলীগের হামলায় 2 জন নিহত হয়। আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্রলীগের সম্ভাব্য হামলা মোকাবেলায় শিক্ষার্থীদের অনেকেই কর্মসূচিতে অংশ নেন লাঠি হাতে। রাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সারা দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি গ্রহণ করে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশের বিভিন্ন জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র ও গণগ্রন্থাগারে বিশেষ প্রদর্শনী ও তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়া রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় শহীদদের স্মৃতিস্তম্ভ ও কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের দাবিতে উত্তাল ছিল দেশের রাজপথ। আন্দোলন দমনে সহিংসতার ঘটনায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে ছাত্রনেতা ওয়াসিম আকরাম সহ কয়েকজন প্রাণ হারান। তাদের আত্মত্যাগই পরবর্তীতে আন্দোলনকে গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে নেয়। দিনটি স্মরণে দেশজুড়ে পালিত হয় জুলাই শহীদ দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের।
5: দিবসটি উপলক্ষে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জুলাই শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া
2: দিবসটি উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এর আগে তার কবর জিয়ারত, শোক র্যালি, লাল ব্যাজ ধারণ এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আবু সাঈদ ও ওয়াসিমের আত্মত্যাগ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে সুগম করেছে। তিনি শহীদদের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
6: এই জুলাই গণ অভ্যুত্থান আমাদের আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা, দেশকে সমৃদ্ধ করবার চেতনা, এই চেতনার উদ্বুদ্ধ হয়েই আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থানের চেতনায়, এই ১৬ই জুলাইয়ের চেতনায় আমরা এগিয়ে যাব, একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ।
2: অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের স্মরণে নগরের ১৬ শহর রেল স্টেশনের প্রবেশ মুখে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া এদিন সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বাগগুজারা এলাকায় শহীদ ওয়াসিম আকরামের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। ফুলেল শ্রদ্ধা, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়ায় অংশ নেন স্থানীয় জনগণ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।
7: যারা জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, যারা সেই নির্দেশ পালন করেছে ফিল্ড পর্যায়ে, এবং বিগত ১৭ বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের সময়, বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব।
2: এছাড়া এদিন খাগড়াছড়িতে জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে দিবসটির তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত উপস্থিত ছিলেন। তিনি বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থান হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, গণতন্ত্রহীনতা, দমন পীড়ন, গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভই একসময় গণ অভ্যুত্থানের রূপ নেয়। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, পুষ্পস্তবক অর্পণ এবং স্মরণ সভা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব আয়োজনে অংশ নিয়ে সর্বস্তরের মানুষ জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন ভাতা এবং চাকরি স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আজ রাজধানীর একটি মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দূর করা না গেলে পেশাদার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে এবং অপসাংবাদিকতার সুযোগ সৃষ্টি হবে। প্রকৃত মেধাবী সাংবাদিকদের এই পেশায় ধরে রাখতে হলে সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা অপরিহার্য। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদি হত্যা মামলার গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের কাছ থেকে দ্রুত সাড়া আশা করছে। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।
8: ভারতে আছে তিনজন আর আবুধাবি ইউএইতে আছে চারজন। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি, যে এক্সট্রাডিটেড হওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে এবং ইউএন চার্টারের অনুসারে যেটা ইউএর সাথে করা হয়, তো সেগুলো আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাব।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের 9-দিনব্যাপী রথযাত্রা মহোৎসব। রাজধানীর স্বামীবাগে ইস্কন মন্দিরে বিকাল 3টায় এই রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা উৎসব উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে। গীতাপাঠ, আরতি ও কীর্তনের মধ্য দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দির থেকে রথে আরোহণ করিয়ে শুরু হয় পবিত্র এই তীর্থযাত্রা। এই সময় ভক্তরা সবার মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের রশি স্পর্শ করলে পুণ্য লাভ হয়। সেই বিশ্বাসে খালি পায়ে দূর দূরান্ত থেকে আসা হাজারো ভক্ত রথের সঙ্গে পদযাত্রায় অংশ নেন। ভক্তদের উপস্থিতি ও ধর্মীয় আবেগের মুখর হয়ে ওঠে রথযাত্রার পথ।
11: একটা বছর অপেক্ষা করি কখন এই জগন্নাথ দেবের রথযাত্রা আসবে। জগন্নাথ হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের একটা রূপ।
12: নিজেদের পাপ মোচন এবং আমাদের নিজের আশা পূরণের জন্যই মূলত আমরা করে থাকি এটা।
13: সবার মঙ্গলার্থে এই আয়োজন আমরা শরীক হয়েছি।
14: জগন্নাথের দর্শন পেয়েছি, খুবই আনন্দ লাগছে।
10: রাজধানীর স্বামীবাগে ইস্কন মন্দিরে বিকেল 3টায় এই রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করে দেশের উন্নয়ন করতে চায় সরকার।
15: ধর্মকে সবার মধ্যে যেন সকলে সকল ধর্ম পালন করতে পারে, সবার মধ্যে তিনি চেয়েছেন যে আমরা বাংলাদেশকে কোন সুনির্দিষ্ট ধর্মের জন্য এখানে কেউ সুবিধা দিতে না পারে, বাংলাদেশ সবার জন্য কাজ করতে পারে। আমরা সেই কথাই বলতে চাই যে আমরা ধর্মীয় ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না, আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
10: এছাড়া রাজধানীর তাঁতীবাজারের জগন্নাথজিউ ঠাকুর মন্দির, জয়কালী মন্দির, রামসীতা মন্দির, শাঁখারি বাজার সহ দেশের বিভিন্ন মন্দিরেও রথযাত্রা ও রথ টান অনুষ্ঠিত হয়। আগামী 24 জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
9: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দীর্ঘ 45 বছর ধরে পলাতক ব্যক্তিকে আজ গ্রেফতার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
16: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। কয়েক মাস ধরে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গত 2 দিনে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গতকাল গাজার মধ্যাঞ্চলে নিহতদের মধ্যে একই পরিবারের 3 জন রয়েছে। তেহরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। জবাবে রাতভর ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রাখে ওয়াশিংটন। তেহরান জানায় তারা জর্ডান, কুয়েত ও বাহরাইন সহ ওই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। 6ষ্ঠ দিনের মতো নতুন করে শুরু হওয়া এই সংঘাত যুদ্ধবন্ধের প্রাথমিক চুক্তিকে অনিশ্চিত করে তুলেছে। খেলার খবর, ক্রিকেট। আগামীকাল বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশের এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। 3-ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। আগামী রোববার বাংলাদেশ সময় রাত 1টায় নিউ ইয়র্কে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মোকাবেলা করবে। এদিকে গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: আটলান্টার আকাশ কাল রাতে সাক্ষী হল ফুটবল ইতিহাসের এক মহাকাব্যিক উপাখ্যানে, যেখানে 90 মিনিটের যুদ্ধ শেষে মাঠের সবুজ ক্যানভাসে রচিত হল আলবি সেলেস্তের এক রূপকথা। 2026 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে 2-1 গোলে স্তব্ধ করে ফাইনালে পৌঁছে গেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ও তীব্র উত্তেজনায় ঠাসা। তবে 55 মিনিটে মর্গান রজার্সের নিখুঁত ক্রসে পা ছুঁয়ে অ্যান্থনি গর্ডন যখন ইংল্যান্ডকে এগিয়ে নিলেন, তখন মনে হচ্ছিল 60 বছরের ইংরেজ আক্ষেপ বুঝি এবার ঘুচবে। কিন্তু মহাকাব্যের শেষ দৃশ্য যে তখনও বাকি। 85 মিনিটে মেসির পাস থেকে অ্যাঞ্জো ফার্নান্দেজের দূরপাল্লার এক বুলেট গতির শট ভাঙল ইংলিশ দুর্গ। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগুচ্ছে ঠিক তখনই 92 মিনিটে মেসির বাঁকানো ক্রস থেকে শূন্যে ভেসে এক অসাধারণ হেডে থ্রি লায়ন্সের হৃদয় ভেঙে দেন বদলি নামা লাউতারো মার্টিনেজ। রূপকথার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা এখন আরও একটি সোনালী ট্রফি ছোঁয়ার অপেক্ষায়, যেখানে আগামী 19 জুলাই নিউ ইয়র্ক মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে ইউরোপ সেরা স্পেন। এর আগে আগামী 18 জুলাই বাংলাদেশ সময় শনিবার রাত 3টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম ফ্রান্স। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
9: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আর একবার। পূর্বের ন্যায় 1 নভেম্বর জাতীয় যুব দিবস পালনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। রাষ্ট্রীয় মর্যাদায় সারা দেশে পালিত হল ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। আবু সাইদ, ওয়াসিম আকরাম সহ জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করল জাতি। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। এবং হাদি হত্যা মামলার সন্দেহভাজনদের ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজিরকে প্রত্যর্পণে ভারত ও সংযুক্ত আরব আমিরাতে দ্রুত সারার অপেক্ষায় বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। খবর শেষ হলো।
17: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি তামান্না সিদ্দিকী। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন গতকাল আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। দীর্ঘ কয়েক সপ্তাহের আলোচনার মধ্য দিয়ে বাজেট প্রস্তাব সংশোধনী এবং বিভিন্ন বিল নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা মতামত প্রদান করেন। অধিবেশনের শেষ দিনে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা, অর্থনৈতিক সংস্কার এবং জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাজেট কেবল সংখ্যার হিসাব নয়, বরং এটি জাতীয় উন্নয়নের রূপরেখা। তাই জনগণের অংশগ্রহণ ও সংসদীয় আলোচনার মাধ্যমে যে বাজেট পাশ হয়েছে তা দেশের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করবে। রাষ্ট্র ও সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি, নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়। জনগণের জীবন ও সম্পদ সুরক্ষা সরকারের পবিত্র আমানত বলে এই সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তার ভাষণে বিশেষভাবে উল্লেখ করেন, বাজেট প্রণয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে সরকারের নেওয়া তাৎক্ষণিক পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ক্যাবিনেট বৈঠকেই কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের 13 লাখ প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। তিনি আরও জানান, সমাজকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং ইমাম মুয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানী প্রদানের কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে এই সমস্ত সেবা একটিমাত্র কার্ডের আওতায় নিয়ে এসে ইউনিভার্সাল কার্ড চালু করা হবে। প্রধানমন্ত্রী জানান, যুব সমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি ভর্তুকি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ সুবিধা বাড়ানো হবে। তারেক রহমান বলেন, তাঁর সরকার চায় একটি ন্যায়ভিত্তিক সমাজ যেখানে প্রত্যেক নাগরিক সমান সুযোগ পাবে। সমাপনী ভাষণে তিনি আরও বলেন, দেশের অর্থনীতি বর্তমানে একটি রূপান্তরের পথে রয়েছে। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
18: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
19: বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, পরিবেশনা এবারে রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি, গানের গীতিকার এস এম হেদায়েত, সুর করেছেন লাকী আখন্দ।

0: পরপর দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: দিনের মাঝেই ফিরে আসে দিন, আজ ঠিক তেমনই একটি দিন। আজকের দিনের শিরোনাম জুলাই শহীদ দিবস। আর আজকের এই দিবসের মাঝে অনেক রকম স্মৃতিও জেগে আছে, হয়ে আছে অমলিন,
1: যে স্মৃতি ভোলার নয় কোনোদিন। এ দিবসের শেকড় 2024-এর কোটা সংস্কার আন্দোলনের গভীরে প্রথিত। এ আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ সহ সকল জুলাই শহীদ স্মরণে আজকের এই জুলাই শহীদ দিবসটি পালন করা হচ্ছে।
0: এ দিবসেরও আছে প্রেক্ষাপট। কোটা সংস্কার আন্দোলন হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের এক দাবি। আন্দোলন যখন তুঙ্গে, তখন ফ্যাসিবাদী সরকারও শুরু করে নিপীড়ন নির্যাতন।
1: সরকার পতনের এই আন্দোলনে 2024 সালের 16 জুলাই ছিল গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় একটি দিন, কারণ এই দিনেই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ প্রথম শাহাদাত বরণ করেন।
0: আর এতে ধীরে ধীরে আন্দোলন আরও বেশি বেগবান হয়ে ওঠে এবং তৎকালীন স্বৈরাচারী সরকারের পতন অনিবার্য হয়ে ওঠে। সবই আজ ইতিহাস হয়ে কথা বলে। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, সেদিনের এমনই এক স্লোগান আজও আমাদের বুকে তোলে ঝড়, কেঁদে ওঠে মন।
1: এমন জুলাই শহীদ দিবসে বেতার ম্যাগাজিন উত্তরণের পক্ষ থেকে আবু সাইদ সহ সকল শহীদদেরকে বিনম্র শ্রদ্ধায় করি স্মরণ।

0: শ্রোতা বন্ধুরা, সময় এখন উত্তরণের বিশ্ববিচিত্রা শোনাবার। যে বিশ্ববিচিত্রা উত্তরণের এক সফলতা, বাড়িয়ে দেয় বিস্ময়ের মাত্রা।
1: আজকের উত্তরণের নিয়মিত আয়োজনের শুভযাত্রায় আজও প্রথমেই আমরা শোনাব বিশ্ববিচিত্রা। গ্রন্থনা করেছেন জুয়েল হাসান, আর তা পড়ে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার।
2: মানুষ কতটা লম্বা হতে পারে তার জীবন্ত উদাহরণ তুরস্কের সুলতান কোসেন। তার উচ্চতা প্রায় 8 ফুট 2.8 ইঞ্চি বা 251 সেন্টিমিটার। অস্বাভাবিক উচ্চতার কারণে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসেবে স্থান পেয়েছেন। চীনের ইয়াংসি নদীর উপর নির্মিত থ্রি গর্জেস বাঁধ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পগুলোর একটি। বিশাল এই স্থাপনা কোটি কোটি মানুষের বিদ্যুতের চাহিদা পূরণে ভূমিকা রাখছে। এর নির্মাণ মানব প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ছোট্ট গ্রাম ওইমিয়াকন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থায়ী বসতি হিসেবে পরিচিত। এখানে তাপমাত্রা একসময় -67.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিল। ভয়ঙ্কর ঠান্ডার মধ্যেও মানুষ এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছে। আজকের বিশ্ববিচিত্রার সর্বশেষ খবরে থাকছে লম্বা নখের কৃতিত্ব। যুক্তরাষ্ট্রের আয়ানা উইলিয়ামস দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে নিজের নখ বড় করেন। তাঁর দুই হাতের নখের মোট দৈর্ঘ্য ছিল 576.4 সেন্টিমিটার। এই অদ্ভুত কীর্তি তাঁকে গিনেস বিশ্ব রেকর্ডে স্থান করে দেয়।
1: প্রিয় শ্রোতা, শুনলেন বিশ্ববিচিত্রা। এখন আমরা শুনব উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বটি।
0: তবে তারও আগে তথ্য কথার সূত্র ধরে জানিয়ে যায়, জার্মান উপন্যাসিক হাইনরিখ বয়েল 1975 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন,
1: আর তিনি মৃত্যুবরণ করেন 1985 সালের আজকের দিনে। এবার নিবেদন করব বিশ্ব সাহিত্য পর্বটি। উপস্থাপন করছেন এস এম রফিকুল ইসলাম।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বে আজ আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত রুশ সাহিত্যিক, বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা ছোটগল্পকার ও নাট্যকার আন্তন চেকভের জীবন ও সাহিত্য নিয়ে। প্রাক বিপ্লব রাশিয়ার বিশেষ সামাজিক অবস্থার মধ্য থেকে যে কজন উল্লেখযোগ্য লেখকের আবির্ভাব ঘটেছিল আন্তন চেকভ তাদেরই একজন। তার পুরো নাম আন্তন পাবলোভিচ চেকভ। তার ব্যবহৃত ছদ্মনামের একটি হল আন্তোশা চেকনসে, আরেকটি ছদ্মনাম বাংলা করলে যা দাঁড়ায় রাগহীন মানুষ। 1807 সালের 29 জানুয়ারি তৎকালীন রুশ সাম্রাজ্যের অন্তর্গত আজব সাগর লাগোয়া বন্দর শহর তাগান রোগে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে আন্তন চেকভের জন্ম। তার বাবার নাম পাভেল ইগোরোভিচ চেকভ। তাগান রোগেই তার একটি ছোট্ট মুদি দোকান ছিল। মা ইভগেনিয়া ইকোলেভনা চেকভা ছিলেন ইউক্রেনীয়। বাবা মার 6 ছেলেমেয়ের মধ্যে চেকভ ছিলেন তৃতীয়। স্বভাবে চেকভের বাবা ছিলেন অত্যন্ত কঠোর ও রূঢ় প্রকৃতির। সাহিত্য সমালোচকদের মতে চেকভ বাবার আদলেই তৈরি করেছেন তার রচনার কতগুলো চরিত্র। চেকভের মা ইভগেনিয়া ছিলেন একজন কাপড় ব্যবসায়ীর কন্যা, এবং বাবার সাথে রাশিয়ার বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা নিয়ে তিনি তার ছেলেমেয়েদের শোনাতেন। চেকভের মায়ের গল্প বলার ছিল অসাধারণ ক্ষমতা। পরে চেকভ বলেছিলেন যে তিনি তার বাবার কাছ থেকে পেয়েছেন মেধা, আর মার কাছ থেকে পেয়েছেন হৃদয় বা আত্মা। 1879 সালে চেকভ স্কুলে পড়া শেষ করে মস্কো চলে আসেন। মস্কোতে তিনি IM সেচেনফ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হন, এবং 1884 সালে চিকিৎসক হিসেবে পূর্ণ যোগ্যতা অর্জন করেন। জীবিকার প্রয়োজনে একসময় তিনি গৃহশিক্ষকতার পাশাপাশি গোল্ড ফিঞ্চ পাখি বিক্রি করতেন। ডাক্তারি পরীক্ষা পাশের পর তিনি চিকিৎসাকেই প্রধান পেশা হিসেবে বেছে নেন, আর ডাক্তারি পড়বার সময় পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে গিয়ে চেকভ লেখালেখি শুরু করেন। 1880 থেকে 1903 সালের মধ্যে রচিত চেকভের সাহিত্য কর্মের সংখ্যা দাঁড়ায় প্রায় 600-টির মতো। বিশ্ব সাহিত্যের ইতিহাসে নাট্যকার হিসেবে আন্তম চেখভের স্থান অনেক উঁচুতে। সবথেকে বেশি নাটক মঞ্চস্থ হয়েছে এমন নাট্যকারদের মধ্যে শেক্সপিয়ার ও ইবসেনের পাশাপাশি চেখভের নামও উল্লেখ করা হয়ে থাকে। চেখভের লেখা প্রথম নাটকের নাম হচ্ছে প্ল্যাটনাউ। মাত্র 19 বছর বয়সে 1878 সালে তিনি এটি লিখেছেন। তবে তার প্রথম মঞ্চায়িত নাটক হচ্ছে আইভানভ। আইভানভ ছাড়াও তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে দ্য উ ডিমন, দ্য সিগাল, আঙ্কেল ভানিয়া, থ্রি সিস্টার্স, দ্য চেরি অর্চার্ড। 1884 সালে তার লেখা ইন দ্য অটম গল্প অবলম্বনে রচনা করেন নাটক অন দ্য হাই রোড। তার আরেকটি গল্পের নাট্যরূপ হচ্ছে দ্য সোয়ান সং। দ্য চেরি অর্চার্ড নাটকটি তার সর্বশেষ রচনা হলেও এটিকেই তার শ্রেষ্ঠ রচনা হিসেবে ধরা হয়ে থাকে। তার রচিত আরেকটি নাটক দি সিগালের মঞ্চায়নকে কেন্দ্র করেই মস্কো আর্ট থিয়েটারের জন্ম হয়। 1896 সালে মঞ্চস্থ এই নাটকে হতাশাগ্রস্ত মানুষের জীবন সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। জর্জ বার্নার্ডশো বলেছেন, ইবসেনের সমসাময়িক ইউরোপের নাট্যকারদের নক্ষত্রপুঞ্জ টলস্টয়, তুর্গেনিভ ছাড়াও চেখভ একটি উজ্জ্বল নক্ষত্র। এছাড়াও বার্নার্ডশো নিজেই স্বীকার করেছেন যে তিনি তার হার্ট ব্রেক হাউস নাটকটি চেখভের দ্বারা অনুপ্রাণিত হয়েই লিখেছেন। আন্তন চেখভের ছোট গল্পগুলো লেখক ও সাহিত্য সমালোচকদের মাঝে দারুণভাবে সমাদৃত হয়। তার প্রথম ছোট গল্প দ্য স্টেপ 1887 সালে নর্দার্ন হেরাল্ড পত্রিকায় প্রকাশিত হয়। এটিকে চেখভস ডিকশনারি অফ পোয়েটিক্স বা চেখভের কাব্যশাস্ত্রের অভিধান বলা হয়। তার প্রথম ছোট গল্প সংকলন দ্য প্ল্যাং 1882 সালে লেখা হলেও এটি প্রকাশিত হয়নি। ধরে নেওয়া হয় যে এর পাণ্ডুলিপি হারিয়ে গিয়েছিল। এছাড়াও চেখভ রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হচ্ছে 1884 সালে প্রকাশিত দ্য স্টোরিজ অব মেলফর্মিনা, 1885 সালে প্রকাশিত মটলি স্টোরিজ, 1887 সালে প্রকাশিত ইন দ্য টুইলি, 1888 সালে প্রকাশিত স্টোরিজ, 1889 সালে প্রকাশিত চিলড্রেন এবং 1898 সালে প্রকাশিত দ্য লিটল ট্রিলজি। দ্য স্টেপ ছাড়াও তার বিখ্যাত ছোট গল্পগুলোর মধ্যে রয়েছে দ্য লেডি উইথ দ্য ডগ, ওয়ার্ড নাম্বার সিক্স, দ্য ট্রায়াল, দ্য বেড অন দ্য ট্রেন, এ লিভিং ক্যাটল, দ্য ডেথ অফ এ ক্লার্ক, দ্য অটাম, দ্য বার্ড মার্কেট, সার্জারি, এ কান্ট্রি কটেজ, ওয়ামেন গুড ফরচুন, দ্য লুকিং গ্লাস, কুল মাস্টার, এ হ্যাপি ম্যান, এবং এরকম আরো অনেক গল্প। প্রবীণ রুশ লেখক দিমিত্রি গ্রিগোভিচ চেখভের ছোট গল্প দ্য হ্যান্ডম্যান পড়ে তার সম্পর্কে বলেছিলেন, তোমার সত্যিকার প্রতিভা আছে, এমন এক প্রতিভা যা তোমাকে নতুন প্রজন্মের লেখকদের সামনের সারিতে জায়গা করে দিতে পারবে। 1887 সালে তিনি তার অনবদ্য সাহিত্য রচনার জন্য পুশকিন পুরস্কার লাভ করেন। চেখভের গল্প নিয়ে আলোচনা করতে গেলে যে বিষয়টি আমাদের চোখে পড়ে তা হচ্ছে গল্পগুলো ক্লাইম্যাক্সবিহীন, অর্থাৎ তার গল্পে ক্লাইম্যাক্সের বড় অভাব। নিস্তরঙ্গ কিন্তু একই সাথে প্রচণ্ড বাস্তববাদী সমস্যাকে কেন্দ্র করে গল্পগুলো লেখা হয়েছে। আসলে আমাদের জীবনের ক্লাইম্যাক্স আর কতটুকু, বেশিরভাগ ঘটনাই তো সাজামাটা, কোনো বিশেষত্ব নেই। আর চেখভের মুনশিয়ানাই হচ্ছে এই সাজামাটা বিশেষত্বহীন জীবনকেই তিনি তার গল্পে স্থান দিয়েছেন। সমাজের ভেতরকার গোপন পাপাচার, ঘুমট অবস্থায় পড়ে ছটফট করা মানুষ, তাদের ভয় ভরং, বুদ্ধিবৃত্তিক শূন্যতা বা ইন্টেলেকচুয়াল ব্যাংক্রাপসি, তোষামোদী, মৃত্যু আতঙ্ক, একঘেয়েমি, হঠকারিতা ইত্যাদি নানা বিষয় বারবার ঘুরে ফিরে এসেছে চেখভের লেখায়। তিনি একবার আক্ষেপ করে বলেছিলেন, পৃথিবীর সব কিছু সুন্দর শুধুমাত্র আমাদের চিন্তা আচরণ ছাড়া। আমরা সত্যি সত্যি ভীষণ ভুলে থাকি আমাদের জীবনের মহৎ উদ্দেশ্যের কথা আর মানুষ হিসেবে মর্যাদাবোধের কথা। জীবন প্রচারী আন্তন চেখভ জীবনকে নিয়েছিলেন সহজভাবে আর একে দেখেছিলেন এক গভীর অন্তর্দৃষ্টি নিয়ে। তাই আশ্চর্য নিপুণতায় নিখুঁতভাবে এঁকেছেন তার সময়কার রাশিয়ার চলমান জীবনের ছবি। এক কথায় বলতে গেলে চেখভের সাহিত্যকর্ম ছিল 19 শতাব্দীর রাশিয়ার সমাজ জীবনের এক পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। বিশ্ব সাহিত্যের মহান লেখক 1904 সালের 15 জানুয়ারি মাত্র 44 বছর বয়সে যক্ষা রোগে জার্মানির বডেনভিলের ব্ল্যাক ফরেস্ট স্পা টাউনে মারা যান। এই সময় তার পাশে ছিল স্ত্রী অভিনেত্রী ওলগা নিপার। এরপর তার মরদেহ রাশিয়ায় নিয়ে যাওয়া হয় এবং মস্কো নভোদেভিচি সেমেট্রিতে সমাহিত করা হয়।
1: প্রিয় শ্রোতা, শোনা হলো বিশ্ব সাহিত্য পর্বটি। হিজরত শব্দের আবিধানিক অর্থ হল দেশত্যাগ।
0: হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 সালের আজকের দিনে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আর তাই তো এই দিন থেকে হিজরি সন গণনা শুরু হয়।
1: প্রিয় শ্রোতা, উত্তরণের এখনকার পরিবেশনায় শোনাব রসনার বশিকতা পর্বটি।
0: এ পর্বের উপস্থাপনায় আছেন রন্ধন বিশেষজ্ঞ লবি রহমান।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার পর্বে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আজ দক্ষিণ আমেরিকার সবচাইতে বড় রাষ্ট্র ব্রাজিলের ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে জানব আমরা। এই রাষ্ট্রের রন্ধনশৈলী মূলত আদিবাসী আফ্রিকান এবং পর্তুগিজ সংস্কৃতির এক চমৎকার মিশ্রণ। মাংস, মিষ্টি এবং স্ট্রিট ফুডের ক্ষেত্রে ব্রাজিলের রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। ব্রাজিলের সবচাইতে জনপ্রিয় ঐতিহ্যবাহী ও জাতীয় খাবার হল বফে জোয়াদা। স্মোকড বা শুকনো লবণাক্ত মাংস ভিজিয়ে রেখে নরম হলে পানি ছড়িয়ে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নেওয়া হয়। একটি বড় পাত্রে পেঁয়াজ, রসুন, তেজপাতা, ভাজা মাংস ও সিমের কালো দানা এবং মটরশুঁটি দিয়ে মুরগি সেদ্ধ করা পানি দিয়ে অল্প আঁচে দীর্ঘ সময় ধরে রান্না করা হয়। ঝোল হয় ঘন। পরিবেশন করা হয় গরম ভাত, গাছপালার শেকড় দিয়ে তৈরি ভাজা গুঁড়ো মশলা, হালকা ভাজা বাঁধাকপি, কমলা লেবুর টুকরো এবং সালাদের সাথে। ব্রাজিলের ঐতিহ্যবাহী অত্যন্ত জনপ্রিয় সকালের নাস্তা পাও দে কেজো। কাসাভা গাছের মূল থেকে তৈরি মিহি সাদা আটা, ডিম, দুধ এবং প্রচুর পরিমাণ পনির দিয়ে তৈরি এই রুটির বাইরে আবরণ মুচমুচে হলেও ভেতরের অংশটি নরম, তুলতুলে হয় এবং পনিরের কারণে খেতে খুবই মজা হয়। মকুইকা মাছের ঝোল ঐতিহ্যবাহী পথ। তাজা মাছ, টমেটো, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, পাম অয়েল এবং নারিকেলের দুধ মিশিয়ে মাটির পাত্রে ধীরে ধীরে রান্না করা হয় উপকূলীয় অঞ্চলের এই সুস্বাদু মাছের তরকারি। চুরাস্কো নামের ব্রাজিলিয়ান ঐতিহ্যবাহী বারবিকিউ সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত। অন্যান্য দেশের মতোই বিভিন্ন ধরনের মাংস মশলা মাখিয়ে কয়লার আগুনে ধীরে ধীরে রোস্ট করা হয় বা গ্রিল করা হয়। ব্রাজিলের বাহিয়া অঞ্চলের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড আকারা দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। খোসা ছাড়ানো কালো মটর বা ডাল ভালো করে বেটে সাথে পেঁয়াজ, লবণ ও মরিচ মিশিয়ে ছোট বড়ার আকারে তৈরি করে গরম পাম তেলে মচমচে করে ডুবো তেলে ভাজা হয়। তারপর বড়া ঝিনুকের মতো অর্ধেক করে কেটে মাঝে ভাজা চিংড়ি, কাজু বাদাম, নারকেল বাটা, টমেটো সালাদ ভরে গরম গরম খাওয়া হয় সস দিয়ে। মিষ্টান্ন হিসাবে ব্রাজিলের ঐতিহ্যবাহী মিষ্টি ব্রিগাদিরিও, ঘন দুধ এবং কন্ডেন্স মিল্ক, কোকো পাউডার এবং মাখন দিয়ে তৈরি ছোট ছোট চকলেট বল যার বাইরে চকলেট স্প্রিঙ্কল ছড়ানো থাকে। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও কথা হবে আগামী পর্বে দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের গল্প নিয়ে।
1: বৃহস্পতিবারের এক বিশেষ আয়োজন আপনার লেখা, যেখানে থাকে আমাদের শ্রোতা বন্ধুদের অংশগ্রহণ। এ পর্বের আজকের বিষয় মা।
2: এই ফাঁকে জানিয়ে যাই, আপনার লেখা পর্বের আগামী বৃহস্পতিবারের নির্ধারিত বিষয় হল শ্রাবণের প্রকৃতি।
1: আরো একবার বলি, আগামী পর্বের বিষয় হল শ্রাবণের প্রকৃতি। এবার যাই আজকের মা পর্বে কে কি লিখলেন। প্রথমে মহম্মদ শহীদুল ইসলাম শেখপাড়া সোনাপুর বাগটিপাড়া নাটোর থেকে লিখছেন, পড়ছি আপনার লেখা থেকে। মায়ের ভালোবাসায় আমরা সবাই ঋণী, মায়ের ভালোবাসা সবসময়ই ধনী। মা তুমি সতত চিরন্তন ভালোবাসাময়, মায়ের দুধের অবদান শোধাবার যে নয়। সন্তানের কল্যাণে মায়ের মধুর শাসন, স্নেহময় শাসন সন্তানের জন্য মায়ার বাঁধন। মা তুমি আছো বলে পৃথিবী এত সুন্দর, তাই তো মায়ের বাণী এত মধুর। শত দুঃখ মা শুয়ে যায় সন্তানের দিকে চেয়ে, স্নেহের আঁচল জড়িয়ে রাখে ভালোবাসা দিয়ে। মায়ের অবদান লিখে শেষ করেছে, এমন কেউ কি দোজাহানে আছে? নেই তুলনা মায়ের। মা তুমি অনন্য, মায়ের জন্য সবার জীবন ধন্য। একটু বলে রাখি, ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার লেখাতে অন্তমিলের খুবই গোলযোগ আছে, এগুলো ঠিক করতেই হবে।
2: আমার হাতে রয়েছে যে লেখাটি, লিখেছেন শিকদার ইসাক আলী, সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ, গ্রাম ও ডাকঘর আড়াইসিধা, উপজেলা আশুগঞ্জ, জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে। এই জগতে মাকে আমার ভুলি কেমন করে, আদর দিয়ে জড়িয়ে রাখে সারা জনম ভরে। মায়ের চোখে আমি ছিলাম ধ্রুব তারার মতো, আলোর জ্যোতি তাই তো এসে ঘুরত অবিরত। মধুমালার গান শোনাত, আসত ছুটে ঘুম, লাল পরিটা আড়াল থেকে দিত গলায় চুম। মায়ের কাছে শুনেছিলাম সিন্দাবাদের গল্প, তবুও যেন শেষ হতো না, থাকত বাকি অল্প। পিতা যখন বকুনি দিয়ে করত কত রাগ, খুব পেয়েছি হঠাৎ করে মায়ের অনুরাগ। মা যে আমার ত্রিভুবনের জান্নাতি সওগাত, এমন প্রীতি কে আর দেবে সকলে দিবারাত। আমার মাকে হারিয়ে আমি পেলাম না তো সুখ, পাগল বেশে খুঁজে বেড়াই দেখি আলোর মুখ। আমার মাকে ভাবি যখন সর্বকালের সেরা, প্রাণ জুড়িয়ে যায় তখনই আঁচলখানি দ্বারা।
1: এবার মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি লিখছেন আদমদিঘি বগুড়া থেকে, পড়ছি আপনার লেখা থেকে। মা একটি শব্দ নয়, একটি আশ্রয়, একটি পৃথিবী, একটি সীমাহীন ভালোবাসার নাম। যখন পথ হারাই, মায়ের ডাকি হয়ে ওঠে ফিরে আসার ঠিকানা। যখন মন ভেঙে যায়, মায়ের স্নেহমাখা হাত হয়ে যায় সাহসের নতুন আলো। নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেন, নিজে না ঘুমিয়ে সন্তানের স্বপ্ন পাহারা দেন, এমন নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর আর কোথাও নেই। মা, তোমার ঋণ শোধ করার সাধ্য কোনো সন্তানের নেই, তবু প্রতিটি প্রার্থনায় বলি, আল্লাহ আমার মায়ের মুখে সবসময় হাসি রেখো, তাকে সুস্থ রেখো, দীর্ঘায়ু দাও। কারণ মা আছে বলেই পৃথিবী এত সুন্দর, জীবন এত আপন, আর ভালোবাসা এত পবিত্র।
2: এবারে পড়ছি এম বিল্লাল শেখ, তার লেখা, সভাপতি ছায়াপথ বেতার শ্রোতা সংঘ, সিএনবি পাড়া, রজনীগন্ধা সড়ক, চুয়াডাঙ্গা থেকে লিখেছেন। মা তুমি জীবনের এমন একটি ছবি, লিখে পারবে না শেষ করতে গীতি কবি। একটিমাত্র অক্ষর তোমার লিখতে অভিধান, শ্রদ্ধা আর সম্মানে আসে কোটি অবদান। শিশু থেকে পেয়েছি তোমার বুকের স্নেহ মায়া, তোমার হৃদয় আমার বুকে হয়ে আছে ছায়া। মিষ্টি করে ডাকো যখন আয় রেখো কায়, এমন মধুর ধরনীর সুর কোথায় গেলে পায়।
1: শ্রোতা বন্ধুরা, উত্তরণের এবারের পরিবেশনা জুলাই গণ অভ্যুত্থানের গান,
2: আর গানটির শিল্পী মনির খান।

0: মুন্সী ওয়াদুদের কথায় এবং মাকসুদ জামিল মিন্টুর সুরে জুলাই গণঅভ্যুত্থানের গানটি শুনলাম আমরা মনির খান এবং সহশিল্পীদের পরিবেশনায়।
1: সময়ের কথা ভেবেই শেষ টানব আজকের উত্তরণের। যাবার আগে আজও তাই জানিয়ে যাই, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভীন,
0: আর আমি শফিকুল ইসলাম বাহার।
1: প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সিরাজুল আলম,
0: সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
1: প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানারা বেগম,
1: এবং উত্তরণ প্রযোজনা করেছেন মোহাম্মদ হাসনাতুল আজম।
0: ভালো কাজে চাই শুধু খুবই সফলতা,
1: খুশি মন গর্বে বলবে যে কথা।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ,

0: যাও বাবারা, ঘরে যাও, যাও।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।
2: দেখতে দেখতে ফিফা বিশ্বকাপ 2026 প্রায় শেষের দিকে। এক মাসেরও বেশি সময় ধরে ফুটবল প্রেমীদের মাতিয়ে রাখা এই আসর উপহার দিয়েছে অসংখ্য রোমাঞ্চ, অঘটন, নাটকীয় ম্যাচ এবং স্মরণীয় মুহূর্ত। 48 দলের নতুন ফরম্যাট নিয়ে শুরুতে অনেক প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টটি বিশ্বজুড়ে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে।
3: সেমিফাইনালে চার পরাশক্তি ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের অবস্থান, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার লড়াকু জয়, স্পেনের ধারাবাহিকতা, ফ্রান্সের দৃঢ়তা এবং ইংল্যান্ডের আত্মবিশ্বাসী পারফরম্যান্স এই আসরকে করে তুলেছে চিত্তাকর্ষক।
2: এই বিশ্বকাপ প্রমাণ করেছে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, স্বপ্ন এবং কোটি মানুষের একত্রিত হওয়ার উপলক্ষ। নতুন তারকার উত্থান, অভিজ্ঞদের নেতৃত্ব এবং প্রতিটি ম্যাচের অনিশ্চয়তা 2026 বিশ্বকাপ স্মরণীয় করে রাখবে বহু বছর।
3: বিশ্বকাপ এখন তার সৌন্দর্য বিলিয়ে প্রায় শেষ পথে। ফুটবলের কোটি চোখ এখন ফাইনালের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কে জিতবে সোনালী ট্রফি, সেই উত্তর মিলবে 20 জুলাই রাত 1টার ম্যাচে। তবে ফলাফল যাই হোক, 2026 বিশ্বকাপ ফুটবল যে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় একটি বিশ্বকাপ হয়ে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না।
2: শ্রোতা বন্ধুরা, চলমান বিশ্বকাপের রোমাঞ্চ ছুঁয়ে যাক আমাদের নতুন প্রজন্মের ফুটবলারদের হৃদয়ে, আর মনের গহীনে তৈরি হোক বিশ্বকাপে লাল সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে আমন্ত্রণ ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গনের আজকের পর্বে।
3: বন্ধুরা, শুরুতেই জানিয়ে দিব ক্রীড়াঙ্গনের সূচি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই শোনাব বিশ্বকাপ নিয়ে আলোচনা, তারপর থাকবে স্টেডিয়াম পরিচিতি,
2: এছাড়াও থাকবে খেলোয়াড় সাক্ষাৎকার পর্ব এবং এর পরেই থাকবে বিশ্বকাপের থিম সং। আর এই সকল আয়োজন নিয়ে ক্রীড়াঙ্গন গ্রন্থনা করেছেন জামিলুর রহমান, উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি তামান্না সিদ্দিকি
3: এবং আমি জামিলুর রহমান। বন্ধুরা, আশা করি পুরোটা সময় আমাদের সাথেই থাকছেন।
2: সুপ্রিয় শ্রোতা, ফিফা বিশ্বকাপ 2026-এর আর মাত্র 2টি ম্যাচ বাকি। বিশ্বকাপের 39 দিনের এই মহারণে অনেক নাটকীয় ম্যাচ যেমন দেখেছি, তেমনই আবার চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিতেও দেখেছি অনেক দলকে। অন্যদিকে নতুন দেশও সারা জাগানো পারফরমেন্স দেখিয়েছে। সব মিলিয়ে সফল একটা টুর্নামেন্ট এবারের বিশ্বকাপ ফুটবল 2026। বন্ধুরা, এ পর্যায়ে বিশ্বকাপ 2026 নিয়ে আলোচনামূলক পর্ব নিবেদন করছি আপনাদের জন্য।
4: আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আহমেদিন পারভেজ, আমার সঙ্গে রয়েছেন দুজন বিশেষ অতিথি যাদের নিয়ে এই সেমিফাইনালটার একটা চুলচেরা বিশ্লেষণ আমরা করতে চাই। প্রথমে ইন্ট্রোডিউস করতে চাই, আমার ডানে রয়েছেন জাহিদ হাসান এমিলি, ফর্মার ক্যাপ্টেন বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম এবং প্রলিফিক স্ট্রাইকার, ওয়েলকাম আপনাকে।
5: থ্যাংক ইউ।
4: এবং সেই সাথে রয়েছেন আনোয়ারুল আলম, নিউজ প্রেজেন্টার দীপ্ত টেলিভিশন এবং ক্রীড়া বিশ্লেষক বাংলাদেশ বেতারের ধারাভাষ্যেও তিনি থাকেন। অনেক ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য।
5: জি, আপনাকে ধন্যবাদ।
4: আজকে আমরা আসলে সেই হ্যাংওভারটা কাটিয়ে উঠতে পারছি কিনা গতকালের ম্যাচের পর, কি দুর্দান্ত একটা সেমিফাইনাল গেল। আমার এমিলি ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন, আপনি যেহেতু স্ট্রাইকার ছিলেন, বাংলাদেশের হয়ে গোল দিয়েছেন, লিগে গোল দিয়েছেন, গোল দিয়ে আপনার কাজ, লাউতারো মার্টিনেজকেও তার কাজটা করতে হতো। আমরা একেবারে শেষ উইনিং গোলটার মুহূর্ততেই যাই যে এরকম একটা ডেলিভারি যখন আসে একজন স্ট্রাইকারের কাছে, এটা কি তার জন্য একটা স্বপ্ন নাকি?
5: হ্যাঁ, অফকোর্স, মেইন ফ্যাক্ট হলো যে আপনি যখন ক্রস করবেন চ্যানেল থেকে, তখন দেখবেন যে সেই ক্রসে আসলে আপনার ইন্টেন্স কিরকম আছে, একুরেসিটা কিরকম ছিল, পারফেকশন কতটা ছিল, সেই জায়গাতে যদি দেখেন আমি বুঝবেন ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ডেলিভারি, হ্যাঁ, ফ্রম লিওনেল মেসি ফ্রম রাইট ফুট। সো আমি বলবো যে এইটার জন্যই কিন্তু আসলে লাউতারোকে নামানো হয়েছে, বিকজ ওই সময় কিন্তু দেখবেন যে প্রচুর ফ্ল্যাং থেকে ক্রস হচ্ছিল। ইভেনচুয়ালি যদি দেখেন পিকফোর্ড কিন্তু ব্যাক টু ব্যাক

0: কিন্তু হেডের বলই সেভ করেছে, হ্যাঁ, এবং ও দুইটা তো আমার কাছে মনে হয় আনবিলিভেবল সেভ, হ্যাঁ, ম্যাচে মোমেন্টস দিয়েছে কিন্তু আপনার ইংল্যান্ডকে। তো সেইখান থেকে যখন দিচ্ছিল যে ফ্ল্যাং থেকে ক্রসগুলি খুব ডেঞ্জার হচ্ছিল, লিওনেল মেসি আমরা জানি যে সে ওই মিড জায়গা ছেড়ে সে কিন্তু ফ্ল্যাঙ্ক এরিয়াতে কিন্তু সে জয়েন করেছে এবং একের পর এক ক্রস দিচ্ছিল, এবং রাইট ফুট থেকে সে এইরকম ক্রস দিবে, এটা আপনি যেটা বলছেন যে ইটস অফকোর্স ড্রিম ফর এ স্ট্রাইকার, এই ধরনের ক্রস আসলে কোনো কনসিডার করবেন। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন যেটা হয় লাউ, এখানে লাউতরকেও কিছুটা ক্রেডিট দিব, ক্রেডিট দেবো এই কারণে ইন এ সেন্স আপনি দেখেন তার সামনে স্টোন ছিল, হ্যাঁ, স্টোনস আমরা জানি 6 ফিট প্লাস তার হাইট, তো সে যখন আসলে জাম্প করছিল তখন আসলে এটা স্ট্রাইকারদের জন্য কিছুটা ডিফ্লেক্ট হয়, অবস্ট্রাকল হয়, সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে লাউতরও তার জাম্প দিয়ে সেটা রিকভার করেছে। আপনি যদি দেখেন তার স্পট জাম্প, সে কিন্তু স্টোনস এর মাথার উপরে উঠে কিন্তু সে হেড করেছে। সো টাইমিং অফ জাম্প, টাইমিং অফ হেডিং এর কন্ট্রোল, আমি বলছি এভরিথিং ইজ পারফেক্ট। ওই জায়গা থেকে বলবো যে এই ধরনের গোল তো আসলে এই স্টেজে সেমিফাইনালের মতো এত হাই ইন্টেন্স ম্যাচে যখন আপনি পিছিয়ে থাকবেন বা ম্যাচ ড্র হবে, এটা তো আমি বলবো যে অবিশ্বাস্য একটা গোল, এবং পুরো ক্রেডিট আসলে আমি লিওনেল মেসিকে দিতে চাই, বিকজ এই লোকের কথা আসলে আমি বিশ্লেষণ এখন আর বেশি করি না, কারণ কম হয়ে যাবে আর কি। আর আপনি যেটা শুরুটা করেছেন যে লিওনেল মেসির 2014 ওয়ার্ল্ড কাপ, তারপর 2016 কোপা আমেরিকার পরে সে রিটায়ারমেন্টে চলে গেছে, এরপর তো আমরা অনেক হিস্ট্রি জানি, স্কোলিনি তাকে ম্যানেজ করে আবার জাতীয় দলে ব্যাক করেছে। আমি যদি ভুল না করি তিনটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল সে খেলতে যাচ্ছে, একটাতে চ্যাম্পিয়ন হয়েছে, একটা তো অলরেডি রানার আপ, আর ফাইনাল নেক্সট ফাইনালে কি হবে আই ডোন্ট নো, বাট তিনটা ফাইনালের আগে যদি একটা কথা বলি, এই তিনটা ওয়ার্ল্ড কাপেই কিন্তু সে বেস্ট প্লেয়ার মানে টুর্নামেন্টের। ইভেনচুয়ালি এই এটা তো আমার মনে হয় যে এখন শুধু লোডিং মানে দেয়াটা বাকি আছে। 2014 সে বেস্ট প্লেয়ার, 2018 সে বেস্ট প্লেয়ার পেয়েছে, ইভেনচুয়ালি এটা তো আমার কাছে মনে হয় যে লিওনেল মেসির বাইরে অন্য কাউকে মনে করছে না। সো এটা তো আসলে অন্যান্য রেকর্ড, আপনি ভাবাই যায় না, হ্যাঁ, তিনটা ওয়ার্ল্ড কাপের ফাইনালে সে মানে ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে সে তিনবারই বেস্ট প্লেয়ার হচ্ছে। আর্জেন্টিনা যা করে দেখিয়েছে এটা আমি বলবো যে মানে অবিশ্বাস্য, আনবিলিভেবল।
1: আমরা একটা পরিসংখ্যান দেখছিলাম, আর্জেন্টিনার 19টা গোলের মধ্যে 12টা গোলই এসেছে 75 মিনিট কিংবা তার পরের সময়টায়, এবং তার সিংহভাগ গোল এসেছে নকআউট ফেজে, যখন আইদার ম্যাচ টাইড না হলে তারা পিছিয়ে আছে। তো এই মানসিক শক্তির জায়গা থেকে এটা আসলে এই আর্জেন্টিনা দলটার ব্যাপারে কি দেখায় বা কি প্রমাণ দেয়?
2: ধন্যবাদ। আমি 1990 থেকে ফুটবল ফলো করি, আসলে ম্যারাডোনার ভক্ত ছিলাম। আর্জেন্টিন খেলা আমরা দেখেছি, 1986 ম্যারাডোনা কাপ জিতিয়েছে আর্জেন্টিনাকে, 90 তারা ফাইনাল খেলেছে জার্মানির কাছে হেরেছে। তো ওই আর্জেন্টিনা টিম যদি আমি দেখি আর এখন যদি তুলনা করি, একেবারে ডিফারেন্ট। বিশেষ করে এই বিশ্বকাপে আপনি যে গত বিশ্বকাপেও দেখেন এরকম আর্জেন্টিনা আমরা দেখিনি, যে প্রত্যেকটা নকআউট পর্বে আমরা দেখেছি যে একটা চাপ থেকে তারা ম্যাচ জয় করায়। এটা একটা ম্যাচে হতে পারে, দুটো ম্যাচে হতে পারে, এটা কিভাবে আপনার একের পর এক ম্যাচে এটা হতে পারে। এবং এই এই জায়গায় আমি বলবো যে লিওনেল মেসি ডেফিনেটলি তার ক্রেডিট আছে, এবং আর্জেন্টিনা দল একটা দল হিসেবে এবং তারা তাদের কনফিডেন্ট আমার মনে হয়েছে যে তারা জানে যে আমরা অনেক কিছু করতে পারি। মিশরের এগেনস্টে তারা 13 মিনিটে 3টা গোল দিয়েছে, আপনি চিন্তা করে দেখেন তো সহজ কথা না। এবং কালকের ম্যাচটা যেটা আমার মনে হচ্ছিল যখন 85 মিনিটে একটা গোল হলো, আমরা কি ভেবেছি যে এক্সট্রা টাইমে যাচ্ছে ম্যাচটা, কিন্তু আমরা ভাবি নাই যে ম্যাচ কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছে, আসলে 90 মিনিটে ম্যাচ শেষ করে দিয়েছে আর্জেন্টিনা। তো এই ক্রেডিট কিন্তু আর্জেন্টিনাকে দিতে হবে, এবং কোচ একটা ফ্যাক্টর। স্কালোনি যেভাবে দলটাকে পরিচালনা করছেন, কালকে 5টা পরিবর্তন, আপনি জানেন যে শুরুটা যেরকম করেছিল, 5টা পরিবর্তন আনার পরে কিন্তু ম্যাচের গতি প্রকৃতিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সেই জায়গায় এই যে ট্যাকটিক্সটা আসলে এটা দরকার, এবং খেলোয়াড়রা তার সাথে যেতে পেরেছেন, এবং দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখলাম, এবং আরো দুর্দান্ত একটা ম্যাচ বোধহয় আমরা দেখবো
1: সামনের ফাইনালটা। আসলে মাউথ ওয়াটারিং, স্পেন ভার্সেস আর্জেন্টিনা, আমার মনে হয় ইংল্যান্ডকে নিয়ে একটু কথা বলা দরকার। তারাও ফাইনালে আসার চেষ্টা করেছিল, সেমিফাইনালে গিয়েছে, তাদের ট্যাকটিক্স নিয়ে অনেকেই বলেছেন যে সোফার তারা সলিড ট্যাকটিক্স ব্যবহার করে চলে এসেছিল। তবে শুরু থেকে আমরা দেখছিলাম যে দুই দলের মধ্যে খুব ফিজিক্যাল খেলা হচ্ছে, খুব ফিজিক্যাল অ্যাজিটেশন, একজন আরেকজনকে একটু ইরিটেট করার চেষ্টা করছেন। তো সেটাও বোধ হয় প্ল্যানিং এরই একটা অংশ ছিল। ইংল্যান্ড প্রথম গোলটা পেয়েও যায় 7 মিনিটের মাথায়, একটা হাইড্রেশন ব্রেক হয় দুইটা হাফের মধ্যেই। এইটা আসলে কোন একটা টিমের সিদ্ধান্ত বদলেও কিন্তু একটা ইম্প্যাক্ট রাখে। যেমন মনে হলো যে হাইড্রেশন ব্রেকের সময় চিন্তা ভাবনা করে টুখেল ভাবলেন যে না, এই লিডটাকে আমরা ডিফেন্ড করি। তারপর থেকেই তিনি কিন্তু একের পর এক ডিফেন্সিভ রিইনফোর্সমেন্ট নামানো শুরু করলেন, এবং তারপর যখন আর্জেন্টিনা কামব্যাক করলো সেখান থেকে আসলে ইংল্যান্ডের ফিরে আসার কোনো সুযোগ ছিল না।
0: ঠিক আছে, এবং আপনি যেটা বলছেন আপনার সাথে সুর মিলেই বলি, যেটা হলো যদি এই দুইটা দলের টেকটিক্যাল যদি কিছু বিশ্লেষণ করি, তারা যখন স্টার্টিং ইলেভেনটা দেখলো সেখানে কিন্তু কিছু পরিবর্তন ছিল। আপনি যদি ইংল্যান্ড দেখেন, ইংল্যান্ড 4-2-3-1 ফরমেশন, তারা যেটা করেছে ওই লিগে তারা এই ম্যাচে স্টার্ট করেনি, তারা স্পেন্সকে স্টার্ট করেছে। এখানে ডেফিনেটলি একটা অন্যতম কারণ ছিল লিওনেল মেসি, আটকে রাখতে পারে। অ্যাট দ্য সেম টাইম তারা রজার্সকে স্টার্ট করেছে এবং সাকাকে স্টার্ট করেনি। রজার্স জানে যে ইজ ভেরি ইয়ং, আপস অ্যান্ড ডাউন করবে, গোলটা এসেছে এবং কাউন্টার অ্যাটাকে সে ভালো একটা ইম্প্যাক্ট রাখবে। এই ওয়ার্ল্ড কাপে লিডে যাওয়ার পর যারা লো ডিফেন্ডিং একদম ডিপ ডিফেন্ডিং হয়েছে তারা ম্যাচগুলি হেরেছে, জিতাতে পারতো ইন সেন্স। এই কারণে বললাম, কারণ যে সকল সে যখন 1-0 তে লিডে গিয়েছে তখন যদি একটু মোর অ্যাটাকিং করে সে যদি আর একটা গোলের জন্য যদি একটু চেষ্টা করতো আমার মনে হয়ে যেত, বিকজ আর্জেন্টিনা তখন পুরোটা কিন্তু আপনার অ্যাটাকিং ফেস,
1: হ্যাঁ
0: চলে আসছে, সো ইন সেন্স পিছনে কিন্তু অনেক জায়গা ছিল, যেটা আর্জেন্টিনা এখান থেকে প্রচুর গোল খেয়েছে ওয়ার্ল্ড কাপে। আপনি যদি দেখেন ইজিপ্টের সাথেই দেখেন, কেপবারদের সাথেই দেখেন, সো ওইটা সে না করে সে লো ডিফেন্ডিং। সো আপনি যখন লো ডিফেন্ডিং এ চলে যাবেন তখন টিম এগেনস্ট আর্জেন্টিনা আপনাকে কোনোভাবেই কনসিডার করবে না। স্কুলিনের যেটা টেকটিক্যাল চেঞ্জগুলো আমার কাছে মনে হয় খুব ইম্প্যাক্ট রেখেছে প্লেয়াররা, লাউতারো মার্টিনেস, ডিপল, মন্টিয়েল, ইভেনচুয়ালি নিকো গঞ্জালেস দুর্দান্ত ইম্প্যাক্ট রেখেছে। আপনি দেখেন লেফট ফ্ল্যাঙ্ক থেকে সে যেভাবে অপারেট করছিল ডিফেন্সরা খুব ডিসঅর্গানাইজ হয়ে গিয়েছিল। সো থমাস টুখেল আসলে আমার কাছে মানে নিজে হাতে ধরে ম্যাচটাকে হারিয়েছে। ইভেনচুয়ালি আপনি অফ দ্য রেকর্ড বলছিলেন যে একটা সময় 7টা ডিফেন্ডার দেখেছি, সো এগেনস্ট আর্জেন্টিনার সাথে তো আপনি 7 জন ডিফেন্ডার রাখলে আপনি ম্যাচ জিততে পারবেন না, সেটা তো তারা লাস্ট 3টা ম্যাচে করে দেখে এসছে। সো এইটাতে যেটা তার করা উচিত ছিল, এক গোলে লিডে যাওয়ার পর তার আর একটু মোর অ্যাটাকিং খেলা উচিত ছিল। ইভেনচুয়ালি তখন আমি প্রেফার করছিলাম ওই যে অ্যারন সাকা বা রাশফোর্ড, তাদেরকে যদি আপনি এক গোলের পর নামিয়ে যদি আর একটু অ্যাটাকের ধারটা বাড়াতেন আমার মনে হয় যে ইংল্যান্ডের জন্য ম্যাচটা সহজ হতে পারত, হ্যাঁ এত ডিফিকাল্ট ম্যাচটা হারতে হতো না। সো আর্জেন্টিনা এখানে তাদের যে স্ট্রেংথের জায়গা তারা সেটা কিন্তু পুরোটাই অ্যাভেল করেছে।
1: আমরা কথা বলছিলাম আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের সেমিফাইনাল নিয়ে। ভাই আপনার কাছে যেতে চাই সেই বিষয়টা নিয়ে যে আর্জেন্টিনা তো ফাইনালে উঠে গেল, এই ম্যাচটা নিয়ে অনেক কথা হলো, মেসি কি করছেন কি না করছেন সবকিছু নিয়ে কথা হলো। 21টা গোল দিয়ে ফেলেছেন তিনি ওয়ার্ল্ড কাপে, 12টা অ্যাসিস্ট, দুই দিক থেকে তিনি ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট মোস্ট গোলস মোস্ট অ্যাসিস্ট, মানে আর কোনো কিছু পরিসংখ্যান দিয়ে তাকে আসলে আটকানোর কোনো উপায় নেই বা বলার উপায় নেই যে তার থেকে বেটার কেউ আছেন। স্পেনের সঙ্গে নাকি আর্জেন্টিনার ভ্রাতৃত্বের একটা বন্ধন, তো এই ম্যাচটাকে কি লড়াই বলা যায় মানে কোনোভাবে?
2: না সেটা আমরা বলছিলাম, কিন্তু যে আমি একটা প্রবন্ধ পড়ছিলাম যেখানে স্পেনিশ যে ভাষা আর্জেন্টাইন, আমি দেখছিলাম প্রায় 90% এর উপরে আর্জেন্টাইন তারা স্প্যানিশ ভাষায় কথা বলে আসলে, তো ভাষার একটা তাদের তো চমৎকার একটা বন্ধন আছে। এবং তারা যে ফুটবলটা খেলে আমরা জানি যে স্প্যানিশ ফুটবলটা একেবারে ডিফারেন্ট আসলে, এবং তবে সাম্প্রতিক কালে তাদের ফুটবল আরো ডিফারেন্ট করে নিয়েছেন, তাদের ফুয়েন্তে কিন্তু ডিফারেন্ট একটা ফুটবল খেলাচ্ছেন তাদেরকে। এবং সেই জায়গাতে আমার মনে হয় আর্জেন্টাইন ফুটবলের একটা সৌন্দর্য আছে, ল্যাটিন ফুটবলের সৌন্দর্য তাদের মধ্যে আছে, স্প্যানিশ ফুটবলেরও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, মানে ইউরোপের অন্য দলগুলো যেভাবে খেলে আসলে
1: তারা আসলে ব্যতিক্রম।
2: হ্যাঁ স্পেন কি চায়, স্পেন চায় একবার গোল লাইনে যেয়ে গোল দিতে, তারা কিন্তু ডি বক্সের বাইরে থেকে আপনার কিক করে গোল দিতে চায়,
1: একটা পারফেক্ট গোলের খোঁজ করতে
2: থাকে তারা করতে চায়, এবং যেন বেশি গোলে তারা জেতে না। তো সেই জায়গায় আমার মনে হয় যে সুন্দর লড়াই, এবং ইউরোপ চ্যাম্পিয়ন এবারে কিন্তু একটা ডিফারেন্ট লড়াই হচ্ছে, ইউরোপ চ্যাম্পিয়ন এখন আপনি জানেন যে স্পেন, এবং ওইদিকে কোপা চ্যাম্পিয়ন কিন্তু মানে আর্জেন্টিনা, তাদের মধ্যে এই লড়াইটা হবে। আমার মনে হয় একটা দারুণ লড়াই হতে যাচ্ছে দুটো দলের মধ্যে, এবং ভালো ফুটবল আমরা দেখব। গতকাল আপনি জানেন যে প্রথম হাফে আপনি বলছিলেন যে আমরা দেখেছি যে শক্তিমত্তার প্রয়োগ, আপনার হলুদ কার্ডও কিন্তু খেয়েছে অনেকগুলো খেলা, অনেকগুলো ফাউল হয়েছে, তো তারপরে দ্বিতীয় হাফে খেলাটা অনেকটা ভালো হয়েছে। কিন্তু আমার মনে হয় স্প্যানিশ মানে স্পেনের সাথে আর্জেন্টিনার যে লড়াইটা হবে সেটা একটা দেখার মতো লড়াই হবে, এবং দারুণ একটা ফুটবল আমরা দেখবো আসলে। এই দুই দল বিশ্বকাপে মাত্র একবার লড়েছে এর আগে, সেটা তো অবশ্য আর্জেন্টিনা জিতেছিল, তো 1966 সালে তারা জিতেছিল। তো যাই হোক এবার কি হয় সেটি দেখবার প্রত্যাশা, এবং আমরা একটা ভালো ফুটবল ম্যাচ কিন্তু দেখতে চাই আসলে।
1: আনোয়ারুল ভাইয়ের কাছে আগে যাই এই প্রসঙ্গটা নিয়ে যে দুজনেরই গোল 8টা করে, এমবাপের 8টা, মেসির 8টা, এমবাপের একটা থার্ড ফোর্থ ম্যাচ আছে সেখানে ইংল্যান্ড ভার্সেস ফ্রান্সের খেলা হবে, আর অন্যদিকে মেসি খেলবেন ফাইনালটা। তো গত দুটো ম্যাচে আমরা দেখলাম যে মেসি আসলে মোর অফ আ ক্রিয়েটর রোলে আছেন, কারণ তাকে কিন্তু আটকে দেওয়ার মতো কাজকর্ম অপোনেন্ট করে ফেলছেন, সুইজারল্যান্ডও করেছে ইংল্যান্ডও করেছে, বাট অ্যাসিস্ট দিয়ে যাচ্ছেন প্রত্যেক ম্যাচে, তার কন্ট্রিবিউশন আছে গোল কিংবা অ্যাসিস্টের। তো এই জায়গায় এমবাপের যে ক্ষুধাটা গোল দেওয়ার, তিনি তো আসলে গত ওয়ার্ল্ড কাপেও গোল্ডেন বুট জিতেছিলেন, মেসি গোল্ডেন বল জিতেছিলেন, এবার যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সেখানে এমবাপে কি স্টার্ট করবেন কিনা সেটা প্রথম প্রশ্ন, কারণ ইটস আ থার্ড ফোর্থ গেম, মানে এটা কতটুকু ইম্পর্টেন্স নেবে ফ্রান্স, এবং তিনি কি আসলে মেসিকে ছাপিয়ে এবার গোল্ডেন বুটটা পাবেন কিনা?
2: আসলে মেসির কথা যদি একটু বলি, যেমন শেষ দুটো ম্যাচে তিনি গোল পাননি, আসলে মেসির ভূমিকা পুরোপুরি চেঞ্জ করেছেন আমার মনে হয়, যে আসলে যেটা ইমিলি ভাই বলছিল যে দলের জন্য খেলা, আসলে দেশের জন্য খেলা সেটি করছেন কিন্তু মেসি, যে তিনি বল তৈরি করে দিচ্ছেন, তো সেই জায়গায় গোলের ক্ষুধা আমার মনে হয় যে মেসির ক্ষেত্রে অত বেশি নাই, মেসি ওই লক্ষ্যে আসলে খেলছে, তার লক্ষ্য হচ্ছে যে আমার দলকে মানে চ্যাম্পিয়ন করানো, আমার মনে হচ্ছে মেসি এখন ওই ইয়াতেই আছেন আসলে। আর পুরস্কার অনেক তিনি জিতেছেন, কিন্তু সুযোগ তো ডেফিনেটলি থাকবে। আর এমবাপ্পের কথা যেটু বলছেন, এমবাপ্পের শেষ ম্যাচ আমি কিন্তু প্রত্যাশা করেছিলাম যে এমবাপ্পে গোল করবেন, কারণ তিনি যে ধরনের স্ট্রাইকার আসলে, যে ধরনের প্রেসিং ফুটবল তিনি খেলেন, তো সেই জায়গায় মনে হয়েছিল যে তিনি হয়তো গোল পেয়ে যাবেন। তো যাই হোক, স্পেন তাকে একদম কোনো সুযোগই দেয়নি ইনফ্যাক্ট, তবে আরেকটা সুযোগ পাবেন। অনেকে বলছেন যে পুরো সময়টা তিনি খেলবেন কিনা, কিন্তু আমার মনে হয় তাকে খেলানো হবে আসলে। যদিও আপনি বলেন এটা বিশ্বকাপ বলে কথা, তৃতীয় চতুর্থ আমরা বলি যে ম্যাচটা গুরুত্ব নাই, কিন্তু আমি কিন্তু লাস্ট বিশ্বকাপেও দেখেছি, ক্রোয়েশিয়াকেও দেখেছি, তারা কিন্তু আমার মনে হয় যে নেয়, যেহেতু এটা
1: বিশ্বকাপের জন্য একটা সম্মানের ম্যাচ,
2: তো সেই জায়গায় দুজনেরই সুযোগ আছে। কিন্তু মেসি একটা পুরস্কার বোধহয় পাচ্ছেন এবার,
1: ফর শিওর কিছু না কিছু তো পাবেনই, বুট না পেলে বল তিনি ডেফিনেটলি পাচ্ছেন। এই গোল্ডেন বুট পাওয়ার যে বিষয়টা, অনেকে কনফিউজ হচ্ছেন, তারা বলছেন যে থার্ড ফোর্থ ম্যাচের গোলগুলো নাকি কাউন্ট হয় না, সেটা তো হওয়ার কথা না,
0: না অবশ্যই কাউন্ট,
1: ম্যাচ তো কাউন্ট হবে, ডেফিনেটলি। আপনি নিজেও একজন স্ট্রাইকার, এমবাপ্পের মানসিক ব্যাপারটা আপনি এখন কিভাবে দেখছেন? আসলে তিনি তো অ্যাটলিস্ট এটা তো তার হাতের নাগালে আছে।
0: আছে, আর আপনি যেটা শুরুটা করেছেন যে এমবাপ্পে আসলে এই ম্যাচটা স্টার্ট করবে কিনা, আমারও মনে হয় যে এই ম্যাচটা স্টার্ট না করার সম্ভাবনা বেশি। হ্যাঁ, বিকজ তৃতীয় হতে তো আসলে ফ্রান্স আসে নাই, যেটা হলো যে কিলিয়ান এমবাপ্পের ওই টার্গেট নিয়েও আসে না সে, যে তার গোল্ডেন বুট জিততে হবে বা গোল্ডেন বল জিততে হবে, তার টার্গেট ছিল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে, সে যা হারানো সেটা কিন্তু স্পেনের সাথে হারিয়ে ফেলেছে।
1: অনেক অনেক ধন্যবাদ দুজনকে, আমাদের সময় শেষ হয়ে গেছে। জাহিদ হাসান এমিলি এবং আনোয়ারুল আলম দুজনকে অনেক অনেক ধন্যবাদ।
3: বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজে। এছাড়া বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে বিশ্বের যে কোনো প্রান্তে।
4: সুপ্রিয় শ্রোতা, AT&T স্টেডিয়াম যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে অবস্থিত একটি বিশ্বখ্যাত বহুমুখী স্টেডিয়াম। স্টেডিয়ামটি 2009 সালে উদ্বোধন করা হয়, যার বর্তমান আসন সংখ্যা 80,000। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে AT&T স্টেডিয়ামের পরিচিতি তুলে ধরছেন ক্রীড়া ধারাভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান।
5: শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটি স্টেডিয়ামের গল্পে যা শুধু একটি খেলার মাঠ নয়, এটি প্রযুক্তি, বিনোদন এবং বিশালতার এক অনন্য মেলবন্ধন। স্টেডিয়াম পরিচিতি পর্বে আজকের স্টেডিয়াম হল AT&T স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটন শহরে অবস্থিত এই বিশাল স্টেডিয়ামটি 2009 সালের 27 মে এটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। এই স্টেডিয়ামটি মূলত ন্যাশনাল ফুটবল লীগের দল ডালাস কাউবয়সের হোম স্টেডিয়াম হিসেবে ব্যবহৃত হয়। AT&T স্টেডিয়ামের অন্যতম আকর্ষণ হল এর প্রত্যাহারযোগ্য ছাদ, যা প্রয়োজন অনুযায়ী খোলা বা বন্ধ করা যায়। এছাড়া এর ভেতরে রয়েছে বিশাল ডুয়াল হাই ডেফিনেশন ভিডিও স্ক্রিন, যা বিশ্বের বৃহত্তম স্ক্রিনগুলোর মধ্যে অন্যতম। এই স্ক্রিনগুলো দর্শকদের এমন একটি অভিজ্ঞতা দেয় যেন তারা খেলার প্রতিটি মুহূর্তের অংশ হয়ে আছে। এই স্টেডিয়ামে সাধারণভাবে বসতে পারে প্রায় 94,000 দর্শক, তবে বিশেষ আয়োজনে এটি বাড়িয়ে 1,00,000-এরও বেশি করা যায়। 2009 সালে এখানে অনুষ্ঠিত একটি NFL এর ম্যাচে 1,05,000-এরও বেশি দর্শকের উপস্থিতি রেকর্ড করা হয়। এর ফলে এটি NFL এর সবচেয়ে বড় স্টেডিয়ামগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিতি পেয়েছে। AT&T স্টেডিয়াম শুধু তার অফিসিয়াল নামেই নয়, আরও কিছু জনপ্রিয় নামে পরিচিত। জেরি ওয়ার্ল্ড, ডালাস কাউবয়স এর মালিক জেরি জোনসের নাম অনুসারে, দ্য ডেথ স্টার এর বিশাল ও ভবিষ্যৎমুখী ডিজাইনের কারণে জেরি জোনস এই স্টেডিয়ামটিকে শুধু একটি খেলার মাঠ নয়, বরং একটি বিশাল বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, এবং বলা যায় তিনি সেই লক্ষ্য অর্জনেও সফল হয়েছেন। এই স্টেডিয়ামে শুধু NFL এর ম্যাচই নয়, আরও অনেক বড় ইভেন্ট অনুষ্ঠিত হয়, যার মধ্যে রয়েছে কলেজ ফুটবলের কটন বল ক্লাসিক, বিগ 12 চ্যাম্পিয়নশিপ গেম এবং সাউথ ওয়েস্ট ক্লাসিক। এছাড়াও এখানে নিয়মিতভাবে আয়োজন করা হয় কনসার্ট, বাস্কেটবল ম্যাচ, সকার, রোডিও, মোটোক্রস, স্পার্টান রেস এবং পেশাদার কুস্তি। অর্থাৎ এটি একটি বহুমুখী বিনোদন কেন্দ্র। এই স্টেডিয়ামের গুরুত্ব এখানে শেষ নয়। বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসর 2026 ফিফা বিশ্বকাপে AT&T স্টেডিয়াম অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু। এই স্টেডিয়ামে মোট 9টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যা আসরের যে কোনো ভেন্যুর মধ্যে সর্বাধিক। এর মধ্যে রয়েছে 5টি গ্রুপ পর্বে ম্যাচ, 2টি রাউন্ড অব 32 একটি রাউন্ড অফ সিক্সটিন এবং একটি সেমিফাইনাল। ১৪ জুন ২০২৬ নেদারল্যান্ডস বনাম জাপান, ১৭ জুন ২০২৬ ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া, ২২ জুন ২০২৬ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, ২৫ জুন ২০২৬ জাপান বনাম সুইডেন, ২৭ জুন ২০২৬ জর্ডান বনাম আর্জেন্টিনা। নকআউট পর্বের ম্যাচসমূহ ৩০ জুন ২০২৬ রাউন্ড অব ৩২ এর একটি ম্যাচ, ৩ জুলাই ২০২৬ রাউন্ড অব ৩২ আরেকটি ম্যাচ, ৬ জুলাই ২০২৬ রাউন্ড অব ১৬ এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, ১৪ জুলাই ২০২৬ সেমিফাইনাল, স্টেডিয়ামটির সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ ম্যাচ। এইভাবে গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত বড় বড় ম্যাচ আয়োজনের মাধ্যমে এটিএনটি স্টেডিয়াম ২০২৬ ফিফা বিশ্বকাপে একটি কেন্দ্রীয় ও ঐতিহাসিক ভূমিকা রাখছে। এটি যুক্তরাষ্ট্রের নির্বাচিত গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোর একটি। এটিএনটি স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে পুরনো টেক্সাস স্টেডিয়ামের পরিবর্তে, যেটি ১৯৭১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ডালাস কাউবয়সের হোম স্টেডিয়াম ছিল। নতুন এই স্টেডিয়ামটি আধুনিক প্রযুক্তি এবং উন্নত সুবিধার মাধ্যমে পুরনো স্টেডিয়ামকে অনেকটাই ছাপিয়ে গেছে। স্টেডিয়ামের ভেতরে রয়েছে একাধিক উঁচু প্ল্যাটফর্ম এবং খোলা এলাকা, যেখানে দাঁড়িয়েও দর্শকরা খেলা উপভোগ করতে পারেন। পার্টি প্লাস এলাকাগুলো দর্শকদের জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করে, যেখানে খেলার পাশাপাশি থাকে উৎসবের আমেজ। সবশেষে বলা যায়, এটিএনটি স্টেডিয়াম শুধু একটি স্টেডিয়াম নয়, এটি আধুনিক আমেরিকার ক্রীড়া ও বিনোদনের এক প্রতীক। বিশালতা, প্রযুক্তি এবং দর্শকদের আবেগ সবকিছুকে একসাথে ধারণ করে এটি হয়ে উঠেছে এক সত্যিকারের স্বপ্নের মঞ্চ।
3: সুপ্রিয় বন্ধুরা, ফুটবল মাঠে রেফারি হলেন খুবই গুরুত্বপূর্ণ একটি নাম, যাকে পুরো ম্যাচে সমস্ত খেলোয়াড়দের পরিচালনা করতে হয়, ফুটবলারদের অভিযোগ অনুযোগ শুনে মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আর এই কঠিন কাজটি ফুটবল মাঠে যিনি স্বাভাবিকভাবে করে গেছেন বহু বছর ধরে, তিনি হলেন সাবেক বাংলাদেশি ফিফা রেফারি আজাদ রহমান। ক্রীড়াঙ্গনের সাক্ষাৎকার পর্বে এ পর্যায়ে আমরা রেফারি আজাদ রহমানের কথা শুনব। কথোপকথনে রয়েছেন শামসুন নাহার রিনি।
6: প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে আমরা পেয়েছি ফিফার সাবেক রেফারি আজাদ রহমানকে। আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে।
7: ধন্যবাদ আপু।
6: শুরুতে আমি আপনার কাছে জানতে চাই, আপনার পড়াশোনা ও বেড়ে ওঠা কোথায়?
7: আমার বাবা বাংলাদেশ বিমান বাহিনীর একজন সাবেক কর্মকর্তা ছিলেন, সে কারণে আমার বেড়ে ওঠা চিটাগং এর পতেঙ্গাতে, চিটাগং শাহিন স্কুল এন্ড কলেজ, সেখানে আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ি। তারপর ঢাকায় এসে বিএফ শাহিন স্কুল এন্ড কলেজ কুর্মিটোলাতে পড়েছি। কুর্মিটোলাতে পড়ার পরে আমি তেজগাঁ কলেজে পড়ি, তেজগাঁ কলেজ থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে সমাজ কল্যাণে মাস্টার্স করি।
6: তারপর আপনি ফুটবলের সাথে কিভাবে যুক্ত হলেন?
7: শৈশবে যদি ফিরে যাই, সেই পতেঙ্গাতে যখন আমরা ছোট ছিলাম ক্লাস টু থ্রিতে, তখন আমাদের একজন স্টার প্লেয়ার ছিলেন সেই আমলের, আব্দুল হাই ভাই, ওনাকে স্মরণ করছি। উনি আমাদের কোয়ার্টারের সব বাচ্চাদের নিয়ে ফুটবল কোচিং করাতেন একদম বিনামূল্যে। তো ওইখান থেকে কোচিং করানোর পরে উনি আমাদের বলেছিলেন যে, খোকন, আমার ডাকনাম খোকন, যে তুমি যদি কন্টিনিউ করো তুমি ভবিষ্যতে ভালো প্লেয়ার হতে পারবে। সে অনুযায়ী উনি ফার্স্ট আমাকে অনুপ্রেরণা দেন,
6: মানে তার অনুপ্রেরণা আপনি ফুটবলের সাথে যুক্ত হলেন।
7: যুক্ত হই।
6: যখন আপনি ফিফা রেফারি ডাক পেলেন, তখন আপনার অনুভূতি কেমন হয়েছিল?
7: প্রথমত আমি তো ফুটবলার ছিলাম, ফুটবলার থেকে যখন ম্যাট্রিক পরীক্ষা দিব, এসএসসি দিব, তখন স্বাধীন প্র্যাকটিস করে আসার পরে বইটা হাত থেকে পড়ে গেল, ঘুমিয়ে গেল। আব্বা এসে সুন্দরভাবে আমার কাছে এসে বললেন, তুমি যে কোনো একটা কিছু চুজ করো, হয় খেলো নাহলে তুমি পড়ালেখা করো, যে কোনো একটা, দুইটা হবে না তোমার দ্বারা, যেহেতু ডিফেন্সের কর্মকর্তা। তা আমি বললাম, ঠিক আছে বাবা, আমি আপাতত ফুটবল ছেড়ে দিব। ফুটবল খেলা ছেড়ে দিয়েছি, কিন্তু ফুটবল আমাকে ছাড়ে নাই। আমি পরবর্তীতে বাস্কেটবল এবং হ্যান্ডবল খেলি, ন্যাশনাল টিমেও খেলি হ্যান্ডবল। তারপরে যখন আমি ঢাকা ইউনিভার্সিটি আমি ক্যাপ্টেন ছিলাম হ্যান্ডবলে, ঢাকা ইউনিভার্সিটি ব্লুও হয়েছি, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যখন জয়েন করলাম অ্যাজ এ ইন্সট্রাক্টর ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে, তখন আমার সতীর্থ যে স্যার ছিলেন, আমি ছাত্র অবস্থা থেকে স্যার হিসেবে পেয়েছিলাম, আব্দুল খালেক স্যার, সাবেক ফিফা রেফারি, উনি এসে আমাকে বললেন যে, তোর তো বাঁশির শব্দ খুব সুন্দর, তুই বাস্কেটবলে ভালো বাঁশি বাজাচ্ছিস, ফুটবলের কোর্সটা কর। উনি ফুটবলে উনিই ফার্স্ট নিয়ে আসছেন ২০০১ সালে ফুটবলে। আমি ফুটবলে রেফিং হওয়ার কোনো ইচ্ছা ছিল না জীবনে, উনি নিয়ে আসছেন, ওনার কাছে আমি কৃতজ্ঞ। আনার পরে তৎকালীন ডেপুটি চেয়ারম্যান জনাব মনুর ইসলাম স্যার, উনি মারা গেছেন স্যার, আমাকে আজকের আজাদ নামে পরিচয় করার পিছনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেন। উনি ফার্স্ট আমাকে 2003 থার্ড ডিভিশন লিগ করার একটা সুযোগ দিয়েছেন একটা ম্যাচে, ফার্স্ট ম্যাচে আমি 5টা রেড কার্ড দিয়েছিলাম, দ্যাট ওয়াজ মাই টার্নিং। ওইভাবেই আমি রেফারিংয়ে এসেছি এবং রেফারিটা কন্টিনিউ করেছি। 2009-10-11 তিন বছর আমি ফিফা হিসেবে ছিলাম।
6: যেহেতু আপনি দীর্ঘদিন ধরে ফুটবলের সাথে যুক্ত আছেন, আপনার জীবনে মধুর কোনো স্মৃতি আছে কিনা, যে স্মৃতি আপনার হৃদয়কে বারবার দোলা দিয়ে যায়?
7: প্রথমত আপনারা জানেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান, উনি 2006 বাংলাদেশে এসেছিলেন, আবাহনী মোহামেডানের হয়ে খেলেছিলেন, সেই ম্যাচটা আমি পরিচালনা করেছিলাম। তো কাছের থেকে একজন কিংবদন্তিকে দেখা এবং তার খেলা পরিচালনা করা কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার, এটা সবার হয় না। মোরেভার, এই ফুটবলের রেফারিং এর মাধ্যমে আমি এশিয়ার প্রায় 15-20 দেশে আমি গিয়েছি কোর্স করতে এবং বিভিন্ন খেলা পরিচালনা করতে, সেটাও একটা সুযোগ আমার জন্য অনেক কিছু।
6: আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, বর্তমান সরকার শিক্ষায় খেলাধুলাকে বাধ্যতামূলক করেছেন, এই বিষয়ে আপনার মন্তব্য কি?
7: খুবই একটা রিলেটেড, মানে দারুণ কোশ্চেন আপনার। বর্তমানে ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে আছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক, উই হ্যাভ গুড রিলেশনস, এবং উনি খুব ভালো কাজ করছেন। ফিজিক্যাল এডুকেশনটাকে ম্যান্ডেটরি করার জন্য উনি অনেকগুলো সাবজেক্টকে কিন্তু একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং স্কুলে ম্যান্ডেটরি করেছেন। এই যে একটা ভালো উদ্যোগ নিয়েছেন, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং আপনি যদি খেলাধুলাকে মূল্যায়ন না করেন, এটা সুস্থ জাতি হবে না। আপনি আইটি তো অনেক ভালো হতে পারেন, সব কিছুতে ভালো হতেন কাঠামোগত দিদি, কিন্তু আপনি সুস্বাস্থ্যের অধিকারী না, আপনি কিন্তু দেশের উন্নয়ন করতে পারবেন না। তো আমি মনে করব বর্তমান সরকার দারুণ একটা উদ্যোগ নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে, এবং আপনি যদি শিক্ষামন্ত্রী জনাব আহসানুল্লাহ মিলন সাহেবের কথা দেখেন, উনিও কিন্তু ওই যে প্রাথমিক গোল্ড কাপ শুরু করেছেন, হ্যাঁ এটা কন্টিনিউ করেছেন, সবচেয়ে বেশি বাচ্চারা অংশ নিচ্ছে। সো সব কিছু ভালো, আমি আশাবাদী ভালো কিছু প্লেয়ার বেড়ে আসবে।
6: এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
7: ধন্যবাদ আপু আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
4: সুপ্রিয় শ্রোতা, একে শেষ হলো আমাদের আজকের ক্রীড়াঙ্গনের সকল আয়োজন, তবে শেষ নিবেদন এখনো রয়েছে বাকি, আর সেই শেষ নিবেদনে আপনাদের জন্য রয়েছে বিশ্বকাপের থিম সং। চলুন শুনে আসি

0: বন্ধু শ্রোতা, বিশ্বকাপময় নানা কথামালা আর সেই সাথে গানের সুর, সবকিছু মিলিয়ে ক্রীড়াঙ্গনের সময় প্রায় শেষ। তাই বিদায় লগ্নে শেষের কথায় আপনাদের বলে যেতে চাই, ক্রীড়াঙ্গন গ্রন্থনায় ছিলেন জামিলুর রহমান, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী
1: এবং আমি জামিলুর রহমান,
0: সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
0: আর শ্রোতা বন্ধুরা আপনাদের জন্য ক্রীড়াঙ্গন প্রযোজনায় ছিলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। আপনারা বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন আর থাকুন বিশ্বকাপের উত্তেজনায়। সবার জন্য শুভকামনায় শুভ বিদায়, শুভরাত্রি।

বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থলী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারে কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে খান। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলেও হয়তো বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, খুজলি, পাঁচরা সহ নানা ধরনের রোগ জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকেও বন্যার পানিতে নামতে দেবেন না। বন্যা কবলিত এলাকায় কারো ডায়রিয়া হলে সাথে সাথে প্যাকেট অথবা তৈরি স্যালাইন শরবত খাওয়ান। যে কোনো অসুস্থতার জন্য নিকটস্থ মেডিকেল টিম অথবা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুনবেন ভক্তিমূলক গান। প্রথমেই ভক্তিমূলক নজরুল সঙ্গীত, শামসি ফারুক শিমকের কণ্ঠে।

শুনলেন ভক্তিমূলক গান। বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়া সতর্ক বার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, দেশের গান শুনবেন। প্রথম গানে কণ্ঠ দিয়েছেন অপু আমান, গানের কথা লিখেছেন মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

প্রিয় শ্রোতা, শুনছেন দেশের গান। এবারে শুনবেন শাহনাজ রহমাতুল্লার কণ্ঠ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আতিক মাহমুদ। জাতীয় যুব দিবস পূর্বে ন্যায় প্রতিবছর পহেলা নভেম্বরের উদযাপনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রী পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রতিবছর পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হতো। অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ 12ই আগস্ট উদযাপন করার সিদ্ধান্ত প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠকে একথা বলেন। ক্ষুদ্র নৃ গোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটা দেশ গড়ে তুলতে কাজ করছে যেখানে কোনো জাতি গোষ্ঠীর বৈষম্য থাকবে না। আজ 16ই জুলাই, ঐতিহাসিক জুলাই দিবস। 2024 সালের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কমপক্ষে 6 জন শহীদ হন। এই আন্দোলনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দেশের শাসন ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন আসে। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং বিদেশে বাংলাদেশের মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সারা দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশে বিভিন্ন জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র ও গণগ্রন্থাগারে বিশেষ প্রদর্শনী ও তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়া রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় শহীদদের স্মৃতিস্তম্ভ ও কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন ভাতা এবং চাকরি স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আজ রাজধানীর একটি মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দূর করা না গেলে পেশাদার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে এবং অসাংবাদিকতার সুযোগ সৃষ্টি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া 3 সন্দেহজনক ভাজনকে প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের কাছ থেকে দ্রুত সাড়া আশা করছে। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশের পর সংযুক্ত আরব আমিরাতে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়। আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের 9 দিনব্যাপী রথযাত্রা মহোৎসব। রাজধানীর স্বামীবাগে ইস্কন মন্দিরে বেলা 3টায় এই রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দীর্ঘ 45 বছর ধরে পলাতক ব্যক্তিকে আজ গ্রেপ্তার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর, তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, আমি আবারও বলছি, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,

0: এই পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবলমাত্র ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি রফিক আহমেদ। পথ ও পাথে অনুষ্ঠানে শুক্রবারের আমল সমূহ সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ পাটোয়ারি। কৃষি বিষয়ে কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। সকাল আটটা ত্রিশ মিনিটে শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি শুনবেন সকাল নটা পাঁচ মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল দশটা পাঁচ মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণের স্বপ্নে বাংলাদেশ বেলা এগারোটা বিশ মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা দুটা বেজে বিশ মিনিটে। এ সপ্তাহের নাটক বাঁধনহারা শুনবেন বেলা তিনটা বেজে পাঁচ মিনিটে। মূল রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ তারিক মঞ্জুর, প্রযোজনা এস এ আবুল হায়াত। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনবেন বেলা চারটা পাঁচ মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনতে পাবেন বিকেল পাঁচটা দশ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং কৃষাণ বধু সন্ধে ছটা পাঁচ মিনিটে। সন্ধে সাতটা পাঁচ মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে সাতটা ত্রিশ মিনিটে। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনতে পাবেন রাত দশটায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাধা শুনবেন রাত দশটা ত্রিশ মিনিটে। এছাড়া এফএম নব্বই মেগাহার্জে রাত বারোটা পনেরো মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক বাপুর্চি, রচনা এ এফ করিম, প্রযোজনা সৈয়দ মোয়াজ্জেম হোসেন। সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম একশো ছয় মেগাহার্জে সকাল ছটা থেকে বেলা বারোটা দশ মিনিট এবং বেলা দুইটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। এফএম নব্বই মেগাহার্জে সকাল ছটা থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কয়েল অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টা 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 71%, সন্ধ্যে 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:21, অস্ত যাবে সন্ধ্যে 6:48। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা এই অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলো হার্স, FM 106 মেগাহার্স, FM 102 ও FM 90 মেগাহার্সে। বাংলাদেশ বেতার ঢাকা এখন শুনবেন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তরসমা।

0: صدق الله العظيم.
1: نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، بسم الله الرحمن الرحيم. تلاوتكريت سورة بقرة 28 থেকে 29 আয়াত সমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তাঁরই প্রতি প্রত্যাবর্তন করবে। তিনি সে সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত, তারপর তিনি মনসংযোগ করেছেন আকাশের প্রতি, বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান, আর আল্লাহ সকল বিষয়ে অবহিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এতক্ষণ শুনলেন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তারসমা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

শুনলেন দ্বিজেন্দ্রলাল রায়ের গান, শিল্পী ছিলেন রঞ্জিত কুমার মণ্ডল। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের এই আয়োজনে। এবারে শুনবেন একটি লালন গীতি, শিল্পী রশিয়া খানম। তারপরে শুনবেন একটি নেপালি গান, শিল্পী ইন্দ্রা লামিচা। এবং এর সাথেই থাকছে রাধারমণ দত্তের গান, শিল্পী ফেরদৌসী রহমান।

এই গানটির সাথেই শেষ হয়ে গেল আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গানের এই আয়োজন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিনের কণ্ঠে।

শুনলেন নজরুল সংগীত, বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন কারি রফিক আহমদ। পথ পাথে অনুষ্ঠানে শুক্রবারের আমল সমূহ সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ অলিভুল্লাহ পাটোয়ারি। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি শুনবেন সকাল 9টা 5 মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল 10টা 5 মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11টা 20 মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কুরআন শুনবেন বেলা 2টা বেজে 20 মিনিটে। এ সপ্তাহের নাটক বাঁধনহারা শুনবেন বেলা 3টা 5 মিনিটে। মূল রচনা কাজী নজরুল ইসলাম, পিতার নাট্যরূপ তারিক মনসুর, প্রযোজনা এস এ আবুল হায়াত। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনতে পাবেন বেলা 4টা বেজে 5 মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4টা 35 মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনতে পাবেন বিকেল 5টা 10 মিনিটে। সন্ধে 7টা 5 মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধে 7টা 30 মিনিটে। রাত 9টা 5 মিনিটে শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন জাপা শুনবেন রাত 10টায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাধা শুনতে পাবেন রাত 10টা 30 মিনিটে। সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এবং এফএম 90 মেগাহার্জে সকাল 6টা থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা, সকাল 6টা।
1: আজ শুক্রবার, দোসরা শ্রাবণ 1433 বঙ্গাব্দ, দোসরা সফর 1448 ইসরি, 17ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্স, এফএম 90, 102 ও 106 মেগাহার্সে।
0: বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় শামিমা আক্তার খান এবং আমি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। প্রকৌশল দায়িত্বে উত্তমচন্দ্র গোপ, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রবিউল ইসলাম, শামিম আহমেদ ও এস এম আল জুবায়ের।
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
2: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত। সূরা ইব্রাহিম এর 15-18 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি রফিক আহমদ।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।